phung ka ham chotona no khanai tongai joto ta khobok de mari kising sono lam shobo tini ni kothar or shalo ta khobok mari kising tini jeng jotono shaimano tini sini srang sal or shalo sini tini ni belakino nangkuk mani shal kharchi motai tini ni simi jeng jagai tong miya ni simi no jeng jaka haipano chen tini ni o যতন না হামারি রেফারি তিনি অসালো তিনি নিশিমি মতাই যত বড় রক থাংলাই সুখলাই না বা মতাই খুলম না বাকি দুঘর ফিওক যাক যত নি বাকি না ও জরাও কথার তিনি অসালো নরক যতন ন লাম সগো চিনি তিনি সালকামা পান্দাও তাই লকিব তঙ আং নরক নি বুক মামন ও জরাও ও জরাও লপম রিচাপ উনি ফাঁসিম কিছি সাথাঙ্গে আবনিয়াগুলো চাইলাই নেই চিনি সালকামা পান্দাও

다크부 고마레기싱 디니 농고차로 앙 노록니 부코카 마모노 저러 원노록 크나이정 101.6 메가하르츠 FM 온주연도 아카시바니 아거달라워 노록 디니 라이프 카르치 테니 라이프 미아니 시미 마타이 노 토코리 자게 아코이 디니 시미 마타이 쟁쟁 나이 타부 코노 마타이 쟁쟁에코 노록 노 제프루 지니 그참 하빌리 에바카바 그참 진이 못아이 컬 아로 제프로 못아이 생자가나 아프로 너럭노 다닥 시다 클라이 너럭노 크나리 작나이 못아이 리마노 테 못아이 리마니 제 팔아이 작마노 못아이 리마노 크나리 작나이 아브니 야글로 증 너럭바이 샬카마 반다고 그릉 라이네 증 조토노 샤이마노 진이 카르치 테르 에바카바 카르치 못아이 너테이 증 벨레케네 진이 বসংনি যতনি কতর মতাই কতর খার্চি মতাই ও মতাই চিং যতন সাইমানো হাতি বারসারমই ও মতাই খালাই জাগাই দো হিনে ও মতাই চেংজামানি বিসি 1760 অফ্রুনি সিমি চেংজাগে ফাইয়ে চিনি মতাই চেংজাগে রিজাগে ফাইমানি যেন যতন সাইমানা ও খাচি এবার কেবা জিবরি মতাই জিবরি মতাইও যেন খরক জিবরি মতাই যেন নুকজাগ আরও যেন নুগ চিনি মতাই খেলায় মানে যেন পইলাব ও মতাই নাজাগি দো চিনি হায়ং ন গথার খাই দিসামানি মতাই হিনে এবার কেবা শুদ্ধ খাই দিসামানি চিনি আমা পেসি হিনে যেন যে পালাইলাই মানে চিনি মা কামাখা যেন গুহাটি ও আসামনি গুহাটি ও যেন যে নুকমানে আপনি ইয়াগুলো যেন হায়ুং এবার কেবা হা কিছিসা যেন সসি হিনে পালাইলাই মানে আপনও তেওয়াইসা গথার খাই দিসানার বাকে ও মতাই খাই জাগাই দো হিনিব সাজাগাই দো ফিয়াবা তে কেসা বখাক যেন উফিলি যেন কিফুলি না কেন গে তে কেসা বখাক অবব নুকজাগ যেন চিনি গথার যেন নুকমানি যেন মহারাজা ত্রিলোচননি যে যেন কথমা আরবো যেন খালায়ো যেন ববো হাইকেলায় যেন যতন কিজা মিজা সাইমানো তৈব যেন দাদা সিদাকে সিনানি বাকি যেন থাইনাই চিনি লাইফ যে মতাইরি থানি চিনি থাঙ্গে সগৈ যাক বরম গনাং নরকনি তাকুক কিশোর থাঙ্গে সগৈ যাক মতাই রিমা

0: দেখো বহু মারা কিছু চৌই থাকা কিছু টেকনিক্যাল ইস্যু নি বাকে অজরাব যাইটক নাই হাইন হাই গ্রংনান তামহিংকে চিনি যে ও পান্ডা খারজি তেরনোরগে যেন হ্যালো হ্যালো তাকো চৌই থাক মানে এ
1: নাই তো নাই খাবন তাকো তে বহু সংন গার্ড অফ অনার রজাকো পিছপুরুমন চন্তাইন চন্তাই তে বিভিন্ন লগে তো নাই চন্তাই বারিফাং ইয়াকচো গাইলেম বরকন বরকতাবো মতাই চালাং নিনে অরং চিমি সাইডে আতিমাও তিনি তেটু পুনাই মিয়া থাঙ্গাই নাই গাটি নাই ফেকা আমিয়া গাটি নাই মানে ইয়াকলো গাটি নাই বিনাই মিয়া গাটি নাই না নিসকাং গেফ্রম মতাই নো কারি জাকা আজরা নো পুইলা লামপরা ওয়াথো ফুর জাকা আবন জাগলো গাতি নাই ফেমন জাগলো ওয়াথো রজাকা আবন জাগলো শালপুরম যে মতাই রে মানে আ মতাই রে জাকা ওলো হর হর নিশিকালি জাকা আবন জাগলো তিনি ইংকাঙ্কে সাইডে টিমাও তাবো জিবরে মতাই নো তালাঙ্গে নেই তেইতে কোরা জাগনাই তেইতে কোরমানি জাগলো ফাইকাং খাঙ্কে মতাই চেং দেতাবো আর লোকরক মতাইন তৈতু করুন যে তালাং না ফাইচিং নাইনা বাজিনে ফাইজাক আমি ফাইনর খানি বুরুম বুরুম দা নাইনা ফাই তৈতু করুমানি নাইনা নেই সাদি জাত বাহাই মা তো
0: বুড়াখানি মতাই নাইনি ফাইজাক না
1: বুড়াখানি মতাই নাইনি ফাইজাক প্রথম বাইজাক পুনে চিমি না লোকরা প্রথম নাই জায়গা অবতারাব যে পিকে মতাইনি কিসিসা বিনি মতাইনি দর্শন খালাই না হাই বা মতাই নো নাই না বাগিলে তাব জরা কাছে ও কম জরা কাছে ও কম মতাই জরা কাছে ও মতাই বিবাদরা পছনে তংফন আবো তাবো বিবাদরা পছন তংলিয়া তাবো আবো আর

সাতুং মতুনিয়া ওয়াতি ওয়া

0: Afroni bay tabuni je melani je poridi babar melani manje buni je tor khada handak na kesu khada handak na khosor
1: afro pas tau pagisha zaga mane zaga ta afro pas poto khake mane khola ni bagai jate se poto khola ni bagai paisa poto khake nota
0: মুখে
1: আমি সুবার আনি দেবো মা
0: এলাই হামবাই নিন লগে ফেটি ছাপসা
1: বব আমি নগন তো
0: খাবে নিন মুখে
2: তু দেবর মা
0: নিন আগে লগা ফা ফাকা
2: তাও ফার্স্ট টাইম
0: তাও না ফার্স্ট টাইম তাও না ফার্স্ট টাইম নং মতাই নাই না ফায়ো তুই তো করমা নি নু ফাইকা দিনে ফাইনে ভাই মা তো
2: ওই তো প্রকাশ মান
0: এলাই তো
2: করে তা ফাকা
0: ইংগাই বেলাই হামবাই বর অজরাও সাইদা তিমাও তৈটু করে জাগৈ দঙ তন্তাই বইলা তৈ সার সারিনে খুমবক জাগৈ খুম রুইনে রুইনে আবন জাগল যে সিসিটি নি রাইজা রগৈ যে বিধি তৈনে রাইজা তৈ যে খালাইনা নামন অব খালাই জাগৈ দঙ ইংগাই মামন
3: আও হাইকে তৈতুকুড়ি জাগৈ তৈতুকুড়ি মানি গলো মতাই নগতে ওইসা হাই নহাই মতাই তেলাঙ্গাই মতাই খালাই জাংনাই না
0: তাবু তৈতুকু মানি গলো সে মতাই খালাই জাংনাই তাবু অরণচিমি অমরণচিমি তাবু মতাই তৈতুকুড়ি তঙ্গ তাবু অরণচিমি মতাই তুকু বাই কাঙ্কেন মান্ডব নগ কিপিলি থানাই আপ্রো থামা লগি লগি ন লাম্পারা ওয়াথ বাই বনো হাই নাই
3: লামসক ফিনে
0: লাম্পারা ওয়াথ রুইনে ফারুক বাই থারে ফারুক ন আরো লাম্পারা ওয়াথ ও ফারুক বাই লাম্পারা ওয়াথ বুজাগ আমা নিয়া গলো চেংনাই মতাই রেনানি চেংনাই অর গবাং মা লুকুরক ফাইজাক ফাডি বড় টেকি কক সাই নাই না তাকুং নং বিয়াং নেই তাকু যত্ন যে রায়দা রগিনে যে মতাই রানি যে রায়দা আবো বাইন তাবু তাবু তৈটুকুর জাগি দো মতাই রানি সেখান তাবু তৈটুকুর মান নাইনাম বাগিনে করব প্রথম লাইজাক মান্ডব নিসিমি আসুক যে হাসাল সাইডে তিমাবো চালো মজম চালো আর হিমি নেই হিমি ফাইলে তাবু চন্দাই কাইসা কাইসা জিবরী মতাইন যে সিরি সিটি নি রায়দাতে যে নাংমানি যে খালাইনা নাংমানি অব খালাই দো অবতো নগ্ন আং ফুনুগুই তো মানে বুকুক বাই তো বাইকে খালাই দো আবতো সাহরি মালিয়া
3: আহ যং মকলবাই নুগুই মানিয়া ফানো তাবুনি নি খুকতেই খনাওই সাইমানি দো যে মতাই বব হাই খালাই খালাই জকি দো না তা তুই
0: চিবরি চাঙ্গাই চিবরি মতাই
3: হ্যাঁ
0: চিবরি মতাই চিবরি মতাই নো নানা বাগি লুকরক বাইলাই খানো ফাতুম লাই যা হহম দ দমু যাক তাই তিনি নিশিমি সাত দিন রমুইনে অমতাই অমতাই নাই অ জাগাবো তাবু তৈটুকুর বাইকাস তাবু হাই না হাই তৈটুকুর মান ইয়া গুলো
3: চং চিনি বরম গুনাং কিশোর দা কিশোরনি তৈ খুব তৈ খনাকা চং ফারুক থারৈ বরং ন তৈটু করিনানি কারি জাগমানি হাই নো হাই তাবুক তেওয়াইসা তৈটু করি বাইখা তৈটু করি মানে ইয়া গুলো গুলো
0: হাই না হাই তাবুক কেফিলে টঙ্গ অজরাব লামা বত তো লোকরং নি বিয়াং নি
4: চং জে মসরা পারা
0: মসরা
4: মসরাই পারা
0: বিয়াং আবো মসরাই পারা গাবো দুই সাইড দা দা গরমরা
4: সারাই বাসাছি নাবো
0: ও জারন না গাবো দিনে
4: ই
0: বিচি পুরো পুরো দা পাইনা তা খালাই না পুইলা
4: হাইও

사나니 타가 힌게 신의 어찌 브리무다려 증 뿌이라 원어 누구 아마 에버케 버하라 아마 상그롱마 마이루마 콜루마 뜨이마 하츠크마 녹수마 케르 나키리 람프라 아카타 비카타 칼라야 고리야 노 무타이 리자게이 동오 히네 사자게이 동오 피야바 증 두몽노 꼭 필이 나냐니 타가 힌게 증 어로 녹자고 증 모하데브 에브레 파르보티 우마 십 버럭노 테 마이루마보 증 누고 말로키 마스로슈티 버럭노 티 아코이 클라이삭마니 무타이 증 녹자게이 동오 আপনো কারি বছেন যে চিনি মতাই তোক মানে সরস্বতী কার্তিক গণেশ ব্রহ্মা তে তুইমা সমুদ্র গঙ্গা বরক নব তে পৃথিবী ন মতাই খেলাই জাগে তো এনে চিং পুলানো সাইমানো ফিয়াবা চিনি যে আমা পেচি এবার কেবা অম্বা বুচিনি ইয়াগুলো চিনি ও মতাই কথার খেলাইনি বাকে খারচি মতাই খেলাই জাগে তঙ্গ হিনে মহারাজা বরং গুণাং শ্রীকৃষ্ণ কিশোর মানিকনি নিসিমি রমই অমতাই খেলারে জগি দো ফিয়াবা যেন অমতাই উদয়পুর খেলাইমানী নজাগো আপনি সিগাং মহারাজা ত্রিলোচন নিসিমিনে অমতাই খেলাই জাগৈ দো মহারানী হীরাবতী ববহাই খেলাইয়ে অমুচিব্রী মতাইন খেলাই জাগৈ দো অব যেন যত্ন সাইমানো চিনি কথমা লাইবুমা যেন অ লাইবুমানো যেন খনাবই দো তে সাবই মানে দো ফিয়াবা অজর চিনি তাকুক বাই যেন গরঙ্গী মানিয়াও দো কেজিসা আপনি এগুলো যেন হাইন হাই তেওয়াইসা গরঙ্গনানি জায়গ ফিরনায়

0: তাকুক চৌই থামানি হ্যাঁ সারি হাই টেকনিক্যাল ইস্যু গুই থাকুয়া ককরে সারিটা কোখাই মতাইনগ বুসকাঙ্গ অজরাব ত্রিপুরা পুলিশ নি বখাক্ত বরক বরম ফুনগৈ তঙ হিনে সঙ্গ অজরাব খনাবৈ মানি তঙ
1: একদম সঙ্গ অজরাব ফাইছবৈ কেতে যে এ কাটি পূজানি যে নামা এ বাতাস লামা হা হা তরে পাস

0: Aw borok sai jira tui mani ki file kisi sa bypass lama no cross khlai lai lai tongo motai nok ni bkhago noklawo sogina ni kasujak te buskango te pra police ni bkhak te borok no borom de lai tongo Bani noti je phalnogro kiting jak tomani motairina ni bagai je motairina thangnai ro borok jeteike motaini mani ro paimana te khlaye phalnogro botrek trek khlaye khlok jagai tongo tabokhine sajagai tongo tamhiyage je bororok motai tukuri mani naimanliya borok motai tukurina thangpuruni je motaini khorang aborok no khnawei borok sijawai tabo
1: মানব নব গানাও ফাইছক পালেকা
0: আও
1: তাবো ফাইবা লগি লগি ন চিবরি মতাই মতাই ন হাইন হাই ওয়াটপ রুইনে ওয়াটপ বাইকে রাসগালি বুকেরু
0: আও ওয়াটপ রিজাগে হাইন হাই লামসক জাগাই টঙ্গ মতাই ন চিনি চিবরি মতাই ন তৃক তৃক লাই ওয়াথবরি মানে ইয়াগুলো নক বিশৃঙ্গ শীতগৈ মতায়েরি জাগানে বরংনে মতায়েরি মা জাগাও হিনে খা খালায় আর নরক দাদাক সিদা খালাইয়ে খানাও মানেই দো জরাও নরকনি তাকুক কিশোর সগৈ জাক কচাম হাবেলে মতায় মতায়েরি থানি তামো তামো অঙ্গৈ তং তে মতায়েরি না সগাং তাবো অ জরাও অঙ্গৈ তঙ খালাই জাগৈ তঙ তৈ টুকুরি মানে ইয়াগুলো মতাইনক গানাও সক পাইকা তে মতাই হাইন হাই ওয়াথপ রিজাগৈ তঙ অ জরাব হাইন হাই মতাই রিজাগৈ বরক নগ নগ বিশৃঙ্গ তিসা জাগনাই বরংনি মতাই রিমানি জাগাও নরক যতন দিয়াই দি সং যতন দিয়াই তে অ মতায় তের হাতি বারসা অঙ্গুই মতাই উংনাই আথা জাগাও নরক থাঙ্গৈ হাইন হাই মতাই খুলমই মানে হিনে খনাবই মানো হাইন হাই এ তাবো খনাফিকা হাইন থাকি কিজি সার টেকনিক্যাল ইস্যু অঙ্গি হাইন হাই চৌ থাকি দশা
1: তাবো অ জরাব মানব নগ তাবো চিবরি মতাই ন আসুর জায়গা তৈটুক ফেমেন জাগুলো ব ইয়াং চিবরি মতাই জেফর ইয়াং মানব নগ হাপাইকা আঙ্গা কেন ওয়াটপ রুইনে বন লামসক জাগো সিরিসি তিন রাইজার গেনে যে চিনি লামফরা ওয়াটপ
0: হুম।

0: মানে নাং সুগুই দং খা মানে কথা
1: বেলাইকে নাং সুগুই দং আবনি বাগাইনো আং মতায় ফাইবুং ব্রুনো বিবিন লংনি বিসিংতি সানানি প্রয়াস থেউ বা চাইতগো যে ফাইবাই দি চিনি শিল্পানি দি পাসারো ইপরা বসিরো ও মতাই তিব্রিনি আশীর্বাদ না হয় দি বসর ওয়াইছা তো নুন দর্শন দিদি মুম্বাই হক ভাই খাই নাই বন খুলুমুই পবিত্র বোকা খাই পবিত্র শাকন সামুইয়া কোনে বিনি হামারে নানানি নাম বলি চেঙ্কা বলি রিজানাই সারা সমস্তিপ্রা বাসির হামকাইনি বাকি যে সামাজিক সংগঠন সামাজিক সংস্থা বিশ্ব ব্রুম ব্রুন 2008 নি সিমি অরম্বতাই রি তো খুলুমুই তো ত্রিপুরা বাসির মনোকামনা সুখী শান্তি রাজ্য কসাং তোমার তং কসাং তোমার যত বৈন বায়াব চারিক যেহেতু ওর মতাইব চিব্রি মানে ফোন বচ্চন চিব্রি তো দোতান হচ্ছেন টান নাই মতাই মাথা মাথায় নাই একে আপনি যাগুলো করোনো পুরনো মেইন রুট থানাও খাইছে গিট বিধান কমিউনিটি হল তো আর চিনি কার্যক্রম তো একাই নারবাই অপরা নারবাই মতন খাইনাই সাত আটটা কমিউনিটি নি চিপসেন যারা কমিটি নতুই চাই কমিউনিটি চিপস মলসম প্লয় রুটি ত্রিপুরা রিয়াং চিনি তো তো ত্রিপুর কমিউনিটি নি অম হাই কাইনাই সাত আটটা কমিউনিটি নি চিপসেন নিমন্ত্রণ দিজাক আপনি ইয়াগুলো তিনি বরম গান রাম পদ সার বব ফায়ানো ইনকে তিনি নেছিল পান্ডা কথা মুসলি রিফেন তিনি খরসা সাধু ন সন্ত মহাগুরু মলসম বনি শিখাই চিনি ও পান্ডা তে তিনি দিগর এগার তো
0: কিছু বরম দানার আমাকে প্রথম আই
1: নো বহাই কি বেশি বরম বরম কামি চিনি কামি সগরি তো লুকু চৌধুরী তো মোয়ালি তো খান্ডল হাঙ্কর হবো হাইকাই নাই চিনি চৌধুরী চৌধুরী যে আবর চিনি পাড়ানি যে সামাজিক সংগঠন গদাল যা শুনবাই বড় ভাইয় শ্রদ্ধালু হিসেবে হাইয়া করে যে চিনি যে শ্রী সিদিন রাইজা খারছি যে মোতাই বনি মহত বুঝতে চিন্তা বন ফলাইনে না অবন রঙ চিনি ডিসকাশন সাহমু তো লুকু রঙ বিষ্টি চুন কামিগ চুন মেসেজ সুসমনি চেষ্টা খাইও যে অব তিনি বতাই মনত অভিমান না লাগে তিনি শ্রীশিত অবশ্যই কোন তারুণ কেছে তাবাই পান নাঙ্গ অবহিত
0: সেমা কাছে অবকা দফন চাপু বরং সাইটম
2: আও হাইকে তাকুক কিশোর অজরাব চিনি দ্বারা অজরাব চিন খনাকা বেলেখিন আও তে তাকু কিতি মইন বেলেখিন হামবাই মা ইয়াফার তামি হেগে খনা তো খলাই ক খনারি মানি বাগাইছ ন খরসা ওইতি সামানি বাগাই লাই বু মানি বখরি ন
0: তন্তাই তো বেলাই লেংটা বত বয়স বু উমর বু খা কক বু সানা নাই না হাইরাই পূজা থাকে হাইরাই পূজা থাকে বলি খাইছে না

0: চিনি সাকা হায়া গুড়ি মানে ইয়াগুলো, হায়া গুড়ি রিমানি ইয়াগুলো, হায়া গুড়ি রিমানি ইয়াগুলো মতাই রিজাক নাই মতাই রিবই। হ্যালো, হ্যাঁ খানা, হ্যাঁ
1: টেকনিক্যাল প্রবলেম হচ্ছে না?
0: হ্যাঁ হ্যাঁ
1: নারায়ণ বাড়ি নারায়ণ বাড়ি ভাঙ গালেম বাড়ি নারায়ণ চারজনা বাড়ি ফাং আটজনা ইয়াকশো আটজনা গালেম গাবো ষোলো জনা কাহাই মত গালিম
2: দিন বাংলা নাই মুসো মাই মেয়া মতাই রং নব তিনি ফাইজার মতাই ও মেলা নিশ্চিত মতাই কাহাম নিব ভাই মেয়া ফাইবাইছো জানে আশা বা যে ফলি পাইবাইছো মা রং বক্তি খাইছো যত না সময় চাই সংবাদ জানি বাজে অব হাইনা কব তা
1: বেলাই হামবাই খলকা
0: আও
1: খাবন তাকুতে বকুছো আও মেলানি ওই যে হাতি বাসা চিমিয়া মেলানি হাতি বাসা চুমিয়া অব যে বিশি থগিন বিশি থগিন হাতে অহায়ং যত লোক টংকচাং বয়ার ছিবু টংক হাতে হাতে হায়ং যতন টংকচাং টংকচাং কে টংতুন আমি টংতুন যতন চাবাইয়া নংবাইয়া টংতুন যত আমি আহাম করেন কে টংতুন অব নিয়াই কিবরি মতাইনি থানি অডিয়াই যতন কাহাম টংদি
0: বেলাখানে হামবাই তাখন অজরাব নরকনি বুকুক নরকনি তাকুক কিশোর বরম গুনাং তাকুক কিশোর অজরাব নরকন দাদাক সিদা খেলায়ে খনারি তনি মানে শিবরী মতাই নবহাই খেলায়ে মিয়া সাকা মিয়া খানাকা মিয়া মতাই মখাং সুরি জাকা তিনি তৈটুকুরি তৈটুকু না থাকতানি ববহাই রাইজানো খেলাইকা তে মতাইটুকুরি পাইমানি ইয়াগুলো ববহাই রাইদা খেলাইকা অবন চিনি বুসকাঙ্গ দাদাক সিদা খেলায়ে খেনারিকা মকল বুসকাঙ্গ খেলায়ে তিসাকা নুকমা হাই খেলায়ে তাবুক মতাই রিজাক নাই মতাই রিজাকমা নি চেঙ্গি ন থাঙ্গা হাইয়া গুড়ি রিবই মতাই রিবই যে মতাই চেং নাই হিনেতে চিনি লগে ও আশা জরা তমানে তাকুক ব কিশোর ন বেলাখিন হামবাই দা কিশোর ते अजरब नरक जो हाथी बार्स रमै खाची मताइन नरक खुलुमलाइ थांगै मानन तामंगै बिसि थगै अ मताइ मताइनगो मताइगिरि जाफन जतो मताइन कारि जायगाते जतो

아이는 뭐 다이리 자기야 어 비시워 힌게 어 거럭 지브리 뭐 다이노노 뭐 다이리 자기 동어 헤네 사자기 동어 때 너로가 그나가 따부고 뿌일라니 제 뭐 다이 동어니 뿌일라니 제 뭐 다이워 지니 따부니 제 모하라자 보람구낭 프로도 기술 데 보르마니 무고이노 뭐 다이리 자기 동어 때 아로 Sarachar hai motai e aro o boli boli jagai tongo bini mungai apuni yakulo no trek trek la yai ke kubuni sini lukurok ni bagai motai ri jagai tongo hene jeng khuk bai thang khana ka dari phang nakai mung sano khapang ni khuk bai thang te khlaye jeng te bini chaga bo sang khana la ka khapang ni yakulo khapang khoroksa chontai bo khoroksa apuni yakulo trek trek la naran bari phang yakso galem borok nyen ke kusu khorok char nisimi khorok chi dok obhai khlai borok tongo joto podono hine bini khuk bai thangai sawai khnari ka chung oro chibri matayo chung thajingo bo saka jini sip nisimi romoi jini uma te jini lokhi Shoroshoti, Jini te Narayan Vishnu, Obohai Khlaye Jini Kartik, Ganesh, Brahma, Jotono Tino Motai Khlai Jago Hine Sajagai Tongo Jini Jung Oronugo Ker Nakiri Lampra Orobo Motai Rijagai Tongo Obono Karibo Phiaba Jung Te Tekiji Sa Jora O Kharchi Motai Laike Hengen Jung Ker Motai Rimani Bo Nukjak Nai तेजं ओबो राइडा साजक तंगो मताय रिजक मने जे केन मताय रिजक मने आरो जने जं चासाल वो रिजगो एबा कांगे करक साल ते चासालो ओ मताय केन मताय रिजकै तंगो हेनि बो साजकै तंगो जे पुइला निसिमे तुमु न ना कांगे खार्सि नि जे जिने ओक्लोक नि लाइबुमा एबा कथमा ओबो किसिसा जुदा जुदा हाय उंगो ते फियाबा जिने abo juda je supano ngoi tong thun chini bokha bai chini bharat hakotor ebake no ni lukuro ebake ba bharat hakotor haite kubni je hakotor to mane abuni lukuro bo jotono kaham karang tong thona nu to chini hayung kaham karang tong na ni ung thon ni chini tipra ni lukuro joto kaham tong na ni ung thon hinina o motai no diye jagai tong o te o motai khlai ja mane ukolok ni je jotoni kotor kuk obongkha hano কথার খলাই হাইনো হাই তিসা মানে জং থানায়ো নুখা চিনি আমা পেচি হিনি জং জে শ্রী শ্রী দিনি সিমে হাতি বর্ষার মই বসসিংগো চিনি আমা এবাকে বা হানো জং বুড়ি রোগ বাই সুচা যাগো চিনি তাল ওয়াইসা অবহাই খলাই চিনি বুড়ি রোগ উমা হাইনো চিনি আমা অবহাই খলাই অবনি সিম্বল যে চিনি কতাল খলাই যে কাইসা মানি জং সাম মানে অবনি সিম্বল খলাই আমা পেচি হিনি জং হিনলায়ো বিয়াবা জং আসাম হিঙ্গিয়াবনো অম্বা বুচি হিনিব খনাও আজরাব মতাই নক হাতি বর্ষা রমই খলবজা তঙ্গো আবনিয়াগল মতাই খলগৈ রিজাগতে মতাই খলাই যাব ফিয়াবা চিন ও হাস্তে ও খলাইয়ে অবহাই খেলাইয়ে খার্চি মতাই ন অবহাই খেলাইয়ে ও আমা পেচিনি ইয়াগুলো মতাই ন হাই নহাই কথার খলাইয়ে তিসা নানি বাগৈ মতাই খলাই মান ন অমো খলাইয়ে খার্চি মতাই ও খার্চি ও গবাম সিগনিফিকেন্স নাই না থাকা হিঙ্গাই চং নগতে গাইসা খাসি অ জাগা ও কাইসা মতাই তঙ্গো যে মতাই বাই চিনরনি খার্চি মতাই বাই সুরসা যাগো তামি হিঙ্গে আরো হিঙ্গে মতাইনি বখরক করি মতাইনি মাংসিমি ততরানি বাংরানি সিমি তে আরো অবহাইন ফিয়াবা অবো সুরসাওই নাইনানি থাকা হিঙ্গে কিছিসা অবহাই কলাইও ফিয়াবা বিশঙ্গ বসুক জরাতে লিং তং এবার বসুক জরাতে গেদাল গেদাল যাক তং আবো সেরি শুক্রবে তেই বো নাইনানি নাংখো তে যে সিনাই নুকাই রোগ যে সদান হামজাকাই রোগ যে অবহাই খেলাইয়ে যে বসং হামজাকাই রোগ বরক তেই বো কাহাম খেলাই অবনো চেরি চেত্র ওই অবনো রুটু খাইনিয়াকে চিনি ইয়ারং কথালাই যাক মানে মানো হিনেব সাজাগাই দ

0: बघ दादा सीधा खनारी का चीनी ताखूक हेलो
1: भूंगा हम बुको
0: ताखुनो लामशोगो तिनी खर्ची तेरनी और जो रो पाइप लिया हम बाई देखा का हम या पारो ते खुल मुंग या
1: फारो दुबगनी कोर्नो साहब
0: मुनी हां ताखुनो लामशो
1: एता लेचिंगो जे लाइफ खाइपुरो कॉल खाइमान खांगे तो खाइके मा ओबर माना मान थाइमिया तो दा आं माने ते सिनाने मु सोंगने आंगा पर तो चिंता को किसु तोमाबा इनि बिसिं कि सिमांग हमो आरो वो जेता मोटाय रोंनि बिसिंगो सिब्रिनि बिसिंगो खरक्सी খরক চিবরে নিবিশেঙ্গ খরক চিসে বলিসা নাই হিনে নিয়ে যেটা খাইমান মানি আবো বুসু কবুই আবো নাং তিনি তুমু না পুরা আজরা ফোন ন খাইমান খাইতে বাবা সিয়াং খাইতে খাইনা লিয়া এন্ড ইটস রাইট রাইট বিন এন্ড খাইমান কমো হাইমা তোমনি ওকে খরক চিবরে নিবিশেঙ্গ খরক সি হিং কারণকে বলিসা নাই রক্তা হ্যাঁ আনে বাগে আবো খরক চি তমং তমং সাবো খরক চিং ইয়াও নাই আবো খার চিং ই থাঙ্গনি পক্তা আমন সবাংমা ফাসিঙ্গ খবাংমা ফাইসিংগো থং খরক হমারং ন ইয়াং কমলপুর সাইড হগ ন বড় খরক নি বড় খারাক রক্তি নু বড় বড় খারাক সি রক নু তা খরক সি নু বড় খারাক সি নাই কা খারাক সি হবে সাথে সাথে আবো খারতি ইং ইং থাঙ্গাতা আবো খরক সি ইং লি ইং থাঙ্গাতা বহাই নি নে কেতা কাইসা জেতা আসাম বাই জেতা তংমানি বুসাক বাই জেতা বুসাক বে বড় খরক নি জে ক আবো জরা কাইসা বসি নি বুবা গরা নি সিমেন ইয়া গলা বিনি ইসিরি অ নংনি বসনি মতাই নি বিহাসাই আবা হাইরক নি কক ফাইকেতা আরো ফাইপুরো তোবাপুরো বুবাগরা থাকা যে তুমি না নংসিনি বসনি মতাই নি টং হাঙ্গা কে অতরওয়াল যে তা সেন কাইসাবাই ন কুংসাবাই ন তড তো বখরক সনা হিনি নাই এনেই তান ফুরু সমানি তোমুতা আমনি বাগে নাই শুধু আ বখরক সিনি তুমি ফাইকেত পির পুরা ওতা রাজার আঙ্কে বিনে বসা খঙ্গা কার তংর
0: আর তং কই থাঙ্গা
1: আমা হাই যাব করুং যাক বরগুম খার থামাই কি আপুরু কে ভন তংলা সৈলি আঙ্গে নাই বড় খার থামাই কেতা মতাই রব আবাহাই আবাহাই ইং তেন ওল বসি ক্লাস জাপুরত বত ভাইপুর সন্না সি সিং মা পাইছু বন রাজা হানে নতুবি মান লিয়া
0: তাকুনো বেলেকেন তাকুনো বেলেকেন হামবাই ইয়াকানা নিনাংসে নাই তা হিগে পান্দানি জরা অঙ্গাই জায়গা হামবাই হামবাই তাকু কর্ণ তঙ্গ বেলাইন পাই ফেলাই হামজাও মু তামিকে জরা করে খেপিয়া বাতেব লাইবু মা সিনানি মুসু মানে উনি জরাও করং লাইনে অবনতি নরক নি বাগে তিনি খার্চি তেরো আশু জরা আং তোমনি নরক নি বুকক মামন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত ও আকাশবাণী আগরতলানি অ পান্ডাও দাদাক সিদাক খার্চি তেরনি লাইভ জং থাংলাইমানি লগি তমনি নরকনি বরম গুনাং তাকো কিসু অজারও আশেক জরাতে চিনি তিনি নি পান্ডান অরণ মা মথাগলি সিনাই থাংদে থাংদে কাহাম করং তংনি হাইন হাই মালাই ফিনাই

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। তিনি এই মুহূর্তে সেদেশ সফরে রয়েছেন। সিকিমের নামচিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মাণ টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20। উদ্ধারকাজ চলছে। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। আসিয়ান ও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে আজ ম্যানিলা যাচ্ছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার কোনো প্রচেষ্টাই যুক্তরাষ্ট্র ভালোভাবে নেবে না বলে হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে বলে জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান। আসছি বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, নিট নিয়ে আলোচনার বিষয়ে সরকারি আশ্বাস মেলা সত্ত্বেও লোকসভায় বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী তার আগেকার দাবি থেকে সরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেন শ্রী সিং।
1: সরকার সংসদ মে না কেবল ইস বিষয় কো লেকর বলকে ইস বিষয় কে সাথ

0: संबंधित अन्य सभी विषयों को विस्तृत चर्चा के लिए तैयार है। प्रधानमंत्री जी ने बहुत स्पष्ट कहा है कि नीट और पेपर लीक इत्यादि विषयों को लेकर के जो लोग भी जिम्मेवार हैं उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी और हम अपने बच्चों के साथ अन्याय नहीं होने देंगे।
1: এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ দলের অন্য সদস্যরা নিট ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোবিন্দ মোহন লোক কল্যাণ মার্গে কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলে রাহুল গান্ধী তাদের বলেন, সরকার সংসদে নিট নিয়ে আলোচনায় রাজি থাকলে তিনি তৎক্ষণাৎ বিক্ষোভ তুলে নেবেন, কিন্তু সরকার আলোচনার দাবি মেনে নিলেও শ্রী গান্ধী আরও একাধিক দাবিতে সরব হন। এদিকে লোককল্যাণ মার্গের কাছে বিক্ষোভস্থল থেকে আটক করার পর দিল্লি পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী দলের সকল নেতাকে মুক্তি দিয়েছে। তারা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ করছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কংগ্রেস এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা সংসদের বাদল অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। দিল্লি হাইকোর্ট সোনাম হুয়াংচুককে এই মুহূর্তে সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ হুয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোর করা আবেদনের শুনানিতে এই রায় দেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY এর আওতায় চলতি মাসের এক তারিখ পর্যন্ত মোট 58,63,00,000 জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। এতে জমা থাকা অর্থের পরিমাণ 30,800 কোটি টাকারও বেশি। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে গতকাল কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, এর মধ্যে 32,68,00,000 জনধন অ্যাকাউন্টের মালিক হলেন মহিলারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ও উত্তর ম্যাসিডোনিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি উভয় দেশের ব্যবসায়ীদের পণ্য আদান প্রদানের গণ্ডি পেরিয়ে বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসতে বলেছেন। স্কোপিয়েতে আয়োজিত ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামে রাষ্ট্রপতি বলেন, উত্তর ম্যাসিডোনিয়ায় কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম সফর এবং এই সফর ভারতের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। এই দশকের শেষ নাগাদ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
2: আর্থিক সহযোগ আমাদের দ্বিপক্ষীয় সম্বন্ধ কা এক অত্যন্ত মহত্বপূর্ণ স্তম্ভ। হম আপনি দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা করনে পর ভি সহমত হুই। হামনে আইটি, কৃষি, ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস তথা ট্যুরিজম, হসপিটালিটি ও ফিল্ম মেকিং সহিত প্রমুখ ক্ষেত্র মে সহযোগ পর চর্চা। হম স্বাস্থ্য সেবা মে সহযোগ পর আপনি দ্বিপক্ষীয় এগ্রিমেন্ট কো ভি রিনিউয়াল কর রহে হ্যায়।
1: সিকিমের নামচির ঝোলুঙ্গিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মাল টানেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত 20 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। পশ্চিমবঙ্গের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিক ভেতরে রয়েছেন বলে জানা গেছে। সিকিম প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে এককালীন 4,00,000 ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগেই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2,00,000 টাকা অর্থ সহায়তা ঘোষণা করা হয়। এদিকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল স্বাস্থ্য, অতিমারীর প্রস্তুতি এবং উন্নত মানের স্বাস্থ্য সুরক্ষার সুলভ যোগান সুনিশ্চিত করার বিষয়ে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে ব্রিক্স সদস্য দেশগুলির স্বাস্থ্যমন্ত্রী এবং বরিষ্ঠ স্বাস্থ্য আধিকারিকেরা মতবিনিময় করবেন। আগামীকাল ষোড়শ ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP Nadda সভাপতিত্ব করবেন। শুক্রবার আয়োজন করা হয়েছে এক বিশেষ উচ্চ পর্যায়ের আলোচনা সভার। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে আজ ফিলিপিন্সের ম্যানিলা যাচ্ছেন। এই সফরে তিনি আসিয়ান এবং কোয়াড গোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন বৈঠকে যোগ দেবেন। এর মধ্যে রয়েছে আসিয়ান ভারত বৈঠক, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক। এর পাশাপাশি তিনি কোয়াড গোষ্ঠীর সদস্য দেশ অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। ধারাবাহিক হামলার জেরে পারস্য উপসাগরীয়

অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনরায় গড়ে তোলার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র শক্তিশালী আঘাত করবে। হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, উত্তেজনা অব্যাহত থাকা সত্ত্বেও ইরান আলোচনার চেষ্টা করছে। বিপর্যস্ত হয়ে পড়ায় তেহরান মরিয়া হয়ে আলোচনা চাইছে বলে তিনি দাবি করেন। ইরানের বিষয়ে নিজের প্রশাসনিক অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক পরিকাঠামো পুনর্গঠনের কোনো প্রচেষ্টাই যুক্তরাষ্ট্র মেনে নেবে না। তিনি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়েও তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এর পাল্টা জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এদিকে ইরাকের ইরবিল বিমান ঘাঁটিতে ইরানের এক আত্মঘাতী ড্রোন ধ্বংস করার সময় নিহত মার্কিন সেনার পরিচয় শনাক্ত করা হয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সরকারের সিদ্ধান্তগুলি এখন সর্বোচ্চ নেতার নির্দেশের অপেক্ষায় রয়েছে এবং তিনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। ফ্রান্সের পার্লামেন্ট 15 বছরের কম বয়সী শিশুদের সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি যুগান্তকারী বিল পাশ করেছে। পার্লামেন্টের উভয় কক্ষের আইন প্রণেতারা গতকাল এই আইনের পক্ষে ভোট দেন। এই আইনে স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে সমাজ মাধ্যমের ওপর এমন সর্বাত্মক নিষেধাজ্ঞা অনুমোদন করল ফ্রান্স। তবে অনলাইন বিশ্বকোষ কিংবা শিক্ষামূলক বা বৈজ্ঞানিক তথ্যভাণ্ডার ব্যবহারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাবাহিনীর সর্বাধিনায়ক ওলেকজান্ডার সিরস্কিকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে মিখাইলো দ্রাপাতাইকে নিয়োগ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় জেলেনস্কি বলেন, নেতৃত্বের এই পরিবর্তনের লক্ষ্য হল ইউক্রেনের সামরিক কর্মসূচি জোরদার করা এবং শান্তির পথে আসতে রাশিয়ার ওপর চাপ বাড়ানো। নুরিস্তানে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় ভারত আফগানিস্তানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে খাবার ও তাঁবু সহ ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই কঠিন সময়ে ভারত সেদেশের জনগণের পাশে রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর সদর দফতরে অনুষ্ঠিত অষ্টম বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে ভারত নিয়ম অনুযায়ী স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশ্ব বাণিজ্যে দেশের ক্রমবর্ধমান ভূমিকার ওপর জোর দিয়েছে ভারত। চীনা ওপেন ব্যাডমিন্টনে আজ পিভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডার মুখোমুখি হবেন। অপর একটি খেলায় লক্ষ্য সেন তাঁর সিঙ্গলস অভিযান আজ শুরু করবেন। সিঙ্গলসের প্রথম রাউন্ডে আয়ুষ শেট্টি মুখোমুখি হবেন আলউই ফারহানের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। তিনি এই মুহূর্তে সেদেশ সফরে রয়েছেন। সিকিমের নামচিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মাল টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20। উদ্ধার কাজ চলছে। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। সাত দিন ব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা আজ থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে। এ উপলক্ষে আজ মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। গতকাল সন্ধ্যায় চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন নদীঘাটে চতুর্দশ দেবতার স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী জানিয়েছেন, সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে খার্চি মেলা কমিটির উদ্যোগে এবছরের খার্চি উৎসবের ভাবনা নির্বাচন করা হয়েছে এক পেড় মা কি নাম, অর্থাৎ মায়ের নামে একটি বৃক্ষরোপণ। এই উদ্যোগের অংশ হিসেবে সাত দিন সরকারি উদ্যোগে খার্চি মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে। খার্চি উৎসব উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে ভবিষ্যতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের যুব সমাজের স্বার্থ রক্ষার বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা

পুনর্ব্যক্ত করেছেন। গতকাল সংসদ ভবন চত্বরে আয়োজিত এনডিএর সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী মোদী উল্লেখ করেন, নিট প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়ার পরপরই সরকার তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছিল। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে ১৩ জন অভিযুক্ত কারাগারে রয়েছেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যারা এর জন্য দায়ী তাদের সম্ভাব্য কঠোরতম শাস্তির মুখোমুখি হতে হবে। কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ভারতের প্রথম ডেঙ্গু টিকা দুর্বলীকৃত ডেঙ্গু ভ্যাকসিন কিউ ডেঙ্গা বাজারজাত করার অনুমোদন দিয়েছে। এটি দেশের প্রথম ডেঙ্গু টিকা যা ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য অনুমোদিত হল। ৪-৬০ বছর বয়সী ব্যক্তিদের ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড সহ বিশ্বের ৪২টি দেশের এই টিকা ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাভ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশের প্রথম ডেঙ্গু টিকার এই অনুমোদন ডেঙ্গু মোকাবেলায় ভারতের জনস্বাস্থ্য প্রচেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গত জুন মাস পর্যন্ত প্রায় ৫৫.৫৯ লক্ষ ব্যবহারকারী ইউপিআই এর আওতায় এসেছেন। লোকসভায় গতকাল কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, গত অর্থবছরে ইউপিআই এ লেনদেনের সংখ্যা ২৪,১৬২ কোটি এবং এর আর্থিক মূল্য ৩১৪ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, ইউপিআই ভিত্তিক লেনদেনকে নিরাপদ ও স্বচ্ছ করে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার আরবিআই এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে প্রতারণামূলক লেনদেন রোধে ঝুঁকিভিত্তিক লেনদেনের সীমা নির্ধারণ, অনুমোদনহীন মোবাইল নম্বর পরিবর্তন, SMS ভিত্তিক প্রমাণ পদ্ধতির অপব্যবহার রোধে সুরক্ষা ব্যবস্থা এবং ইউপিআই অ্যাপ্লিকেশনের জন্য উন্নত নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৬ জুলাই রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১৩৬তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর ১-800-11-7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও ১-9-2-2 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইনে মাসের ২৪ তারিখ পর্যন্ত খোলা থাকবে। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে গতকাল দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন ও জেলা জনগণনা সহায়ক দলের উদ্যোগে জনগণনা ২০২৭ নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের জনগণনায় স্বনিবন্ধনের বিষয়ে সচেতন করে নিজেদের নাম ও পরিবারের তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। বক্তব্য রাখেন বিলোনিয়া পুর পরিষদের উপমুখ্য নির্বাহী আধিকারিক সনদ দেওয়ান, জনগণনার দক্ষিণ জেলা নোডাল অফিসার শঙ্কর ভট্টাচার্য প্রমুখ। আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর দক্ষিণ গোমতি জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, আজ ভোরে ৫:৩০ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ১৮.২ মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে ৭:৫৫ মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণা দেব বর্মা। রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু মিয়া উত্তর মেসিডোনিয়ানি এসেম্বলি স্কোপ জেট ককনারকনানি থাঙ্গি অ হাকতরন ভারতন নাংকুক মাচুবা চুরনাই হাকতর হই খুরসাখা রাষ্ট্রপক্ষক সাকাকনি হাকতনি লুকুফান রায়দাতে বখাকনি বিশিং বরম ফুনুকমানি বিশিংতে আচাইজাক হালক তৈবক্রাক অঙ্গানো রাষ্ট্রপক্ষক সাকলাইকা উত্তর মেসিডোনিয়ানি বাকি ভারতনি আইটিইসি ফ্রংমুংনি আচুকথাইনি বাংমারি বাকনই খ্লাইজাগানো তৈ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাবায় ফ্রংমুং রোজাগানো রাষ্ট্রপক্ষক গোর্দনা সিলজন।

ভাস্কা ঢাপকুবাবাই রাষ্ট্রভক্র ককলাম সালাইমাব বানিয়া কক থুমতেই তকে নখবই জুদা জুদা দেখিল চুবাচু বাংরা বাবাইন তৈব ককলাম অংখা খুরসা থাইক্লাইও অবন পুইলা ভারতনি কেব রাষ্ট্রভক্রক উত্তর মেসিডোনিয়া বেড়াইনা থাংমা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাকতর গনাং থিনাঙ্গ আমজক মূনি কংবলাই কেসে কেরেং অংমাহাই পার্টি মংন কাশুনাও ক্রংজাক বেবাক বখাকনি চুবাচুরনানি কবক মূ নারেখা সালকিচা সকাং নিট আমজক মূনি সংমূ কংবলাই অংখরমা পার্টি মঙ্গ ক্রংজাক রক্ন কেবেং গই ক্রাগিয়াপ্রি নাহারনাতে হাকতর নি শিকলা রকনি থিনাং খাতি নারকনাব কেন্দ্র হাপাঙ্কক রাজাখনই সাকা মন্ত্রীবক্রক মিয়া সংসদ ভবন সংসারজাক এনডিএ নি সংসদ বদলনি ককলাম সালাইমাব মকগ্ন সাকা ব ককতমা থুমনাই রক্ন কেন্দ্রনি সংসদ বেরাম মন্ত্রী কিরেণ রিজিজু সাকা ককলাম সালাইমাব মন্ত্রীবক্রক সাকা নিট নি সংমূ কংবলাই কেসে কেরেং অংমা কক তুমা মানমানি লগি লগিন হাপাং নাংমানি ইয়াপ্রি নাহারকা অ কেসে কেরেং গদালজাক যতন রমজাখা নখা সালসনি রমই খারসি মতাইতে তের তিনি নিশিমি কচাম আগরতলানি চিব্রি মান্তব চেংজাখা আবনুরগী সংসারজাক মানিকন চেঙ্গিরিবান মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা মিয়া সানজাব চিব্রি মান্তব গানানি সাইদ্রা তৈমাব চিব্রি মতাইন তুকুরমানি পান্দা সংসারজাখা বাণিক কমিটিনি চেয়ারম্যান এবা এমএলএ রতন চক্রবর্তী সাকা কখরাং ত্রিপুরা স্নামতিসানা নাহার মুংবাই খারসি বাণিক কমিটিনি চেতন বাই তাকলাই খারসি তেরনি ওয়ানসক মুং বুবাক চংজাখা এক পের মা কি নাম অচেতননি বখাকন নখা সালসনি হাপাংনি চেতন বাই খারসি বাণীক ফাইনাই যতন মাগনা দাল বিদাল ফাংসারা বাকজাগানো খারসি তেনরগৈ হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু তৈ মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি লুকুরকন খা কাহাম ইয়াফারকা খা কাহাম ইয়াফারমাব হাস্তেফা সাকা খারসি মতাই অংখা হাস্তে ত্রিপুরানি কাইসা যতনী খুরসা জাকনাই কতর তের অ তের লুকুরকনি বিশিঙ্গ তংথকমুং হামজাকমুং টংকচাং হামক্রাইতৈ বাই আবজারিনি তংহালক তুবুয়ান হনই খাকামানি কক বসা হাস্তেফা ইয়াঙ্গ মন্ত্রীয়করা খা কাহামিয়াফারমা বসাকা লাইবুমা গনাং খারসি তের কুসুং কুসুং জরারমৈ কথা লাইমং থানসাতে কুথুম লাইমানি বাণী কতর অঙ্গৈ ফাই দঙ্গ হাস্তেনি লাইবুমাতে তং রায়দার রেগজাক অ তের তাবুক সালচি সালকা আমচাইনি লুকুরকনি থানি আলাইদা সিনিমুং মানৈ দঙ্গ কেন্দ্রনি ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ভারতনি পুইলা ডেঙ্গু টিকা হাতিব কারিনানি গসিমুং রেখা অব হাকতনি পুইলা ডেঙ্গু টিকা ডেঙ্গু বেমার কাশুনানি বাকেই অ টিকা গসিমুং মানখা বিশেক ব্রৈনি সিমি বিসি চিতক জরা উমরনি বরকরক অ টিকা রেজাগৈ মানু ইউরোপ ইউনিয়ন সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে থাইল্যান্ড খবৈ হায়ুংনি কাইব্রৈ চিথাম হাকতর অ টিকা গসিমুং মানখা কেন্দ্রনি সাকামতে নুকুং হামক্রাই নাইকুংনি বখাকতৈ সাজাখা হাকতনি পুইলা ডেঙ্গু টিকানি অ গসিমুং মানমাবাই ডেঙ্গু বেমার কাশুমাও ভারতনি লুকু সাকাম হামক্রাই খাইনাই বাবায় কাইসা কতরিয়াপ্রি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচিদক সালমারি ককটিশালনি ফুং দামচিসাব আকাশবাণী মন কি বাত পান্দাব হা কতরতৈ বুই হা কতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাতনি ফিল সারা থামচিদক বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরকনি ওয়ানসকমুং রকন রহরই মানবায়ানো বিলোনিয়া ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর রংন কতর মিয়া সালগ্রা ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাংতাই হাঙ্কর লুকুলেখামং চুবা চুবদলনি চেতন বাই লুকুলেখামং নৈ সাই নৈ চিসনি নতৈ ফ্রংমুং সামংবুতাং সংসারজাখা সামংবুতাঙ্গ স্রংনাই রক্ন লুকুলেখামংগ বাই থাংনি লেখামংতাই নুকুংনি ককথুম সুপুংনা নতৈ ফ্রংজাখা কেন্দ্র হাপাং সাকা থাংনাই জুন তাল জরা খক বাচি বা রাজাক বাচিচুকু সাইরাং ইউপিআই খবজাখা লোকসভাব কেন্দ্রনি রাং মন্ত্রী ইয়াকচু পঙ্কজ চৌধুরী সাকা থাংনাই রাং বিশিব ইউপিআই নি বিশিংতে খক নৈ চিব্রী সাই সারা দকচিনি রাজাক রাং ট্রান্সফার অংখা বকুরসাউই সাকা ইউপিআই বেরেমনি পাই ফাল নাই মথাং গনাং তে কাহাম খাই বুসকাঙ্গত লাংনানি বাগৈ কেন্দ্র হাপাং আরবিআই তে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনস অব ইন্ডিয়া থানচাখে জুদা জুদা ইয়াপ্রি নাহারৈ দঙ্গ মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযাননি বখাগ মিয়া উনকৌটি হাঙ্কর ফটিগ্রাই কাঞ্চনবাড়ি পুইলা বেরেমনি সাকাম কেন্দ্রব সাকাম শিবির সংসারজাখা অ পুইলা বেরেমনি সাকাম কেন্দ্রনি বিশিঙ্গ কাইচুকু কামি পঞ্চায়েত এডিসি ভিলেজনি লুকুরকন সাকনাই মাগনাবিথি বাগজাখা আবনকারিব আয়ুষ্মান ভারত আবা কার্ডনি বাকই রেজিস্ট্রেশন খাইজাখা তাবুক নবার্তিবারনি ককতুমা বসকাং দাম নৈচিব্রৈ সালসি গুমতি সালগ্রা হাঙ্কর গবাং বাতি বাউইমা নুহনী হজাকমুং রেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আগরতলাও তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস তিনি আইচুকনি দাম বাতামৈ সতী থামচি জরা ওয়াতি ওয়াখা চিচার দশমিক নৈ মিলিমিটার ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতী ব্রৈচিবাও

0: নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক অনেক শুভেচ্ছা সহ স্বাগত জানাবো আজকের অভিজ্ঞাপনে। আজকের গোটা অভিজ্ঞাপনের উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি কোয়েল।
0: মধুরা, আজ 22শে জুলাই, ভারতের ইতিহাসের পাতায় আজকের দিনটি অত্যন্ত গৌরবময়। ঠিক এই দিনটিতেই 1947 সালে আমাদের প্রিয় ত্রিবর্ণ রচিত পতাকা তিরঙ্গাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছিল। তাই আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় পতাকা দিবস।
1: আমাদের এই পতাকার গেরুয়া, সাদা আর সবুজ রঙের গভীরে লুকিয়ে আছে এক বিশাল ইতিহাস। ওপরের গেরুয়া রং আমাদের মনে করিয়ে দেয় দেশের বীরদের ত্যাগ এবং সাহসিকতার কথা। মাঝের সাদা রং শান্তি এবং সত্যের প্রতীক, আর নিচের সবুজ রং আমাদের বিশ্বাস, তারুণ্য আর সমৃদ্ধির বার্তা দেয়।
0: আর এই তিন রঙের ঠিক মাঝখানে সগর্বে শোভা পাচ্ছে 24টি স্পোক বিশিষ্ট নীল রঙের অশোক চক্র, যা আমাদের প্রতিনিয়ত প্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। বন্ধুরা, স্বাধীনতা সংগ্রামী পেঙ্গালি ভেঙ্কাইয়ার নকশা করা এই পতাকাকে যখনই আমরা আকাশে উঠতে দেখি, আমাদের বুক গর্বে ভরে ওঠে। এই পতাকা শুধু এক টুকরো কাপড় নয়, এটি 140 কোটিরও বেশি ভারতীয়র সম্মান, একতা আর স্বাধীনতার প্রতীক। আসুন, আজকের এই বিশেষ দিনে আমরা সবাই মিলে আমাদের জাতীয় পতাকাকে স্যালুট জানাই এবং দেশের অখণ্ডতা বজায় রাখার শপথ নেই।

0: বন্ধুরা, কেমন কাটছে আপনাদের আষাঢ় এর দিনগুলো? চারপাশে কদম ফুলের গন্ধ, মেঘের গুড়গুড় আর বৃষ্টির রিমঝিম শব্দ, মনটা কেমন হারিয়ে যেতে চায় অতীতের কোনো ঠিকানায়, তাই না? আজ আপনাদের নিয়ে যাব এমন এক মাটির টানে যেখানে ইতিহাস আর বিশ্বাস মিলে মিশে একাকার হয়ে গেছে। আজ কথা বলবো আমাদের ত্রিপুরা রাজ্যের প্রাণের উৎসব, আমাদের ঐতিহ্যের মুকুট খার্চি পূজা নিয়ে।
1: আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই খার্চি

0: শব্দের অর্থ কী? ইতিহাস আর লোকবিশ্বাসের পাতায় চোখ রাখলে জানা যায়, খার মানে পাপ আর চি মানে শুদ্ধিকরণ বা মোচন। অর্থাৎ যা কিছু পঙ্কিল, যা কিছু অমঙ্গল, তা ধুয়ে মুছে পৃথিবীকে এবং মানব মনকে পবিত্র করে তোলার ব্রত নিয়েই পালিত হয় এই উৎসব।
1: অন্য একটি মতে, ত্রিপুরার ককবরক ভাষায় খয়া মানে পৃথিবী বা মাটি, অর্থাৎ মা বসুমতীর পুজো এবং তার শুদ্ধিকরণই এই উৎসবের মূল ভাবনা। আষাঢ় মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শুরু হয় এই সাত দিনব্যাপী মহোৎসব। পুরানো আগরতলার ঐতিহাসিক চতুর্দশ দেবতা মন্দির চত্বর তখন হয়ে ওঠে এক মহামিলন ক্ষেত্র।
0: ত্রিপুরার রাজবংশের কুলদেবতা এই 14 জন দেবতাকে নিয়ে রয়েছে এক চমৎকার পৌরাণিক আবহ। উৎসবের প্রথম দিনেই রাজপরিবারের ঐতিহ্য মেনে চন্তাই বা প্রধান পুরোহিতের নেতৃত্বে চতুর্দশ দেবতাকে সাউদ্রা বা নদীঘাটে স্নান করিয়ে ফিরিয়ে আনা হয়। শুদ্ধ জলের পবিত্র স্পর্শে ধন্য হয় দেব বিগ্রহ, ধন্য হয় সমগ্র রাজ্য।
1: আমাদের শেকড় তো এই মাটিতেই গাঁথা, আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়। চলুন আজ এই পবিত্র খার্চির দিনে আমরাও প্রার্থনা করি, মা বসুমতী আর চতুর্দশ দেবতার আশীর্বাদে আমাদের চারপাশ থেকে মুছে যাক সমস্ত অন্ধকার, দূর হয়ে যাক মনের সকল গ্লানি, সকলের জীবন ভরে উঠুক নতুন আলোয়। আপনাদের অভিজ্ঞাপনের আজকের পর্ব থেকে রইল সমগ্র ত্রিপুরাবাসীর জন্য খার্চি পূজার অনেক অনেক শুভেচ্ছা।
0: ইতিহাসের পাতা থেকে জেনে নেব আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। 2012 প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রপতি নির্বাচন, বর্ষীয়ান রাজনীতিবিদ এবং প্রাক্তন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। 2019 চন্দ্রযান 2 উৎক্ষেপণ করা হয়, ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান চন্দ্রযান 2 সফলভাবে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হয়।
1: আজ 22 জুলাই, ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে এক নজরে জানব আজকের দিনে কারা জন্মগ্রহণ করেছিলেন এবং কাদেরকে আমরা হারিয়েছি। বাংলা গদ্য সাহিত্যের অন্যতম পথিকৃৎ, বিশিষ্ট সমাজ সংস্কারক এবং টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে স্রষ্টা প্যানিচাঁদ মিত্র 1814 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। তার রচিত আলালের খড়ের দুলাল বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এবং সংকলক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় 1847 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার ব্যঙ্গাত্মক এবং রহস্য উপন্যাসের যেমন ডমরু চরিত্রের জন্য বিখ্যাত।
0: 1923 সুমিত্রা দেবী অভিনেত্রী, ভারতীয় বাঙালি অভিনেত্রী যিনি তার অভিনয় দিয়ে বাংলা আর হিন্দি উভয় চলচ্চিত্রকেই সমৃদ্ধ করেছেন, আজ তার জন্মদিন। 1923 আজকের দিনেই ভারতীয় চলচ্চিত্রের সুবিখ্যাত নেপথ্য সঙ্গীত শিল্পী মুকেশ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন।

জন্মিলে মরিতে হইবে অমরকে কোঠা কবে। আজকের দিনে আমরা হারিয়েছি যাদের, প্রথম বিশ্বযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করতে গিয়ে ১৯১৮ সালের আজকের দিনেই মাত্র ২০ বছর বয়সে

0: মহাকাশ যুদ্ধে শহীদ হন প্রথম ভারতীয় বিমান চালক অর্থাৎ ফাইটার পাইলট ইন্দ্রলাল রায়। 80-এর দশকের অত্যন্ত জনপ্রিয় এবং প্রতিভাবান ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী 1986 সালের আজকের দিনেই 27 বছর বয়সে প্রয়াত হয়েছিলেন। এ ছিল আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনাবলী।
1: বন্ধুরা, এবারে আমরা যাব লিখছি তোমায় পর্বে, যে পর্বটি আপনাদের এবং আমাদের সকলেরই খুব প্রিয় একটি পর্ব। বন্ধুদের চিঠি আমরা আপনাদেরকে পড়ে শোনাই। প্রথম চিঠিটি লিখছেন গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, জীবন চলে সময়ের সৈকতে, নুড়ি খুঁটে খুঁটে, একটা আরও একটা, তারপর আরও একটা, শেষ কথা, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। সফলতা বা প্রাপ্তির পরেও আরও কোনো প্রাপ্তির আরতি বা নৈরাশ্যের বেদনা বুকে চেপে বসে। হয়তো অন্ধকারের কালা পাহাড় সামনে দাঁড়িয়ে কেমন করে কোন পথে সরাবো তাকে, দ্বিধাদ্বন্দ্বের গোলক ধাঁধায় কিংকর্তব্য বিমূর হয়ে পড়ি আমরা। কি করব, অত কিম, কি হবে তারপর, সেই তারপরের হয়তো কোনো ঠিকানা নেই। হেমন্ত মুখোপাধ্যায়ের গানের মতোই, তার আর পর নেই, নেই কোনো ঠিকানা, তবু তারপর আছে, জীবনে থেমে থাকে না। প্রজ্ঞা ও দর্শনের সন্ধানী আলোকে অন্ধকার সরিয়ে সরিয়ে সে এগিয়ে চলে, চড়ুই বেতি, চড়ুই বেতি। দীর্ঘ প্রায় 40 বৎসর শিক্ষকতা শেষে অবধারিতভাবে এলো অবসর জীবন। সহকর্মী ও প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের সাথে এত বছরের আত্মিক বন্ধন, নিত্যদিনের হার্দিক আলাপন, সব শেষ, সব ছেড়ে একক জীবন, কেমন করে বাঁচবো আমি? এক করুণ অবসাদে ভারাক্রান্ত মন, অন্তহীন বিষাদ যেন অক্টোপাসের মতো জড়িয়ে ধরল আমাকে। না না, ভেঙে পড়লে চলবে না, এই তো সুবর্ণ সুযোগ। আমার ভিতর আরেক আমি যা সুপ্ত হয়ে আছে তাকে জাগিয়ে তুলতে হবে। আমার বহু বাসনার সাহিত্য সৃজন, সংস্কৃতি চর্চা ও সমাজ কল্যাণ কর্মের এই তো প্রশস্ত সময়। প্রিয় অভিজ্ঞাপন, এসব কিছুই এখন আমার সেই অতকেমের সদর্থ উত্তর, অবসর জীবনের ব্রত সাধন। লেখালেখি সাহিত্যচর্চার সাথে স্থানীয় কয়েকটি সংস্কৃতি ও সমাজ কল্যাণমূলক সংস্থার সঙ্গে সর্বতোভাবে যুক্ত আছি। রক্তদান শিবির, থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার, কর্মশালা ইত্যাদি সংগঠনও সারা বছর ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মকাণ্ডে ব্যস্ত থাকি আমি। আর আছে আমার সকল সুখের সকল দুঃখের প্রিয় বান্ধব বই। বইয়ের মধ্যেই তো মানবতার অমর সঙ্গীত নীরব হয়ে আছে, ডুবে যাই আমি সেই অমর সঙ্গীতের সুধারস পান করি নিঃশেষে। বেশ আছি, দিব্যি আছি। বাদলুদ্দিনের বৃষ্টি ভেজে

থাকবে? ব্যর্থতার হতাশা এবং পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোই জীবন। হাল ছাড়বে না, ব্যর্থতা জীবনের সমাপ্তি নয়, বরং ব্যর্থতা নিজেকে নতুনভাবে আবিষ্কার করার বড় সুযোগ। শিক্ষকের উপদেশাবলী তাকে গভীরভাবে উদ্বুদ্ধ করল। পরের বছর সে সফলতার হাসি হাসল। আসলে ব্যর্থতা সাফল্যের সোপান তৈরি করে। বিল গেটসের 27 বছরের দাম্পত্য জীবনে হঠাৎ বিবাহ বিচ্ছেদ। অতকিম নিজের দূরদর্শিতা এবং যুগান্তকারী সিদ্ধান্তে মাইক্রোসফট আবিষ্কার। মার্ক জুকারবার্গ ব্যর্থ প্রেমে হতাশ। অতকিম অতীতের ভুল সিদ্ধান্ত আর অভিজ্ঞতা থেকে উদ্ভাবন করলেন আলোড়নকারী ফেসবুক। স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস বিং ইংল্যান্ডের সঙ্গে বহুবার যুদ্ধে পরাজয়ের পর ভগ্ন হৃদয়ে হতাশ। অতকিম হাল ছাড়েননি, তার জীবনের মাকড়সার কিংবদন্তি অনেকেরই জামা। টমাস আলভা এডিসন ইলেকট্রিক বাল্ব আবিষ্কারের আগে হাজারো বার ব্যর্থ। অতকিম প্রতিটা ব্যর্থতাকে সুযোগ মনে করে অগ্রসর হলেন। অসীম ধৈর্য, কঠোর অধ্যবসায়, অদম্য মানসিক শক্তির কাছে পরাভূত হলো সব ব্যর্থতা। পরিশেষে বলবো, আমাদের জীবনে অতকিম এগিয়ে চলা, হাল না ছাড়লে সফলতা নিশ্চিত। শ্রাবণী সকালের শুভেচ্ছান্তে কেশব চক্রবর্তী, আগরতলা।

এরপরের চিঠিটি লিখছেন দেবীপ্রসাদ মণ্ডল। তিনি লিখছেন, প্রিয় ভিজ্ঞাপন, প্রকৃতির রাজ্যে অতকিম এর একটা ধারাবাহিক কথা আছে। গ্রীষ্মের পর বর্ষা, বর্ষার পর শরৎ, এইভাবে এক ঋতু যায়, এক ঋতু আসে। জীবদ্দশাতেও শৈশব কৈশোর যৌবন পেরিয়ে বার্ধক্য আসে। কিন্তু এমন কিছু ক্ষেত্র আছে যেখানে তীব্র কৌতূহল নিয়ে বলতে হয়, এরপর কি, অর্থাৎ অত কি। বিশেষ করে যেখানে নিশ্চয়তা কম, সেখানেও এই অপেক্ষার প্রহর গোনা। বর্তমানে প্রযুক্তির দ্রুত উন্নতি, রাজনৈতিক সদিচ্ছার অভাব, ব্যাপক জনসংখ্যা বৃদ্ধি, সঠিক পরিকাঠামোর অভাব ইত্যাদির হাত ধরে আমাদের দেশে শিক্ষা জীবনে এই অতকিম এখন বড় মাথা ব্যথার কারণ। দুর্দান্ত সব নম্বর পেয়ে পাশ করা লক্ষ লক্ষ উচ্চশিক্ষিত ছেলে মেয়ে জানে না এরপর কি। এক একটা দিন, মাস, বছর কেটে যায়, ওরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে যায়। দায় কার? এক কথায় দোষারোপ চলে, এ ওকে সে তার ওপর দোষ চাপায়। একই অবস্থা শ্রমজীবী মানুষের। দিন আনা দিন খাওয়া মানুষগুলো জানে না এরপর কি, তবুও জীবন চলে। কারণ আশা নামক মায়া ওই দিনও মানুষগুলোকে বাঁচতে অক্সিজেন দেয়। এই যেমন ফি বছরের বন্যায় যাদের ঘর বাড়ি ভেসে যায়, তারা নিশ্চিত করে জানে না এরপর কি, তবুও নতুন ভোরের স্বপ্ন দেখে, বিশ্বাস করে সুদিন আসবেই আসবে।

আর না সুখ বিশ্বাস কিন্তু থাকে, আর থাকে বলেই কোটি কোটি শ্রমজীবী মানুষ আজও কাজ করে। সর্বশেষে প্রার্থনা করি, অত কিম যাই হোক, মঙ্গলময় ওদের মঙ্গল করুন।

0: না করি, অত কিম যাই হোক, মঙ্গলময় ওদের মঙ্গল করুন। দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোর, জেলা পশ্চিম মেদিনীপুর।
1: পরের চিঠিখানি লিখেছেন শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, নমস্কার আদাব সালাম, বিষয় অত কিম। আমি তো প্রথমে ভেবে পাচ্ছিলাম না অত কিম নিয়ে কী লিখব। আসলে বলেই ফেলাম, আমাদের এই নলহাটি এবং মুরারয় অঞ্চলে তারপরের বদলে নিয়ে কিংবা নিং ব্যবহার করা হয়। কেউ গল্প বলছে, থামলো, সঙ্গে সঙ্গে নিং, মানে তারপর। সকালবেলায় মা বললে, তোর দিদিকে এগুলো দিয়ে আয়, তোর সাথে কালুকে দেব, অত কিম। দেখি ব্যাগ ভর্তি হয়ে গেছে, অত কিম। একটা রিক্সায় চেপে স্টেশনে গেলাম, এখন যাব অন্ডাল জংশন। ট্রেন এলো, অত কিম, জায়গা দেখে চেপে বসলাম। সুন্দর হাওয়া, প্রাকৃতিক দৃশ্য, অপূর্ব ট্রেন চলেছে অন্ডালের দিকে। অন্ডাল স্টেশন থেকে নেমে পড়লাম, অত কিম। এখান থেকে যাব আমোদপুর জংশন, সেই লাইনে ট্রেন এলো দুপুর গড়িয়ে বিকেল। ট্রেন চলছে কলিয়ারি অঞ্চল, দেখছি কলিহারির চাকা ঘুরছে, তারপরে লাল মাটির দেশ বীরভূম। সাঁইথিয়া জংশন পার হলো, আমোদপুর পৌঁছলাম, অত কিম। এবার ছোট লাইনে ট্রেন সূর্য ডুবছে পশ্চিম দিক লাল, হঠাৎ ঈশান কোণের দিকে মেঘ, পিটির পিটির বৃষ্টি, সাথে ঝড়ো হাওয়া। বৃষ্টি নামলো ঝমঝম করে ছোট লাইনে, ট্রেন এসে গেছে, বুঝলাম ভিজে যাব। বাক্স প্যাটরা নিয়ে ট্রেনে কামরায় চেপে বসলাম, ট্রেনের মধ্যে বৃষ্টি ছুটছে, অতক্রিম বৃষ্টি পড়ছে, বসে বসে ভিজছি। গরম চা বিক্রি করছে কিন্তু গরম নয়, কতক্ষণ পর নামব কে জানে। অতক্রিম নেমে পড়লাম, ঘুটঘুটে অন্ধকারে হোঁচট খেতে খেতে চলেছি, এই পেয়ে গেছি, এই তো রাস্তা ক্যানেলের ধার ধার। খুব ভয় লাগছে, মাটির মধ্যে আলো দৌড়াদৌড়ি করছে। অতক্রিম, ওটা কী রে, মেছো ভূত নাকি পেতনি? রাম রাম রাম রাম, কে যেন তোর নাম ধরে ডাকলো না। কাদার রাস্তায় পড়ে গেলাম, চারদিক অন্ধকার হয়ে গেল, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। দিদি মা ডাকছেন, কি হয়েছিল আর কি হয়েছিল তোমার, বাড়ি আর আসবো না। অত কিম, ঘোড়ার ডিম, আর যদি যায় কানমলা ভাই। শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম।
2: লিখছি তোমায় পর্বে চারটি চিঠি আপনাদেরকে আজকে পড়ে শোনানো হলো। এবারে সময় বলছে তথ্যে, আমরা তথ্যে যাচ্ছি। অরণ্য দুহিতা ত্রিপুরার ঐতিহ্যমণ্ডিত রাজন্য কৃষ্টি সংস্কৃতি এবং রাজ প্রশাসনের আলোকময় পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সুহৃদ কর্নেল মহিম ঠাকুরের 162তম জন্মজয়ন্তী আজ 22 জুলাই সন্ধে 6:30 কর্নেল চৌবনীস্থিত আলেক বাবা আশ্রমে উদযাপন করা হবে। এই অনুষ্ঠানে সবার উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে।
1: জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র অর্থাৎ NEZCC-র গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে যে কোনো সাংস্কৃতিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। লোকনৃত্য, লোকসঙ্গীত, বাঁশ, বেত, কাঠ খোদাই, যাত্রা মুখোশ তৈরি করে বিশেষ করে এই অঞ্চলের মৃতপ্রায় এবং লুপ্তপ্রায় সংস্কৃতির বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন 45 থেকে 70 বছর বয়সী ব্যক্তি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। গুরু হিসেবে মনোনীত এবং নিযুক্ত ব্যক্তি একজন সহকারী নিযুক্ত করতে পারবেন। 4 জন শিষ্যকে, যাদের বয়স 15 থেকে 25 বছর, 1 বছরের জন্য প্রশিক্ষণ দেবেন। গুরু প্রতি মাসে 7,500 টাকা, সহকারী প্রতি মাসে 3,750 টাকা এবং শিশু প্রতি মাসে 1,500 টাকা সাম্মানিক পাবেন। আবেদনকারীকে

উপযুক্ত নথিপত্র এবং বায়োডাটা সহ সংশ্লিষ্ট রাজ্যে আর্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 31 আগস্ট 2026। এজন্য আবেদনপত্র এবং বিস্তারিত তথ্য NEZCC-র ওয়েবসাইট অর্থাৎ www.nezccindia.org.in এ পাওয়া যাবে।

0: এবারে কাজের খবর জানিয়ে দিচ্ছি। ত্রিপুরা হাইকোর্টের অধীনস্থ ফ্যামিলি কোর্টে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা 20 জুলাই সকাল 11টা থেকে 10 আগস্ট 2026 অর্থাৎ 20 জুলাই থেকে আবেদন করা শুরু হয়েছে আর 10 আগস্ট 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। গ্রুপ ডি পদ মোট শূন্য পদ 4টি, অসংরক্ষিত 3টি এবং এসসি 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস। বয়সসীমা প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্ষেত্রে বয়স অনুযায়ী বা নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। বেতন প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ পে ম্যাট্রিক্স লেভেল 01-এর প্রাথমিক বেতনের 75%, 12,000 টাকা। আবেদন ফি 300 টাকা। যোগ্য প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে এবং উত্তীর্ণদের পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। সব কিছু জানার জন্য https://thc.nic.in দেখে নিতে পারেন।
1: জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস।
0: আজকের বিজ্ঞাপন এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন সংবাদ।
2: আকাশবাণী প্রেজেন্টস মর্নিং নিউজ। Good morning, I'm Anuja Kumar. The headlines. President Draupadi Murmu calls for significant expansion of economic engagement between India and North Macedonia, urges businesses from both countries to move beyond trade and build long-term partnerships. India to host 3-day meeting of BRICS health ministers in Chandigarh beginning today. Indian Navy to commission indigenous anti-submarine warfare shallow water craft INS Malwan at Karwar in Karnataka today. Uttar Pradesh Cabinet approves scheme to provide free scooty to meritorious female students of the state. India reaffirms its commitment to rule-based multilateral trading system at WTO Trade Policy Review in Geneva, and PV Sindhu to take on compatriot Unnati Huda in China Open Badminton Tournament today. And now the news in detail. President Draupadi Murmu has called for expanding India-North Macedonia economic ties, urging businesses from both countries to move beyond trade and forge long-term partnerships based on investment, technology and innovation. Addressing the India-North Macedonia Business Forum in Skopje, President Murmu said her visit, the first ever by an Indian president to North Macedonia, reflects India's strong commitment to strengthening relations. President Murmu also invited North Macedonia to collaborate with India on digital public infrastructure, highlighting the success of India's UPI platform in promoting financial inclusion.
3: आर्थिक सहयोग हमारे द्विपक्षीय संबंधों का एक अत्यंत महत्वपूर्ण स्तंभ है। हम अपने द्विपक्षीय व्यापार को दोगुना करने पर भी सहमत हुए। हमने आईटी, कृषि, फूड प्रोसेसिंग, फार्मास्यूटिकल्स, टेक्सटाइल्स तथा टूरिज्म, हॉस्पिटैलिटी और फिल्म मेकिंग सहित प्रमुख क्षेत्रों में सहयोग पर चर्चा। हम स्वास्थ्य सेवा में सहयोग पर अपने द्विपक्षीय अग्रीमेंट को भी रिन्यूअल कर रहे हैं।

নমস্কার ধ্রুব বন্ধুরা, আমি রয়েছি তোমাদের সঙ্গে আর জে মৃন্ময়ী আজকের ধ্রুববাণীর বিশেষ পর্বে। প্রথমেই সকল শ্রোতা বন্ধুকে জানাচ্ছি এক সুপ্রভাত, বা হয়তো বলবো এক বিশেষ দিনের সকালের মিষ্টি শুভেচ্ছা। আজ 22শে জুলাই, ক্যালেন্ডারের পাতা উল্টালে হয়তো দিনটা আর 5টা সাধারণ দিনের মতোই মনে হতে পারে, কিন্তু একটু থমকে দাঁড়িয়ে পেছনের ইতিহাসে ফিরে তাকালে বোঝা যায় আজকের দিনটা কতখানি স্পেশাল। আজ জাতীয় পতাকা গ্রহণ দিবস। আমরা যখনই দূর আকাশে লাল, সবুজ আর গেরুয়া রঙের মাঝ

এখানে গেরুয়া রঙের মেলা দেখি, এবং তাঁর মাঝখানে যখন গাঢ় নীল অশোক চক্র দেখি, বুকের ভেতরটা কেমন যেন গর্বে ভরে ওঠে। কি তাই তো? আচ্ছা, তোমরা কি জানো, আজ থেকে ঠিক 79 বছর আগে 1947 সালের এই 22শে জুলাই দিনটিতেই ভারতীয় সংবিধান সভায় আনুষ্ঠানিকভাবে আমাদের প্রিয় তিরঙ্গাকে জাতীয় পতাকার স্বীকৃতি দেওয়া হয়েছিল। পণ্ডিত জওহরলাল নেহরু যখন সংবিধান সভায় প্রস্তাবটি রাখেন, তখন দেশ স্বাধীন হতে মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। কিন্তু স্বাধীন ভারতের নিজস্ব একটা পরিচয় দরকার ছিল, একটা প্রতীকের প্রয়োজন ছিল, যা কোটি কোটি মানুষকে এক সুতোয় বাঁধবে। আচ্ছা, পতাকার এই নকশাটি কে বানিয়েছিল জানো তো? অনেকেই হয়তো জানো, অন্ধ্রপ্রদেশের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া আমাদের জাতীয় পতাকার প্রাথমিক নকশা তৈরি করেছিলেন। তবে পরবর্তীতে মহাত্মা গান্ধী এবং অন্যান্য নেতাদের পরামর্শে এতে পরিবর্তন এনে মাঝখানে চরকার জায়গায় ঠাঁই পায় 24টি আকারের অশোক চক্র। ওপরের গেরুয়া আমাদের সাহস ও ত্যাগের প্রতীক, মাঝখানের সাদা রং শান্তি, সত্য আর পবিত্রতার বার্তা দেয়, আর নিচের গাঢ় সবুজ বিশ্বাস, সমৃদ্ধি আর আমাদের এই সুজলা সুফলা মাটির পরিচয়। আর মাঝখানের গাঢ় নীল রঙের অশোক চক্রের 24 ঘন্টা নিরন্তর গতিশীল আর ধর্মের পথে চলার প্রেরণা যোগায়। ভাবো তো একবার, এই 3:2 অনুপাতের একটা কাপড়ের টুকরো কীভাবে গোটা দেশের কোটি কোটি মানুষের আবেগ আর আত্মসম্মানের প্রতীক হয়ে উঠলো।

0: এবারে চলে যাচ্ছি আমাদের আরেক বন্ধু আরজে মানালির কাছে।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং তোমাদের সঙ্গে আজকের এই পর্বে রয়েছে আমি আরজে মানালি এবং তোমরা শুনছো আমাদের আজকের বিশেষ আয়োজন। আজকের দিনে অপরাধীর ধরন যেমন বদলেছে, তেমনি বদলেছে অপরাধীদের কৌশলও। ফোনে প্রতারণা, সাইবার জালিয়াতি, ভুয়ো পরিচয়ে প্রতারণা, আর্থিক জালিয়াতি কিংবা সংঘটিত অপরাধ, এসবের মুখোমুখি যে কেউ হতে পারেন। এমন পরিস্থিতিতে আইন কি বলে, কোন সংস্থা কিভাবে তদন্ত করে, আর একজন সাধারণ নাগরিক হিসেবে কিভাবে সচেতন থাকা যায়, এসব জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়গুলো নিয়েই কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সকলের চেনা অভিজ্ঞ অ্যাডভোকেট শ্রী ভাস্কর দেববর্মন স্যার। নমস্কার স্যার, আপনাকে আমাদের যুববাণীর অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত।
2: হ্যাঁ, নমস্কার নমস্কার, আমার তরফ থেকে নমস্কার।
1: স্যার, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি থাকবে, বর্তমানে সবচেয়ে বেশি কোন ধরনের সাইবার ক্রাইম গুলো দেখা যাচ্ছে?
2: প্রথম বস্তু হবে সাইবার ক্রাইমটা কি, যে আমাদের যে অনলাইন মানে আমাদের যখন ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে এই ক্রাইম গুলি মানে পরিচালিত হয়। এগুলি অনেকটা যখন আপনার এখন আমার কিছুদিন আগে আমার এক বন্ধুর বাচ্চা এটা হাতে পড়েছে, এটা ডিজিটাল অ্যারেস্ট, একদম গলা এআই দিয়ে গলা একদম তৈরি করে ওই বাচ্চার গলা থাকে, বাবাকে ফোন করে, বাবা আমি অ্যারেস্ট হয়েছি আমাকে টাকা পাঠাও, এরকম করে
1: আচ্ছা
2: বাবার থেকে টাকা নিমো, ডিজিটাল অ্যারেস্ট, ঠিক আছে। এটা একদম মানে ওরা

0: যারা ক্রাইম করে আপনার আমার কাছের লোকই, হ্যাঁ,
1: হ্যাঁ
0: ওরা জানে আপনার ছেলে মেয়ে কোথায় আছে, ওরা সব ইনফরমেশন নিয়ে এইসব করে। তারপরে আপনি দেখবেন সোশ্যাল হ্যাকিং করে, অ্যাকাউন্ট হ্যাকিং করবে আপনার, আপনার ব্যাংকিং ব্যাংকিং মতো না, আমার নিজের, আমার নিজের ব্যাপার হলো আমি নিজে এটিএম কার্ড চেঞ্জ করেছি। হ্যাঁ,
1: আচ্ছা
0: তো চেঞ্জ করে যেদিন আমার এটিএম কার্ড আসলো সেদিনই একটা ফোন আসলো, কয়ে আমাকে কোড স্ক্যান করবে, মানে কোড নাম্বার দেবে, এইসব ওটিপি এইসব নিয়ে কথা বলছে।
1: আচ্ছা আচ্ছা
0: তার মধ্যে আমি আমি আশ্চর্য হয়েছি, মানে নিশ্চয়ই ব্যাংকের লোক জড়িত আছে, নাহলে আমার কাছে যে কার্ডটা আসলো কেউ জানে না। না
1: হ্যাঁ
0: এরকম মানে আপনার আমার শত্রু আপনার আমার কাজেরই শ্বাস চালাচ্ছে প্রতিনিয়ত, ঠিক আছে। এইরকম মানে ব্যাংকিং প্রতারণা হয়, সোশ্যাল মিডিয়া হ্যাকিং হয়, অনলাইন শপিং, চাকরি প্রতারণা দিয়েছে, ঠিক আছে। আমি সেদিন এফএম এ শুনছিলাম
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: চাকরি চাকরি প্রতারণা, মানে একটা মেয়ে চাকরি পেয়ে গেছে, তো ওকে চাকরি পাওয়ার মানে স্বপ্ন, স্বপ্নটা এরকম থাকে চাকরি পাবো, আমি টাকা রোজগার করবো, আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকবো, কিন্তু দেখা গেল মানে ওর সমস্ত কাগজপত্র নিয়ে এসে নিয়ে গিয়ে ওর অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। এরকম ডিজিটালের ট্যাক্স বিষয়টা থাকে, আপনার ছবি আমার ছবি নিয়ে ব্ল্যাকমেলিং করবে, এক্সট্রশন বলে আর কি এটাকে। বিষয়গুলি আপনার সবটা ইন্টারনেটের মাধ্যমে হয়, তো সবাই ওই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল এখান থেকে শুরু হয় তাদের, মানে তাদের ইয়েটা মাঠটা, আমাদের যেমন খেলার মাঠ থাকে না, ওদের যারা ক্রাইম করবে তাদের খেলার মাঠটা হলো আমাদের ওই হোয়াটসঅ্যাপ, তারপরে আপনার ফেসবুক, ইমেল, এগুলি তাদের মাঠ, এখান থেকে আমাদের শিকার করে নেয়।
1: তার মানে আজকাল ডিজিটাল প্রতারণাটা বেশি হচ্ছে।
0: হ্যাঁ,
1: স্যার, সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে তিনি সাইবার প্রতারণার শিকার হচ্ছেন?
0: এই শিকার হচ্ছে না এরকম, যেরকম আমাকে ফোন করলো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, বললো যে আপনার এটিএম কার্ড আসবে, আপনি ওটিপি চালু করবেন, এরকম। আমি যদি বিষয়টা না জানতাম, মানে আমি তো বিষয়টা জানি, আমাদের আমাদের অ্যাডভোকেটরা প্রতারণার শিকার হয়, আমাদের জাজ, আমাদের জাজ আছে বলেন প্রতারণার শিকার হয়েছেন, জাজের অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে অজান্তে, ঠিক আছে। তো এরকম সবাই মানে বিষয়গুলি জানতে হবে। এই যে আপনাদের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা অত্যন্ত জরুরি প্রোগ্রাম, এই প্রোগ্রাম প্রতিনিয়ত করবেন মানুষের কাছে, জানাবেন, জানানো দরকার যে সাইবার ক্রাইমে কি কি এফেক্ট হতে হচ্ছে এবং কি কেন আমরা সাবধান থাকব। সরকার প্রত্যেক, আমি অনেক টয়লেটে দেখেছি পাবলিক টয়লেটে লেখা আছে যে প্রতারণা ফাঁদে পা দেবেন না, এইসব লেখা, ভালো ভালো তো লেখা, মানুষ এগুলি এগুলি তো ফলো করে না, মানুষের প্রত্যেক সময় বেশি টাকা লোভে আবার সেই প্রতারণায় ফাঁদে পা দেয় আর কি। এরকম আমি আলটা আমার জীবন আলটা অভিজ্ঞতা বলছি, আমার সিরিয়াসলি আমার একটা ওই কারেন্টের, আমার বাড়িতে বিদ্যুৎ লাইন ছিল, আমার টিভিএস এর লাইন ছিল,
1: আচ্ছা
0: টিভিএস থেকে আমরা আবার শিফট করব, মানে এইরকম একটা পরিস্থিতি, আমাদের একটা বিল পেন্ডিং ছিল, ঠিক আছে,
1: আচ্ছা
0: যে 4,000 টাকা, 4,000 টাকা বিল বিল পেন্ডিং ছিল, কিন্তু আমাকে ফোন করে এসব ভদ্রলোক বলে যে আপনার লাইনটা কাটা, আজকে কেটে দেবো, আপনি পেমেন্টটা এখন আমাদের অনলাইন করে দিন। আমি তো ঘাবড়ে গেছি, আমি তো সত্যি সত্যি আমি অনলাইনে আমি কেনা টেনা নিয়ে দিয়েছি, আমি
1: আচ্ছা
0: দিয়ে দেবো, কিন্তু এই সময় আমার হঠাৎ করে একটা চিন্তা আসলো যে কেন ওরা করবে এরকম। আমি অফিসে যাই, অফিসে গিয়ে জিজ্ঞেস করলাম, তো আরে না এরকম তো আমরা কিছু বলিনি আপনাকে, তো আমি সর্বনাশ, যদি আমি যদি ওদের পা দিতাম তখন সর্বনাশ হয়ে গেল, আমি যদি আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা নিয়ে নিত,
1: হ্যাঁ
0: এরকম আর কি। তো এরকম আমার নিজের অভিজ্ঞতাগুলি বলছি, তো কার সঙ্গে আপনাকে আপনাকে আমাকে দেখবেন সবাই ফোন করবে, ফোন করে তারা এরকম গ্রাহক তৈরি করে, মানে তারা ধরনের 10, প্রত্যেক দিন 100টা টার্গেট রাখে, 100টার মধ্যে তারা 10টা 20টা সাকসেস হয়। সোশ্যাল মিডিয়া গুলিতে ফোন করে, সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক করে, আমাদের লিঙ্কিং চায়, হ্যাঁ, ওটিপি চায়, বলবে যে আপনি, আমি একটা ওটিপি দেবো, এই দেবো, সেই দেবো, এইভাবে মানে খুব তাড়াহুড়া করে, আমার উচিত যে তাড়াহুড়া করে কোনো কাজ না করা, ঠিক আছে। অপরিচিত লোকের কাছে কোনো মানে এই যে বেশি লোভ দেওয়া, এইসব ব্যাপারটি, লোভ লোভে পড়া, অপরিচিত লোক থাকলেই মানে এগুলি সাবধান, সাবধানতা সাথে কাজ করতে হবে আর কি।
1: সেটাই সেটাই জানার যে সাইবার ক্রাইমের শিকার যদি হন কেউ, তাহলে মানে প্রথমে কি কি পদক্ষেপ নেওয়া উচিত?
0: তাহলে প্রথমত আপনাকে ওই পুলিশকে জানাতে হবে,
1: আচ্ছা
0: পুলিশ সাইবার ক্রাইমে আর আলাদা, আমাদের সাইবার ক্রাইমের জন্য আলাদা এখন ত্রিপুরা আগরতলায় আছে

0: সাইবার ক্রাইম, এখানে এসপি টেসপি আছে, এটা জানাতে হবে তাদের থানায়। জানালে ওরা ওই ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে তারা এগুলি মানে নিয়ে এসেছে। ভারতীয় এখন যে বিএনএস, বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, এটা তো আমাদের আছে, প্রতারণা জালিয়াতি, ওইদিকে অর্থ আদায় করা, এরকম বিভিন্ন অপরাধগুলি নিয়ে এসে আমাদের এফআইআর হতে পারে।
1: এই বিষয়ে স্যার, এই বিষয়ে মানে কি কি আইন বা শাস্তির ব্যবস্থা রয়েছে আপনার কাছ থেকে জানতে চাইব।
0: শাস্তি তো বড় বড় শাস্তি আছে, ঠিক আছে, 7 বছরের উপরে জেল আছে, এরকম আছে। কিন্তু মানে তাদেরকে ধরা, তাদেরকে মানে একটা কথা আমি সবাইকে বলি, আপনাদেরও বলছি, আপনাদের আপনাদের মাধ্যমে আমি অনেক, আমার দূর দূরান্তে আমার কথাটা শুনবে, যে চোর পুলিশের খেলা, চোর পুলিশের, আমি সবসময় বলি, চোরের যদি শক্তি বেশি হয় তাহলে পুলিশ তাকে ধরতে পারবে না, ঠিক আছে, আবার যদি পুলিশের শক্তি বেশি হয় তাহলে তুই কোনোদিন পালাতে পারবে না, ঠিক আছে। এই কথাটা, যদি সাইবার ক্রাইমে এত, ওরা এত জটিল প্রক্রিয়ার মধ্যে ক্রাইমটা করে, মানে পুলিশ তাদের মানে হাতের কাছে গিয়ে পাওয়া মানে একটু মুশকিল হয়ে যায়, ঠিক আছে। তথাপি কতবারে পুলিশ ধরছে, রেশিও খুব ভালো, কিন্তু মানে আপনি আর আমি, আমার সাধারণ মানুষ সর্বসাধারণত হয়ে গেলে পথে বসে যায় না, এই এই টাকা কবে আসবে, আপনার টাকা যদি চলে যায়। সাইবার ক্রাইমটা বিশেষ করে করে অর্থনৈতিক, আর কিছু না, আপনার টাকা মানে ব্যাংকের টাকা, গচ্ছিত টাকা, বা আপনি কোথাও থেকে এনে নেওয়া নেওয়া, মানে টাকাটাই ওরে, ক্রাইমটা শুধু টাকাটাই নেওয়া, আর কিছু করে না,
1: আচ্ছা
0: আপনার আপনার থেকে টাকাটা নিয়ে যাবে। আপনি কিভাবে ফাঁদে ফেরাবে ওদের প্রত্যেকদিন, এটা ওদের, ওরা প্রত্যেকদিন ওদেরকে, ওদের শিখে, ওরা নতুন নতুন টেকনিক নিয়ে নেয়। আপনি আমি যত চালাক, আমাদের ওরা বেশি চালাক।
1: ঠিক ঠিক একদম ঠিক।
0: তার জন্য যারা শুনছেন, আমি সবাইকে বলবো, আপনার খুব সাবধানের সঙ্গে কথাবার্তা বলবেন মানুষের, অপরিচিত নাম্বারে কথা বললি মানে মনে করবেন যে আপনি প্রতারণা, প্রত্যেকদিন প্রতারণার শিকার হচ্ছেন, তার জন্য একদম ধীর স্থির ভাবে পরিচয় জানবেন, কথা বলবেন সেইভাবে। এই আমি আরেকটা বলছি, আমি গত পরশু দিন আমাদের যেটা ফোন আসলে গুয়াহাটি থেকে, ঠিক আছে,
1: হ্যাঁ
0: গুয়াহাটি থেকে বলে যে আমার এই ক্রেডিট কার্ড নিয়ে কল বলছে, তা আমি বলছি স্টেট ব্যাংকে, দাদা স্টেট ব্যাংকে তো আমাকে বলে দিয়েছে যে একটু ফোনে ওরা লেনদেন করে না বা কোনো ইনফরমেশন দেয় না, আপনি কেন বলছেন? কারণ আমি অফিসার, তা আমি যদি আপনার ওই যে অফিসার, আপনি আমাকে আইডেন্টিটি কার্ডটা পাঠান, আমি এরপর আপনাকে তো পাঠাবো, এরপর ফোন করেন শেষ। তো যার ফলে মানে প্রত্যেক দিন আপনাকে, আমাকে, সবাইকে, জনগণকে, সবাইকে সতর্ক থাকতে হবে যে অপরিচিত ফোন, অপরিচিত লোক, মানে বেশি লোক, এইসব লোভে মানে পা না দেওয়া, SMS না করা, স্ক্রিনশট না দেওয়া, লেনদেনের তথ্য, আমি আপনি যে আমি লেনদেন করছি এইগুলি না দেওয়া, কেউ সাথে না করা, এরপরে ওটিপি, যখন আমরা কোনো পাসওয়ার্ড কিছু আসে, পিন, হ্যাঁ, পিন না দেওয়া, ব্যাংকগুলি আমাদের আমাদের টাকা সুরক্ষিত, যেমন সুরক্ষিত রাখার জন্য ব্যাংক অনেকভাবে পিন করে রেখেছে, লক করে রেখেছে, ঠিক আছে, তালাচাবি আছে, কিন্তু এই তালাচাবি ভাঙার জন্য ওদের কাছে আরো টেকনোলজি আছে। তার জন্য যে ওটিপি, আপনি যদি একটা কিছু ওদেরকে মানে দিয়ে দেন, ইনফরমেশন দিয়ে দেন, ডেট অফ বার্থ ইনফরমেশনটা দিয়ে দিলেন, ওরা এই ইনফরমেশন নিয়ে ওরা ওটিপি পিন বানিয়ে আপনাকে, আপনার মানে তালা তালা খুলে ফেলে ফেলবে আর কি, এরকম মানে। তার জন্য আপনাকে সবসময় ওই ব্যাংকের অ্যাকাউন্টটা, তো ওদের ক্রাইমের মানে লক্ষ্যটা ওদের ব্যাংক, আপনার ব্যাংকে গচ্ছিত টাকা, এই এই টাকা যাতে না কাটতে পারে, আপনি বিষয়টা মানে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে।
1: ঠিক, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার মাধ্যমে আমাদের শ্রোতা বন্ধুরা অনেকটাই উপকৃত হচ্ছে এবং হয়েছে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্যে।
2: একেবারেই তাই, সাইবার প্রতারণা এখন এক আতঙ্কের বিষয়। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের আরেক বন্ধু আরজে দেবরপ্রীতির কাছে। গল্প শুনব নাম রহস্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের।
3: আমার জাতি ভাই গজানন গাঙ্গুলি ফোঁত করে নাক দিয়ে আওয়াজ করলেন একটা, ঘুৎঘুৎ করে আমাকে জিজ্ঞেস করলেন, এই ছাগলের কি কি নাম হতে পারে পালারাম? এমন একটা বেয়াড়া প্রশ্নে আমি ঘাবড়ে গেল। ছাগলের কি নাম হতে পারে এ নিয়ে তো আমি কখনো ভাবিনি, পরীক্ষায় এমন কোয়েশ্চেনও কখনো আসেনি। আমি

0: ঘাটটার চুলকে বললাম, ছাগলের নাম কি আর হবে, যারা বাঁদর না চায় তাদের সঙ্গে তো প্রায়ই একটা ছাগলকে দেখি। তারা তাকে ওই গঙ্গারাম বলে ডাকে, আমার ধারণা সব ছাগলেরই নাম গঙ্গারাম। বিকট মুখ করে গজানন্দা বললেন,
1: তোমার মুন্ডু, নিজের নাম পেলারাম, তাই গঙ্গারাম ছাড়া আর কি বা ভাববে তুমি? অথচ তুমি না পরীক্ষায় বাংলায় লেটার পেয়েছিলে। হ্যাঁ,
0: বাংলায় লেটার পাওয়াটা খুব অন্যায় হয়ে গেছে আমার, স্বীকার করতে হলো সে কথা। ছাগলের কি কি নাম হতে পারে এ যার জানা নেই, তার লেটার পাওয়ার এখতিয়ার নেই কোনো। আমার খুব অপমান বোধ হলো, বিরক্ত হয়ে বললুম, ছাগলের কি নাম হবে? টুমকি টুমকি মেনি। যেই মেনি বলেছি, গজানন্দা অমনি ফ্যাঁচ করে উঠলেন,
1: মেনি, তোমার মাথা, মেনি তো এক চেটে বেড়ালেন না, ছাগলের হবে কি করে? এই বোর্ডের উচিত না তোমার লেটারটা কেটে দেওয়া।
0: এবার আমি চটে গেলাম। তাহলে আপনিই বলুন ছাগলের কি কি নাম হয়।
1: আরে আমি যদি জানবো তাহলে তোমায় জিজ্ঞেস করছি কেন? হ্যাঁ, ভেবেছিলাম তোমার একটু বুদ্ধি শুদ্ধি আছে, হায়ার সেকেন্ডারি পাস করেছো, তুমি একটা পাতলে দিতে পারবে। এখন দেখছি তোমার মাথায় শুধু ড্রাইড কাউডার, অর্থাৎ কি না খুঁটে।
0: বৌদি বাড়ির ভেতরে তালের বড়া ভাজছেন, বাতাসে তার প্রাণ করা গন্ধ আসছে। বৌদি আবার বলে গেছেন,
2: এই শোনো, দুটো তালের বড়া খেয়ে যাও পেলারাম, তাল ক্ষীরও করে রেখেছি, এসব জটিল ব্যাপার না থাকলে না অনেক আগেই উঠে পড়তাম আমি। এই ছাগলের নাম নিয়ে এই অপমান কে সহ্য করতো এতক্ষণ? হ্যাঁ,
0: আমি বললুম, আপনি বা এই নিয়ে এত ঘাবড়াচ্ছেন কেন? ছাগলের নাম যা খুশি হোক না, আপনার তাতে কি, আপনি তো আর ছাগল পোষেন না। গজানন্দা থেমে থেকে একটা আধ পোড়া দেশলাইয়ের কাঠি কুড়িয়ে চটপট বাগানটা চুলকে নিলেন, তারপর মুখ বাঁকা করে বললেন,
1: ঘাবড়াচ্ছি কেন? আরে 250 রুপিস। আমার কি 250 টাকা ক্যাশ?
0: কার টাকা, কিসের ক্যাশ? আমি কাকের মতো হা করে চেয়ে রইলুম গজানন্দার দিকে।
1: আরে অমন জগদ্দল একটা হা করেছ কি বলে?
0: গজানন্দ এবার ডান দিকের কানটা চুলকোতে লাগলেন।
1: টাকা আমার ব্রহ্ম মহিমাসীমার, তারই ক্যাশ।
0: তালের বড়ার সঙ্গে বেশ উৎসাহ বোধ করতে করতে আমি ঘন হয়ে বসলুম। বাবা আসলে আমি না কিছু বুঝতে পারছি না, একটু খুলে বলবেন? ঘদ ঘদ করতে করতে গজানন্দা সবটা বিশদে বললেন।
1: মেসোমশাই অনেক টাকা রেখে অনেকদিন ছড়কে গেছে, ব্রহ্মময়ী মাসিমা সেই টাকা নিয়ে এতদিন তীর্থ তীর্থ করেছিলেন। কিছুদিন আগে একজন মাসিমাকে একটা ছাগলখানা দিয়ে গেছেন প্রণামী হিসেবে। এখন মাসিমার তো ছেলে পুলে নেই, ওই ছাগলখানাটাকে ভীষণ ভালোবাসতেন তিনি, এর জন্য স্পেশাল ছোলা কলা বরাদ্দ, মায়ের ছোট্ট একটা খাট, তাদের নেটের মশারি পর্যন্ত। কিন্তু মুশকিল হলো, এমন আদরের ছাগলের জন্য কোনো নাম তিনি ঠিক করতে পারছিলেন না। এমন একটা নাম চাই শুনলে কার একেবারে জুড়িয়ে যাবে, তাই ব্রহ্মই মাসিমা ডিক্লেয়ার করেছেন তার ছাগলের জন্য যে নাম ঠিক করে দেবে তাকে তিনি 250 টাকা দেবে ক্যাশ। বুঝলে, সেজন্যই দাও না একটা নাম টাম বলে। আগলায় যখন লেটার পেয়েছ তোমার অসাধ্য কি আছে? আর যদি পাই, বুঝেছ বেলাটা, 25 টাকা কমিশন তোমাকে দেবো।
0: একথা শুনে আমার মনটা নরম হলো একটু। 25 টাকাই বা মন্দ কি, 5 টাকাই বা কে কাকে দিচ্ছে? আচ্ছা, শুধু একটাই নাম পাঠাতে হবে তো?
1: না, সেরকম বাদাবাদি নেই কিছু।
0: তাহলে এক কাজ করা যাক, অনেকগুলো নাম পাঠিয়ে দিই, একটা তো লেগে যাবে নির্ঘাত।
1: সে কত ভালো, আমি কাগজ পেন্সিল নিয়ে আসি বরং।
0: গজানন্দ কাগজ পেন্সিল আনলে আমি বললুম, তাহলে প্রথম অ দিয়ে শুরু করা যাক।
1: এই তোমার মতলব কি, গোটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কপচাতে চাও নাকি?
0: আরে ডিস্টার্ব করবেন না, আমার মুড আসবে, লিখে যান। প্রথমে লিখুন অঞ্জনা।
1: অঞ্জনা মানে কি?
0: আরে অঞ্জনা মানে কাজল, অঞ্জনা মানে কাজলের মতো যার রং, অর্থাৎ কি না কালো।
1: ছাগলটা মোটেই কালো নয়, লাল সাদা হলদে এসব মিশিয়ে বেশ চিত্তির বৃত্তির চেহারা।
0: ও বুঝলাম, চিত্তির বৃত্তির তো ব্যাপারটা। তাহলে তাহলে অপরূপা,
1: এটা বেশ হয়েছে, লেগে যেতে পারে, দি পাঠিয়ে।
0: আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ব্যাস।

0: সারা জীবন বেঁচে থাকবে এই আর কি। আরে নামের ভেতর দিয়ে আশীর্বাদ করা ছাগলকে।
1: হ্যাঁ সারা জীবন তো সবাই বেঁচে থাকে, যখন মারা যায় তখন একেবারেই মারা যায়। আরে এ নামের কোনো মানে হয় না।
0: আপনি তো বিকম ফেল, সাহিত্য কি বোঝেন? হ্যাঁ হ্যাঁ যা বলছি লিখে যান, লিখুন আজীবনী, লিখুন আজীবনী আজীবনী। এবার এবার ই ই ই ই ই আচ্ছা আচ্ছা ইন্দ্রলুপ্তা হলে কেমন হয়?
1: ইন্দ্রলুপ্তা সে কাকে বলে? ও তো ইন্দ্রলুপ্ত মানে তো টাক।
0: এ তুমি বলছো ফেলারা,
1: ছাগলের নাম টাক হলে মাসিমা প্রাইসটা দেবেন?
0: তাহলে ওটা থাক। আচ্ছা ইন্দিবড়ি,
1: ইন্দিবড়ি
0: হ্যাঁ ইন্দিবড়ির মানে নীলপদ্ম।
1: নীলপদ্ম?
0: আমাদের নীলমাদির রঙও তো নীল নয়, ফুটফুটে ফর্সা। পাড়ার কাঞ্চনবাবুর রং তো মোটেই সোনার মতো নয়,
1: পুরো কুচকুচে কালো।
0: জানেন তো কবি বলেছেন নাম কি বা করে। আচ্ছা এবার উ লিখুন, উপেন্দ্র বজ্রা।
1: ভীষণ কড়া নাম, উচ্চারণ করতে হৃৎকম্প হয়। কাকে বলে?
0: কাকে বলে সে কি আমি জানি, কোথায় যেন দেখেছিল ওই শব্দটা। নামে কি বা আসে যায়, চালিয়ে দিন না। যাদ্রেল নামেরও তো একটা গুণ আছে নাকি। এবার উ উ উ না উ বড় বেয়াড়া, ঊর্ধ্বময়ী ছাড়া কিছু মনে আসছে না। আর ঊর্ধ্বময়ীর নাম দিলে তো
1: মাসিমা ভাবতেন তার ছাগলের ঊর্ধ্ব লোক মানে মৃত্যু কামনা করা হচ্ছে, তাহলেই তো প্রাইজের আশা ফিনিশ। এই ওসব চলবে না। তাছাড়া প্যালারাম তুমি যেভাবে ও আই চালাচ্ছ,
0: এই দীর্ঘই কিন্তু বাদ দিয়েছি, ওতে ঈশ্বরী ছাড়ার কিছু হয়
1: না। না না না না ঈশ্বরী নয়, ঈশ্বরী মানে তো স্বর্গীয় ছাগল, ঊর্ধ্বময়ীও তাই। আমি বলি কি প্যারাম, এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ প্যাঁচ ছাড়ো, নইলে গোটা দিনও শেষ হবে না। ওদিকে তালের বড়াগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে।
0: তালের বড়ার নামে আমাকে একটা প্ল্যান বদলাতে হলো। আচ্ছা তাহলে শর্টকাট করে লিখুন, কয়ে কুসুমিকা, কয়ে আচ্ছা খ থাক, গয়ে গরবিনী, ঘয়ে ঘোরন্না, না না না না ঘোরন্না বাজে, মাসিমা ভাববেন তার ছাগলের মুখ ঘোড়ার মতো বলে হচ্ছে। আচ্ছা চয়ে চিত্রলেখা, না না না চিত্রলেখা চয়ে, আচ্ছা চয়ে চিত্রলেখা,
1: না না না না চিত্রলেখা তোমার বৌদির নাম, ছাগলের ও নাম দিলে তোমার বৌদি আর রক্ষে রাখবে না, তাহলে বড়া আর তালখিড় একেবারে গেল।
0: আমি ভয়ে বললুম আচ্ছা ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন, তাহলে চয়ে চারুপ্রভা, জয়ে ছাগলিকা, জয়ে জয়ধ্বজা, জয়ে ঝঞ্জিকা।
1: ঝঞ্জিকা এই ঝটটন নাকি? না না না না ওসবের মধ্যে যে
0: গজানন্দা ছটফট করতে লাগলেন।
1: প্লিজ প্লিজ প্যালারা শর্টকাট করো, তালের বড়াগুলো।
0: ঠিক ঠিক ঠিক ঠিক তালের বড়াগুলো, তালের বড়াগুলো তাহলে আর বর্ণমালা নয়, এবার র্যান্ডম মানে যা মনে আসে তাই লিখে যান। বিচিত্রিতা, নবরূপা, মনোহারা।
1: মনোহারা কি একটা খাবার, মাসিমা ভাববেন কে তার ছাগলকে কেটে খাবার।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে মনোরমা লিখুন, পল্লবিকা, পাতা টাতা খায়, তারপর তারপর ফুল্লনলিনী, দেবভোগ্যা। গজানো আবার বাধা দিলে,
1: দেবভোগ্যা সে তো ঘিয়ের বিজ্ঞাপনে লেখে। তুমি কি ঘি দিয়ে ছাগল রান্না টান্নার পরামর্শ দিচ্ছ নাকি?
0: আচ্ছা থাক থাক থাক লিখুন, দেবকন্যা, টঙ্কারিনী, ডাঙড়ি, বেজায় শক্ত, ঠিক খুব শক্ত। প্রেমময়ী নামটাই বা কি এমন নরম, অমন নাম যার কড়া নামেই হয়তো তিনি খুশি হবেন। লিখে যান, সুরসুন্দরী, সুখময়ী। লিস্টটা যখন শেষ হলো তখন পুরো 800টা নাম। যা বাবা আরও দুটো মনে পড়ছে লিখুন, সরলবহ, হ্যাঁ লিখুন অংশপদিকা, খুরেশ্বরী,
1: খুরেশ্বরী
0: খুরের ঈশ্বরী যে, অর্থাৎ কিনা মাসিমার ছাগলের মতো খুর আর কোন ছাগলেরই নেই।
1: রাইট খুরেশ্বরী চলতে পারে, কিন্তু পালাবা লিস্টটা একটু বড় হলো না?
0: হ্যাঁ হ্যাঁ এই তো হয়ে গেছে, আর লাগবে না।
1: আচ্ছা আচ্ছা আর তোমার 25 টাকা

0: তুমি পেয়ে যাবে, চলো তালের বড়া খেয়ে আসা যাক। বিস্তর খাটুনি হয়েছিল, উৎসাহিত হয়ে তালের বড়া খেতে বসল। খেতে খেতে এবার মিটমিট করে হাসতে লাগলেন গজানন্দা। কি হলো, হাসছেন যে?
1: জানো তো, ভূত এসেছিল কাল।
0: ভূতদা?
1: হ্যাঁ, আবার আরেক মাস্তুতো ভাই, এক নম্বরের কপেট, আমার কাছ থেকে আমার নামের সাজেশন চায়।
0: গজানন্দা বললেন,
1: তা আমি বলে দিয়েছি।
0: কি বলে দিলেন?
1: আন্দাজ করো দেখি।
0: বলতে পারলুম না।
1: গঙ্গারাম, ও যেমন হাবা গঙ্গারাম, তাতে ও নাম ছাড়া ওকে আর কি দেব, শুনে ধন্যী হয়ে চলে গেল।
0: শুনে আমিও হেসে দিলাম। প্রাইজের রেজাল্ট বেরোবে পরের রবিবার, 25 টাকার আশায় আশায় খবর জানতে গেলাম। দেখি গজান আরশোলার মতো মুখ করে বসে। পাননি প্রাইজ?
1: না, তোমার ইন্দিবরী, আজীবনী, অপরূপা, ফুল্লিনী, হংসপদিকা সব চিত। প্রাইজ কে পেয়েছে জানো? ভূত।
0: হ্যাঁ।

0: পরের রবিবার 25 টাকার আশায় আশায় খবর জানতে গেলাম। দেখি গজানো আরশোলার মতো মুখ করে বসে। পাননি প্রাইজ?
1: না, তোমার ইন্দিবরী, আজীবনী, অপরূপা, ফুল্লিনী, হংসপদিকা সব চিত। প্রাইজ কে বেচে জানো? ভূত। হ্যাঁ, সেই গঙ্গারাম। 31 জন বঙ্গবঞ্জি বাংলা ডিকশনারি উজাড় করে দিয়েছিল। মাসিমা বললেন,
2: ছাগলের নামে অশুভ কাবি দিয়ে কি হবে গঙ্গারাম? আহা, মা গঙ্গা, তার রাম নাম, নাম করতেই তো পুণ্যি।
3: আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ শুনতে থাকুন 101.6 MHz।

101.6 MHz FM উচ্চান্ততে একটি নতুন সকালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আরজে গোয়েল। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে ভবিষ্যতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের যুব সমাজের স্বার্থ রক্ষার বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। গতকাল সংসদ ভবন চত্বরে আয়োজিত এনডিএর সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গত জুন মাস পর্যন্ত প্রায় 55.59 কোটি ব্যবহারকারী ইউপিআই এর আওতায় এসেছেন। লোকসভায় গতকাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, গত অর্থ বছরে ইউপিআই এ লেনদেনের সংখ্যা 24,162 কোটি টাকা এবং এর আর্থিক মূল্য 314 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, ইউপিআই ভিত্তিক লেনদেনকে নিরাপদ এবং স্বচ্ছ করে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার আরবিআই এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় ডাক স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ভারতের প্রথম ডেঙ্গু টিকা দুর্বলীকৃত ডেঙ্গু ভ্যাকসিন কিউ ডেঙ্গা বাজারজাত করার অনুমোদন দিয়েছে। এটি দেশের প্রথম ডেঙ্গু টিকা যা ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য অনুমোদিত হল। 4 থেকে 7 বছর বয়সী ব্যক্তিদের ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। 7 দিন ব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা আজ থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে। এই উপলক্ষে আজ মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। গতকাল সন্ধ্যায় চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন নদীঘাটে চতুর্দশ দেবতার স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে গতকাল দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং জেলা জনগণনা সহায়ক দলের উদ্যোগে জনগণনা 2027 নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের জনগণনায় স্বনিবন্ধনের বিষয়ে সচেতন করে নিজেদের নাম এবং পরিবারের তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় উত্তর দক্ষিণ গোমতী জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ভোরে 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 18.2 মিলিমিটার। শুনলেন এফএম নিউজ হেডলাইন্স। আর এবারে আপনাদের সঙ্গে কথা বলার পালা। আচ্ছা, আমাদের প্রত্যেকের জীবনে প্রথম বলে একটা শুরু থাকে। ধরুন প্রথম উপার্জন, প্রথম অনুভূতি, প্রথম

0: কোনো কাজ করা। আজকে শুনব আপনাদের জীবনের প্রথমের গল্পগুলো। ফোন করবেন 03122326253। স্টুডিওর এপারে আমি রয়েছি আর জে কোয়েল। শুনব আপনাদের জীবনের প্রথম কোন ঘটনাটা এখনও স্মরণীয় হয়ে আছে। হয়তোবা আমাদের জীবনে যে ঘটনাটা প্রথম ঘটল সেটা আরও ঘটতে পারে, কিন্তু প্রথমের যে স্বাদ বা অনুভূতি থাকে যে কাজটার, সেটার অনুভূতিটা কিন্তু সারা জীবনের একটা পুঁজি হয়ে থাকে। আর সেই অনুভূতিটাও একদম অন্য রকম হয়। সুখকর স্মৃতিগুলির মধ্যে একটা অধ্যায়ের মতো থেকে যায়। আজকে শুনব আপনাদের জীবনের প্রথম কোনো শুরুর গল্প, প্রথমের গল্প। ফোন করবেন 03122326253। স্টুডিওর এবারে আমি কিন্তু রয়েছি আর জে কোয়েল। আর ঘড়ি জানান দিচ্ছে 9:15:07। কেউ কি রয়েছেন ফোন লাইনে? না, কেউ কি কাউকে এই মুহূর্তে দেখছি না। পাশাপাশি আমাদের রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটিও 9402169965। আমাদের আজকের প্রসঙ্গ প্রথম, আর আরেকটা নম্বরও রয়েছে 9485007172। জীবনের প্রথমের গল্পগুলো আজ শুনব আপনাদের কাছে। কেউ কি রয়েছেন এই মুহূর্তে? দাঁড়ান দেখছি, না কেউ নেই। আর আপনাদের কাছে আরেকটা বিশেষ অনুরোধ, প্রতিদিনই কথাটি বলতে হয়, সেটা হচ্ছে গতকাল আজ রাতে অনুষ্ঠানে যারা ফোন করেছেন তারা কিন্তু এই মুহূর্তে আর ফোন করবেন না, আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন শুধুমাত্র শ্রোতা হিসেবে। যারা গতকাল আজ রাতে অনুষ্ঠানে কথা বলেননি, ফোন করতে পারেননি, তারা অবশ্যই ফোন করুন আর কথা বলুন জীবনের প্রথম কোনো অভিজ্ঞতা নিয়ে। সেটা জীবনের প্রথম প্রেম হতে পারে, প্রথম চাকরি হতে পারে, প্রথম স্কুল হতে পারে, প্রথম সাফল্য হতে পারে, প্রথম ব্যর্থতাও হতে পারে, আবার প্রথম উপার্জন হতে পারে। শুধুমাত্র প্রথম যে জিনিস আপনার জীবনে ঘটেছিল সেই বিষয়টা নিয়ে আজকে জানব আপনাদের অভিজ্ঞতাটুকু। আসলে জীবনের প্রথম এই দুটি শব্দের মধ্যেই লুকিয়ে থাকে অসংখ্য অনুভূতির ইতিহাস। কেউ একজন রয়েছেন? না, ফোনটা কেটে গেছে। প্রথম কান্না, প্রথম হাসি, প্রথম হাঁটা, প্রথম স্কুলে যাওয়া, প্রথম বন্ধুত্ব, প্রথম সাফল্য, প্রথম ব্যর্থতা, প্রথম ভালোবাসা, প্রথম বিদায়। জীবনের প্রতিটা প্রথম আমাদের ভিতরে অদৃশ্য ছাপ রেখে যায়। হ্যালো, হ্যালো,
1: নমস্কার, আমি আদিত্যনাথ বলছি আগরতলা থেকে।
0: আদিত্য, আদিত্য বলো, জীবনের প্রথম নিয়ে কি বলবে? যদিও তোমার বয়সটা মনে হচ্ছে খুবই ছোট, বলো।
1: ছোট আমার বয়স অনুযায়ী আমি বলি?
0: হ্যাঁ অবশ্যই বলো।
1: আমার এই আমার বয়সের জন্যই বলি, আমার প্রথম অনুভূতি হলো আজ থেকে ঠিক 13 বা 14 বছর আগে, যখন আমি প্রথম স্কুলে গেছিলাম। আমার এখনো ওই দিনটা মনে পড়ে, হয়তো বা আমি ছোট কিন্তু আমার স্পষ্ট মনে পড়ে। আমার আমি যেতে চাইছিলাম না, তো এটা স্বাভাবিক, কিন্তু আমার পড়ার ছোটবেলা থেকে একটা তাগিদ ছিল যেকোনো কিছু শেখার প্রতি। আমি যেদিন প্রথম স্কুলে গেলাম, তো আমি প্রথমে ঢুকতে চাইছিলাম না, কারণ অনেক বড় তো। তারপরে যখন মা গেছিল, হ্যাঁ মা গেছিল, মা যখন আমাকে ভেতরে নিয়ে গেল, তখন সেখানে আমাকে খেলার একটা জিনিস দেয়া হলো।
0: আচ্ছা,
1: ওই জিনিসটা দেখে, জিনিসটা আমি যদি ভুল না করি সেটা একটা ঘোড়া ছিল।
0: বাহ,
1: ওই জিনিসটা দেখে আমি সেখানে বসে গেছিলাম। তো সেই দিন সারাটা ক্ষণ আমাকে পুরোটা স্কুল ঘোরানো, অনেক ছোট ছোট ছোট ছোট ছোট ছোট মানে ছেলে মেয়ে ছিল, তো তাদের মধ্যে আমার দুজনের সাথে খুব ভালো মানে একটা খেলার পরিবেশ তৈরি হয়েছিল, যারা এখনো আছে। তো ওই জিনিসটা আমি আজও ভুলতে পারি না, যে আমি প্রথম দিন যখন স্কুলে গেছিলাম, আমি ঘোড়াটা আর ওই দুজনের টানে তারপরে প্রতিদিন স্কুলে গেছি শুধু ওই ঘোড়াটার টানে।

0: বাহ, তাহলে এটা তোমার জীবনের প্রথম অনুভূতিগুলির মধ্যে অন্যতম।
1: অনুভূতির মধ্যে তাই যখন আমি ওই স্কুলটা ছেড়ে চলে এসেছিলাম, তখন আমি ওই সেই দিনও ওই ঘোড়াটাকে আমি আদর করেছি।
0: বাহ,
1: আমার এটা এখনো স্পষ্ট মনে আছে। তো এটা আমার কাছে সবচেয়ে বড় অনুভূতি, যে প্রথম দিন স্কুলে আমি পড়েছিলাম।
0: দারুণ দারুণ, ভালো থেকো আদিত্য, ভালো থেকো। আদিত্য খুব সুন্দর করে জীবনের, আমাদের প্রত্যেকের জীবনের একটা গুরুত্বপূর্ণ এবং অধ্যায় বিদ্যালয় জীবন বা স্কুলের জীবন, সেটা নিয়ে কিন্তু ওর ছোট অনুভূতি এবং স্মৃতিগুলি আমাদের সঙ্গে তুলে ধরলো। কেউ একজন রয়েছেন, হ্যালো।
2: আমি মণিপাল বলছি,
0: বলুন।
2: প্রথম যখন আমি যখন ক্লাস নাইনে পড়ি, তখন থেকে আমি টিউশনি করতাম।
0: আচ্ছা,
2: পাড়ার আমার বৌদি তার দুই মেয়েকে পড়াতাম। তখন দুই মেয়েকে পড়াতাম, অ্যাট ফার্স্ট বেতন ছিল আমার 1500 টাকা, বেতন। যাই হোক, প্রথম টিউশনি আমার, প্রথম যখন মাইনেটা আমি পেলাম, প্রথম মাসে অ্যাট ফার্স্ট যে মাইনেটা আমি পেলাম, ওই 1500 টাকা আমি কি করলাম, তখন আজ থেকে প্রায় 65 বছর আগের কথা বল, আরে 55 বছর আগের কথা বলছি, তখন ওই 1500 টাকা দিয়ে মার জন্য একটা কাপড় কিনলাম, আমার মায়ের জন্য। খুব সুন্দর কাপড়টা কিনলাম, আর আমার গুরুর নামে আমি একটা ভোগ দিলাম গুরুকে, ওই টাকা দিয়ে দিলাম। আমার এই জিনিসটা আমার এখনো আমার মনে পড়ে, যে আমি যে একটা যাই হোক না ভালো কাজ,
0: মানে সেটা সেটা ছিল জীবনের প্রথম উপার্জন, তাই তো?
2: প্রথম টাকা দিয়ে রইল টাকা, আরো টাকা রইল, তখন কাপড়টার দাম ছিল 12 টাকা।
0: হুম হুম, অনেক অনেক ধন্যবাদ মুনি দেবী, ভালো থাকবেন।
2: যাই হোক, এটা আমার স্মরণীয় ঘটনা।
0: অবশ্যই,
2: আমি মাকে দিতে পেরেছি, এটা আমাকে আত্মতৃপ্তি এবং আনন্দদায়ক ব্যাপার একটা আর কি।
0: অবশ্যই, ভালো থাকবেন।
2: হ্যাঁ, রাখলাম, নমস্কার।
0: জীবনের প্রথম স্কুলে যাওয়া, প্রথম বন্ধুত্ব, প্রথম সাফল্য, প্রথম ব্যর্থতা, প্রথম ভালোবাসা বা প্রথম বিদায়, জীবনের প্রতিটা প্রথম আমাদের প্রত্যেকের জীবনেই একটা ছাপ রেখে যায়। কেউ রয়েছেন কিনা? হ্যাঁ, আরেকজন রয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যালো, কেউ কি রয়েছেন? না, কথা বলা হলো না। আমরা প্রত্যেকে বড় হয়ে যাই নির্দিষ্ট নিয়মে, জীবনের নিয়মে, কিন্তু জীবনের প্রথম অনুভূতিগুলো কখনো বুড়ো হয় না। বহু বছর পরও কোনো পুরনো গান, কোনো পরিচিত গন্ধ, কোনো বৃষ্টি ভেজা বিকেল কিংবা একটি পুরনো ছবি হঠাৎ আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই প্রথমের কাছে। তখন মনে হয় কত সহজ ছিল দিনগুলো, কত অল্পতেই ভরে উঠত মন। ফোন করবেন 03212326253 এই নম্বরে। ঘড়ি কিন্তু জানান দিচ্ছে 9:22 হয়ে 34 সেকেন্ড। অনেকে জীবনে প্রথমবার ট্রেন চড়েন, তারপর হয়তো বহুবার ট্রেন চড়েন বা চড়া হয়। জীবনে প্রথমবার কেউ বিমানে চড়েন, তারপরেও বহুবার বিমানে চাপতে হয়। কিন্তু ওই যে প্রথম অনুভূতিগুলো, সেটা কিন্তু সবসময় স্পেশাল থেকে যায়, হোক সেটা যা কিছু। সেই প্রথমের গল্পগুলোই আজকে শুনব আপনাদের কাছ থেকে। স্টুডিওর এবারে আমি রয়েছি আরজে কোয়েল, আর এবারে প্রেমের অনুভূতি নিয়ে মান্নাদের কণ্ঠে চলুন এই গানটি শুনছি।

গানের পর আবারও ফিরে এলাম আপনাদের কাছে, জীবনের প্রথম মাত্র দুটি শব্দ, অথচ এই দুটি শব্দের মধ্যেই ভেতরেই যেন লুকিয়ে আছে পুরো জীবনের কত গল্প, কত স্মৃতি, কত অজস্র অনুভূতি, কত না বলা কথা। আজ যদি আপনাকে একবার বলি যে চোখ দুটো বন্ধ করুন আর ফিরে যান কয়েক বছর আগে সেই ছোট্ট বাড়িটায়, যেখানে আপনার প্রথম কান্নার শব্দ শুনে হয়তো কারো চোখে আনন্দের জল এসেছিল, যেখানে আপনার প্রথম হাসি দেখে একটা পরিবার বিশ্বাস করেছিল সুখ বলতে আসলে এটাই। মনে আছে প্রথমবার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা, টলমল পায়ে দু এক কদম এগিয়ে গিয়ে হঠাৎ পড়ে যাওয়া, তারপর এলো প্রথম স্কুল, নতুন জামা, নতুন ব্যাগ, নতুন জুতো, কিন্তু চোখে জল, মায়ের হাতটা শক্ত করে ধরে রাখা, মা বলছেন আমি বাইরে আছি, আর আপনি বারবার ফিরে তাকাচ্ছেন। আজ এত বছর পর জীবনের সবচেয়ে কঠিন বিদায়গুলো প্রথম পাঠটা কিন্তু সেদিন থেকেই শুরু হয়েছিল। ফোন করবেন 0381236253 এই নম্বরটিতে, আর রয়েছে পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটিও। কেউ কি রয়েছেন ফোন লাইনে? চলুন দেখছি। না, এই মুহূর্তে কিন্তু কাউকে দেখছি না, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে, যারা হয়তো ফোন করতে পারছেন না তারা অবশ্যই জানাবেন অনুভূতিগুলোর কথা। 9402169965 রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। পাশাপাশি আরেকটি নম্বরও রয়েছে 9485007172। অনেকগুলো অপশান কিন্তু রয়েছে আপনাদের কাছে আপনাদের মনের কথাগুলো আমাকে পৌঁছানোর।

0: हेलो हेलो
1: हेलो
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ দিদি, নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: বলুন অমিতাভবাবু।
1: কেমন আছেন দিদি?
0: খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি। দেখুন, যে বিষয়টা আজকে দিয়েছেন, সত্যি তো জীবনের
0: প্রথম,
1: এই জীবন শুরুর ক্ষেত্রে দিদি, হ্যাঁ, যে মাধ্যমগুলো কাজ করে সেটা হচ্ছে প্রথমে পিতামাতা, তারপরে ধরুন অন্যান্য গুরুজন, এবং কিছু কিছু বই এবং চলচ্চিত্র। তো এই একটা বই, এমন একটা গল্প, যেখানে যখন আমরা ক্লাস টেনে পড়তাম, হ্যাঁ, এমন একটা গল্প আমার জীবনের শুরুটাকে করেছিল। সেই গল্প সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বলায়, হ্যাঁ, যে গাছকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল। তো সেই থেকেই আমার গাছ লাগানো জীবনের শুরু। হ্যাঁ, জীবনের শুরুর সেই গাছগুলো যখন মহির হয়ে আসছে, পরিণত হয়েছে, হ্যাঁ,

0: যখন ভাবি যে সত্যি আমার যে শুরুটা আমি করেছিলাম সেটা আমার একক সিদ্ধান্তে, সেখানে কেউ সেই সিদ্ধান্তটা চাপিয়ে দেয়নি এবং তার সুফল আজকে আমার, আমি আমি তো বটি এবং আমার ছেলে মেয়েরাও কিন্তু ভোগ করছে দিদি। তাহলে এই যে শুরুটা, জীবনের যে শুরুটা, এই শুরুর একটা সূত্রপাত থাকে, এই সূত্রধারটা হন কেউ হয় আমাদের অভিভাবক অভিভাবিকা, কেউ গুরুজন, কিংবা কোনো চলচ্চিত্র, কিংবা কোনো পুস্তক। তো সেই পাঠ্য বইয়ের বলাই যিনি সেই গাছ আমরা পড়তে পড়তে যেটা কেঁদে ফেলেছিলাম, আর যদি আমার অভ্যাস ছিল খুব জোরে জোরে পড়া, আমি যখন পড়তাম খুব জোরে জোরে রিডিংটা, তখন দেখতাম মায়ের চোখে ঝরঝর করে জল পড়ছে। আসলে এই মহেশ এবং বলাই এই গল্পগুলো জীবনকে আরো এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখান থেকে কোথাও না কোথাও একটা ভালোবাসা জন্মায়, হয় পশুর প্রতি নয় গাছের প্রতি। তো এইটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
1: আপনিও ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। প্রথম স্কুল হলো, তারপর আসে প্রথম বন্ধু, যার সঙ্গে আমরা টিফিন ভাগ করে খাই, যার সঙ্গে কোনো কারণ ছাড়াই ঝগড়া, আবার পাঁচ মিনিট পরেই সব ভুলে একসঙ্গে। কিন্তু সেই বন্ধুর নাম হয়তো আজ কোনো ফোন বুকে নেই, কিন্তু স্মৃতির পাতায় সেটি এখনও ঠিক আগের মতোই প্রথম বন্ধু হিসেবে থেকে গেছে। কে রয়েছেন দেখব। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: মে রাকেশ বাত করাও শিমলা সে।
1: হ্যাঁ বলুন রাকেশ বাবু।
2: জি মে এ কেনা চাতা হু কি জীবন কি শুরুয়াত হাম জেসে কি মাতা পিতা সে সিখতে হ্যায় ফির কিতাবো সে হাম জো হ্যায় জীবন কি শুরুয়াত করতে হ্যায়।
1: আপনি কি আমাদের আজকের সাবজেক্ট জানেন, বিষয় জানেন?
2: জি জি জি জি
1: বলুন তো কি।
2: দেখো মে এ কেনা চাতা হু কি মে এস টপিক কে বারে মে কেনা চাতা হু কি মুঝে জীবন সে সাবজেক্ট সে বহুত কুছ সিখা হ্যায়।
1: আজকে আজকের বিষয় কি দিয়েছে আগে আমি এটা জানতে চাইছিলাম। বিষয়টা ভালো করে জেনে তারপর ফোন করবেন, কারণ একটা মাত্র ঘন্টা, অনেকেই চেষ্টা করেন, অনেকেই কথা বলতে চান, তাই বিষয় না জেনে যদি নিজের মতো করে কথা বলতে থাকেন তাহলে কিন্তু আমাদের সঙ্গে আপনাদের যোগসূত্রটা রক্ষা করাটা একটু কঠিন হয়ে পড়ে। এবং আমার রাকেশবাবুর কথা শুনে এটাই মনে হয়েছে যে আজকের বিষয় সম্বন্ধে উনি জানেন না। যাই হোক, বলছিলাম জীবনের প্রথম স্কুল, প্রথম বন্ধু, আর তারপর ধীরে ধীরে বড় হওয়া, প্রথম স্বপ্ন দেখা, প্রথম নিজের জন্য কিছু চাওয়া, প্রথমবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করা, আর একদিন হয়তো অজান্তেই জীবনে এসে পড়ে নিজস্ব ভালো লাগা। জীবনে এমন অনেক কিছু থাকে যে কাজগুলো হয়তো আমরা জীবন ভর করে যাই, লাইফটাইম করি, আমাদের জীবনের সঙ্গে জড়িত, কিন্তু ওই যে কোনো কাজ করার প্রথম অভিজ্ঞতা, প্রথম অনুভূতি, সেটা কিন্তু অন্যরকম। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকে আপনাদের জীবনের প্রথমের গল্পগুলো শোনার জন্য।

0: हेलो
1: हेलो
0: हेलो
1: तो मैं कहना चाहता हूँ, जीवन का पहला स्कूल, पहली जो किताबें हैं, पहला जो है हमारे
0: राकेश बाबू, आपनार संगे एकटू आगे कथा हुएछे। हाँ ফোন করবেন 03212326253 নম্বরে, স্টুডিওর এপারে আমি রয়েছি আরজে কোয়েল, আপনাদের জীবনের প্রথম গল্পগুলো শোনার জন্য। আর এই অনুষ্ঠানটি নিয়ে থাকবো 10টা পর্যন্ত। যেটা বলছিলাম যে জীবনের প্রথম অনুভূতিগুলো কিন্তু একদম অন্যরকম। কোনো এক মুখ যাকে দেখলেই বুকের ভেতরটা অকারণে কেঁপে উঠত, কথা বলতে গিয়ে গলা শুকিয়ে যেত, মোবাইলের স্ক্রিনে একটা নাম ভেসে উঠলেই পৃথিবীটা হঠাৎ অনেক সুন্দর মনে হতো। হয়তো সেই মানুষটা আজ আর পাশে নেই, হয়তো গল্পটা শেষ হয়ে গেছে অনেক আগে, কিন্তু প্রথম অনুভূতির কখনো শেষ হয় না। এরা মানুষের ভেতর নীরবে বেঁচে থাকে, একটা পুরনো গানের মতো, যেটা শুনলেই মন বলে ওঠে এই গানটা তো আমার প্রথমের গল্প জানে। সেই প্রথমের গল্পগুলোই আজকে শুনছি। আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার।
2: নমস্কার, নমস্কার।
0: হ্যাঁ,
2: আমার জীবনের প্রথম বিষয় হলো,
0: আপনি কে বলছিলেন?
2: হ্যালো,
0: হ্যাঁ, আপনি কে বলছিলেন?
2: আমি কৈলাসর থেকে স্বপন বলছি, স্বপন দাস চৌধুরী।
0: স্বপন বাবু, হ্যাঁ বলুন। এবারে
2: আমার জীবনের প্রথম, আমি যখন ছোটবেলায়

0: মা বাবার সাথে ট্রেন চড়ছিলাম, ট্রেনে জার্নি করছিলাম গিয়ে।
1: আচ্ছা,
0: এই তখন তো কৈলাসের তো ট্রেন নেই, ধর্মনগর ট্রেন। দিন যেতে হয় ধর্মনগর, গিয়ে রাত্রে যাপন করতে হয় ধর্মনগরে। পরের দিন ভোর 5টায় ট্রেন, আমার মনে আছে কি তখন আমার বয়স 4 বছর। তখন এই ট্রেনে চড়ি যাই করিমগঞ্জে, এখন বর্তমানে এটার নাম শ্রীভূমি।
1: আচ্ছা,
0: বাবা আমার সাথে ট্রেনে চড়ে গেছি। আর ট্রেনে যে ওই চকলেট বিক্রি করতো 10 পয়সা, 10 পয়সা অনেক লম্বা লম্বা মালার মতো ছিল, এটি এখন নেই। আর ট্রেনটা দেখে তখন খুব খুশি লাগলো, এত লম্বা গাড়ি, এত লোক একসাথে যেতে পারে, আগে তো দেখিনি। 60 বছর আগে গিয়েছি, ওইখানে গিয়ে করিমগঞ্জে গিয়ে দেখি ওই বর্ষার দিনে বাবা নিয়ে গেছিল, মা বাবার সাথে গিয়েছিলাম। ওইখানে গিয়ে দেখি ফ্লাড, মামার বাড়ি তো অনেক দূর, ওইখান থেকে দাদুর নৌকা পাঠিয়েছেন, 3 কিলোমিটার নৌকা চড়ে গিয়েছি।
1: সত্যি সেই অনুভূতিগুলো অসাধারণ।
0: ওইটা আমার একটু একটু মনে আছে, আপনার এই বিষয়টা শুনে বেশ মানে ইয়ে হলো, যেমন বললাম যে নৌকা চড়ে মামার বাড়িতে গিয়েছি।
1: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
0: ঠিক আছে, ঠিক আছে।
1: জীবনের অনেক কিছুই সময়ের সঙ্গে বদলে যায়, কি বদলে যায়, ঠিকানা বদলে যায়, মানুষ বদলে যায়, সম্পর্কের সংজ্ঞা। কিন্তু কিছু অনুভূতি থাকে যেগুলি প্রথম থেকে যায়। কেউ একজন রয়েছেন, হ্যালো।
2: নমস্কার, আমি রবীন্দ্র ভট্টাচার্য বলছি।
1: নমস্কার রবীন্দ্রবাবু, বলুন।
2: তোমার সঙ্গে একটু কথা না বলে তো থাকতে পারি না,
1: বলুন।
2: এই হচ্ছে কথা, প্রথম কি বললে, প্রথম অনুভূতি না,
1: জীবনের কোনো কিছুর প্রথম।
2: হ্যাঁ হ্যাঁ, আমি যখন ক্লাস 7 এ পড়তাম সেই সময় রেকর্ড প্লেয়ার খুব চালু ছিল, তখনকার সময় মাঠ থেকে টাকা নিয়ে কোনোভাবে একটা রেকর্ড প্লেয়ার কিনলাম।
1: আচ্ছা,
2: তখন গোল রেকর্ড ছিল কালো রঙের, গোল রেকর্ড ঘুরতো, পিনে ঢুকাতাম, পিন দিতাম, দিলে এটা ঘুরতো, গান বাজতো। এই সময় থেকে আমি, এটা আমার দারুণ শখ ছিল, দারুণ অনুভূতি বলতে পারো ছোটবেলার, এখনো আছে যদিও এখন রেকর্ড প্লেয়ার নাই, এখন রেডিও আছে। ওই ওই শখটাই আমাকে মানে ভীষণ অনেকদিন আমি মানে সেটা
1: বুঝতে পেরেছি।
2: জীবন শেষ হওয়ার পরে এটা নষ্ট হয়ে গেল, আর পরে বাজারও পাই না আর কিনি নাই। রেকর্ড প্লেয়ারটা আমার একটা দারুণ শখ, দারুণ অনুভূতির ব্যাপার ছিল।
1: অনেক অনেক ধন্যবাদ
2: জীবনে
1: রবীন্দ্রবাবু,
2: জীবনে অনেক কিছু আছে, অনেক
1: অবশ্যই প্রথমের অনুভূতিটা স্মৃতিটা অন্যরকম।
2: আমার রেকর্ড প্লেয়ার কেনাটা, রেকর্ডের গান শোনা, মান্নাদের গানটা বেশি শুনতাম।
1: বাহ বাহ,
2: এই সময় দারুণ শখ।
1: বুঝতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন। প্রথম প্রেম মানে শুধু একজনকে কিন্তু ভালোবাসা নয়, হয়তো কোনো একদিন কোনো বিশেষ পরিকল্পনা ছাড়াই কারুর সঙ্গে হঠাৎ দেখা হয়েছিল, ভিড়ের মধ্যে সেই মানুষটাকে সবার থেকে আলাদা মনে হয়েছিল, কারণটা জানা ছিল না, শুধু মনে হতো এই মানুষটিকে আরেকবার দেখলে ভালো লাগবে। আর এই ভালো লাগা থেকেই কিন্তু সেই কালজয়ী গানের সৃষ্টি হয়েছে। কি সেই কালজয়ী গান, চলুন শুনি সবাই মিলে, তারপর আবারও ফিরে আসছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য।

জীবনের প্রথম সবসময় সুন্দর, সবসময় স্মৃতিতে অমলিন, এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। আমরা হয়তো কাজের ফাঁকে বা কাজের ব্যস্ততায়

0: দৈনন্দিন চাপে জীবনের অনেক ছোট ছোট অনুভূতিগুলো ভুলে যাই। জীবনের প্রথম হওয়া অনেক কথাই হয়তো আমরা মনে করতে পারি না বা সময়ের অভাবে মনে করা হয় না, কিন্তু একটা সময় গিয়ে যখন নিজেকে ভীষণ অসহায় মনে হয়, নিজেকে ভীষণ ইচ্ছে করে সময় দিতে, সে সময়টাতে সেই প্রথম অনুভূতিগুলো কোথাও যেন ধরা দেয়, নিজের সঙ্গে কাটানো সময়টাকে আরও আরও স্পেশাল করে তোলে। সময় খুব একটা হাতে নেই, কারণ ঘড়ি জানান দিচ্ছে 9:54 হয়ে 39 সেকেন্ড। কেউ একজন রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি লীলা কর্মকার বলছি।
0: স্বাগত লীলা দেবী, বলুন।
1: তো প্রথম অভিজ্ঞতা জীবনে, এই তো
0: জীবনের প্রথম অনুভূতি?
1: অনুভূতি, আচ্ছা সেটাই তো। এখানে অনুভূতিটা ঠিক কতটুকু হবে? হ্যাঁ, অনুভূতিটা বটেই। জীবনের প্রথম যে আমার এফএমএ পড়বে, যে প্রথম দিন বলেছি,
0: আচ্ছা
1: কথাবার্তা হচ্ছে, এর বলছি তোমার পর্বে তখন 9টার থেকেই হতো বোধ হয়। তো আমাদের পরিবারে একটা ভৌতিকের ঘটনা ঘটেছে, আমি তারপরে সেটা বললাম, আমার নিজে জানা আর কি একটা ঘটনা। আমি কিন্তু আমার এই মানে FM মানে বলছি তো পর্বে প্রথম বলা, এটাই আজকে খুব মনে পড়লো সেই ঘটনাটা, এবং সেই অতীতের সেই ঘটনাও মনে পড়লো, সেই যে ভৌতিক গল্পের ঘটনাটা এবং সেই যে অনুভূতি,
0: সেই প্রথম অনুভূতি,
1: সেই প্রথম অনুভূতি, এবং বলতে পারার সেই যে একটা আলাদা আনন্দ, এই যে বলেছি প্রথম। এর আগে কিন্তু আমি মানে মানে ফোনের অনুষ্ঠানে অংশগ্রহণ করি, রেডিও তো শুনি, রেগুলারই শুনি, অংশগ্রহণ করা হয়নি। প্রথম বনিন অনুষ্ঠানে অংশগ্রহণ করা একটা ভৌতিক গল্প দিয়ে এইভাবে আমার পথ চলা আর কি, রেডিওতে তোমাদের সাথে যে এখন কত কথা বলি, কত প্রসঙ্গ নিয়ে কত সময় কত কথা বলি, সেটাই মনে পড়লো, সেটাই বললাম।
0: অনেক অনেক ধন্যবাদ লীলা দেবী, ভালো থাকবেন, ভালো থাকবেন। জীবনের প্রথম অনুভূতিগুলি নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা সুখকর স্মৃতি অনুভব করি। আরও একজন রয়েছেন, কেউ? হ্যালো, হ্যালো, না, কেটে গেছে। যদিও সময় একদম শেষের পথে, জীবনের প্রথম যে কোনো অনুভূতি কিন্তু সত্যি সুখকর, স্মৃতির মনে কোঠায় তুলে রাখার মতো। প্রথম উপার্জন হোক, প্রথম প্রেম হোক, প্রথম ব্যর্থতা হোক, প্রথম সাফল্য হোক, প্রথম যে কোনো ঘটনা হোক, এবং আমরা যখন পরবর্তীতে কারো কাছে সেই ঘটনাটার কথা উল্লেখ করি বা বলতে চাই, তখন কিন্তু বলি যে প্রথম হয়েছিল, সেই অনুভূতিগুলো কিন্তু দারুণ। ঘড়ি জানান দিচ্ছে 9:58 হয়ে 5 সেকেন্ড। কেউ কি রয়েছেন ফোন লাইনে? না, এই মুহূর্তে কিন্তু কাউকে দেখছি না। যারা আজকে কথা বলতে পারেননি সময়ের অভাবে, তারা নিশ্চয়ই পরবর্তী কোনো পর্বে অবশ্যই চেষ্টা করবেন কোনো নতুন বিষয়ের সঙ্গে। তাহলে আজকের মতো এই বলছি তোমায় অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।

0: অনুনাদে চুনু একটি মাত্র ঘন্টা তুমি অনুনা।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next gen K series 1.0 liter dual jet, dual VVT engine and spacious interiors.
5: Get attractive offers up to rupees 83,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
6: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
5: Get attractive offers up to rupees 45,000.
7: I love my Eco because it's got more power.
5: And it also comes with all new safety features.
8: We love our Eco because we can bring all our friends.
9: We love our Eco because it's made every journey special.
10: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing.
5: Also avail attractive offers up to rupees 33,000. TNC apply.
0: আপনার এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উচ্চান্ততে। এবারে শুরু করব তুমি অনন্যা অনুষ্ঠানটি, শুধুমাত্র অনন্যাদের জন্য একটি মাত্র ঘন্টা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বা যে প্রশ্নটা মনে আছে শুধুমাত্র অনন্যাদের জন্য, সেটা হচ্ছে একটা মেয়ের শৈশব থেকে বার্ধক্য কতবার তাকে নিজে বদলাতে হয়। কি মনে হয় আপনাদের? আপনার নিজের জীবন দিয়ে যে অভিজ্ঞতাগুলো পেয়েছেন বা যে অভিজ্ঞতাগুলোর মুখোমুখি হয়েছেন অবশ্যই জানান আমাকে। আজকের তুমি অনন্যা অনুষ্ঠানে আপনাদের জন্য যে প্রসঙ্গ রেখেছি শুধুমাত্র অনন্যাদের জন্য, সেটা হচ্ছে একটা নারীকে শৈশব থেকে বার্ধক্য কতবার তাকে বদলাতে হয় বা কতবার নিজের জন্য, সমাজের জন্য, পারিপার্শ্বিক লোকেদের জন্য নিজেকে বদলাতে হয়। জানান আমাকে। আর ফোন নম্বরটি আগের মতোই রয়েছে 0312326253। তবে শুধুমাত্র কিন্তু অনন্যারা ফোন করবেন। কেউ কি রয়েছেন ফোন লাইনে? দাঁড়ান দিচ্ছি। না, কেউ নেই এই মুহূর্তে। আসলে ব্যাপারটা হচ্ছে মেয়ে একটা ছোট্ট শব্দ, কিন্তু শব্দের ভেতর লুকিয়ে থাকে কত গল্প, কত স্বপ্ন, কত ভালোবাসা আর কত নিজেকে নিংড়ে নেবার, নিজেকে বদলানোর গল্প। সেই গল্পগুলোই আজকে শুনতে চাইছি আপনাদের কাছে। অবশ্যই জানান আমাকে স্টুডিওর এপারে। আমি কিন্তু রয়েছি আরজে কোয়েল। যে কথাটা বলছিলাম, আমরা বলে থাকি যে আমাদের প্রত্যেকের জীবনের পরিবর্তনগুলো খুব তাড়াতাড়ি হয়, মেয়েদের জীবনে খুব তাড়াতাড়ি। কথা বলবো আপনাদের সঙ্গে ছোট বিজ্ঞাপন বিরতির পর।

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আজকের অনন্যাদের প্রসঙ্গ নিয়ে। একটা মেয়ে যখন পৃথিবীতে আসে তখন সে শুধু একটা সন্তান হয়ে আসে না, সে আসে একটা পরিবারের অংশ হিসেবে, সে আসে মায়ের কোলের উষ্ণতা হয়ে, সে আসে বাবার চোখের স্বপ্ন হয়ে। একটা ছোট আঙুল যখন প্রথমবার বাবার আঙুল ধরে, সেই বাবা হয়তো জানেন না এই ছোট্ট হাতটাই একদিন তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। একটা ছোট্ট মেয়ে যখন প্রথমবার মা বলে ডাকে, তখন সেই ডাকের মধ্যে লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কের শুরু। কিন্তু সেই ছোট্ট মেয়েটি জানে না একদিন তাকে বড় হতে হবে, একদিন তাকে বদলাতে হবে, একদিন তাকে শিখতে হবে কোথায় হাসতে হয়, কোথায় চুপ থাকতে হয়, কোথায় নিজের ইচ্ছেটাকে একটু পিছিয়ে রাখতে হয়। কি মনে হয় আপনাদের, একজন নারী একটা মেয়ের শৈশব থেকে বার্ধক্য কতবার তাকে নিজেকে বদলাতে হয়?

আপনাদের জীবন দিয়ে যে অনুভূতিগুলো আপনারা প্রত্যক্ষ করেন বা করেছেন, সেই অনুভূতিগুলির কথাই আমাদেরকে জানান, কারণ একটি মাত্র ঘন্টা শুধুমাত্র আমাদের অনন্যাদের জন্য। ফোন করবেন 0312326253 এই নম্বরটিতে। তার পাশাপাশি চলুন শোনাই আপনাদের একটা নারীর গল্প। 1952 সালের নভেম্বর মাস, হিমালয়ের পাদদেশে দেরাদুনের এক শান্ত পরিবারে জন্ম নিল এক শিশু, যার ধমনীতে মিশেছিল অরণ্যের প্রেম। বাবা ছিলেন বন সংরক্ষক আর মা বিদুষী কৃষক। দেরাদুনের সেই কুয়াশাচ্ছন্ন সকালে বনের পাতার ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশু বন্দনা হয়তো বুঝতে পেরেছিলেন যে প্রকৃতির ভাষাই হল পৃথিবীর আদিমতম বর্ণমালা। মেধাবী বন্দনা পড়াশুনো শুরু করলেন ফিজিক্স বা পদার্থবিদ্যা নিয়ে। চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি পাড়ি জমালেন সুদূর কানাডায়। সেখানে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিও থেকে তিনি কোয়ান্টাম থিওরির ওপর পিএইচডি অর্জন করেন। ল্যাবরেটরির সেই নীল আলো আর জটিল গাণিতিক হিসেব মেলাতে মেলাতে বন্দনা এক অদ্ভুত শূন্যতা অনুভব করলেন। তিনি উপলব্ধি করলেন মহাবিশ্বের হিডেন ভেরিয়েবল বা লুকানো চলরাশিগুলি কেবল পরমাণুর ভেতরে নয়, বরং ছড়িয়ে আছে ভারতের সেই সব সাধারণ কৃষকদের অধিকারের মাঝে, যারা নিঃশব্দে ধরিত্রীকে নিয়ে চলেছেন। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও আপনাদের জানাচ্ছি সেই বন্দনার গল্পগুলো।

কথা বলছিলাম বন্দনাকে নিয়ে। 1980-এর দশকে শুরু, বন্দনা শিবা তখন ভারতের বিজ্ঞান এবং প্রযুক্তি গবেষণার শীর্ষ সোপানে। কিন্তু 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনা আর পাঞ্জাবের দাঙ্গার বীভৎসতা তার জীবনে একটা মোড় ঘুরিয়ে দিল। তিনি দেখলেন কিভাবে আধুনিক চাষাবাদের নামে বিষাক্ত রাসায়নিক আর কীটনাশক ভারতের উর্বর মাটিকে পঙ্গু করে দিচ্ছে। ফ্লোরোসেন্ট আলোর একঘেয়ে গুঞ্জনের নিচে বসে ফাইলে পেনের আঁচড়ে তিনি তৈরি করলেন এক নতুন নকশা। 1982 সালে তিনি প্রতিষ্ঠা করলেন রিসার্চ ফাউন্ডেশন ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইকোলজি। তার লক্ষ্য ছিল একটাই, বিদেশের চাপিয়ে দেওয়া ব্যবস্থার বদলে ভারতের নিজস্ব ঐতিহ্যবাহী কৃষি ব্যবস্থাকে চাঙ্গা করা। বন্দনা শিবার জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা ছিল বায়ো পাইরেসির বিরুদ্ধে। 90-এর দশকে পশ্চিমা কোম্পানিগুলো ভারতের প্রাচীনতম সম্পদ নিম, বাসমতি চাল আর গমকে নিজেদের নামে পেটেন্ট বা মেধাস্বত্ব করে নেওয়ার চেষ্টা শুরু করেন। দেরাদুনের সেই নিস্তব্ধ লাইব্রেরিতে বসে বন্দনা দিনের পর দিন পুরনো পাণ্ডুলিপি আর নথিপত্র ঘেঁটে প্রমাণ করলেন যে এই সম্পদগুলো হাজার বছর ধরে ভারতের কৃষকদের উত্তরাধিকার। বাসমতি চাল নিয়ে মার্কিন কোম্পানি রাইসট্যাকের সাথে তার সেই ঐতিহাসিক আইনি লড়াই আজও আন্তর্জাতিক ইন্টেলিজেন্স মহলে এক অবিস্মরণীয় অধ্যায়। বাসমতি চালের সুবাস যখন ল্যাবরেটরির শীতল পরিবেশে পরীক্ষা করা হচ্ছিল, বন্দনা শিবা তখন প্রমাণ করেছিলেন যে মেধা আর যুক্তির সামনে কোনো সাম্রাজ্যবাদী টিকতে পারে না। আজকে কথা বলছি বন্দনা শিবাকে নিয়ে, আর পাশাপাশি আপনাদের জন্য কিন্তু প্রশ্ন রয়েছে। একটা নারীর জীবনে শৈশব থেকে বার্ধক্যকাল কতবার তাকে বদলাতে হয়, বাকি গল্পখানি শোনাবো, তবে তার আগে চলুন আরেকটা গান শুনে নিচ্ছি।

হ্যাঁ বলো। হ্যাঁ, বাড়ি এসেছি। ওই দুদিনের জন্য, তার বেশি থাকতে পারবো না। আইল গো ব্যাক টু বোম্বে।

0: স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 10:24 হয়ে 42 সেকেন্ড, 11টা পর্যন্ত আছি অনুষ্ঠানটি নিয়ে। আর আপনাদের জন্য প্রসঙ্গ রেখেছিলাম শৈশব থেকে বার্ধক্যকাল। আমার আপনাদের প্রশ্ন আজকে, শৈশব থেকে বার্ধক্যকাল একটা মেয়েকে কতবার নিজেকে বদলাতে হয়? পাশাপাশি গল্প বলছিলাম, কেউ একজন রয়েছেন ফোন লাইনে। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার, আমি লীলা কর্মকার।
0: হ্যাঁ বলুন লীলা দেবী।
1: প্রথম তো তুমি দেখো, শৈশব থেকে বার্ধক্য একটা মেয়ের জীবনে, ছেলের জীবনে যেমন আসে, কিন্তু মেয়ের জীবনে পরিবর্তনটা একটু অন্য ধরনের হয়, তাই না? মেয়ে তো ছোটবেলা মা বাবার, এটা তো সেই জীবনে বিভিন্ন ধাপ, বিভিন্ন পর্যায়। সেইভাবে ধরো আমার জীবনও ঠিক সেইভাবেই, ছোট বড় আমাদের খুব প্রচুর ভাই বোন ছিলাম, 15 জন ভাই বোন। সেইভাবে পড়াশোনা শুরু হলো, ভালো রেজাল্ট করতাম। তো আমার ইমিডিয়েট বড় দিদি বিয়ে হয়ে যাওয়ার পরে হলো কি, পরিবারের মাকে কাজে সাহায্য করার মতন, আমাদের মধ্যবিত্ত পরিবার, তাদের লোকটি থাকতো, টিকতো না, থাকতো কিন্তু তার জন্য মাকে কাজে সাহায্য করার জন্য আমাকে স্কুলে যাওয়া প্রায় বন্ধই হয়ে যাওয়ার মতো অবস্থা হলো আর কি। বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন, বললেন যে মা গো তোমার

0: আর পড়াশোনা হবে না, তো আমাকে তো আমা একা কি করে সংসার চালাবেন? আমি তো শুনেই কেঁদে ফেলেছি। আমি আমি ডিটারমাইন্ড যে না, আমি পড়াশোনা করবই, আমার বান্ধবীরা করে আমি করব। তখন ক্লাস এইটে পড়ি, মায়ের কাজে সাহায্য করা, ক্লাস এইটে পড়ি মাত্র, তখন মা বুঝতেই পারো 11-12 বছর বয়স, মায়ের কাজে সাহায্য করার জন্য আমি স্কুলে যেতে পারতাম না। বছরে হয়তো 3 মাস গেছি কিনা দাম আমার ঠিক মানে মনে হয় না, তবে মার কাজে সাহায্য করতাম, যে এতেও কিন্তু আমার মানে ভেতর থেকে কোন রকম এ ছিল না যে মার কাজে সাহায্য করছি স্কুলে যেতে পারছি না, বাবা মাসে মাসে মাইনা গুনে যেতেন, এরকমের একটা ধাপ। তারপরে মাধ্যমিক পাস করলাম, মাধ্যমিক পাস করার পরে তখন কি হলো, তো এটা হচ্ছে বাংলাদেশে, তখন পূর্ববঙ্গ কুমিল্লা শহরে, তো শহর উপরে আমাদের বাড়ি, রাজনৈতিক ইয়ে তোমার 1964 পাকিস্তান ভারত এই তো দিল্লি থাকে, সেটা বিরাট টাকা দান করেছে, তখন সেটার প্রভাব পড়লো সেই তখন পূর্ববঙ্গে, তো সেইখানে মেয়ে রাখা একটু অসুবিধাজনক। তা আমাদের আত্মীয়স্বজন আমার দিদি, তারপরে বড় দিদিরা কলকাতায়, পশ্চিমবঙ্গে বাবা মানে এদের বিয়ে হয়েছে, আমার বড়দি তখন আমাকে বললেন যে বাবা ওর তো পড়াশোনা ভীষণ মানে ই আগ্রহ, আপনি ওখানে রাখবেন, তখন মাধ্যমিক পাশ করেছি, আমার কাছে পাঠিয়ে দিন কলকাতা, ওকে আমি এখানে কলেজে ভর্তি করে দেবো। বাবা সেই মতো আমাকে কি করলাম, কলকাতা পাঠিয়ে দিলাম, প্লেনে, আমি বাই প্লেন ফার্স্ট প্লেন চড়া, এটা কিন্তু আমার জীবনে ওই যে অভিজ্ঞতা ফার্স্ট প্লেন চড়া, সেই বা আসলাম কলকাতা, আসার পরে কলেজে ভর্তি করিয়ে দিলেন, সেখানে পড়াশোনা তো যথারীতি করছি, বর্দি মানে মানে বলে না মায়ের সমান, এ মায়ের সমানই মানে মানে এত কর্তব্য ডিউটি করেছেন আমার জন্য। তো সেইভাবে তারপরে ওখানে বিয়েটা হলো আমার পছন্দ করা, মানে পারিবারিক পছন্দ আমার পছন্দ, এইভাবে বিয়ে সাধন হলো। বিয়ের পরে, বিয়ের পরে আগরতলায় আসলাম, আমার হাজবেন্ড কলকাতারই ছেলে, উনি তার আগেই এসে পড়েছেন এখানে কর্মসূত্রে, উনি খুব ব্রিলিয়ান্ট
1: স্টুডেন্ট।
0: যাই হোক, আগরতলা তখন আমি কলেজে পড়ি সেকেন্ড ইয়ার, তো বিয়ের পরে আমি এখানে এসে আবার কলেজে ভর্তি হলাম উইমেন্স কলেজে। এই যে একটা ধাপ, এই যে ধাপে বা ধাপে আসছে, পড়াশোনা করছি, রান্না বান্না করে রাজবাড়ির ওখানে একটা বাড়িতে ভাড়া থাকতাম মনে আছে, উইমেন্স কলেজে থাকতাম, এইভাবে তো চলছে। তারপর সব মেয়ে হলো, ছেলে হলো ইত্যাদি, ওদের এই নিয়ে কোন মানে সাংসারিক কাজকর্ম, ওদের পড়াশোনা করানো ইত্যাদি ইত্যাদি সমস্ত দায়িত্বটাই করলাম। এইভাবে তো এটা একটা লাইফ, যে আমার পড়াশোনা শেষ করলাম, তারপরে ওদের পড়াশোনার দায়িত্বটা নিলাম, ওদের পড়াশোনা করাতে গিয়ে আমাকে অনেক অনেক স্টাডি করতে হতো, বিভিন্ন রেফারেন্স বুক পড়া বা বিভিন্ন, স্বাভাবিক আমি দেখো ভালো যদি পড়াতে চাই আমাকে ওদের চাইতে জ্ঞান বেশি না, একজন শিক্ষকের জ্ঞান থাকতে হবে, যদিও আমি কখনো প্রাতিষ্ঠানিক আমার কোনো পরিচিতি নেই, সেটাও একটা আক্ষেপের বিষয়। তখন কিন্তু ভাবিনি যে না একজন টিচার, কারণ আমার এখানে কোনো আত্মীয় স্বজন নেই, কলকাতা আমাদের শ্বশুরবাড়ি সব, তো অটোমেটিকলি আপনি আমি কোনো চাকরি নিই না, আর্থিক কোনো অসুবিধা ছিল না বলে সে তখন ভাবিনি যে কোনো, আমার বান্ধবীরা সবাই কিন্তু তখন স্কুল টিচার হিসেবে চাকরি পেয়ে গেছে, তখনকার দিনে গ্রাজুয়েশন বুঝতে পারো 1967 গ্রাজুয়েশন। তো যাই হোক, পরবর্তীকালে আমি কিন্তু এই তোমার নাতিদেরও পড়াশোনা সেইভাবে পড়াশোনার গতি রেখে, নাতিদের পড়াশোনা সবাই আমার মানে আমার হাতের মধ্যে যারা সবাই মানে উল্লেখযোগ্য ঠাকুর ভালো রেজাল্ট করেছে, সবাই সাকসেসফুল, ছেলে মেয়ে বলো বা আমার নাতিরা সবাই ভালো রেজাল্ট করছে, এখনো 2 জন জমজ নাতি আছে, ওদের বাংলা ইংলিশটা পড়িয়েছি মাধ্যমিক পর্যন্ত, এখন ইংলিশটা করাই, তো পাড়ার প্রতিবেশী বা আত্মীয় পরিচিতদের আমি পড়িয়েছি, এইভাবে মানে আমার জীবনের ধাপ, আমার জীবনের যে ধাপটা এক একটা ধাপে আমি এক এক করে, তবে আক্ষেপ একটা আছে ঠিকই, হ্যাঁ প্রাতিষ্ঠানিক কোনো পরিচিতি নেই এইটা তখন বুঝিনি, এখন বুঝতে পারি যে যে আমার শিক্ষিকা মানে তুমি যদি আমি শিক্ষিক প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষিকা হতাম, যে তুমি যে কোনো মানে বলো না মর্নিং বলো ডে বলো যে কোনোই, কিন্তু প্রয়োজন আছে প্রত্যেকের, এখন বার্ধক্যে এসে এই যে অভাবটা ফিল করি আক্ষেপটা, আমি মনে করি প্রত্যেকটা মেয়ের তার যোগ্যতা মতো তার অর্থ রোজগার করা
1: অবশ্যই অবশ্যই,
0: অর্থ রোজগারের জন্য নয়, সম্মান, কাজের যোগ্যতা প্রকাশ, আত্মপ্রত্যয়, তুমি যাই বলো না কেন আমি এখন ফিল করি, আমি বলবো প্রত্যেকটা মেয়ের এইভাবে মানে মানে প্রাতিষ্ঠানিক একটা পরিচিতি দরকার আছে। আমার হাজবেন্ড ছিলেন কলেজের অধ্যাপক ছিলেন, সেই হিসাবে আমার পরিচিতি, আমার মেয়ে অধ্যাপিকা সেই হিসেবে আমার পরিচিতি, আমার ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত তাদের পরিচিতি, এখন নাতিদের পরিচয় পরিচিতি, কিন্তু আমি বলবো এই যে সেটা শুধু প্রাতিষ্ঠানিক পরিচিতিটা শুধু অর্থ রোজগার নয়, আর নিজের যে

0: বলো, যোগ্যতা বলো, আত্মপ্রত্য সমস্ত মিলিয়ে এখন বার্ধক্যে এসে এই জিনিসটা খুব ফিল করি জানো তো। আমি আশা করবো মেয়েরা এইটুকু অন্তত যাতে অর্জন করতে।
1: অনেক অনেক ধন্যবাদ লীলা দেবী, ভালো থাকবেন, এভাবেই আসলে জীবনের পরিবর্তনগুলি আসে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন,
0: তোমরা সবাই খুব ভালো থেকো।
1: অবশ্যই অবশ্যই, আপনিও আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গে। আজকের প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছিলাম শৈশব থেকে বার্ধক্য, একটা নারীকে কতবার বদলাতে হয়।

0: হ্যালো,
1: শুভ সকাল প্রিয়েন,
0: শুভ সকাল,
1: সর্বজনীন বলছি।
0: অনেক অনেক স্বাগত। বলো, আজকের বিষয় নিয়ে কি বলবে?
1: হ্যাঁ হ্যাঁ, তো বলি যে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত আমরা নারীরা কতবার বদলাই আমরা,
0: হুম হুম হুম
1: সে তো গুনে গুনে বলা যাবে না। হ্যাঁ, আমাদের কি বলবো, শৈশব থেকে যখন শুরু হয় আমাদের জীবনটা নানা রকম ভাবে বদলায়।
0: হুম হুম
1: হয়তো বয়সের কারণে আমাদের বদলে যায়।
0: হুম
1: হ্যাঁ, একটার পর একটা স্টেজ যখন আমরা পার হই, তখন কিন্তু অটোমেটিক্যালি মানে স্বাভাবিক ভাবেই কিন্তু আমাদের সেই বদলানোটা কিন্তু এসে পড়ে বা
0: হুম হুম
1: চোখে
0: হুম
1: পড়ে। এবং আবার আরেকটা বদলানো যদি বলি, যে সেটা হয়তো কোনো একটা পরিস্থিতি, কোনো একটা ঘটনা বা কোনো একটা মুহূর্ত, যেগুলো হয়তো তার মনে দাগ কেটেছে,
0: হুম
1: বা
0: হুম
1: খুব
0: হুম
1: দুঃখজনক একটা ঘটনা, বা খুব সুন্দর একটা পরিস্থিতি, বা জীবনে এমন একটা টার্নিং পয়েন্ট যেখান থেকে সে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করেছে। হ্যাঁ, বা কারোর সঙ্গে পাল্লা দিতে গিয়ে, বা পাল্লা বলবো না, কোন একটা বিষয়ে একটু প্রতিযোগিতামূলক একটা পরিস্থিতিতে পড়ে গিয়ে যখন সে নিজেকে কোনো কোনো জায়গায় মানে ব্যর্থতার মুখ দেখতে হয়, বা কোনো কোনো জায়গায় সে সাফল্যের মুখ দেখতে হয়, তখন কিন্তু সেই জায়গাতে কিন্তু অটোমেটিক্যালি আবার বদলানো মানে সেই যে ব্যাপারটা চলে আসে,
0: হুম হুম হুম
1: বদলায় এইভাবেই বদলায়।
0: আসলে পরিস্থিতি অনুযায়ী, ধাপ অনুযায়ী বদলাতে হয়।
1: হ্যাঁ, একদম একদম,
0: হুম হুম
1: এটা আমরা কেউ রুখতে পারি না। তবে
0: হুম
1: হ্যাঁ, আরেকটা বিষয় যেটা বলি, আমরা জন্মগত ভাবে যে আমাদের সহজাত যে প্রবৃত্তিগুলো,
0: হুম
1: সেগুলো কিন্তু আমরা বদলাতে পারি না। কোয়েন,
0: হুম হুম
1: আমি
0: হুম হুম
1: অন্তত এইটাই বলবো, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমাদের জন্মগত যে সহজাত যে প্রবৃত্তিগুলো,
0: হুম
1: সেটা
0: হুম
1: কোথায়
0: হুম
1: আমরা বদলাতে পারি না। হয়তো সাময়িক আমরা পরিস্থিতির সাথে মোকাবেলা করার জন্য
0: হুম
1: আমরা নিজেদেরকে বদলাই,
0: হুম
1: সেখান থেকে উত্তরণের জন্য, বা কোনো সমস্যা সমাধানের জন্য, বা সেই পরিস্থিতিটাকে আমি যাতে আমি নর্মাল করতে পারি, সেই জন্য
0: হুম
1: হয়তো আমরা স্বাভাবিক ভাবে আমরা নিজেদেরকে বদলে ফেলি।
0: হুম হুম
1: কিন্তু
0: হুম
1: সেটা একেবারে পুরোপুরি স্থায়ী ভাবে বদলানো আমি এটা বলবো না। মানে যে ভালো, যে বদলানো তো আমাদের জন্য ভালো,
0: একদমই।
1: পজিটিভ সাইড, সে
0: হুম হুম
1: বদলানো আমি 100 বার আমি এটাকে আমি কি বলবো, এটাকে আমি
0: এক্সেপ্ট।
1: আমন্ত্রণ
0: হ্যাঁ
1: জানাবো
0: হ্যাঁ হ্যাঁ
1: যে এই বদলানোটা সবার জন্য ভালোই হবে, আর যে বদলানো আমাদের জন্য নেগেটিভ রেজাল্ট আনবে, সেই বদলানোটাকে আমি সাপোর্ট করব না। তো
0: অবশ্যই
1: এইখানে
0: অবশ্যই।
1: আমাদের সেই, হ্যাঁ, বদলানোগুলো আমাদের নারীদের জীবনে নানাভাবে আসে, সেটা স্টেজ বাই স্টেজ বলতে গেলে অনেকগুলো কথা বলতে হয়।
0: হুম
1: তো
0: হুম
1: এটাই আমি বলবো যে আমরা নানাভাবে বদলাই পরিস্থিতিগত ভাবে, বা আমরা কোনো একটা ইয়েতে পড়ে তারপর স্বাভাবিক ভাবে যেগুলো বদলায় আমাদের, সেখানে বাবার বাড়ি থেকে একরকম বদলানো, শ্বশুর বাড়ি থেকে আরেক রকম বদলানো, তারপর আরেকটা যদি বলি আমরা কর্মক্ষেত্র,
0: হুম হুম
1: যেখানে আমরা
0: হুম
1: কাজ করি সেখানেও কিন্তু আমাদের বদলাতে হয় নিজেদেরকে।
0: হুম
1: হ্যাঁ, এরকম ভাবে আমাদের বদলানো গুলো কিন্তু চলে আসে।
0: হুম
1: তো
0: হুম
1: এটাকে
0: হুম
1: আমরা কেউ খণ্ডন করতে পারি না, তবে এগুলো
0: অবশ্যই
1: স্বাভাবিক।
0: অবশ্যই। অনেক অনেক
1: এই
0: ধন্যবাদ
1: বলবো,
0: স্বর্ণালী দেবী, ভালো
1: হ্যাঁ, ভালো
0: থাকবেন,
1: থেকো।
0: ভালো থাকবেন। জীবনের নানা ধাপে মেয়েকে, আমাদের মেয়েদেরকে বদলাতে হয়। প্রতিটি মানুষের জীবনে একজন মানুষ থাকেন যার কাছে সে সব সময় ছোট্ট থাকেন, যে পড়ে গেলে বাবার কাছে ছুটে আসতো, যে পরীক্ষার আগের দিন বাবাকে বলতো আমার ভয় লাগছে, কিন্তু একদিন সেই বাবার হাত ধরেই তাকে অন্য পৃথিবীতে যেতে হয়। তার আগে পর্যন্ত যে মেয়েটিকে আগলে রেখেছিলেন, একদিন হয়তো সেই মেয়েকে নিজের শক্তিতে দাঁড়াতে হয়। এটাই বাস্তব, আর এটাই আমাদের প্রত্যেকের মেয়েদের জীবনের একটা কঠিন বাস্তব। কথা বলছিলাম বন্দনা শিবাকে নিয়ে। বন্দনা শিবার এই মেধার সংকল্প তাকে পৌঁছে দিয়েছিল বিশ্বের দরবারে। লিওনার্দো ডিকাপ্রিওর মতো তারকারা যখন তার সাথে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন, তখন ভারত গর্বের সাথে তার দিকে তাকিয়ে থাকে। 1993 সালে তিনি লাভ করেন রাইট লাভলিহুড অ্যাওয়ার্ড, যাকে বিকল্প নোবেল পুরস্কার বলা হয়। তার লেখা দ্য ভায়োলেন্স অফ গ্রিন রিভলিউশন বইটি বিজ্ঞানী ছিলেন না, বিশ্বজুড়ে পরিবেশ চিন্তায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। তিনি কেবল বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, যিনি আধুনিক বিজ্ঞানকে পিতৃতান্ত্রিক শোষণ হিসেবে চিহ্নিত করার সাহস দেখিয়েছিলেন। তার মতে প্রকৃতিকে মৃত বস্তু হিসেবে দেখা নয়, বরং তাকে এক জীবন্ত সত্তা হিসেবে শ্রদ্ধা করাই ছিল প্রকৃত উন্নয়ন। ব্যক্তিগত জীবনে বন্দনা শিবা অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তার ডায়েরির পাতায় পেনের আঁচড়ে এখনও ফুটে ওঠে পাহাড়ি ঝর্ণার সুর। ইন্টেলিজেন্স ব্যুরোর নজরদারি বা আন্তর্জাতিক মহলের সমালোচনা কোনো কিছুই তার অটল সংকল্পকে টলাতে পারেনি। তিনি শিখিয়েছেন যে দেশপ্রেম মানে কেবল সীমানা পাহারা দেওয়া নয়,

দেশপ্রেম মানে হল নিজের দেশের মাটির উর্বরতা, নিজের দেশের বাতাসের পবিত্রতা আর নিজের দেশের বীজের সার্বভৌমত্ব রক্ষা করা। বন্দনা সেবা প্রমাণ করেছেন যে শান্ত মেধা আর নৈতিক সাহস থাকলে ল্যাবরেটরির এক কোণে বসেও সারা বিশ্বের নতুন পথ দেখানো সম্ভব। আজ যখন আমরা খেতে বসে খাবারের থালায় বাসমতি চালের সুবাস পাই, তখন মনে রাখা উচিত এর পেছনে রয়েছে এক অদম্য নারীর কয়েক দশকের নিঃশব্দ লড়াই। বন্দনা সেবা আজও দেরাদুনের সেই আদিম মাটির গন্ধ খুঁজে বেড়ান তার প্রতিটি গবেষণায়। তিনি ভারতের সেই অপরাজেয় বৈদিক শক্তির প্রতীক, যা আমাদের শিখিয়ে দেয় যে সত্যের পথে লড়াই করলে পুরো পৃথিবী একসময় সেই মেধার সামনে নত হতে বাধ্য। বন্দনা সেবা কেবল একজন পরিবেশবিদ নন, তিনি আমাদের আগামী সুরক্ষিত পৃথিবীর এক অতন্দ্র প্রহরী এবং ভারতের মেধার একটি জীবন্ত জয়গাথা।

ঘড়ি কিন্তু জানান দিচ্ছে 10:47 হয়ে 32 সেকেন্ড। আপনারা এই মুহূর্তে রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে, আর আজকে অনন্যাদের জন্য কিন্তু যে প্রশ্নটা রেখেছিলাম সেটা হচ্ছে, একটা মেয়ের শৈশব থেকে বার্ধক্য কতবার নিজেকে বদলাতে হয়? শৈশবের সেই দিনে সে মন খোলাভাবে নিজের জীবনটাকে উপভোগ করতে পারে, তখন সে যা খুশি আচরণ করতে পারে, যা খুশি বলতে পারে, তখন তাকে বাধা দেওয়ার মতো কিছু নেই। কিন্তু যখন শৈশব পেরিয়ে কৈশোরের দিকে একটা মেয়ে বা মহিলা অগ্রসর হয় বা এগিয়ে যায়, ঠিক তখন থেকেই সামাজিক যে কিছু বাধা নিষেধ মেয়েদের জন্য রয়েছে তাকে একটু একটু করে অভ্যস্ত করতে হয়। যেমন ঠিক করে বসো, আস্তে হাঁটো, আস্তে হাসো, আস্তে কথা বলতে হয়, এত কথা মেয়েদের এত কথা বলতে নেই, সেটা যায় কৈশোর। তারপর যখন আস্তে আস্তে ধীরে ধীরে আরও একটু ধরুন যুবতীর ধাপের দিকে সে গয়, তখন তাকে বুঝতে হয় আরও সমাজের নানা গুণ্ডির কথা, নানা বাধ্যবাধকতার কথা। এইভাবেই সে নিজস্ব সত্তাটাকে কিন্তু সমাজের চোখের ধাঁচে বা ছাঁচে ফেলতে অভ্যস্ত হয়ে যায়। তাই আমরা যদি জীবনের ফেজগুলো দেখি একটা মেয়ের, তাকে কিন্তু প্রতিনিয়ত নিজেকে বদলাতে হয়, নিজের জন্য নয়, সমাজের জন্য, পারিপার্শ্বিক মানুষের জন্য, নিজের প্রতিটি পরিবারের সদস্যের জন্য। আজকের প্রসঙ্গ, একটা মেয়েকে শৈশব থেকে বার্ধক্য কতবার নিজেকে বদলাতে হয়। তার পাশাপাশি গল্প বলছিলাম বন্দনা শিবের কথা, এখন শোনাবো আরও এক মেয়ের গল্প। 1961 সালের দিল্লির এক শিক্ষিত মধ্যবিত্ত পরিবার, চার বোনের মধ্যে সবচাইতে বড় শিশুটি যখন বাড়ির আঙিনায় ধুলোবালি নিয়ে খেলছিল কেউ জানত না। একদিন তার একটি রিপোর্টে কাঁপবে বিশ্বের বাঘা বাঘা সব মাল্টিন্যাশনাল কোম্পানি। সুনিতা নারায়ণ মাত্র 8 বছর বয়সে তার বাবা স্বাধীনতা সংগ্রামী রাজনারায়ণ হারানোর পর মা উষানারায়ণের কাছেই শুরু হয় তার জীবনের সংগ্রাম। 1980 সালে যখন দিল্লির রাজপথে ধুলো আর যানবাহনের কোলাহল বাড়ছে, তখন তরুণী সুনিতা যোগ দিলেন ছাত্র সংগঠন কল্পবৃক্ষতে। গাছ কাটার বিরুদ্ধে সেই আন্দোলনের সময় তিনি প্রথম উপলব্ধি করলেন এক চরম সত্য, পরিবেশ কেবল গাছের সংখ্যা নয়, পরিবেশ হল সেই গাছের ওপর সাধারণ মানুষের অধিকার। লোন ধরা পুরনো আলমারি আর ফাউন্টেন পেনের খসখস শব্দের মাঝে এভাবেই তৈরি হচ্ছিল আগামীর এক আধুনিক পরিবেশ বিপ্লবীর বুনিয়াদ। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সমান্তরালই সুনিতা কাজ শুরু করলেন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল বা CSU-তে। ল্যাবরেটরির ধোঁয়াটে পরিবেশে ফ্লোরোসেন্ট আলোর একঘেয়ে গুঞ্জনের নিচে বসে তিনি আর অনিল আগরওয়াল মিলে বুনতে শুরু করলেন এক নতুন স্বপ্ন। 1911 সালে তাদের লেখা একটি গবেষণাপত্র হয়ে উঠল বিশ্ব জলবায়ু ন্যায় বিচার আন্দোলনের মূল ভিত্তি। সুনিতা স্পষ্ট করে দিলেন যে আজকের এই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী পশ্চিমের উন্নত দেশগুলোর জীবাশ্ম জ্বালানি ভিত্তিক অর্থনীতি। তিনি তীব্র প্রতিবাদ জানালেন সেই পরিবেশগত

ওপেন অভিষেকতার বিরুদ্ধে যা পৃথিবীর দূষণের দায়ভার দরিদ্র দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। 2003 সাল ভারতের বাজারে এক ভয়ঙ্কর চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সুনীতা নারায়ণের নেতৃত্বে সিএসি ফাঁস করে দিল এক নিদারুণ গোপন সত্য। আমেরিকান ব্র্যান্ড পেপসি আর কোকাকোলার বোতলে রয়েছে উচ্চমাত্রার বিষাক্ত কীটনাশক। কর্পোরেট জগতের সেই তপ্ত আবহাওয়ায় সুনীতার কণ্ঠ ছিল শান্ত কিন্তু অবিচল। ল্যাবরেটরির নিখুঁত পরীক্ষার রিপোর্ট হাতে তিনি যখন মুহূর্তের জন্য থেমে যান, তিনি প্রমাণ করে দিলেন যে সাধারণ মানুষের স্বাস্থ্য কোনো কোম্পানির মুনাফার চেয়ে বড় হতে পারে না। তার এই মেধা আর নির্ভীক সত্যবাদিতা তাকে এনে দিল চামেলি দেবী জৈন পুরস্কার এবং 2005 সালে ভারত সরকারের সম্মানজনক পদ্মশ্রী। দিল্লির বায়ুদূষণ রোধে সুনীতা নারায়ণের লড়াই ছিল সুপ্রিম কোর্টের সেই শীতল বিচার কক্ষের করিডরে, যখন প্রতি শীতে দিল্লির বাতাস সীসা আর ধোঁয়ায় ভারী হয়ে ওঠে। তখন ডায়েরির পাতায় পেনের আঁচড়ে তিনি তৈরি করছিলেন সিএনজি বা গ্রিন ফুয়েলের নকশা, তার লেখা এনভায়রনমেন্টাল ম্যাটার্স রিপোর্টটা ছিল শহরে জল ব্যবস্থাপনার দূষণের উপর এক নিখুঁত বিশ্লেষণ। 2012 সালের সেই রিপোর্টটি যখন প্রশাসনের দপ্তরে পৌঁছল, তখন আধিকারিকরা বুঝতে পারলেন যে তলোয়ারের চেয়েও শক্তিশালী হল একটি সঠিক তথ্য সমৃদ্ধ ফাইল। তার এই কাজের গভীরতা দেখে 2016 সালের টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। লিওনার্দো ডা ক্যাপ্রিও তার তথ্যচিত্র বিফোর দ্য ফ্লাডে সুনীতার সাথে আলোচনা করেছিলেন ভারতের মৌসুমী বায়ু আর কৃষকদের উপর জলবায়ু পরিবর্তনের মরণথাবা নিয়ে। 2013 সালের 20 অক্টোবর এক মেঘলা সকালে লোদি গার্ডেনে সাইকেল চালানোর সময় একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় সুনীতাকে। মুখমণ্ডলে গুরুতর আঘাত আর কবজিতে হাড় ভাঙার যন্ত্রণা নিয়ে তিনি যখন এইমসের সাদা বিছানায় শুয়েছিলেন, তখনও তার চিন্তায় ছিল ভারত। অস্ত্রোপচারের পর সেই টাইপরাইটারের খসখস শব্দ আর ল্যাবরেটরির গ্লাসের টুংটাং আওয়াজে তিনি আবার মগ্ন হলেন তার গবেষণায়। তারই হার না মানা মানসিকতা আমাদের শিখিয়ে দেয় যে দেশপ্রেম কেবল সীমান্তের পাহারা নয়, দেশপ্রেম হল নিজের মাটিকে, নিজের বাতাসকে বিষমুক্ত রাখার প্রচেষ্টা। একাধিক আন্তর্জাতিক পদক আর সম্মাননার মাঝেও সুনীতা নারায়ণ আজও সেই সাধারণ মাটির মতোই, মানুষটির মতোই দিল্লিতে সাইকেল চালান। তিনি বিশ্বাস করেন যে প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন তা সাধারণের আয়ত্ত থাকে, গ্লোবাল কোনো অংশে কম নয়। আজ যখন আমরা দিল্লির বায়ুদূষণ বা প্লাস্টিক বর্জ্য নিয়ে সচেতন হই, তখন তার নেপথ্যে থাকে এক বিজ্ঞানীর 4 দশকের নিঃশব্দ লড়াই। সুনীতা নারায়ণ কেবল একজন পরিবেশবিদ নন, তিনি আমাদের আগামীর সুরক্ষিত পৃথিবীর এক অতন্দ্র প্রহরী। তার মেধা আর জেদ আমাদের আজও শিখিয়ে দেয় যে সত্যের পথে লড়াই করলে সাফল্য আসবেই, ভয়ঙ্কর কিন্তু ধ্রুব সত্য হিসেবে। আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 MHz FM উচ্চ অন্ততে তুমি অনুর্ণা অনুষ্ঠানে।

আজকের মতো আমার কিন্তু বিদায়ের সময়। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম আরজে কোয়েল। আপনারা উপভোগ করুন এফএম উজ্জ্বান্তের অনুষ্ঠান রাত পর্যন্ত, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন এফএম উজ্জ্বান্ত থেকে প্রচারিত কপ্পরক অনুষ্ঠান।

লাইদি রেচাপুংনি কক থাই বড় চাপং খানানাই সাবুনি রেচাপুং তৈ নরক বড় তংতুতে চিনি পান্দান খাই তং আবু নরকন টাইপ খাইয়েই রহর দি চিনরনি হোয়াটসঅ্যাপ নাম্বার অংখা 9402169965 অংকে ফাইদি অজারাও চং পুইলা অনু নাইলাইনাই সাব তামসি হরকা নাই নাই অংকে অজারাও সিহনাইকা পুংকাহাম আং তা কার্যালয়নি কনিকা রেচাপুংনি কক থাই অংখা হাপুং মোচাঙ্গই তলিং সাখরাং রেচাপনাই অংখা বিশ্বনাথে বিবা সারিয়াং হাম্বাইয়া ফরণন অঙ্কে বুকু কণিকা রেচাপং খানানা হিনে কয় হরকা হাপুং মোচাঙ্গই ও রেচাপুং নঙ্কে খানালাইনাই বিনি খানাতক জাকমানি ও রেচাপুং নরকব নরকনি খানাতক জাকমানি রেচাপং খানানা হঙ্কে এস এম এস খাই হরদি ইঙ্কা জরাও ও রেচাপুং নরকনি বাকি তেই বুকু কণিকা খানাদি নিনি খানাতক জাকমানি রেচাপং তৈ যত খাই তংনাই তাকু কুমারী কিচিং সঙ্গ নরব খানাদি সারাসা পয়েন্ট অফ মেগাহার্স এফ এম উজেন্ত ও খানাতক রেচাপং।

নক্ষত্র মিয়া শালগ্রা ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাংতেই হাঙ্কর লুকুলে খামুং চুবাচু বদলনি চেতন বাই লুকুলে খামুং নৈশাই নৈচি স্নিনীয় তুই ফ্রংমুং সামং বুতাং সংযোজাখা কেন্দ্র হাপাং শাখা থাংনাই জুন তাল জরা খক বাচি বা রাজাক বাচি চুকু সাই রাং ইউপিআই খবজাখা মন্ত্রী মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানী বখাগো মিয়া উনুকুতি হাঙ্কর ফতিগ্রাই কাঞ্চনবাড়ি পুইলা বেরেমনি সাখাম কেন্দ্র সাখাম শিবির সংযোজাখা বিস্কাং দামনি চিবড়ীয় সালচি গুমতি শালগ্রা হাঙ্কর গবাং ওয়াতেই ওয়াইমানুহনে হজাক মুং রেখা নবার দিবার নাইকুং তিনি সালনি সাকানি তুংমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ও তঙ্গানো আশুক জরাতেই খোনাবাইকা তাবসু জরা মানমানি কক বড় কক তুমা বুবাক রকমকে চং তাবু খাইন হয় নাইলাই ফিনাই এস এম এস সাবতাম সিহরকা সিহরনাইকা বাইন ফুংকাহাম আংকে হেজামারা কামুক সরানি মুংকে ফুলু দেববর্মা আনো গান গাইসা খনারি দি বাই কচাং কচাং বয়ের শিবকা খাপাং সরাংখা দারা বিশ্বনাথনি প্লিজ বাই ইংকে বেলাই হামবাই বুকুক ফুলু নে খালাইনি বি খাতক জাকমানি রেজাবমুং কচাং কচাং বয়ের শিবকা ও রেজাবমুং নে খাদি বুকুক ফুলুনি খাতক জাকমানি রেজাবমুং তৈ যতক্রাই দাখু টংনাই দাখু বুকু মারি কিচিং সং নরব খাদি অ খনাতক রেজাবমুং। Thank you.

কেফাইদিও জরাওয়া না হয় এসএমএস নাইনে সাবতাম সিহরকা সিহরাইকা পুঙ্কাহাম তাকো জুলাই বাই রেচাপজা খরাং চাক মা লাইখাই নং বাই রেচাপুং নো খনারদি আনি মুং কর্ণ দুগ্রাই নি হামবাই এংকে বেলাই হামবাই এংকাই তাকো কর্ণ রেচাপুং খনানা হিনি কহরকা তাকো জুলাই নি খরাং বাইকে রেচাপজাক অরাং চাক মা লাইখাই নং বাই রেচাপুং নো হাইকে খনাদি তাকো কর্ণ নি নিখনাতক চাক মানি রেচাপুং তাই যত মারে কিচিং সংনরব খনাদি ও খনাতক রেচাপুং

0: 먹고 멀어 진스
1: 이거 나비 사진 너무 크라잖아 아기 아숙 도가
0: 어이 진스 담아 봄띠 사문아 라이카스 아숙 포인시리스레
2: 진이 사문 왔다 있다 뭐 이거 바디 내방 갈때 어제 떠나 이겨
0: 오마 뭐 담아 먹고 아숙 포인시리스레 빠빠빠빠빠
1: 능란이 다니 담아 봐 붕 담아 봐 디퍼 담아 봐허 내방은 서만 고시고시레 전화 클라스 타시야
0: আবলে নর আন তিনি জেসবেন কাজে এট লিস্ট তিনি জর তুই লাং প্লিজ নুং মান জাগলা আনি তিনি তাইছ অনার্স ক্লাস তং
1: কক্তা বাংদি
2: ভয়া নং তিনি খবর খনাই আদবা
0: হুম
2: আরে নং মিয়ারি দু খনাই আদবা তিনি কলেজ ক্লোজ
0: হ্যাঁ খনা জালিল বসা
1: তিনি কলেজ ক্লোজ অবনে বাগি ন ম হাই জুগলে লি সিনকাল তাম কলেজে পড়িয়া দা
0: হুম কুবি দেব তাম না বা সমসা সক কলেজ ক্লোজ সংখ্যা না হাইফোন তিনি আং নুই মান গলা প্লিজ আন বিলাই সামু বাঙ্গ
2: ওক তা বাং দে বয়া সংখ্যা বাগি নুন নুন বাং পিখা সংব কলেজ ফাই নুন তা নি বিসি রে গো জওয়াং রে
0: নরক তা এই হাইফোন আং তিনি কিষান পারলে নুই মানে দো
2: ও না কিষান
0: না নাকে হে নাকে কবর অন লোক সানো দরানো
1: বয়া
0: নাকে সানো দরানো ফাই দে
2: ও নেনা বা
0: চিয়ার্স উফ নরক বাইতা
1: মুই হাঁচা দে বয়া
0: বাপ বাপ নরক মসরক রিয়ক বাই মানে ইগো নানে বা জুয়াং মোরা আবু আহেন নু মারো বাপ বাপ
1: কক্তা বাং চিলিক চারি খিপ দে

লগিত লং কংকাই বুমা বুফা হনজাক নাই বেলায় খেলো নাইকলি মাতং নাই গমাউই মানু বড় গবাং চাই রক থাকাই মানি রক নুখাঙ্কে বাকসা দঙ্গ বোমা বোফানে ইয়াগ্রমই দমফানো ফাটসাকে ইয়াকারে থাকাই মানি রক নো থাঙে নাইও ওকে আয়ং বাকগ্রগোজন বোমা বোফা হানজাকাই রক বেলায় খেলো খেলখাই মাতালং নাই হায়দবা জন জেটিকে জংথক নি জরাও হামিয়াটা ফাইতুন আয়ং বাক কাসুনা বাক যে মানসাক হজাকাই জমা থাংলাইনাই অবনন রক চুত নো সানি মুচুগো এফ এম নুখুনি অঙ্গী থাংদি দংথক দি পিয়াবা জেটিকে হামিয়া রক ইংগিয়াতে আয়ং বাকগুপত হরজাক তৈ খেলখাই মাতনাই গাফাইদি হজরাও হাইনহাই রুচাপমুং খালাইনাই খনাতক রুচাপমুং নরকনি বাকে খাই দি লগি দি পান্ডা পায় সাকজরা অজরা স্টুডিও আসুক জাগাং আর জে বিনতা দাল বিদাল পান্ডানো তুই দুলে।

दालबिदाल बान्दाव दालबिदाल रोजा बुंजों खानालाय दङ गेनरुक जतनो बेलाय बेलाय हामबाय सालब्रुम नचिनि बान्दानो खानाय दङ बागै सारसा पॉइंट अफ मेगा हार्स एफ एम उज्जैन तनो ट्यून खालाय दङ बागै नरक न पाइपलाय हामबाय अबाय केनो सालब्रुम न लगिनि दं बे जों बुजे मानसा नायो नरक न तं थोरिनानि खातुमरि तं थगदि तनिनानि गाय सों सावइमानो दिनिनि सिमितो चिब्रि मथाय जें जाखा जों जतनो शिव अब চিবরি মতানি সালে জনতাই রকি ইয়াকই মতাই যাগো আবু যতন সাইমানো পিয়াবা যেন অকরা চাকরা হঞ্জাক নাই রক যেন ফুনুগুইনা নাগো যিনি গতাল আচাই সংরক্ন চেরাই রকন যেন সিরিনা নাগো সাইমানা নাগো ববাহাইকে মতাই যাকতেই অবতো অ চিবরি মতাই তো চিনি লাইবুমা গান হায় দেবা অব চিনি হাসতে নি কাইসা লাইবুমা হাসতে নি কাইসা সিনিমুং হনি মানো তেই যেন বুবাগ্রা মল্লি সিমি অমতাই রুই ফাইমানি যেন যতন সাইমানু পিয়াবা যে সাইমানিয়া রক জেরাই রক তাবুনি গতাল আচাই সংরক গবাঙ্কু বড় রকন সাইমানিয়া গাই যেন বরকন তালাঙ্গি ফুনুগুইনা নাঙ্গ তেই যেন জনতাই রক নি গবাং মা রায়দা রক দঙ্গ রায়দা দুই দুলুই দঙ্গ বরক সালব্রুম ন বরক চিবরি মতাই নাইকলে মতাই রুই দঙ্গ হাঙ্কাই

0: রকনাই তঙ্গ 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়িন তোজারা স্টুডিও আসুক জাগা আর জে বিনতা গেন রকনি হামজাক মা চিনি খাতুমা পান্দা নরক যতন ন হাইন হাই লাম সগতে দিবর কাহাম তিন রকনি তিন নি সাল যতনি বাগিন কাহাম লাইনে নি তুন গেছেন নরকনি হামজাক মা চিনি খাতুমা পান্দা ন তাবুক চেংলাই নাই গেন রকন আং পুলে অন সাকা কক দু গ্যাসক নাই নি তামনি হিকে জরা তো সতি থামজি সিজং মানু হায়দা নরকনি হামজাক মা চিনি খাতুমা পান্দা অং গেছেন পুলা বখাক ন কক দু গ্যাসক গই নরকনি খনাতক জাক মানি রুচাপ মংবাই ন চং চিনি অ পান্ডা নো চেংলাই হেন তা তাম হন অংকাই কক দু গিয়া সঙ্গে সাবতং কক দুগ হ্যালো দিবর কাহাম লামসগ দ সিনেমুরি গাড়ি তা খুব বিশুরাই না দ বড় চাপন খানা নাই ইজ্জত কি রুটি
1: তেরি হো গাই তু মেরা হো গাই।

0: আপনি দেখি যারা মো কক দুগে সাক নাই কক দুগো স্বাগতম হ্যালো
1: হ্যালো
0: লাম সকো দিবর কাহাম
1: দিবর কাহাম বাই
0: দ সিনে মুরি গেদে সাবং কা
1: আং কা ইয়াং মান্দানি সুমন
0: না মান্দানি তা কক সুমন না দ বর চাপং খানা নাই
1: হিন্দি নি খানা তো মতা
0: বাই দ শাদি বর চাপং
1: আমা ও জয় হো ফিল্ম নেতা
0: জয় হনি বর চাপং
1: তেরি নে নহ নে কাছে গান তো
0: তেরি নে না না দ মানখে আং খানালে ওয়ান তো বেলায় হামবাই কক দুক তিকরে মা বাগে আও হ্যাঁকে তাকুক সুমন মান্দাইনি রচাপ খানানা হিনে গই হরকা গাই নাই নাই তংখাকাই আং খানার নাই গাই নরব রচাপ খানানা হাঁকাই কক দুকলাই দি 0381-232-6253 কক দুক আহকে খানাদি তাকুক সুমন নিনিখানাতক জাকমানি রেচাপং তেজ তোমার কিচিং সং নরক খানাদি বিনিঙ্গে অখনাতক রেচাপং

0: tuko paitha kok tuk ya sak nai ojara wo hello
1: hello ang tangalan kon ja sai ko
0: buku konika bor cha mun khana nai
1: hindi khana se na 92 ba 93 boi ngana boi ni bu ngte asa gundara
0: ta wesa saga di buji male ya
1: 92 ba 93 boi ngana bo boi ni bu ngte asa gundara
0: aska gundaras
1: তাম নাই তো অভিজিত ভাই খাদন সরগ জান কি কথা ইনকে তো তা মেরে তো তা মে তো তেরি হো গই রে ভাই তা
0: তু তা মেরা তু তা না
1: মে তো তেরি হো গই মানে
0: তু তা মেরে তু তা মে তো তেরি হো গই দ
1: আচ্ছা
0: বেলে হাম ভাই কোন তো তে কৃমা বাগে আ মুখা বুকু কনিকা রিচা মুখা না হিনে কই হরকা গই খনা লাইনে বিনি খনা তক জাক মানে রিচা পুংতে বিনি খনা তক জাক মানে রিচা পুং খনা লাইন চিনি তিনি নি নরক নি হামজাক মা চিনি খাতম মা পান্দা নব চিন মা পাইলে লাইসিনাই তামনি হিংকে জরা তো গ্রিখা হয়ে দেব না

দিন আইতে তাবুক লে পাই থাকুন জরা ভাই সব পাইকা তাবুক জরা শাখা আনো থাংসি দিন হিকাই থাংনানি নো থাংনানি সকাং নরকন তাবু সুন্দরা মানমানি কক ব্রক কক্তমা বাবাগ রক কিসা খানারওয়ান গাই অজরা ও তাবু সুন্দরা মানমানি কক ব্রক কক্তমা বাবাগ রক কিসা নাইলাইনাই রাষ্ট্র বক্রক দ্রুপদী মুর্ম ভারতে উত্তর মেসিডোনিয়ানি বিশিং রাং থং হালক তৈ ব হামক্রাই ক্লাইনা ও কিনী হাক্তনি বিশিং রাং বকশিন মূ তাং সেপ তৈ গদকমা জরা মানজাক লাইমু হালক স্নাম

সানা কবকমুং নারেখা ভারত উত্তর মেসিডোনিয়া বিজনেস ফোরাম কক নারেখা রাষ্ট্রবক্র তিনি নিসিমি চন্ডিগড় চেংজাখা ব্রিক্স সাখা মন্ত্রী রোগনি নখা সালতামনি ককলাম সালাইমা হাস্তানি লাইবুমা গনাং চিব্রিতের গজাম আগরতলাও তিনি নিসিমি চেংজাখা নখা সালসনি রোমই টংনাই ও তের তের ন চেঙ্গিরেখা হাস্তানি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা নিটনি আমজকমুং কাংবলাই কেসেকেরেং ইংমা ন খবই জুদা জুদা ইস্যু নতুই কেবেংনাই বতনি অজারক খরাং দিশা মাবাই সংসদনি খতল নৈনি অধিবেশন দিবরনি দাম নৈ জরা মুথাক তনি যাগ আশেক জরা খোনাবাই কে তাবসু জরা মানমানি ককবর ককতমা ববাগ রে তাবুকরে থাংনাই জরা ইংখা থাংনানি বাকি ইংকাই ফিয়া থাংনানি সিগাং তাই তাং সা খোনা তত চাবং চ খোনালাইনাই খোনা তত খরাং পান্ডাও ইংকাই পাইথাগো হাইন হাইন রুক যতন সানা মুচুঙ্গ তিনি নিসিমি চিবড়ি দেড় তো এবার চিবড়ি মাথায় চেং জাক্ষা ওই যতন চিবড়ি মাথায়নি হামজাকমা তৈ কাকা হাম ইয়াফারও ওই মাথায়নি থানি আবন সুরিমংসা ন দিয়ায়ও যতনই লংমাও হামক্রাই গান তুবই ফাইনাং থুন কাহাম তুবই ফাইনাং থুন জরা হামিয়ারও গো চিবড়ি মাথায় ফান্ড থুন আ জরা ন লাই থানি আ জরা বাই জবাক্লাই গপ্লাই ইংনানি ফান চন চিবড়ি মতাই রথুন আবন চিয়ায়ো মতাইনি থানি সুরিও তৈ জরা হামিয়ারক ফায়ো সব সময় এবার যে প্রব জরা কাহাম মানু চিনি লংমাও টংগান আবহাওয়া আবনি বাকৈন সালব্রুম চুমনা নাগ তৈ বিষয় ওয়াইসা ফাইমানী মতাই চিবড়ি নতো চেব বিশিনি বাকৈ চ খুলমরকানি নাঙ্গো হেদবা হাই যতন থাংদি টংথকদি ফিয়াবা শাকনি টংথকমং বইন কেবেংমং টংথুম তৈ নকনি নখরকাই তাওয়াইসা কাহাম গরং কেন নগ ফিরগৈ ফাইনানি ইংথুন আবহাই কেন সুরিউই খুলমুই থাংদি যতন এন্ট্রি খাইদি টংথকদি হাই পাইথাগো ওর চাপমং খালাই চিনি তিনি পান্ডানো পাইলাইন আসুক জরা তৈন রঙনি কচারও সারাসা পয়েন্ট অফ মেগা হার্স এফ এম উজ্জেন্তন তুই দুলি তংমানী আং আর জে বিনতা ফাইনে পান্ডারও গো মালাই ফিনে হিনে ক কচারে তাবুক অজারও বাচাসিনে থাঙানি সিগাং ওর চাপমং নরকনি বাকি

নমস্কার শুভ দুপুর শ্রোতা বন্ধুরা, আর আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর আপনাদেরকে স্বাগত জানাই, আমি রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই দুপুরে আপনাদেরই প্রিয় বন্ধু আর যে শ্বেতা। শ্রোতা বন্ধুরা, হাজির হয়ে গেছি আপনাদের জন্য বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। আজকের এই পর্বে আপনাদের সঙ্গে যে যে পর্বগুলো নিয়ে, যে যে অনুষ্ঠানগুলো নিয়ে আমি থাকব, প্রথমেই রয়েছে আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প পাঠের আসর অর্থাৎ চিরায়ত, তারপরেই থাকছে সফরনামা, এবং তারপরে থাকছে আজকের শিল্পী, এবং সব শেষে আমি থাকব অনুষ্ঠান রাগে অনুরাগিনী। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে

শ্রোতা বন্ধুরা, আজকের এই গল্প পাঠের আসরে অর্থাৎ চিরায়ততে যে গল্পটা আপনাদের শোনাবো আজকের এই দুপুরে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছুরি। বন্ধুরা, দুপুরবেলাটা আমাদের কাছে একটু আলসেমির সময়। বেশিরভাগ শ্রোতারাই ইতিমধ্যে আপনারা দুপুরের খাবার খেয়েছেন, আর এই সময়টা একটুখানি ঘুম ঘুম পাচ্ছে অথবা শরীরটা একটু অলস লাগছে। আর ছোটোবেলায় যেটা আমাদের হতো, দুপুরবেলা খাওয়ার পরে আমরা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম, ঠিক একইভাবে চলুন তাহলে আপনাদের ফিরিয়ে নিয়ে যাই সেই নস্টালজিয়ায়, গল্প পাঠের আসর চিরায়তর মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ছুরি। দ্বিতীয় মহাযুদ্ধের আগে কলকাতা শহরের এখানে ওখানে গুটি কয়েক ল অফিস ছিল। যুদ্ধ আরম্ভ হইবার পর তাহাদের সংখ্যা অনেক বাড়িয়াছে। ল অফিসের মহাজনী কারবার অতি সরল ও সহজ। অভাবগ্রস্ত মানুষ নিজের অস্থাব্য সম্পত্তি ঘটি বাটি ঘড়ি কলম আনিয়া বন্ধক রাখিয়া টাকা লয়। অধিকাংশ ক্ষেত্রেই টাকা শোধ হয় না। সময়ের মেয়াদ ফুরাইলে বন্ধকি মাল লোন অফিসের সম্পত্তি হইয়া যায়। তখন তাহারা ওই মাল নিজেদের শোকেসে সাজাইয়া রাখে এবং সন্ধানী খরিদ্দারের নিকট লাভে বিক্রয় করে। নগেন যুদ্ধের মরশুমে একটা লোন অফিস খুলিয়া বেশ গুছাইয়া লইয়াছিল। দেশে অভাবগ্রস্ত মানুষের কোনো দিনই অভাব নাই। তাহার উপর সাদা কালো বহুজাতীয় সৈনিকের শুভাগমনে নগিনের ব্যবসা জাপানি খেলনা বেলুনের মতো অতি সহজেই ফুলিয়া ফাঁপিয়া উঠিয়াছিল। বীর যোদ্ধৃগণের দৈহিক ক্ষুদা তৃষ্ণা যখন দুর্নির্বার হইয়া ওঠে, তখন তাহারা বন্ধক রাখতে পারেন না এমন জিনিস নাই। নগিনের বয়স বেশি নয়, 30-এর নিচেই। সদ্বংশে জন্মিবার ফলে সে কয়েকটি নৈতিক সংস্কার লইয়া জন্মিয়াছিল। যদিও অর্থোপার্জনের সৎ সৎ উপায় সম্বন্ধে বাঙালি ভদ্রলোক সম্প্রদায়ের মধ্যে কোনো নৈতিক সংস্কারই নাই। জুতো সেলাই হইতে চণ্ডীপাঠ পর্যন্ত সব কাজই আমরা নিন্দাভাজন হইয়া করিতে পারি যদি তাহাতে অর্থ লাভ হয়। এই জন্যই বোধ হয় দারোগা হওয়ার আশীর্বাদকে আমরা নিছক পরিহাস বলিয়া গ্রহণ করি না, এবং কালোবাজারের কালি ও নগদের প্রতি আমাদের বিদ্বেষও তেমন মারাত্মক হইয়া উঠিতে পারে নাই। কিন্তু এসব অবান্তর কথা থাক, নগিনের সাফল্যমণ্ডিত বাহ্যজীবন হইতে তাহার অন্তর্জীবনে যে বস্তু প্রবেশ করিয়াছিল তাহার কথাই বলিব। তৎপূর্বে আরেকটি কথা বলিয়া লওয়া প্রয়োজন। ইহাও অবশ্য নগিনের অন্তর্লোকের কথা এবং অতিশয় গুজ্র। বয়স 30-এর কাছাকাছি হইলেও নগেন স্বাস্থ্যবান যুবক, তাহার রক্তের তাপ এখনো কমিতে পারে নাই। কিন্তু তাহার স্ত্রী খনিকা, সংক্ষেপে খনা, মাত্র 23 বছর বয়সেই তাহার ক্ষণ যৌবনকে বিদায় দিয়াছিল। শুধু দেহের দিক দিয়া নয়, মনের দিক দিয়াও। খনা দেখিতে মন্দ নয়, নবযৌবনের আবির্ভাবে তাহার দেহে একটা শান্ত শ্রী দেখা দিয়াছিল। কিন্তু উপর্যুপরে 2টি মৃত সন্তান প্রসব করিবার পর তাহার দেহ লাবণ্য তো গিয়াছিলই, নারীত্ব যেন হঠাৎ নিঃশেষ হইয়া গিয়াছিল। যাহা রহিয়া গিয়াছিল

গৃহকর্ম নিপুণ সচল সবাক একটি যন্ত্রমাত্র। নগেন চরিত্রবান যুবক, কিন্তু সহজ স্বাস্থ্যবান পুরুষের ক্ষুধা তৃষ্ণা তাহার ছিল, তাই তাহার দাম্পত্য জীবনের এই অপ্রত্যাশিত অনাবৃষ্টি তাহার অন্তরের কাঁচা ফসলকে শুকাইয়া তুলিতেছিল। খাল কাটিয়া জলসিঞ্চনের কথা তাহার মনেই আসে না। তাহার মন সে ছাঁচে গঠিত নয়, কিন্তু বঞ্চিত ব্যর্থ যৌবনের ক্ষোভ তাহার নিভৃত অন্তরে সঞ্চিত হইয়া কোনো অনর্থের সৃষ্টি করিতেছিল কিনা তাহা কেবল বিশেষজ্ঞ পণ্ডিতেরাই বলিতে পারেন। হয়তো আমার এই কাহিনীর সহিত নগেনের নিরুদ্ধ ক্ষোভের কোনো সম্বন্ধ নাই, কিংবা কে বলিতে পারে।

1942 সালে শেষের দিকে কলিকাতা শহরে নানা বিজাতীয় সৈনিকের আবির্ভাবে তিল ফেলিবার ঠাঁই ছিল না। এমন বিভিন্ন বর্ণের ও বিভিন্ন আকৃতির মানুষ একই স্থানে সমবেত হইতে পূর্বে কখনো দেখা যায় নাই। এই সময়ে নগেনের লোন অফিসে একটি লোক আসিল, মিলিটারি পোশাক পরা, লম্বা জোয়ান, মাথার চুল কাফরির মতো কোঁকড়ানো, গায়ের রং নারিকেল ছোঁড়ার ন্যায়, চোখের মণি নীল। ভাঙা ভাঙা ইংরেজিতে বলিল, আমি একটি জিনিস বন্ধক রেখে টাকা চাই। সে পকেট হইতে একটি ছুরি বাহির করিল। ছুরি না বলিয়া ছোড়া বলিলেই ভালো হয়, যদিও পেন্সিল কাটা ছুরির মতো উহা ভাঁজ করিয়া বন্ধ করা যায়। হাড়ের মাট দীর্ঘকালের ব্যবহারে ও তামাকের রসে বাদামি হইয়া গিয়াছে, কিন্তু ফলাটা সতেজ উগ্রতায় ঝকঝক করিতেছে। ফলাটা প্রায় 6 ইঞ্চি লম্বা, কিন্তু এমন অদ্ভুত তাহার গঠন দেখিলেই চমকিয়া উঠিতে হয়। নগেন সম্মোহিতের মতো দেখিতে লাগিল, ছুরিটা যেন ছুরি নয়, বৃষ্টিকের মতো ক্রূর জীবন্ত একটা প্রাণী। তাহার ফলাটা বন্য পশুর দন্ত নিষ্কাশনের মতো বর্বরোচিত হিংস্রতায় হাসিতেছে। ছুরি হইতে চোখ তুলিয়া নগেন দেখিল, ছুরির মালিক ও পোকায় খাওয়া ঘষা দাঁত বাহির করিয়া ব্যঙ্গ ভরে হাসিতেছে। নগেনের ব্যবসা বুদ্ধি ফিরিয়া আসিল। সে ছুরিটা উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া বলিল, 3 টাকা দিতে পারি। ছুরির মালিক বলিল, আমার 5 টাকা চাই। নগেন আর দ্বিরুক্তি না করিয়া রসিদ লিখিয়া তাহাকে 5 টাকা দিল। 7 দিনের মেয়াদ, ইহার মধ্যে টাকা শোধ না করিতে পারিলে ছুরি বাজেয়াপ্ত হইয়া যাইবে। লোকটা রসিদ ও টাকা প্যান্টালুনের পকেটে পুরিয়া বলিল, ছুরি সাবধানে রেখো, আমার বড় আদরের জিনিস, শিগগিরই আমি খালাস করে নিয়ে যাব। লোকটা কেমন একরকম ভাবে নগেনের দিকে তাকাইয়া একটু নড়চড় করিয়া চলিয়া গেল। নগেন কিছুক্ষণ দ্বারের পানে চাহিয়া রহিল। অদ্ভুত চেহারা লোকটার, কাফরির মতো চুল, সাদা আদমির মতো চোখ, এশিয়াবাসীর মতো রং, যেন 3টি মহাদেশের 3 জন মানুষকে একত্র করিয়া একটি মানুষ তৈয়ার হইয়াছে, কিংবা ওই একটা মানুষ হইতেই 3 মহাদেশের 3টি জাতি বাহির হইয়া আসিয়াছে। লোকটার বয়স অনুমান করা যায় না, 30 বছরও হইতে পারে, আবার 3000 বছর বলিলেও অসম্ভব মনে হয় না।

ছুরিটা টেবিলের ওপর ছিল। সেটা তুলিয়া লইয়া নগেন আবার নাড়িয়া চাড়িয়া দেখিতে লাগিল। কি ধার! নগেন ছুরির ফলাটা নিজের রোমস বাহুর উপর দিয়া একবার খুঁড়ের মতো টানিয়া লইয়া গেল, লোমগুলে ছড়িয়া পড়িল। সঙ্গে সঙ্গেই একটা অপূর্ব হর্ষ তাহার দেহকে কণ্টকিত করিয়া তুলিল। অনুভূতির প্রকৃতিটা অজানা নয়, কিন্তু আরো তীব্র, আরো কুটিল, পরকীয়া প্রীতির মতো গোপন অপরাধের বিষ মেশানো। সেদিন সমস্ত কাজকর্মের মধ্যে নগেনের মন ওই ছুরির দিকেই পড়িয়া রহিল। তার মনে হইল, লোকটা যদি ছুরি উদ্ধার করিতে না আসে তাহলে বেশ হয়, ছুরিটা তাহার হইবে, সে আর কাহাকেও বিক্রয় করিবে না। ব্ল্যাকআউটের কল্যাণে সন্ধ্যার সময়ে দোকান বন্ধ করিতে হয়। নগেন ছুরিটি সাবধানে সিন্ধুকে বন্ধ করিয়া দোকানে তালা লাগাইয়া বাড়ি ফিরিল। কিছুদিন যাবৎ তাহার মনটা কেমন যেন নিঃসম্বল হইয়াছিল। আজ তাহার মনে হইল সে হঠাৎ গুপ্তধন পাইয়াছে। বাড়ি ফিরিয়া সে খনাকে ছুরির কথা বলিল না, তো একবার বলে বলে করিয়াও থামিয়া গেল। ছুরিটা ব্যবহারিক জগতে এমন কিছু মহার্ঘ বস্তু নয়। তাছাড়া নগেন নিজের মনের মধ্যে যে নূতন গুপ্তধন পাইয়াছে, খনাকে তাহার ভাগ দিতে রাজি নয়। একদিন ছিল যখন তাহারা মনের তুচ্ছতম আদান প্রদান করিয়া সুখী হইত, কিন্তু এখন আর সেদিন নাই। রাত্রির আহারাদি শেষ করিয়া নগেন শয়ন করিতে গেল। স্বামী স্ত্রী পাশাপাশি ঘরে শয়ন করে। বছরখানেক হইতে এ ব্যবস্থায় চলিতেছে। বিছানায় শুইয়া কিছুক্ষণ বই পড়া নগেনের অভ্যেস, কিন্তু আজ আর বই পড়িতে ইচ্ছা হইল না। আলো নিভাইয়া সে শুইয়া পড়িল। ঘুমাইয়া নগেন স্বপ্ন দেখিল ছুরির মালিক হাতে ছুরি লইয়া দাঁড়াইয়া হাসিতেছে। তাহার নীল চোখে উৎকট উল্লাস, কতগুলো নগ্ন নধর মনুষ্যদেহ তার চারিপাশে তাল পাকাইতেছে। লোকটা হাসিতে হাসিতে তাহাদের দেহে ছুরি মারিতেছে, কিন্তু ইহা হত্যার লীলা নয়, ভোগের ক্রীড়া। কি সহজে ছুরি ওই নগ্ন জীবন্ত মাংসের মধ্যে আমূল প্রবেশ করিতেছে আর রক্তাক্ত মুখে বাহির হইয়া আসিতেছে। দেখিতে দেখিতে নগেনের শরীর উদ্দীপনায় আনচান করিতে লাগিল। নরম মাংসের ওপর ছুরির ওই পুনঃ পুনঃ আঘাত তাহার ধমনীর রক্তে যেন আগুন ছড়াইয়া দিল। তীব্র উত্তেজনায় তাহার ঘুম ভাঙ্গিয়া গেল। এমন তীব্র উত্তেজনা সে অনেক দিন অনুভব করে নাই। তাহার দেহের ত্বক উত্তপ্ত হইয়া জ্বালা করিতেছে। সে কিছুক্ষণ বিছানায় বসিয়া থাকিয়া আস্তে আস্তে নামিল। অন্ধকারে হাতড়াইয়া পাশের ঘরে খনার শয্যার কাছে গিয়া দাঁড়াইল। খনা ঘুমাইতেছে। ঘুমের মধ্যে একটা বিশ্রী শব্দ করিয়া তাহার নিঃশ্বাস পড়িতেছে। শয্যায় প্রবেশ করিতে গিয়া নগেন সরিয়া আসিল। শয্যার চারিদিকের বাতাস খনার নিঃশ্বাসে দূষিত বাষ্পে ভারী হইয়া উঠিয়াছে। একটা দৈহিক বিকর্ষণ নগেনের শরীরের মধ্যে বিদ্রোহ করিয়া উঠিল। সে ফিরিয়া গিয়া এক গ্লাস জল পান করিয়া নিজের শয্যায় শুইয়া পড়িল।

সিন্ধুকের অন্ধকারে ভিতর হইতে চিকমিক করিয়া যেন তাহাকে অভিবাদন করিল। আশ্চর্য, ছুরিটা যেন কথা কয়। ফলা খুলিয়া বাঁটটা শক্ত করিয়া মুঠিতে ধরিতে সে যেন সৌল্লাসে বলিয়া উঠিল, হেই তো, এমনি করেই আমায় ধরতে হয়। এবার কোথাও বিধিয়ে দাও, নরম জীবন্ত মাংস নেই, আমার কাজই তো নরম মাংসের মধ্যে বিঁধে যাওয়া। ঘরের কোণে একটা উঁচু টুলের উপর একটা মখমলের মোটা তাকিয়াছিল, কেহ বাঁধা দিয়া গিয়াছে। নগুনের দৃষ্টি পড়িল সেটার উপর। ঘরে তখন অন্য মানুষ নাই। নগেন ছুরি পিছনে লুকাইয়া তাহার কাছে গিয়া দাঁড়াইল। তারপর সহসা ছুঁড়ি তুলিয়া সজোরে তাকিয়ার মধ্যে বসাইয়া দিল। একবার, দুবার, তিনবার দ্রুত পরম্পরায় আঘাত করিতে করিতে নগেন যেন উন্মত্ত হইয়া উঠিল। তারপর আবার অকস্মাৎ তাহার রক্ত ঠান্ডা হইয়া গেল, অবসাদে মুষ্টি শিথিল হইয়া পড়িল। না, এ যেন দুধের স্বাদ ঘোলে মিটাইবার চেষ্টা। মখমালের তাকিয়া নরম বাটে, কিন্তু রক্ত মাংসের আস্বাদ তাহাতে নাই। ছুরিটি সস্নেহে সিন্ধুকে রাখিয়া দিয়া নগেন সমস্ত দিন লোন অফিসে কাজকর্ম করিল, কিন্তু তাহার মন এক দণ্ডের তরেও নিরুদ্বেগ হইল না। প্রত্যেকটি নূতন খদ্দের তাহার দ্বার দিয়া প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাহার বুকের ভেতরটা চমকাইয়া ওঠে। ওই বুঝি সেই লোকটা ছুরি ফিরাইয়া লইতে আসিল? লোকটা অবশ্য আসিল না, কিন্তু মাত্র 5 টাকায় ছুরি বাঁধা রাখার জন্য তাহার অনুতাপ হইতে লাগিল। 10 টাকা কিংবা 15 টাকা দিলেই ভালো হইত, তাহা হইলে লোকটা সহজে ছুরি উদ্ধার করিতে পারিত না। সন্ধ্যা হইতে না হইতেই নগেন তাড়াতাড়ি দোকান বন্ধ করিয়া ফেলিল। কি জানি লোকটা যদি আসিয়াই পড়ে। উপরন্তু ছুরিটা দোকানে রাখিয়া বাড়ি ফিরিতেও তাহার মন সরিল না। দোকানে রাত্রে কেহ থাকে না, যদি চোর ঢোকে দিনকাল ভালো নয়। নগেন ছুরিটা পকেটে পড়িয়া লইল। শীতের সন্ধ্যায় আকাশে মেঘে জমিয়া একেবারে অন্ধকার হইয়া গিয়াছিল। গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়িতেছিল। কলিকাতা শহরের আলো পদানুসীন হইয়া ঘরের মধ্যে আবদ্ধ হইয়াছে, বাহিরে এক ফোঁটা আসিবার অধিকার নাই। সুতরাং পথ দিয়া যে দু একজন যাতায়াত করিতেছে তাহাদের অস্তিত্ব কেবল পদশব্দে অনুমান করা যায়। নগেনের অবশ্য বাড়ি বেশি দূর নয়, 10 মিনিটের রাস্তা, তার উপর পথও একান্ত পরিচিত। তবু নগেন সাবধানে হাঁটিতে লাগিল। 3-4 মিনিট হাঁটিবার পর তাহার মনে হইল কি যেন তাহার পিছু লইয়াছে, পিছনে খসখস শব্দ হইতেছে। সে সতর্ক হইয়া ঘর ফিরাইল, কিন্তু অন্ধকারে কিছুই দেখিতে পাইল না। পকেটে ছুরিটা শক্ত করিয়া ধরিয়া সে আরও দ্রুত পা চালাইল। পথ ঘাট নিরাপদ নয়, এই ব্ল্যাকআউটের রাত্রে ঘাড়ের উপর গুন্ডা লাফাইয়া পড়িলে মা বলিতেও নাই, বাপ বলিতেও নাই। পিছনে পায়ের শব্দ কিন্তু থামিল না, বরং আরও কাছে আসিয়াছে মনে হইল। নগেন চলিতে চলিতে ছুরিটা বাহির করিয়া ফলা খুলিয়া শক্তভাবে মুঠিতে ধরিল। তারপর হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া কড়া সুরে বলিয়া উঠিল, কে? পেছনে পদশব্দ খুব কাছে আসিয়া থামিয়া গিয়াছিল। নগেন কিন্তু কোনো মানুষ দেখিতে পাইল। কিছুক্ষণ চাহিয়া থাকিবার পর তাহার মনে হইল নিজে ফুটপাথের কাছে সাদা রঙের কি যেন একটা নড়িতেছে। সে তীব্র দৃষ্টিতে চাহিয়া রইল। ক্রমশ ওই সাদা বস্তুটা আকার ধারণ করিল। একটা সাদা কুকুর, নিতান্তই পথের কুকুর। নির্জন পথে মানুষ দেখিয়া খাদ্যের আশায় তাহার সঙ্গ লইয়াছে। নগেনের ঘন ঘন নিঃশ্বাস পড়িতে আরম্ভ করিয়াছিল। কুকুর বুঝিতে পারিয়া তাহার ভয় কমিল। শক্ত মুঠিতে ধরা ছুরিটা সে মুড়িয়া আবার পকেটে রাখিবার উপক্রম হইল। কুকুরটা অস্পষ্টভাবে কুঁই কুঁই শব্দ করিতেছে, ফুটপাথের উপর পেট রাখিয়া সশঙ্কভাবে একটু লেজ নাড়িতেছে। নগেনের দুই চক্ষু হঠাৎ অন্ধকারে জ্বলিয়া উঠিল। সে সন্তর্পণে আবার ছুরির ফলা খুলিল। তাহার শরীরের মধ্যে রক্তের স্রোত প্রবল হসন মাদনায় তোলপাড় করিয়া ছুটিতে লাগিল। হাঁটু মুড়িয়া নগেন ফুটপাথের উপর অর্ধ আনত হইয়া মুখে চুক চুক শব্দ করিল। কুকুরটা উৎসাহ পাইয়া প্রবল বেগে ল্যাজ নাড়িতে টানিতে হামাগুড়ি দিয়া তাহার কাছে আসিল। মানুষের কাছে এতখানি সমাদর সে কখনোই পায়।

হাতে নাগালের মধ্যে আসিতেই নগেন বিদ্যুৎ বেগে ছুঁড়ি চালাইল। ঘেউ কুড়ি একটা আত্মচিৎকার কুকুরটা বেশি দূর পালাইতে পারিল না, দুপা সরিয়া গিয়া কাত হইয়া পড়িয়া গেল। নগেন যখন বাড়ি পৌঁছিল তখন তৃপ্তি ও ক্লান্তিতে তাহার শরীর ভরিয়া উঠিতেছে। একটু হাসিয়া খনাকে বলিল, ক্লান্ত বোধ হচ্ছে, আজ বড় খাটুনি গেছে, একটু শুয়ে থাকি গে, খাবার হলে টেকো। লুকাইয়া ছুরিটাকে ধুইয়া নগেন উহা বালিশের তলায় রাখিয়া দিল। তারপর নিশ্চিন্ত তার নিঃশ্বাস ফেলিয়া বিছানায় শুইয়া পড়িল। আহ, কি আরাম! তাহার দেহ মনে কোথাও এতটুকু অতৃপ্তি নাই। পরের দিনটা একরকম নেশারে ছুঁকে কাটিয়া গেল। সকালে লোন অফিসে যাইবার পথে সে দেখিল কুকুরটা ফুটপাথে মরিয়া পড়িয়া আছে, তাহার পাঁজরার সূক্ষ্ম কাটা দাগ হইতে রক্ত গড়াইতেছে। পথচারীরা তাহার সম্বন্ধে কোনো ঔৎসুক্য দেখাইতেছে না, পাশ কাটাইয়া চলিয়া যাইতেছে। নগেনও মৃতদেহটা সম্বন্ধে কোনো ঔৎসুক্য অনুভব করিল না। লোন অফিসে সমস্ত দিনটা আশঙ্কায় আশঙ্কায় কাটিল, কিন্তু সে লোকটা ছুরি উদ্ধার করিতে আসিল না। ছুরিটা আজ আর নগেন সিন্ধুকে রাখে নাই, নিজের কোটের বুক পকেটে রাখিয়াছিল। বুকের কাছে তার স্পর্শটাও যেন পরম তৃপ্তিকর। সন্ধ্যার সময় দোকান বন্ধ করিয়া সে বাড়ি ফিরিল। আজ আর পথে কোনো ব্যাপার ঘটিল না। বাড়ি আসিয়া যথাসময় আহারাদি করিয়া সে শুইয়া পড়িল। এই কয়দিনে খনার সহিত তাহার সম্বন্ধ যেন আরও শিথিল হইয়া গিয়াছে। নিহাত প্রয়োজন না হইলে কথা কহিতেও ইচ্ছা হয় না। খনার মনও তাহার সম্বন্ধে এতই নিরুৎসুক যে স্বামীর জীবনে যে প্রকাণ্ড এক নূতন বস্তুর আবির্ভাব হইয়াছে তাহা সে অনুভবেও জানিতে পারে নাই। গভীর রাত্রে নগেনের ঘুম ভাঙ্গিয়া গেল। সে অনুভব করিল ছুরিটা বালিশের তলায় থাকিয়া কথা কহিতেছে। ছিছি, এমন রাত্রিটা ঘুমিয়ে কাটালে, ভোগের সুভক্ষণ জীবনে কবার আসে? আমি আর কতদিন থাকবো তোমার কাছে? কালই হয়তো আমার মালিক এসে আমাকে নিয়ে যাবে। ওঠ ওঠ, এখনো সময় আছে। অন্ধকার নিরালা শহরে কত ছোট ছাটা শিকার ঘুরে বেড়াচ্ছে, কত লোক ফুটপাথে শুয়ে আছে। নগেন বিছানায় উঠিয়া বসিল। ছুরিটা বালিশের তলা হইতে বাহির করিতেই তাহার সর্বাঙ্গ দিয়া তীব্র উত্তেজনার একটা শিহরণ বহিয়া গেল। সে শয্যা হইতে নামিয়া কোট পরিয়া গায়ে একটা র্যাপার জড়াইয়া লইল। বাহির যাইতে হইলে খনার ঘর দিয়া যাইতে হয়, স্বতন্ত্র দ্বার নাই। নগেন নিঃশব্দ পদে খনার ঘরে গিয়া দেখিল খনা লেপ গায়ে দিয়া ঘুমাইতেছে তাহার মুখ দরজার দিকে। নিঃশ্বাস চাপিয়া নগেন দ্বারের দিকে গেল, কিন্তু হুড়কা খুলিতে গিয়া খুট করিয়া একটু শব্দ হইয়া গেল। চমকিয়া জাগিয়া খনা বলিয়া উঠিল, কে? ঘরের কোণে তেলের রাত্রিদীপ তখনও নিভিয়া যায় নাই। খনা ঘাড় তুলিয়া নগেনকে দেখিয়া বলিল, ও, তুমি? বলিয়া আবার চোখ বুজিল। নগেনের বুকের ভেতরটা ধক ধক করিয়া উঠিয়াছিল, কিন্তু খনা যখন কিছু সন্দেহ না করিয়া নিশ্চিন্তভাবে চক্ষু মুদিল তখন নগেন বেশ শব্দ করিয়া বাহিরে গেল। বাহিরের খোলা বারান্দায় দাঁড়াইয়া সে খনিক চিন্তা করিল, আর যাওয়া চলবে না, খনা জাগিয়া উঠিয়েছে। তাহার বুকের মধ্যে অতৃপ্ত কামনা গুমড়িয়া গুমড়িয়া গর্জন করিতে লাগিল। ছুরিটা যেন তাহার বদ্ধ মুষ্টির মধ্যে ফোঁস ফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিতে লাগিল। নগেন ফিরিয়া গিয়া সশব্দে দ্বার বন্ধ করিয়া নিজের বিছানায় শয়ন করিল।

পরদিন আসিয়া সেই ভদ্রলোক সেই ছুরিটিকে ছাড়াইয়া লইয়া গেল। নগেনের মনে হইল তাহার দেহমনের সমস্ত শক্তি ফুরাইয়া গিয়াছে। দুর্বাহ অবসাদ ও ক্লান্তি তাহাকে চাপিয়া মাটিতে মিশাইয়া দিবার চেষ্টা করিতেছে। এই কয়দিন সে একটা প্রবল নেশায় মত্ত হইয়াছিল, তাহা সে বুঝিতে পারে নাই। আজ

অর্থাৎ শরীরটা চড়িয়া যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া আরম্ভ হইয়া পাদুটা অতি কষ্টে টানিয়া টানিয়া সে বাড়ি ফিরিল। খনার শয়নকক্ষে প্রবেশ করিয়া বিছানার উপর খনার রক্তমাখা মৃতদেহটা দেখিয়া সে ভয়ে আর্তনাদ করিয়া উঠিল। সে জানে সে নিজেই এই কাজ করিয়াছে, তবু যেন ইহার জন্য সে দায়ী নহে। কোথাকার এক ভোগ লোলোপ রাক্ষস ওই অভিশপ্ত ছুরিটা পাইয়া নিজের লালসা চরিতার্থ করিয়াছে। ছুটিতে ছুটিতে বাহির হইয়া সে পাশের বাড়ির দরজায় গিয়া সজোরে ধাক্কা দিতে লাগিল, ও মশাই রমেশবাবু শিগগির দরজা খুলুন। প্রতিবেশী ভদ্রলোক দরজা খুলিয়া বলিয়া উঠিলেন, হে কি কি হয়েছে? হঠাৎ কাঁদিয়া ফিলিয়া নগেন বলিল, আমার স্ত্রীকে কারা খুন করে রেখে গেছে। আহ, ঢুকলো কি করে? জানি না, হয়তো আমার স্ত্রী সদর দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল, তার হাতের চুড়ি গলার হার সব নিয়ে গেছে, আসুন শিগগির। ইহার পর প্রায় বছর খানেক কাটিয়া গিয়াছে। নগেন আবার বিবাহ করিয়াছে। নতুন বধূটি সুন্দরী নয়, কিন্তু উজ্জ্বল যৌবনপতি। মাঝে মাঝে ছুরির কথা নগেনের মনে হয়, তখন তাহার শরীরের স্নায়ু পেশি শক্ত হইয়া ওঠে। সে দৃঢ়ভাবে চক্ষু বন্ধ করিয়া থাকে, প্রাণপণে ভুলিবার চেষ্টা করে, কিন্তু ছুরিটা তাহার জীবনে অভিশাপ কি আশীর্বাদ রূপে দেখা দিয়েছিল তাহা বুঝিতে পারে না। নবীনা বধূ পিছন হইতে আসিয়া তাহার কাঁধের উপর হাত রাখে, জিজ্ঞাসা করে, কিসের ধ্যান হচ্ছে? নগেনের স্নায়ু পেশির কঠিনতা শিথিল হয়, ছুরির কথা আর তাহার মনে থাকে না, মন মাধুর্যে ভরিয়া ওঠে। সে হাসিয়া বলে, তোমার

শ্রোতা বন্ধুরা, চিরায়ত অর্থাৎ গল্প পাঠের আসরে আজকে আপনাদের যে গল্পটা শোনালাম, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ছুরি। আজকের এই চিরায়ত অর্থাৎ গল্প পাঠের আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি, তবে আমি রয়েছি আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে। আর আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 3:06 হয়ে 32 সেকেন্ড, আর সময় এখন আপনাদের প্রিয় পর্ব সফরনামার। সফরনামা পর্বে প্রথমেই যে গানটা দিয়ে আজকে শুরু করলাম, গানটা শুনে বুঝতে পারছেন অবশ্যই যে কোন সিঙ্গারের গানটা আপনারা শুনলেন। হ্যাঁ, যে মেল ভয়েসটা আপনারা শুনছিলেন সেইটা কিন্তু আর কেউ নন, বর্তমানে আমাদের বলিউডের একজন প্রখ্যাত শিল্পী বলা যায়, সেই সঙ্গে কম্পোজারও বলা যায়, এবং তার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এক পরিচিত নাম আরমান মালিক। আজকের এই সফরনামা পর্বটি থাকবে আপনাদের জন্য আরমান মালিকের গাওয়া বিভিন্ন গান নিয়ে, আর সেই সঙ্গে তার জীবনের কিছু গল্প নিয়ে। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু আর যে শ্বেতা। আজকের এই সফরনামা পর্বে কেন আমরা আরমান মালিককে নিয়ে কথা বলবো, তার পেছনে কারণটা হলো বন্ধুরা, আজ 22 জুলাই, আর আজ কিন্তু আরমান মালিকের জন্মদিন, তাই আমাদের এফএম পরিবারের পক্ষ থেকে আরমান মালিকের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আপনাদের মধ্যে কিন্তু অনেকেই আরমান মালিকের গান ভীষণ পছন্দ করেন, আর এই দুপুরবেলা যদি গানগুলো বেশ ভালো ভালো শোনা যায় তাহলে তো মনটা আরও খুশিতে ভরে ওঠে, তাই না? তাহলে বন্ধুরা, আজকের এই সফরনামা পর্বে আরমান মালিকের জীবনের কাহিনী আমরা শুনব, সেই সঙ্গে তার গানও আমরা শুনব। চলুন তাহলে পরের গানে যাই।

সালে তিনি তারে জমিন পর চলচ্চিত্রের বম বম বলে গানে শিশু শিল্পী হিসেবে প্লেব্যাকও করেন। পরবর্তীতে তার গাওয়া ম্যায় রহু ইয়া না রহু, বোল দো না জরা এবং পেহলা প্যারের মতো গানগুলো তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয়। শুধুমাত্র হিন্দি নয়, আরমান বাংলা, তেলেগু, তামিল, কন্নড়, ইংরেজি সহ একাধিক ভাষায় গান গিয়েছেন। এমনকি 2018 সালে সৃজিৎ মুখার্জির ক্রিস ক্রস সিনেমার আলো ছায়া নামে যে বাংলা গানটি রয়েছে, সেই গানটিও কিন্তু আরমান মালিকেরই গাওয়া।

আরমান মালিক হলেন ভারতের একজন অত্যন্ত জনপ্রিয় ও বহুমুখী প্রতিভাবান গায়ক, সুরকার এবং অভিনেতা। 1995 সালের 22 জুলাই অর্থাৎ আজকের দিনেই মুম্বাইয়ের একটা সঙ্গীত পরিবারে তার জন্ম হয়। তার বাবা ডাবু মালিক এবং কাকা অনু মালিক ভারতীয় সঙ্গীতের অত্যন্ত পরিচিত মুখ এবং তার ভাই আমাল মালিকও একজন সফল সঙ্গীত পরিচালক। আরমান মালিকের সঙ্গীতের হাতে খুড়ি হয় ছোটবেলা থেকেই, আর তার কেরিয়ারের শুরু হয় 2006 সালে সারেগামাপা লিটল চ্যাম্পসের রিয়েলিটি শো এর মাধ্যমে। 2007

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সফরনামা পর্ব। আর আজকে সফরনামা পর্বে গল্প করছি আরমান মালিককে নিয়ে, কারণ আজ তার জন্মদিন। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক আরমান মালিক, শুধু হিন্দি নয়, তেলেগু, ইংরেজি, বাংলা, কন্নড়, মারাঠি, তামিল, গুজরাটি, পাঞ্জাবি, উর্দু ও মালায়ালম ভাষায় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। 2025 সালে শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন গায়ক। বিয়ের বছর ঘুরলেও এখনো পর্যন্ত আরমান মালিকের জীবনে রয়েছে বসন্তের ছোঁয়া। দীর্ঘদিনের বান্ধবী আশনা শ্রফকে জীবন সঙ্গিনী হিসেবে পাওয়ার পর তিনি এখন আগের চেয়ে অনেক বেশি শান্ত এবং ধীর স্থির। এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের কথা তিনি অকপটে স্বীকার করেছেন। বলিউডের এই জনপ্রিয় তারকা একটুও রাগঢাক করেননি। বিয়ের পর তার জীবনটা ঠিক কেমন কাটছে তার প্রশ্নের উত্তরে তিনি বললেন, আমি নিজেকে এখন আগের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ মানুষ বলেই মনে করি। আরমানের মতে, আশনার সঙ্গে সংসার শুরু হওয়ার পর তার জীবনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে। আগে হয়তো তিনি সবসময় কাজের চাপে বা সেরা হওয়ার ইঁদুর দৌড়ে ব্যস্ত থাকতেন, কিন্তু এখন তার পায়ের নিচে মাটি অনেক বেশি শক্ত। বিয়ের স্থিতিশীলতা কেবল তার ব্যক্তিগত জীবনেই নয়, বরং তার সঙ্গীতের সাধনা এবং পেশাদার জগতেও ইতিবাচক প্রভাব ফেলেছে। জীবনের ভারসাম্য বজায় রাখা এবং নিজেকে সময় দেওয়ার গুরুত্ব তিনি এখন আরও বেশি করেই বুঝতে পারছেন।

0: David! David!
1: Yes?
2: Come on, my boy.
1: Come here, Papa.

2025 সালটি আরমানের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল, সেটা পেশাগত দিক দিয়ে হোক কিংবা ব্যক্তিগত দিকে। সব দিক থেকেই তাকে বেশ কিছু কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। তবে তার কথায় এই কঠিন সময় আরমানকে অনেক কিছু শিখিয়েছে, বিশেষ করে ধৈর্যের পরীক্ষা। নিজের মনের ডাক শোনার ক্ষমতা তার মধ্যে তৈরি হয়েছে এই পর্বেই। আরমান মনে করেন, এই পরিবর্তনের ফলেই তিনি আজ আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ আর প্রাণবন্ত অনুভব করছেন। পরিবার আর কাছের বন্ধুদেরকে সাক্ষী রেখে 2025 সালে আশনা শ্রফের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছিলেন আরমান, আর তাদের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছিল সমাজ মাধ্যমের দৌলতে। গায়কের স্ত্রী আশনা শ্রফ একজন ভারতীয় ফ্যাশন এবং বিউটি ব্লগার এবং ইউটিউবার। আশনা কসমোপলিটন লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার 2023 নির্বাচিত হয়েছিলেন, আর 2023 আগস্ট মাসেই বাগদান সেরেছিলেন আরমান এবং আশনা জুটি। দুবছর পর বসেছিলেন বিয়ের পিঁড়িতে, আর তাদের এই দাম্পত্য জীবন যে বেশ ভালোই উপভোগ করছেন তারা আরমানের কথাতেই কিন্তু স্পষ্টভাবে উঠে আসে।

শ্রোতা বন্ধুরা, সফরনামা পর্ব থেকে বিদায় নেওয়ার সময় কিন্তু চলে এসেছে। আর যেতে যেতে আজকের এই সফরনামা পর্বে আমরা কথা বলছিলাম আরমান মালিককে নিয়ে এবং শুনছিলাম বেশ কিছু ভালো ভালো গান, তারই গাওয়া এবং সেই সঙ্গে আরও কিছু গান। শ্রোতা বন্ধুরা, আরও একবার আমাদের FM পরিবারের পক্ষ থেকে আরমান মালিককে জন্মদিনের শুভেচ্ছা সহ বিদায় নিচ্ছি আপনাদের বন্ধু আরজে শ্বেতা। তবে যেতে যেতে আরমান মালিকের এই আরও একটা গান দিয়ে শেষ করব আজকের এই পর্বটি। রয়েছি আমি আপনাদের সঙ্গে অবশ্যই পরবর্তী পর্বে।

শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেছে সংবাদের শিরোনাম জানিয়ে দেওয়ার। এই মুহূর্তের সংবাদ শিরোনামগুলো হলো: পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে আজ থেকে শুরু হয়েছে সাতদিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। আজ মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও বিধায়ক রতন চক্রবর্তী প্রমুখ। উৎসবের অংশ হিসেবে এক পের মা কেনাম উদ্যোগে দর্শনার্থীদের মধ্যে প্রতিদিন বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে। উল্লেখ্য, আগামী 28 জুলাই পর্যন্ত চলবে এই উৎসব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ও উত্তর মেসিডোনিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন। আজ স্কোপিয়েতে ব্যবসায়িক ফোরামে তিনি বলেন, বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনের ভিত্তিতে দীর্ঘমেয়াদী ও অংশীদারিত্ব গড়ে তোলা প্রয়োজন। শ্রীমতী মুর্মু বলেন, বর্তমান বাণিজ্য সম্ভাবনার তুলনায় কম, তবে এই দশকের মধ্যে তা

গুণ হতে পারে। সহযোগিতার ক্ষেত্র হিসেবে তিনি ডিজিটাল উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ঔষধ শিল্প, স্বাস্থ্য পরিষেবা ও পরিবেশ বান্ধব শক্তির উপর জোর দেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ বলেছেন, সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের তিনি জানান, কোন নিয়মে এই আলোচনা হবে তা নির্ধারণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, নিট পরীক্ষা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতে চায় সরকার। এই বিতর্ক যত দীর্ঘ সময়ই লাগুক তা দ্রুত শুরু হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদর দপ্তরে অনুষ্ঠিত অষ্টম বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে ভারত স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে বিশ্ব বাণিজ্যে দেশের ক্রমবর্ধমান ভূমিকার উপর গুরুত্ব দিয়েছে ভারত। সমাজ মাধ্যমে এক বার্তায় বাণিজ্য বিভাগ জানিয়েছে, অন্তর্ভুক্তিমূলক বিশ্ব বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। শুনলেন এখনকার সংবাদ শিরোনাম।

किसी की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिले सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই স্টুডিওর ঘড়িতে। এখন সময় বিকেল 4:07 হয়ে 25 সেকেন্ড, আর শুনছেন আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের শিল্পী। আর টিউন করে রয়েছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে আকাশবাণী FM জয়ন্তীতে। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে বন্ধু আপনাদের আর জে শ্বেতা। আজকের শিল্পীতে প্রথমেই যে গানটা আপনারা শুনলেন, সেই গানের মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে জীবনের জয়গান। আর এই গানটা যিনি গিয়েছেন, তিনি সত্যি অর্থেই জীবনের জয়গান গিয়েছেন। বুঝতে পারছেন অবশ্যই আজকের এই শিল্পীর পর্বে আপনাদেরকে কার গল্প শোনাব। যে গানটা এতক্ষণ শুনছিলেন, সেই গানে যিনি কণ্ঠ দিয়েছেন, কিংবদন্তি গায়ক, অনেকেই বলিউডের ট্র্যাজেডি কিং বলেন তাকে। কণ্ঠস্বর থেকে গায়কই, দর্দ অর্থাৎ বেদনাই তার গানের মূল USP, এমনই মত সঙ্গীত বিশেষজ্ঞদের অনেকেরই। তবে একই সঙ্গে রোমান্টিক মুডের গানেও কিন্তু তিনি অসামান্য। বারবার নিজের গানের মাধ্যমে সাধারণ মানুষের কথা বলেছেন তিনি। তাই তো তার প্রয়াণের এত বছর পরেও সঙ্গীত প্রেমীদের হৃদয়ে অমলিন তিনি। হ্যাঁ, বলছি মুকেশ চাঁদ মাথুরের কথা, যাকে আমরা সবাই এক নাম মুকেশ নামেই চিনি। বলিউডের এক কিংবদন্তি গায়ক। আজ 22শে জুলাই, আর আজ এই বিশেষ মানুষটির জন্মদিন। আর আজকের দিনে দাঁড়িয়ে তাকে ভোলা আমাদের কাছে খুব সহজ নয়, কারণ তার প্রত্যেকটা গান আমাদের হৃদয়ে এখনও অমলিন হয়ে রয়েছে। আজ 22শে জুলাই, আর আজ কিন্তু আমাদের প্রিয় এই শিল্পীর জন্মদিন। তাই আমাদের পক্ষ থেকে জন্মদিনে কিংবদন্তি গায়ক, ট্র্যাজেডি কিং মুকেশ চাঁদ মাথুরের প্রতি রইল শ্রদ্ধার্ঘ্য। না, এমন রাজভারী নামে তাকে খুব কম লোকেই চেনেন। তিনি আমাদের, আমার, আপনার সকলের কাছে পরিচিত মুকেশ নামেই। হিন্দি গানের দুনিয়ায় কিশোর কুমার এবং মোহাম্মদ রফিকে নিয়ে তর্জা এবং চর্চা চিরকালের। তবে তার মাঝেও সাধারণ মানুষের হৃদয়ে বরাবর জায়গা করে নিয়েছেন মুকেশ।

আজও আমাদের নিত্যদিনের ব্যস্ত জীবনশৈলীতে জর্জরিত অনেকেই কারণেই অকারণে গুনগুন করেন মুকেশের গান। কারো কণ্ঠে থাকে জিনা ইসি কা নাম হ্যায়, কেউ বা গেয়ে ওঠেন জিনা ইয়াহা মরনা ইয়াহা ইসকে সিবা জানা কাহা। শ্রোতা বন্ধুরা, আজকের শিল্পীর এই পর্বে আমাদের আজকের এই অনুষ্ঠানের শিল্পী হলেন মুকেশ চাঁদ মাথুর। আজকের এই পর্বে মুকেশ চাঁদ মাথুরকে নিয়ে গল্প শোনাবো আপনাদের, সেই সঙ্গে তারই গানে গানে তাকে শ্রদ্ধা জানাবো। চলুন তাহলে শুনবো পরের গান।

0: पवन करे शोर,
1: पवन करे शोर।
0: अरे बाबा शोर नहीं, शोर शोर शोर।

শ্রোতা বন্ধুরা, আজকের শিল্পীর এই পর্বে আমরা আজকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি গানে গানে এবং কথায় মুকেশ চাঁদ মাথুর উর্ফে মুকেশকে। 1923 সালের 22 জুলাই দিল্লিতে জন্ম মুকেশ চাঁদ মাথুর উর্ফে মুকেশের। পরিবারের 10 সন্তানের মধ্যে তিনি ষষ্ঠ। বাবা জোরাবর চাঁদ মাথুর পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। তবে রাজা কা বেটা রাজা, থুড়ি ইঞ্জিনিয়ারের পুত্র ইঞ্জিনিয়ার হননি। মুকেশের বিশ্বজোড়া খ্যাতি তার সুরের জাদুর জন্যই। বাড়িতে তার দিদিকে গান শেখাতে আসতেন মাস্টারজি। তার নজরেই পড়ে মুকেশের প্রতিভা। পাশের ঘর থেকে দিদির গানের তালিম দেখত ছোট্ট মুকেশ। এরপর 10 শ্রেণীতে উত্তীর্ণ হয়ে স্কুল ছাড়েন মুকেশ। কিছুদিন চাকুরিও করেন। সে সময় একসঙ্গে চলছিল গানের রেকর্ডিং নিয়ে পরীক্ষা নিরীক্ষা। পরবর্তীকালে দিদির বিয়েতে গান গাওয়ার সময় এক আত্মীয়ের নজরে আসেন মুকেশ। সেই আত্মীয় মতিলাল আবার ছিলেন অভিনেতা। আর এই মতিলালের তত্ত্বাবধানেই শুরু হয় মুকেশের প্রথাগত গানের তালিম। 1941 সালে নির্দোষ ছবির জন্য প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করেন মুকেশ। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট গান, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার, জগৎজোড়া খ্যাতি সম্মান সবই এসেছে সময়ের সঙ্গে সঙ্গে। গানের কেরিয়ারে স্যাড সং, রোমান্টিক হিটস সবই দর্শকদের উপহার দিয়েছেন মুকেশ। আর ব্যক্তি জীবনেও ছিলেন তিনি প্রেমিক মানুষ। পাত্র হিন্দি ছবিতে গান গায় বলে বিয়েতে নারাজ ছিলেন প্রেমিকার বাবা। তাই পালিয়ে গিয়ে সরণ ত্রিবেদীকে বিয়ে করেন মুকেশ চাঁদ মাথুর। সালটা ছিল 1946 সাল। সেই সময়ে পরিবারের অমতে পালিয়ে বিয়ে, আত্মীয় পরিজনের অনেকেই অসুখী দাম্পত্য এমনকি ডিভোর্সের কথাও চিন্তা করে ফেলেছিলেন। তবে 70-এর মুখে ঝামা ঘষে 30তম বিবাহবার্ষিকী ধুমধাম করে পালন করে 1976 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ট্যুরে যান মুকেশ। এই ছিল কিংবদন্তি মুকেশের গল্প। শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও মুকেশের গল্প শোনাব, সেই সঙ্গে তার গান তো আজকে শুনতেই হবে। চলুন তাহলে শুনব পরের গান।

প্রিয় এই গায়ক মুকেশের। সে সময় দেশে তার মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন লতা মঙ্গেশকর। তিনিও ছিলেন মুকেশের ওই মিউজিক্যাল ট্যুরের সঙ্গী। কনসার্টে পারফর্ম করার দিন সকালেই মৃত্যু হয় মুকেশের। পরে সেই কনসার্টে গান গিয়েছিলেন লতাজি এবং মুকেশ পুত্র নীতিন মুকেশ। মৃত্যুর পরেও মুকেশের রেকর্ড করা বেশ কিছু গান পরবর্তী অনেক ছবিতে রিলিজ হয়েছে। এই তালিকায় অমর আকবর অ্যান্টনি, দরিন্দা, ধরমবীর, খেল খিলারিকা ও আরও কিছু সিনেমা রয়েছে। রাজ কাপুরের ভাই শশি কাপুরের লিপে সত্যম শিবম সুন্দরম সিনেমায় ব্যবহার হয়েছে মুকেশের গান চঞ্চল শীতল নির্মল কোমল। শোনা যায় মুকেশের কণ্ঠে গাওয়া গান শেষ রিলিজ হয়েছে 1997 সালের ছবি চন্দ্রগ্রহণে। 90-এর দশকের ছেলেমেয়েরা শাহরুখ খান মানে অভিজিতের গান, আমির খান মানে উদিত নারায়ণের কণ্ঠ, 90-এর দশকের শুরুর দিকের ছবি মানেই কুমার শানুর গান, এই যুগলবন্দিতে অভ্যস্ত। ঠিক তেমনই ছিল কাপুর সাহেবের সিনেমা আর মুকেশের গান। আর এই বিষয়ে কথা বলতে গেলেই মেরা নাম জোকার নিয়ে আলোচনা হবে না, তা কখনো হয় না। যেমন ছবি তেমনই তার গান, লিরিক্স থেকে সুর মুকেশের গায়কী রাজ কাপুরের অভিনয় এই সিনেমা বলিউডের ইতিহাসে আজীবন জল জল করবে। শুধু জিনা ইয়াহা মরনা ইয়াহা নয়, রাজ কাপুরের ছবি আনারির গান জিনা ইসে কা নামের মাধ্যমেই সত্যিই সাধারণ মানুষকে রূঢ় বাস্তবের মধ্যেও বাঁচতে শিখিয়েছেন মুকেশ। এই তালিকায় রয়েছে আরও একাধিক গান, কবি শৈলেন্দ্রের লেখা অসংখ্য গান গিয়েছেন মুকেশ। তার সঙ্গে হিট জুটি ছিল শঙ্কর জয়কিষেনের। পরবর্তী সময়ে জনপ্রিয় হয়েছিল মুকেশ এবং কল্যাণজি আনন্দজির জুটিও। রাজ কাপুরের জন্য গান গেয়ে সেঞ্চুরি পার করেছেন মুকেশ। শোনা যায় মুকেশের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন রাজ কাপুর। বলেছিলেন, আমার কণ্ঠ স্বর্গে হারালাম। 1976 সালে রিলিজ হওয়া ছবি কভি কভি আজও বলিউডের রোমান্টিক হিন্দি ছবির তালিকায় প্রথম সারিতেই থাকবে যশরাজ ফিল্মসের এই সিনেমা। আর দর্শক চিরকাল মনে রাখবেন এই সব ছবির গান। তবে অমিতাভ বচ্চন এবং রাখি গুলজার অভিনীত এই ছবির দুটো গানকে আলাদাই মাত্রা দিয়েছেন গীতিকার সুরকার সাহির লুধিয়ানবি এবং অবশ্যই মুকেশ। যেমন গানের কথা তেমনই সুর। কভি কভি মেরে দিল মে হোক বা মে পল দো পল কা শায়র হো, 21 শতকেও প্রেম নিবেদনের জন্য এইসব গান জেন জির অনেকের ক্ষেত্রেই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।

শ্রোতা বন্ধুরা, একটু একটু করে শেষের দিকেই কিন্তু সময় চলছে। আর আজকের শিল্পীর পর্বে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি বলিউডের কিংবদন্তি জনপ্রিয় ট্র্যাজেডি কিং মুকেশকে। বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সঙ্গে আরজে শ্বেতা। আর এই মুহূর্তে যদি কেউ ভাবেন যে আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে ডেটে যাবেন, সঙ্গে যদি সঙ্গীত প্রেমী হয় তাহলে ডেটিং ভ্যানিউর ব্যাকগ্রাউন্ডে সেট করুন মুকেশের গান। মন জয় করে নিতেই পারেন গানের মোহময় আবেশে। রাজ কাপুর, দিলীপ কুমার, সুনীল দত্ত, মনোজ কুমার, ফিরোজ খান একাধিক সুপারস্টারের ভয়েস হিসেবে জনপ্রিয় ছিলেন মুকেশ, আর সেই সব গান আজও সমানভাবে জনপ্রিয়। নিজে গাইতে জানলে দুকুলি নয় গেয়েই দিন মনের মানুষের সামনে। আপনার কণ্ঠে থাকুক সাবন কা মহিনা, সুহানা সফর আর ইয়ে মৌসুম হাসিন, ম্যানে তেরে লিয়ে হি, এক প্যার কা নগমা হ্যায় কিংবা ইয়ে মেরা দিওয়ানাপন হ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে। আর স্টুডিওর খুঁড়িতে এখন সময় বিকেল 5:05 হয়ে 14 সেকেন্ড। আর সময় এখন আপনাদের অনুরোধের, অর্থাৎ আপনাদের পছন্দের গান শোনানোর। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যে বাংলা গানটি আপনার মনে পড়ছে, সেই বাংলা গানটি আমাদের অনুরোধ করতে পারেন। কারণ এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে, অর্থাৎ রাগে অনুরাগে পর্বে। রাগে অনুরাগে পর্বে আপনারা এখন যে গানটা, বাংলা গানটা আপনার মনে পড়ছে বা কাউকে আপনি ডেডিকেট করতে চান কোনো একটা বাংলা গান, কিংবা আপনি মনে মনে গুনগুন করছেন সেই বাংলা গান,

তাহলে দেরি না করে আমাদের স্টুডিওর ফোন নম্বর ডায়াল করুন আর শুনুন আপনার পছন্দের গান। আমাদের স্টুডিওর নম্বর জানিয়ে রাখি আপনাদের, স্টুডিওর নম্বর 0381-232-6253, আর সেই সঙ্গে হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, সেখানেও লিখে পাঠাতে পারেন পছন্দের গানখানি। হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, 9402169965। তাহলে দেরি না করে এখনই ফোন নম্বরটি ডায়াল করুন কিংবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠান। আমি রয়েছি আপনাদের সঙ্গে বন্ধু আপনাদের আর জে শ্বেতা। আর শুরুতেই রাগে অনুরাগের আজকের এই পর্বে শোনাবো আমার পছন্দের একখানি বাংলা গান, তারপরেই শুনবো এক এক করে আপনাদের পছন্দের গানগুলো।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: কাগজ কলম নয়।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: কাগজ কলম নয়,

জনগণনার প্রথম পর্যায়ে গৃহতালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

শ্রোতা বন্ধুরা, রাগে অনুরাগে অর্থাৎ আজকের এই বাংলা গানের অনুরোধে আসরে প্রথম যে গানটি আপনাদের শোনাবো আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন আমাদের শ্রোতা বন্ধু কণিকা দেবী ডাকারচলা থেকে। তিনি যে গানটি শুনতে চাইছেন 1972 সালে রিলিজ হওয়া ছবি অনিন্দিতা, সেই ছবির বিখ্যাত একটি গান ওগো নিরুপমা করিও ক্ষমা, আর এই গানটি গেয়েছেন কিশোর কুমার। শ্রোতা বন্ধুরা, তাহলে চলুন কণিকা দেবীর এই অনুরোধের গানখানি দিয়েই শুরু করব আজকের রাগে অনুরাগের এই পর্বটি।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: বিকশিত

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

আপনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই। কাগজ কলম।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: শ্রোতা বন্ধুরা, এবারে আজকের এই রাগে অনুরাগে পর্বে যে পরের গানটি শুনবো, এই গানটি অনুরোধ করেছেন টাকার জলা থেকে বিধান বাবু, আর তিনি গান শুনতে চেয়েছেন আক্রোশ ছায়াছবির। আশা ভোসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে তিনি গানটি শুনতে চেয়েছেন। চলুন আমরা সবাই মিলে গানটি উপভোগ করি।
1: ঢোলটা ভিন্ন ভিন ঘুম রূপা যে ঝিন ঝিন ঝিন

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

আপনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রাগে অনুরাগে পর্বে, আর আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শুয়েতা আপনাদের সঙ্গে। আর আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে। শ্রোতা বন্ধুরা, আপনাদের পছন্দের গান তো অবশ্যই শুনব, তবে এই মুহূর্তে ফোন লাইনে কে রয়েছেন চলুন তার সঙ্গে একবার কথা বলে নিই, জেনে নিই এই মুহূর্তে তিনি কোন গানটা শুনতে তার মন চাইছে। হ্যালো, নমস্কার।
2: হ্যালো, নমস্কার দিদি।
1: নমস্কার, শুভ বিকেল। কে রয়েছেন বন্ধু?
2: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
1: রবীন্দ্রবাবু, বলুন আজকে কি গান শুনতে চান?
2: গান শুনবো বিন্দাস আসেনি দিদি।
1: বিন্দাস ছবি থেকে কোন গানটি শুনতে চান?
2: গান বিন্দাস থেকে গান ভালোবাসা কোনো কোনো বলবো না।
1: আচ্ছা, রবীন্দ্রবাবু আপনি সঙ্গে থাকুন, আমি চেষ্টা করব অবশ্যই আপনাকে গানখানি শোনাতে।
2: আরে একটা অপশন দিদি।
1: হ্যাঁ বলুন।
2: হিরো গিরি আসেনি?
1: হ্যাঁ চেষ্টা করব, বলুন আপনি গান কোনটি।
2: কে তুই বল আসেনি দিদি।
1: আজ আমি দেখছি আপনার কে, আমি অবশ্যই শোনানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। ধন্যবাদ।
2: নমস্কার দিদি, ভালো থাকো।
1: শ্রোতা বন্ধুরা, রবীন্দ্রবাবু অনুরোধ করেছেন গান, আর আপনিও কিন্তু চাইলে অনুরোধ করতে পারেন আপনার পছন্দের বাংলা গানটি। আর তার জন্য আপনাকে অবশ্যই ডায়াল করতে হবে স্টুডিও নম্বরে, আর নম্বরটি আপনাদের আরও একবার জানিয়ে রাখি, 0381-232-6253। সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বর 9402-19169965। তাহলে বন্ধুরা, দেরি না করেই আপনারা কিন্তু আপনাদের এই মুহূর্তে যে গানটি মনে পড়ছে সেটি খুব সহজেই অনুরোধ করতে পারেন। বন্ধুরা, আরও একজন ফোন লাইনে রয়েছেন।

0: হ্যালো, নমস্কার,
1: হ্যালো
0: শুভ বিকেল।
1: হ্যালো,
0: হ্যালো, শুনতে
1: হ্যাঁ
0: পাচ্ছি।
1: শুভ বিকেল। হ্যাঁ, আমি পূর্ণিমা বলছি।
0: পূর্ণিমা দেবী, বলুন।
1: হ্যাঁ, বাংলা গান শুনবো, কুমার শানুর কণ্ঠে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, তুমি এলে না এই গানটা শুনিয়ে দিবেন?
0: কুমার শানুর কণ্ঠে তুমি এলে না
1: হ্যাঁ
0: এই গানটি।
1: হ্যাঁ
0: আচ্ছা,
1: হ্যাঁ,
0: আমি অবশ্যই চেষ্টা করব শোনানোর জন্য,
1: ঠিক আছে,
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, পরপর অনুরোধ তো আসছে, আর আমরা অবশ্যই শুনবো আপনাদের অনুরোধের গান। চলুন এবারে শোনাই একটা অনুরোধের গান। আর এই গানটি কিন্তু অনুরোধ করেছেন আমাদের হোয়াটসঅ্যাপে রথীন্দ্রবাবু, বাগবাসা থেকে রথীন্দ্রবাবু অনুরোধ করেছেন অপরূপা ছায়াছবির একখানি গান। চলুন তাহলে শুনবো এই গানখানি।

0: শ্রোতা বন্ধুরা, এই কিছুক্ষণ আগেই একটা গান শুনছিলেন, আর এই গানটি অর্থাৎ তোমার ডাকে সাড়া দিতে বইয়ে গেছে। এই গানটি যিনি অনুরোধ করেছেন তিনি হলেন বীরভূমের বোলপুর থেকে অম্বিকা মণ্ডল, আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আরতি মুখোপাধ্যায়, ছবির নাম দাদার কীর্তি। তারপরেই যে গানটি শুনছিলেন আমাদের শ্রোতা বন্ধু রবীন্দ্রবাবু, এই গানটি অনুরোধ করেছেন বিন্দাস ছায়াছবি থেকে, ভালোবেসে কোনো ভুল করিনি আমি। শ্রোতা বন্ধুরা, আমরা শুনবো পরের অনুরোধের গান অবশ্যই, তবে চলুন তার আগে কোন বন্ধু সঙ্গে রয়েছেন একবার তার অনুরোধখানা নিয়ে নিই। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, নমস্কার, শুনতে পাচ্ছেন কথা?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুভ বিকেল।
1: শুভ বিকেল। আজকে আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: প্রেমজিৎ বাবু বলুন, আজকে কি গান শুনতে চান?
1: আজকে আমি শুনতে চাই দিদিভাই, ছবির নাম হচ্ছে

0: হ্যালো, নমস্কার নমস্কার, শুভ বিকেল, কে রয়েছেন বন্ধু?
1: শুভ বিকেল দিদিভাই, আমি সঙ্গীতা দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: সঙ্গীতা দেবী কৈলাসহর থেকে বলছেন, বলুন কি গান শুনতে চান?
1: তো দিদিভাই, আজকে আমি আগুন ছবির গান শুনব।
0: আচ্ছা,
1: আর গানের কলি হচ্ছে বলো বলো তুমি বলে ভালোবাসা কাকে বলে।
0: বলো বলো তুমি বলো ভালোবাসা কাকে বলে, তাই তো? আচ্ছা বন্ধু, চেষ্টা করব অবশ্যই, সঙ্গে থাকুন, ধন্যবাদ,
1: ভালো থাকবেন দিদিভাই,
0: নমস্কার, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা পেয়ে গেলাম আরও একখানি অনুরোধের গান। আর বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে ফোন করতে পারেন, আমাদের স্টুডিওর নম্বর আরও একবার মনে করিয়ে দিই, 0381-232-6253। এছাড়াও কিন্তু বন্ধুরা আপনারা লিখে পাঠাতে পারেন আপনার পছন্দের গান, আমাদের হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, সেখানেও লিখে পাঠাতে পারেন। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: আমি অভয়নগর থেকে মালা বলছি ম্যাম।
0: মালা দেবী বলুন কি গান শুনবেন?
2: আমি বাংলা গান শুনতে চাই ম্যাম।
0: হ্যাঁ, কোন গানটা?
2: আজ আমায় স্বপ্ন দেখা বিয়ায়।
0: আজ আমায় স্বপ্ন দেখা বিয়ায়। আচ্ছা, চেষ্টা করব, সঙ্গে থাকবে, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা শুনব পরপর অনুরোধের গান। ইতিমধ্যেই অনেকগুলো অনুরোধের গান আমার হাতে চলে এসেছে, চলুন এবারে শুনব পরের অনুরোধের গানখানা। আর এই গানটি অনুরোধ করেছেন দুজনে ছায়াছবি থেকে বিশ্বরায় বাবু, চলুন শুনব এই অনুরোধের গানটি।
3: আচ্ছা,

0: শ্রোতা বন্ধুরা যে গানখানি শুনছিলেন, এই গানটি অনুরোধ করেছিলেন পূর্ণিমা দেবী, আর এই গানটিতে সুর দিয়েছেন কুমার শানু, আমাদের অনেকেরই প্রিয় এই গায়ক। বন্ধুরা, আপনারা কিন্তু রয়েছেন রাগে অনুরাগে পর্বে, আর আমি রয়েছি আর যে শুয়েত আপনাদের সঙ্গে। তবে খুব বেশি সময় আমাদের কাছে নেই, রাগে অনুরাগে পর্ব থেকে ধীরে ধীরে বিদায় নেওয়ার সময় এগিয়ে আসছে। শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের পছন্দের গানটি আর দেরি না করে অনুরোধ করতে পারেন, আর তার জন্য অবশ্যই ফোন করতে হবে আমাদের স্টুডিওর নম্বরে 03-8-1-2-3-2-6-2-5-3, এই নম্বরে অনুরোধ করতে পারেন আপনার প্রিয় বাংলা গানটি। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু একজন ফোন লাইনে রয়েছেন, চলুন নিয়ে নিচ্ছি অনুরোধখানি। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার,
0: কে রয়েছেন বন্ধু? দেবব্রত বাবু, বলুন কি গান শুনতে চান? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, একদম একদম ঠিক, তাই ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, পেয়ে গেলাম আমরা আরও একখানে অনুরোধের গান। এবারে চলুন চলে যাব পরের অনুরোধের গানে, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নেব।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই। কাগজ কলম।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই। কাগজ কলম।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

শ্রোতা বন্ধুরা যে গানখানি শুনছিলেন, এই গানটি অনুরোধ করেছিলেন মালা, আর এই গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জিৎ গাঙ্গুলী এবং অন্বেষা। পাওয়ার ছায়াছবির এই গানটি আমাদের অনেকেরই ভীষণ পছন্দ। বন্ধুরা, আমরা তো অবশ্যই আরও অনুরোধের গান শুনব, তবে সময় কিন্তু আমাদের হাতে খুব বেশি নেই। বন্ধুরা, অবশ্যই শুনব পরের অনুরোধের গানটি।

শ্রোতা বন্ধুরা, যে গানখানি শুনছিলেন এই গানটি অনুরোধ করেছিলেন দেবব্রত বাবু। আর এই গানটি কিন্তু আমাদের অনেকেরই খুব পছন্দের হতে পারে, কারণ মা ছাড়া আমাদের পৃথিবীটা সত্যি অর্থেই অন্ধকার। আর শ্রোতা বন্ধুরা, এই করতে করতেই কিন্তু আজকের এই রাগে অনুরাগে পর্ব থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। তবে যেতে যেতে আরও একখানি অনুরোধের গান দিয়ে শেষ করব আজকের এই পর্বটি। আর এই গানটি অনুরোধ করেছেন কানু বাবু। চলুন তাহলে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, তবে কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেতে যেতে আপনাদের সঙ্গে আরও এক বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে থাকবে রাত 11টা পর্যন্ত। তাহলে বন্ধুরা, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, গানে গানেই বিদায় নিচ্ছি। নমস্কার।

0: শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে 101.6 মেগাহার্টজ FM উচ্চায়ন্ততে। টিউন করে রয়েছেন আমাদের অনুষ্ঠান, আর স্টুডিওর ঘড়িতে সময় সন্ধ্যে 6:30 রয়েছে। আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে সান্ধ্যকালীন অনুষ্ঠান নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
3: হ্যাঁ করছি। RBI কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: কতদিন লম্বা লাইনে জীবন কাটাবেন? ডিজিটাল পেমেন্ট নিন বেছে, সমাধান পান নিমেষে। কতদিন পুরনো পদ্ধতি চালাবেন? ডিজিটাল পেমেন্ট খুব সহজেই দেখুন, নিমেষে পেমেন্ট করুন। মানিব্যাগ খুঁজছেন? ডিজিটাল পেমেন্ট বেছে নিন, যেখানে সেখানে যখন তখন, আর নিরাপদও। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি। আপনি RBI এ কথা বলে যে
6: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
1: অন্যদেরও শিখিয়ে দিন।
0: আকাশবাণী আগরতলা, শ্রাবণ মাসব্যাপী পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনবেন গঙ্গা ও গৌরীর সহিত পদ্মার পরিচয় ও পদ্মার বিবাহ প্রসঙ্গ। পরিবেশনায় তপন রায় এবং সহশিল্পীরা হলেন রূপা দেব, স্বপন মজুমদার, অরেহনা দাস, পাপন দাস, সুপ্রিয়া দাস, পাপিয়া দাস, পুষ্পা সরকার, বিশ্বজিৎ সরকার এবং মিলি দাস। শুনছেন পদ্মাপুরাণ। আজ গঙ্গা ও গৌরীর বিবাহ, আজ গঙ্গা ও গৌরীর সহিত পদ্মার পরিচয় ও পদ্মার বিবাহ প্রসঙ্গ শুনবেন।

পদ্মা পুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনলেন গঙ্গা ও গৌরীর সহিত পদ্মার পরিচয় ও পদ্মার বিবাহ প্রসঙ্গ। পরিবেশনায় তপন রায় এবং সহশিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি প্রচারিত হল তপন রায় এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মা পুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করুন তপন রায় এবং সহশিল্পীদের সঙ্গে। ফোন নম্বর আকাশবাণী আগরতলার পরবর্তী অনুষ্ঠানের জানানো হবে।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই। কাগজ কলম।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের পর্ব খোলা আকাশ পর্বে। আর শ্রোতা বন্ধুরা, আজ খোলা আকাশ পর্বে আমাদের স্টুডিওতে আজকের এই বৃষ্টি ভেজা সন্ধে, একেবারে বৃষ্টিকে অ্যাভয়েড করেও আমাদের স্টুডিওতে কিন্তু হাজির হয়ে গেছে আমাদের এ রাজ্যের নবীন প্রজন্মের এক উদীয়মান শিল্পী দেবমাল্য দেবনাথ। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে সাক্ষী রেখেই আজকের এই খোলা আকাশ পর্বে দেবমাল্যকে স্বাগত জানাই। দেবমাল্য, কেমন আছো তুমি?
1: ম্যাম, খুবই ভালো আছি ম্যাম।
0: আর এই বৃষ্টি ভেজা শুভ সন্ধ্যা তোমাকে জানাচ্ছি এবং আকাশবাণী এবং FM উজ্জয়ন্তের পরিবার থেকেও তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। এবারে কি তোমার প্রথম আমাদের স্টুডিওতে আসা?
1: হ্যাঁ ম্যাম, প্রথমবার এই লাইভ স্টুডিওতে এসেছি, প্রথমবার, খুব এক্সাইটেডও আছি আজকে।
0: হ্যাঁ একদম, দেবমাল্য একেবারে হাতে গিটার নিয়ে কিন্তু বৃষ্টি ভিজেও আপনাদের গান শোনাবে বলে উপস্থিত হয়ে গেছে আমাদের স্টুডিওতে। আমরা শুনবো দেবমাল্যর গান। শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত। সন্ধে 7:53 স্টুডিওর ঘড়িতে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। হ্যাঁ দেবমাল্য, তো যেহেতু তোমার গানের এই অনুষ্ঠান আমরা নিশ্চয়ই শুনব, উপভোগ করব, তবে এই যে সময়টায় প্রথম প্রশ্নটাই আসে, গানকে ভালোবাসা কেন?
1: ম্যাম, প্রথমে তো বলতে চাই ম্যাম, আমি যখন প্রায় 6-7 বছরের বয়সে, তখন থেকে মা আমাকে অনেক বেশি মোটিভেট করেন যে গান শিখ, গান শিখ, বিভিন্ন লোভ দেয় যেন এটা করলে এটা পাবি, গান করলে এটা পাবি। তখন দেখি মার কথাতে মোটিভেট হয়ে শেখা স্টার্ট করেছি এবং নিজেও পছন্দ করে স্টার্ট করে ফেলেছিলাম।
0: আচ্ছা,
1: ছোটবেলা থেকে।
0: তাহলে শ্রোতা বন্ধুরা, দেবমাল্যর পরিচয় কি দেবমাল্যর গানে গানে হবে? তাহলে আর দেরি কেন? দেবমাল্য, আমাদের শ্রোতা বন্ধুরা কিন্তু অপেক্ষা করছে তোমার গান শুনবে বলে। আর গান শুনবে যেহেতু, জানি

0: শ্রোতা বন্ধুরা, যেহেতু আজ দেওমাল্য আমাদের স্টুডিওতে রয়েছে, তাই আপনারা কিন্তু ডায়াল করতে পারেন দেওমাল্যর সাথে কথা বলতে হলে 0381-232-6253 নম্বর। হ্যাঁ দেওমাল্য, তাহলে প্রথম গান কি শোনাচ্ছ? কথাই আসছি গানের পরে।
1: প্রথম গান আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করতে চাই।
0: আমাদের সব কিছুর শুরুয়াতই যেন কবিগুরুকে দিয়েই হয়, তাহলে শুভারম্ভের আর দেরি কেন, শুনি তবে।

0: থ্যাংক ইউ।
1: বাহ, কি মিষ্টি করে গাইলো দেওমাল্লো ও গো বিদেশিনী। দেওমাল্লো, সেই বিদেশিনীর কথা তুমি বলছিলে গানে গানে, সেই বিদেশিনীকে?
0: সেই বিদেশিনী তো কেউ নেই, বাট গানটা খুব পছন্দ আমার, তাই এটা শুরু করলাম।
1: আচ্ছা, যাই হোক, শ্রোতা বন্ধুরা, গানের পাশাপাশি দেওমাল্লো কিন্তু উঠবি ইঞ্জিনিয়ারও, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সে। তার পরিচয় গানে গানে তো হয়েই গেল, এবার তার বাকি পরিচয়টুকু আমরা জেনে নেব নিশ্চয়ই। দেওমাল্লো, তোমার এই যে গানের চলা, গানের সঙ্গে একসঙ্গে হাত ধরে ছোটোবেলা থেকে তুমি চলছো, তো বাড়ির মধ্যে কি এমন কোনো অ্যাম্বিয়েন্স ছিল যেখানে গার্জিয়ানরাও গান গাইতেন হয়তো?
0: হ্যাঁ, সত্যি বলতে গেলে আমার মা যেন আছে, উনি আমাকে প্রথম গানের বাড়িতে ভর্তি করান। যখন আমি 7 বছরের হই, আমি আগরতলার এই উস্তাদ রশিদ খানজির একটা মিউজিক্যাল স্টেশন ছিল, সঙ্গীতগ্রাম করে গুরখাবস্তিতে, এখান থেকে আমি আমার ক্লাসিক্যাল গানটা শুরু করেছি এবং 7 বছর করে এখানে শেষ করলাম গানটা। তারপর দিয়ে জীবন স্যারের কাছে গিয়েছিলাম, লাইভ পারফরমেন্স কেমনে করতে হয়, ফিল্মি গান কেমনে গাইতে হয়, এগুলো শিখলাম। মাঝখান দিয়ে ক্লাস 11-12 একটু পড়ার চাপের জন্য গানটা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো।
1: শ্রোতা বন্ধুরা, একটা সিক্রেট কিন্তু আছে অনুষ্ঠানের একেবারে শেষে, সিক্রেটটা বলবো আপনাদের। দেওমাল্লো কিন্তু পড়াশোনাতেও ঠিক ততটাই ভালো, এবং আগরতলা এনআইটিতে, হ্যাঁ, কোন ইয়ারে পড়ছো এবারে?
0: ফাইনাল ইয়ারে আছে, 4th ইয়ার।
1: বাহ, তার মানে বুঝতেই পারছেন অনেক চাপ ইঞ্জিনিয়ারিং এর পড়া, তারপরেও গানকে কিন্তু ভালোবেসেছে দেওমাল্লো এবং তার মান রাখছে, আর আজ তারই প্রমাণ দিচ্ছে একের পর এক। তো দেওমাল্লো, বৃষ্টি ভেজা সন্ধ্যায় ধরো কোনো শ্রোতা বন্ধু তোমার জন্য গান, তোমার গান শুনছে এবং হাতে এক কাপ কফি কিংবা চা এবং সামনে তেলে ভাজা, তো সেই শ্রোতা বন্ধুর জন্য কি শোনাবে?
0: আমি এখন যে গানটা শুনতে চাই, এটা শফকাত আমানত আলীর।

0: ওয়া, অসাধারণ, সত্যি অসাধারণ। গানটা শুনছিলাম আর ভাবছিলাম কত ভালো দেবমাল্য গান শোনালো আমাদের। শ্রাবণায় তুমনায়, কি সুন্দর! সেই শ্রাবণের কথাই কিন্তু গানে গানে ফিরে এলো দেবমাল্য। আমি ভাবছিলাম কি গান এবার হতে পারে যেখানে শ্রাবণ থাকে আর সেখানে বৃষ্টি ভেজা সন্ধ্যেবেলায় এক কাপ চা কিংবা না নিয়ে কিংবা নিয়ে যদি আমরা মুগ্ধ হয়ে শুনতে থাকি কতটা ভালো লাগে, মুগ্ধতায় ভরে ওঠে। শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত, রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি। স্টুডিওর ঘড়িতে সন্ধে 7:11 আর চলছে খোলা আকাশ পর্ব। খোলা আকাশ পর্বে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে রাজ্যের উদীয়মান সঙ্গীত শিল্পী দেওমাল্য, দেওমাল্য দেবনাথ। দেওমাল্য ইঞ্জিনিয়ারিং পড়ার সঙ্গে সঙ্গে গানকে ভালোবাসে। গান এবং ইঞ্জিনিয়ারিং একসঙ্গে চলে, লজিক এবং লিটারেচার যেখানে একসঙ্গে চলে, নিঃসন্দেহে সেটা বোঝাই যায় একটা অসাধারণ মানুষ। তাই দেওমাল্য, ভালো সঙ্গীত শিল্পী এবং ভালো ইঞ্জিনিয়ার হওয়ার আগে আশা করব দেওমাল্য একজন ভালো মানুষের মতন মানুষ হবে। আপনারা সবাই আশীর্বাদ করবেন দেওমাল্যকে। দেওমাল্য, এবার শুনব এই যে গানকে ভালোবাসা, যখন তুমি স্কুলে পড়ছো কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে গেছো, তো জেনজিদের ভাষায়, তুমিও জেনজি বিলং করো, তো জেনজিদের ভাষায় সেটাকে কিভাবে ডিফাইন করছো তুমি?
1: ম্যাম, প্রথমত বলতে চাই গানটা আমার জীবনে সবসময় ছিল। স্কুলে যখন ছিলাম তখনও যে সময় সুযোগ পেয়েছিলাম যে একটা কোন লাইভ পারফরমেন্স করব, সবসময় আমি গাতাম, অনেক করেছি, অনেক পারফরমেন্সও করতে পেরেছি। তখন থেকে আমার মধ্যে একটা ইন্টারেস্ট এসে পড়ে।

0: দিন সবসময় গানটা নিয়ে থাকবো। এবং
1: আচ্ছা, গান যে নিয়ে থাকবে, তুমি কোন ধরনের গান বা কোন জনারের গান তুমি বেশি পছন্দ করো গাইতে?
0: আমি সেমি ক্লাসিক্যাল যে গানটি হয় ফিল্মে, সেমি ক্লাসিক্যাল, এই গানটি বেশি পছন্দ করি।
1: বাহ, খুব ভালো লাগলো। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম, এই যে তুমি কলেজের মধ্যে সবার মধ্যে গাইছো, ধরো একটা আড্ডা হচ্ছে বন্ধুদের মধ্যে, তুমি গিটার নিয়ে বসে গেলে গান গাইতে, তো সেখানে কি অ্যাজ এ সিঙ্গার তুমি মনে করো, মানে পয়েন্ট অফ অ্যাট্রাকশন বা শো স্টপার হিসেবে সেখানে তুমিই থাকছো?
0: ম্যাম, এটা তো সত্যি কথা না যে হাতে একটা গিটার নিয়ে গান গাওয়া শুরু করলে একটা ইনস্ট্যান্ট একটা সবার কাছে একটা এসে পড়ে, অ্যাটেনশনে আসে।
1: ঠিক ঠিক,
0: তো এটাই,
1: মানে সবাই কিন্তু গানকে ভালোবাসে এবং গায়কদেরও ভালোবাসে। যাই হোক, এবার কি শোনাচ্ছ? আমাদের সময় কিন্তু খুব কম আর অল্প সময়ে আছি আমরা। এবার কি শোনাবো?
0: একটা ফোক সং শোনাই এখন।
1: হ্যাঁ, ফোক হয়ে যা, ক্যা বাত। শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন দেওমাল্লোর গান। রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে স্টুডিওতে, দেওমাল্য দেবনাথ। এবারে ফোকে যাচ্ছি।

সত্যি তাই, হাত বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কি কর, কেমনে। শ্রোতা বন্ধুরা, আজ ন্যাশনাল ফ্ল্যাগ ডে, সেই জাতীয় পতাকা যখন মাথা তুলে দাঁড়ায়, যখন

নীল আকাশে তার গৈরিক সাদা এবং সবুজ রং ছড়িয়ে দেয়, তখন সেও কিন্তু এই একটা কথাই বলে। সেও কিন্তু স্বাধীনতার কথাই বলে, সেও কিন্তু উন্মুক্ততার কথাই বলে। দেবমাল্য ভীষণ ভালো গাইলে গানটা, আর সবগুলো গানই একেবারে মনে হচ্ছে আজকের অনুষ্ঠানের জন্য একেবারে পারফেক্ট। তো এই যে গানের, তুমি কি মনে করো যে এই যে গান গাওয়া এবং গান সিলেকশন একটা খুব বড় ম্যাটার করে, নাকি যে কোনো

0: চার দিওয়ারে বসে যদি কোনো গান করতে হয় একটু সফট গান, একটু রোমান্টিক গানগুলো করলে সবাইকে অ্যাটেনশন তাড়াতাড়ি পাওয়া যায়।
1: আচ্ছা আচ্ছা, ধরো দেবমাল্য তোমাকে এমনি র্যান্ডম জিজ্ঞেস করছি, ধরো তোমার বাড়িতে তোমার বার্থডেতে তোমার বন্ধুরা সবাই এলো কেক নিয়ে সারপ্রাইজ দিতে, তো সেই মুহূর্তে তুমি তাদের কী গিয়ে শোনাবে?
0: সেই মুহূর্তে আমার একটা অনেক পছন্দের গান আছে, এখানেও করবো মিথ্যা গানটা।
1: আচ্ছা,
0: এটা করে শোনাবো।
1: আচ্ছা, ধরো এমন একটা অনুষ্ঠান যেখানে তোমার আত্মীয় স্বজন বা এবং বয়োজ্যেষ্ঠরা সবাই একটা পারিবারিক অনুষ্ঠানে সবাই এসছে, তো সেই অনুষ্ঠানে তুমি কী গান শোনাবে?
0: পারিবারিক হলে ম্যাম আমি বলবো যে ফোক গানগুলো বেশি পছন্দ করবে, ফোক গানটি শোনাবো আমি।
1: বাহ! এবং কলেজ কনসার্টে যখন দেবমাল্য মাইক হাতে নেবে কোন গানটা উঠবে?
0: ম্যাম তখন একটু রোমান্টিক গানগুলো গাওয়ার চেষ্টা বেশি হবে।
1: তো শ্রোতা বন্ধুরা বুঝেই গেলেন আমাদের দেবমাল্য কিন্তু জায়গা বুঝে গান করে। এবং হ্যাঁ, এবারে তোমার পছন্দের গানটা আবার ফিরে আসি।

0: কি ভালো গাইলে তুমি, মানে সত্যি একটা সময় মনে হচ্ছিল এত ভালো গায়কী, এবং সেই সুরগুলো যে এখন একেবারে উঁচুতে লাগছিল, এত সুন্দর লাগছিল, মানে আমার মতন আশা করি শ্রোতা বন্ধুরাও মুগ্ধ হয়ে শুনছেন অনুষ্ঠানটা। আপনারা যারা শুনছেন অনুষ্ঠানটা, শ্রোতা বন্ধুরা, একটাই অনুরোধ, আমাদের স্টুডিওতে বসে রয়েছে আগামী দিনের ত্রিপুরার অন্যতম একজন সঙ্গীত শিল্পী হবে, এ কথা নির্দ্বিধায় আমরা বলতে পারি। তবে হ্যাঁ, আপনাদের সবার আশীর্বাদ কিন্তু চাই দেবমাল্যর জন্য। দেবমাল্য, এই যে তুমি সেমি ক্লাসিক্যাল গানটা বেছে নিলে এবং সেই নোটেশনগুলো যখন একেবারে উঁচু স্কেলে লাগছিল, তো এই যে ব্যাপারগুলো, এগুলো তো আর একদিনে হয় না, এটা অনেক কষ্ট, অনেক কসরত করতে হয়। তো এই যে তোমার জার্নিটা, রেওয়াজের জার্নিটা, সেটা কী করে?
1: হ্যাঁ ম্যাম, একদম ঠিক ম্যাম, এই কাজগুলো আনতেও আমার অনেক বছর লেগেছে। গানটা শিখছি তো আমি, ক্লাসিক্যালটা যখন শেখা শেষ করেছিলাম তখন থেকে আমি সেমি ক্লাসিক্যাল গানগুলো

0: বেশি প্রেফার করি সবখানে গাওয়া।
1: আচ্ছা।
0: আর এখন তো কলেজ চলছে, কলেজে সাদা সেজে যখনই কোনো সময় ফ্রি সময় পাই তখন রেওয়াজটা করি, আধা ঘন্টা হলে এক ঘন্টা হলো একটু রেওয়াজটা নিয়ে বসি।
1: মানে তুমি প্রত্যেক দিনের রুটিনে এক ঘন্টা রেওয়াজের জন্য রাখো?
0: হ্যাঁ ম্যাম, যদি সময় পাই রাখি এক ঘন্টা।
1: আচ্ছা, তো এই যে রেওয়াজ করতে তুমি বসো, ঠিক কেমন অনুভূতি হয় তখন?
0: ম্যাম আসলে এই রেওয়াজটা তো আমি অনেক বছর ধরে করে আসছি,
1: হ্যাঁ
0: এখন একদিনও না করলে যেমন লাগে কিছু একটা মিস হয়ে গেছে আমার রুটিন থেকে, তখন এটা ছাড়তে পারি না, যেদিন সময় পাই নিয়ে বসে ম্যাম রেওয়াজটা।
1: আসলে রেওয়াজ কিন্তু আমাদের ভোকাল কর্ডের এক্সারসাইজ, জানেন তো। আমরা যদি রেওয়াজের মধ্য দিয়ে গানে যাত্রায় হাঁটতে থাকি, সঙ্গীতের পথে হাঁটতে থাকি, তাহলে কিন্তু সেই রাস্তাটা আরও অনেক সহজ হয়, অনেক সফলও হয়। তাই আপনারা যারা অনুষ্ঠান শুনছেন তাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলা, রেওয়াজে যেন গানের শেষ এবং শুরুর কথা হয়। তো রেওয়াজ ছাড়া গান একেবারে অসম্ভব, তাই না? আচ্ছা, ধরো তোমার কাছে কোনো ছোট ভাই বা বন্ধু এসে জানতে চাইলো যে দাদা আমি তোমার কাছে জানতে চাই যে রেওয়াজটার প্রসেসটা কিভাবে, কিভাবে আমরা রেওয়াজ করতে পারি, তো তুমি কি বলবে তাদেরকে?
0: একদম যদি নতুন থাকে আমি বলবো যে ক্লাসিক্যাল গানের মধ্যে সবসব বেসিক থাকে যে স্ট্যান্ডিং রেওয়াজটা করতে হয়, যেমন সা ধরে, সা তানপুরার সঙ্গে সা ধরে যতক্ষণ শ্বাস থাকে সা রে গামা ইডুর ধরে রাখতে হয়। এগুলো ধরলেই ম্যাম আস্তে আস্তে ভোকাল কর্ডটি ডেভেলপ হওয়া শুরু হয়, ওখান থেকেই পরে তানগুলো আমরা করতে পারি।
1: তো শ্রোতা বন্ধুরা, সময় যেহেতু আর বেশি নেই, তাই আরও অনেকগুলো গান শুনতে ইচ্ছে তো করছে, কথা আর বাড়াচ্ছি না, তো বললো আবার গানে চলে যাই। তাহলে শ্রোতা বন্ধুরা আর দেরি কেন, শুনবো দেওয়ালোর গান আজ বৃষ্টি ভেজা সন্ধ্যা। বৃষ্টি মানেই আমাদের কাছে অন্যরকম একটা ভালোবাসার সময়, ভালোবাসার মুহূর্ত। তাই ঘরে যারা বসে আছেন শুনছেন অনুষ্ঠান, তাদের জন্য এবারের গানটি

0: তখনই হয়তো চাঁদও এসে আমাদের সঙ্গে দেখা দিয়ে যায়, চাঁদও আমাদের সঙ্গে কথা বলে, কারণ চাঁদও যে বড্ড একা। এই গানটা যিনি গেয়েছিলেন জানো দেবমাল্য, তিনিও একদিন ঠিক এই চেয়ারটাতে বসে এই স্টুডিওতেই গান শোনাচ্ছিলেন, স্বয়ং রাঘব চট্টোপাধ্যায়। তো দেবমাল্য, আমাদের হাতে সত্যি সত্যি একেবারেই সময় নেই, এবারে সন্ধ্যে 7:29:05, শ্রোতা বন্ধুরা শুনছেন খোলা আকাশ পর্ব, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্ত। আমি আপনাদের বন্ধু আরজে মানালি। এবারে খোলা আকাশ পর্বে দেবমাল্যর কণ্ঠে শেষ গানটা তো শুনবো, তবে দেবমাল্য যাওয়ার আগে আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবে?
1: ম্যাম, আসলে এটা প্রথমবার আমার এভাবে লাইভ FM গান গাওয়াটা, খুবই এক্সাইটেড আজকে সবাইকে গান শোনাতে পেরে, এবং ফিউচারে যদি আরও সুযোগ পাই আরও এভাবে গান শোনাবো।
0: নিশ্চয়ই তুমি, তোমাকে আসতেই হবে এই অনুষ্ঠানগুলোতে। হ্যাঁ, তাহলে দেবমাল্য সবার প্রতি ধন্যবাদ জানিয়ে তাহলে অনুষ্ঠান আজকের মতন এখানেই ইতি টানছো, তবে ধন্যবাদটা হবে তোমার অন্য সুরে। তুমি যেহেতু গায়ক তাই গানে গানেই তোমার ধন্যবাদটুকু জানাবে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। হ্যাঁ, এবারে দেবমাল্যের কণ্ঠ থেকে শেষ গানটা শুনবো আজকের অনুষ্ঠানে। তবে হ্যাঁ, দেবমাল্যকে কিন্তু আমরা ছাড়ছি না, অন্য অনুষ্ঠানে কথা দিচ্ছি, আরও আরও আরও আবারও শোনাবো আপনাদের গান।

অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে একটা গান দিয়ে শেষ করলো, যে গানটা আমাদের জীবনে সবচেয়ে প্রয়োজন যে মানুষটা তাকে উৎসর্গ করেই। দেবমাল্য, এভাবেই এগিয়ে যাও। তবে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, যে সিক্রেটটা অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম, সেই সিক্রেটটা হলো দেবমাল্য আমার ছাত্র এবং আমি তার অবশ্যই গর্বিত শিক্ষিকা। আর এভাবেই এগিয়ে যাও দেবমাল্য, অনেক অনেক অনেক শুভেচ্ছা আগামী।

দিনের জন্য, এবং সবাইকে এভাবেই গান শুনিয়ে মন জিতে নাও। খুব ভালো থাকো এবং ভালো মানুষ হও। আজকের মতন শ্রোতা বন্ধুরা, খোলা আকাশ পর্ব এ পর্যন্তই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM উজ্জয়ন্ত।

শ্রোতা বন্ধুরা, এবারে কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলা সংবাদ। তারপরেই শুনবেন স্থানীয় ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। ফিরে আসছি সংবাদের পর।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, নানা ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হৈহট্টগোলের জেরে সংসদের অধিবেশন সারাদিনের জন্য মুলতবি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ছাত্র যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উত্তর ম্যাসিডোনিয়ার রাজধানীতে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির উন্মোচন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। আসি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলি তুমুল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন দ্বিতীয়বার মুলতবির পর বেলা দুটোর সময় আবারও বসলে বিরোধীরা নিট ইস্যুতে স্লোগান দিতে থাকেন। হৈহট্টগোলের মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় পাশ হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণপ্রসাদ টেনেটি বলেন, কল্যাণ ব্যানার্জি মহিলা সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় আপত্তিকর মন্তব্য করেছেন।
1: আজ শ্রী কল্যাণ ব্যানার্জি নে আমারে মহিলা সাংসদোঁ কে সাথ অসংসদীয় ভাষা এবং অসংসদীয় টিপ্পনিয়াঁ কি হ্যায়, জিসকি লিখিত শিকায়ত মাননীয় অধ্যক্ষ জি কো প্রাপ্ত হুয়া হ্যায়, ইয়ে সদন কি গরিমা কে বিরুদ্ধ হ্যায়।
0: উল্লেখ্য, এর আগে একই ইস্যুতে প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও দেখা যায় একই চিত্র, তৃতীয়বার মুলতবির পর বেলা 3টের সময় সবার অধিবেশন আবার বসলে নিট সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। উপাধ্যক্ষ হরিবংশ বলেন, নিট ইস্যুতে সরকার আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের সবার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতারও আবেদন জানান তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, সরকার আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু কংগ্রেস নতুন নতুন শর্ত আরোপ করে আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে।
2: সরকার নি পেপার লিক কা চর্চা কে লিয়ে পুরি তরহ সে তৈয়ার হ্যায়, হামনে পহলে দিন সে কাহা হ্যায়, মে অনুরোধ করতা হুঁ কি চর্চা কব হোনা হ্যায়, চর্চা কা ডিউরেশন অর কিস নিয়ম কে তহত হোনা হ্যায়, মাননীয় স্পিকার মহোদয় সারে পার্টি কে ফ্লোর লিডার সে বাতচিত করকে ইসকা নির্ণয় কিয়া যায় অর ইস দেশ কে যুবাওঁ কো ভবিষ্য কে লিয়ে

0: মুখ্যমন্ত্রীর।
1: বিরোধী দল নেতা মল্লিকার্জুন খাড়গে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে অনড় থাকেন। হৈহট্টগোলের মধ্যে উপাধ্যক্ষ আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ্য, এর আগে রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা ১২টা, পরে দুপুর ২টো এবং ৩টে পর্যন্ত মুলতবি করে দিতে হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে ছাত্রছাত্রী ও যুবদের চলতি বিক্ষোভ কর্মসূচি বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কেন্দ্রীয় সরকার এই স্পর্শকাতর বিষয়ে সব রকম আলোচনার জন্য প্রস্তুত। ব্যক্তিগত স্বার্থে কেউ কেউ ছাত্র যুবদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে শ্রী সিং অভিযোগ করেন।
2: ये अत्यंत दुर्भाग्यपूर्ण है कि हमारे देश के छात्रों और नौजवानों को कुछ लोग अपने राजनीतिक स्वार्थों की पूर्ति के लिए एक राजनीतिक औजार के रूप में इस्तेमाल करने का प्रयास कर रहे हैं। प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हमारी सरकार विद्यार्थियों और नौजवानों की आकांक्षाओं को पूरा करने और उनके कल्याण के प्रति पूरी तरह से प्रतिबद्ध है, और हमारे छात्रों की हर चिंता को सुनना, उसका समाधान करना, यह हम सबकी जिम्मेदारी है।
1: সংসদ অভিমুখে যাওয়া বিক্ষোভকারীদের উপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ দিল্লি পুলিশ ও প্রশাসনকে এই ঘটনা সংক্রান্ত সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ সেপ্টেম্বর। রাজধানী দিল্লিতে নিরাপত্তার স্বার্থে বন্ধ মেট্রো স্টেশনগুলি পুনরায় যাত্রী চলাচলের জন্য আজ খুলে দেওয়া হয়েছে। এর আগে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ডিএমআরসি ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল। উত্তর ম্যাসিডোনিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মিউজিয়াম অব দি সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, মহাত্মা গান্ধী ভারতের সন্তান হলেও তাঁর সত্য অহিংসার বার্তা সমগ্র মানবজাতির জন্য সমান প্রাসঙ্গিক। শ্রীমতী মুর্মু বলেন, দ্বন্দ্বে ভরা অসহিষ্ণু বিভাজিত বিশ্বে শান্তি, সহানুভূতি ও আলোচনার মাধ্যমে সহাবস্থান বজায় রাখার বিষয়ে গান্ধীজির আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। আসিয়ান বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুজনের মধ্যে বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ দ্রব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। শ্রী জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর বলেন, ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যা দুদেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। বিদেশমন্ত্রী আজ পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া, সিঙ্গাপুর এবং কানাডার বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় আধিকারিকদের অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬১ করা যায় কিনা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তা বিবেচনা করে দেখতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ দেশজুড়ে জেলা বিচারকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার একটি আবেদনের শুনানির সময় আজ নির্দেশ দেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বর্তমানে ৬৫ এবং হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে তা ৬২। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৭ জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৬তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সরকার ও সরকার পোষিত সংস্থার কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন, ভাতা বৃদ্ধি, পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। আগামী ৬ মাসের মধ্যে কমিশন তাদের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবে। কমিশনের চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব তথা অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র ফেলো সেন্টার ফর পলিসি রিসার্চ ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পাল এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ দপ্তরের বিভাগীয় সচিব দেবী প্রসাদ কর্ণম। সিকিমের নামচি জেলার সমারদাঙ্গে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনা

0: নাই। এ পর্যন্ত যে 13 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে অন্তত 5 জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা। সুড়ঙ্গের মধ্যে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ত্রাণ ও উদ্ধারের কাজ চলেছে জোর কদমে, তবে বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের স্বল্পতা এবং প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। অশ্লীল কন্টেন্ট প্রদর্শনের অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এই কথা জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সরকার লাগাতার এই ধরনের ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার লালচক এলাকায় জঙ্গি হামলায় আজ এক পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন। হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করতে গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন যে তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। ল্যাভরভ জানান, গতকাল ম্যানিলায় একটি অনুষ্ঠানে তাদের মধ্যে সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছে, সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত হয়। ঝাংঝুতে চায়না ওপেন ব্যাডমিন্টনে অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুড়াকে হারিয়ে মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতের আয়ুষ শেট্টি ইন্দোনেশিয়ার 11 নম্বর খেলোয়াড় আলুই ফারহানকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নানা ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হয়ে হট্টগোলের জেরে সংসদের অধিবেশন সারাদিনের জন্য মুলতবি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ছাত্র যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও সবিতা দেবর্মা তিনি কক্তমা বুবাগ্রকা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু বারত্তাই উত্তর মেসি দুনিয়া নিয়ে বিশিং রাংথং হালক তাই বকরা ক্লাইনানা কবক মুং নারেখা কেন্দ্রনি রেলমন্ত্রী অশ্নি বৈষ্ণব শাখা হাকতর গ্রাঙ্গই তাবু কাইসারা দকচিনি বন্দে ভারত ট্রেন সেপ চল তঙ্গ সালসনি রময় লাইবুমা গনাংখার সি মতাই তাই বাণিক তিনি সিমি কচাম আউলিনী চিবরি মতাই তংথার নগ চেংজাখা উল্লী ডিভিশন লীগ ফুটবল বাতাই লাইমুংনি তিনি থংমুঙ্গ সরু সঙ্গ কপলাই এংখা তাবু কক্তমা শুক্রবৈ রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু বারত্তাই উত্তর মেসি দুনিয়া নি বিশিং রাংথং হালক তাই বকরা ক্লাইনা কবক মুং নারেখা তিনি স্ক্রপিও বানিয়া ফুরামো কক নারেকমাও রাষ্ট্রবক্রক শাখা বানিয়ানি লগি লগি রাংবক সিনমুং তাং সেপ তাই কতাল স্নাম মুং সেপ নি বিশিং তৈ জরা কদকমানি হালক সংসাইতি সানা নাংথাই রাষ্ট্রবক্রক তাইব শাখা তাবুক বানিয়ানি তংহালক নাংমাশুকনি কিসা ফিয়াবা অ জরানি বিশিং আব বাক নই অঙ্গৈমানো চুবামংনি দিখিল ডিজিটাল সেপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিথিস নামখর সাক খাম সেপ তাই তংখর গদালজাক ফাননি শাখা ফানবক সিনখা রাষ্ট্রবক্রক ব ভারতনি ডিজিটাল পাবলিক টাং বেখরেপ তাই ইউপিআই নি হামক্রাইনি ক খুরসাই কথাউই রাং বক্সিনমুংতাই চেতন বাংরানা কবকমুং নারেখা আই এস বি ত্রিবেণী হাকতর নি পুইলাত্রি সেংক্রাক ব্রিরকনি তৈয়ং অভিযান সমুদ্র প্রদক্ষিণ হায়ুং বেড়াই নাইমা সেপ বাই হাকতর নি বরম বাংরেখা হনি শাখা কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং বার্চুয়াল তৈ অ অভিযানী পাইথাক পান্দা মচাংসিং শাখা অ অভিযান ভারতনি হুকুমতাই লুকুফান রায়দন হায়ুংনি দাংসাও রমৈতি শাখা তাই বাই থাংচুকজাক ভারতনি ফুনুকমারি রেখা বতাইব শাখা অ অভিযান

องไก่ทานายเมื่อทางนี้บดลนี้ฐานจากกระทาลายมงไตบานิยารกนี้ข้ากอตอร์องมานี้กระหำพุนุกมารีเลฟเทนเนลกอร์เนลอนุจาบารุตกอร์นี้ตีดุลมาบายนายชายนิจิบาบิชินีเซปเทมเบอร์ตาลนิจิชาชาลมารีมุมไบนิซิมีทางมาลามเรมานีโออบิจันนายชายบารานีกระบังโนติเกลไมล์ไปคล้ายค่ะอีควอเตอร์ไวน์ในไลมาไตไกทำเกรดเก็บกูดีเว้ยหายุงน้อเบรย์ไนมาไปเรค่ะสุพรีมคูร์ตินีฮัสเตได้เกณฑ์รับใบนายกอลจากอัมไซร็อกนี่ดอร์บาร์เบเด็กนี่ออฟฟิเชียลร็อกนี่เลล่ามุงมันมาอุมอร์ด็อกจีนิชบางรีเว้ยอุมอร์ด็อกจิชาคลายนาคอกโนตุยวันชกนันีดากิมุงรักค่ะดอร์บาร์ฟังบอกรักชูร์จกันโตดอร์บาร์ฟังจอยมาลบักจีไตบีโมฮอนนันีกถาจากไอชาเบนช์ฮักกอตุร์กรังเกย์ฮังคอร์ดอร์บาร์ฟังเบเด็กนี่ดอร์บาร์ฟังชงนี่เลงล่ามุงมันมาอุมอร์ด็อกจีนี่บางรีเว้ยอุมอร์ด็อกจีนี่คลายนันีชันมุงโนตุยคลายจากไอชาคอยมุงนี่ขนาดมุงนี่จอร่าอดากิมุงรักค่ะHasti Police ni dagi bhang onurak ni paithak shamung tini Uttar Pradesh ni Bagpat jelani bara uto boshong ni borom rei pairekha Uttar Pradesh ni naimathang ni bakhakte guard of honor bok laizaka Hasti Police ni bakhakte ipar monjak nokhoboi khoroktam officerok paithak ni shamungo manjakha abonokaribo manjakha Uttar Pradesh ni hoda hamkrai montri yakcho Oshim Arun.সংসদ বেরেমনি মন্ত্রী কিরণ রিজিজু শাখা সংসদ নিওয়াতি মলনি অধিবেশনে পুইলানি শালনি সিমি নিট আমজুকমুনি সংমং বলাই আউট অংমা পাটি মুনতই ককলাম শালাইমাওয়া তিয়ার অংজাক থাপাং সংসদ ভবন ককতু মাথুমনাই রক্ন ব শাখা বমতই রাইদেতে অ ককলাম শালাইনাই আব জংনানি নাংনাই বতাইব শাখা নিট আমজুকমুনতই দাইতিন অ ককলাম শালাইনা মুচুংজাক হাফাং হায়ং বানিয়া মথা WTO নি সদর নাইখংগ সংজাকজাক ফিলছার বানিয়া রাইদা ককলাম শালাইমাও ভারত শ্রাই শ্রাইতাই ফেরলাইমং করে দালবিদাল বানিয়ানতই নাংকুকমানি ককন খুরসাখা ককলাম শালাইমাও হায়ং বানিয়াও হাকতনি বাংতংমা সামুংনি শাখাও ফানবক্সিনকা ভারত বানিয়া তাংকরা রাজেশ আগ্রওয়াল হায়ং বানিয়া শেপ বাই ভারতনি হালকতাই বানিয়া কক খালাইমা ফরনানি বুই হাকতনি রাংবক্সিনমংতাই হামসাজাক হাকত রকনি চুবাচু বাই বানিয়া হালক করা খালাইনানি চাইতকমংনি ককন ব খুরসাখা আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে অকক্তমা খনাই দংবায়ো আকাশবাণী কক্তমানি আপডেট মানা নিবাগেই লগ ইন ক্লাইডি www.newsonair.com নিউজ অন এ আই আর অ্যাপ স্টে টিউটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম ও এ আই আর নিউজ অ্যালার্টস ইউটিউব নাইডি নিউজ অন এ আই আর অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে কক্তমা আপডেট মানাকে টিউটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গান সালচিনির মই লাইবুমা গনাং খারসি মতাই তাই বানিক তিনি সিমি কচাম আউলিনি চিব্রেই মতাই তংথার নগ চেংজাখা তিনি ফুঙ্গ মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা অ খারসি বানিক ন চেঙ্গে রেখা মন্ত্রীয়করা কক নারকমা ও শাখা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী কাইসা ভারত কাহাম ভারত খ্লাইতি সানানি খাকামুং নাহরে ত্রিপুরা লাইবুমা তাই হুকুম তংথার থাই হাস্তে হাপাং ত্রিপুরানি লাইবুমা হুকুমতাই বেড়াইখিরি ন হায়ুং বেরম তুনছাই রেনানি বাকে সামুং খ্লাই দঙ্গ খারসি তের অবনীন কাইসা নাংকুকমানি বেড়া মন্ত্রীয়করা শাখা বিশি কলকমা রমিন অ তের কাইসা তংকথারনি তের সিমিয়া আবো কাইসা হাস্তেনি কথালাইমুং থানসা তাই কাইসা মালাইমুংনি কাহাম নাহারমুং পান্দানো লামসগৈ ককনারেখা খারসি তের তাই বাণী কমিটিনি চেয়ারম্যান এমএলএ রতন চক্রবর্তী কখরাং তীরপ্রা খ্লাইতি সানানি নাহারাইন খারসি বাণী কমিটিনি বখাক্তি অ বিশিনি কক বথমা অংখা এক পের মাকে নাম তিনি সিমি শালচিনি খারসি বাণীকনি যুগালিমা বাই আরো মাকনা ফাংচারাব বাকজাকি তঙ্গ ত্রিপুরা লাইবমা গনাং চিব্রেই মতাই এবার খারসি মতাই বিশি কদকমানি সিমিন কাইসা তংকথারতাই হুকুমনি তের ত্রিপুরানি লোকরকনি খাকামুংতাই হিন্দু তংথার কথা লাইউন অ বাণীক ন সংসার জাগ খনাদি আবনতই কাইসা ককমু খারসি ককথাইনি কগবুবাগাংখা হামিয়ানি ইয়াকাগ্রনা অ পয়তনি বিশিংতিন হায়ুংন হামিয়ানি ইয়াকাকজাক খাইনা নাহার মুংনতেই অ মতাইডিনানি চেংজাকমানি মানিক্য বুবাগ্রানি জরানি সিমি অ মতাইডিনা চেংজাকগৈ বুবাগ্রানি নুকুঙ্গ আবুনি আলাইদা বরমানো মতাইডিমানি রাইদা বুবাগাংখা চিব্রৈ মতাইন সাইদ্রা তৈমাবো তলাঙ্গৈ তৈতু কুরুমা তৈ মান্ডব আচুগৈ ফিরমুং আবহ তের তংখানি রায়দাব সিমি খাজা গিয়া আব ত্রিপুরানি খুরজা জাকথাই হদাতাই হুকুমুনি কত তেরেঙ্গৈ সিনিমুং মানখা গজামাগুর তোলাব নখা শালসনি রমই সংসাজাক অ তের নু কিতিঙ্গৈ বাণীক সংসাজাগ আর আমজাই তংরাইদা হুকুমু ইয়াকনি স্নামঘর আমজাইনি বানিয়াতেই হুকুমুনি সংসাজাক পান্দা কতাল আজাইসংনি বিশিঙ্গ লাইবুমানো রমই

0: দিশাও আবনি লগি নাইকল ফাংনি জেতন বাই নাই মথাং বেড়াইখ্রি তৈ তাং বেখ্রে ফামক্রাই খ্লাই অ তের তাবুক হাকতর তৈ হাকতর ফাতারনি বেড়াইনা ফাইনাই রকনব খা সতনো আবাই চিব্রি মতাই তাবুক টংথারনি পৈতু থাইসিমিয়া ত্রিপুরানি লাইবুমা রাংথংতে বেড়াইখ্রিনিব কাইসা নাংকুকমা দাংসা কক্তমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
1: হাকতর গ্রাঙ্গে তাবুক কাইসারা দকচিনি বন্দে ভারত ট্রেন সেপ চল তঙ্গ কেন্দ্রনি রেলমন্ত্রী অশ্নি বৈষ্ণব তিনি লোকসভা ও অকথুম নরেখা বসাকা থাংলাইশো খ্লাইনাই রক্ন কাহাম সেপ রেনা নিনাহারি রেলওয়ে হাকতরনি টাং সেপ বাই ডিজাইন খ্লাইজাক তাই স্নামজাক বন্দে ভারত ট্রেন চল খ্লাইজাক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উল্লে ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি তিনি থংমুঙ্গ সৌরসংঘ কপলাই অংখা উমাকান্ড মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাও সৌরসংঘ ছা বুকজা গোলনি ফেরবাই ত্রিপুরা স্পোর্টস স্কুল ন মেচেনখা গুমতি হাঙ্কর শাখাম নক সিসিইউ তাই সানজাও আউটডোর চেংজাক তঙ্গ কাইডক থুয়াম গনাং সিসিইউ ও তিনি খড়কসা শাখাম হামিয়ানো ব তিখলাইজাখা তাংশাল সরাংশাল ছাংরংশাল তাই চাশাল ও শাল ব্রে সানজা জরা ওপিডি তাই আউটডোর ফিয়কজাক তঙ্গানো শাক নাই ক্রেংরক আবো শাক নাই নায়েন তিনি খারসি মতাইনো রোগী হাপাংনি লেংলামং তংমা বাই খনা সানজাও আউটডোর ফিয়কজাক তঙ্গানো তাবুক নবর দিবানী কক বসকাং দামনৈচি ব্র সালচি গুমতি সালগ্রা হাঙ্কর গবং ওয়াতে ওয়াই মানো হনে সজাগ মংরেখা নবার তৈবার নাইখং খনা সালনি সাকানি তুংমারি থামসিনি ডিগ্রি তাই খামানি নৈজিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামসিসা দশমিক নৈ ডিগ্রি তাই খামানি নৈজিবা দশমিক ব্রে ডিগ্রি সেলসিয়াস কক্তমা পাইনানি সাকাং কক্তমা বুবাগ্র তৈবাসা সাফির রাষ্ট্রবক্ষক দ্রৌপদী মুর্মু ভারত তাই উত্তর মেসিডোনিয়ানি বিশৃঙ্গ রাংথং হালক তাই বক্রাক লাইনানা কবক মুংনা রেখা কেন্দ্রনি রেলমন্ত্রী অশ্নি বৈষ্ণব সাকা হাকতর গ্রাঙ্গী তাবুক কাইসারা দকচিনি বন্দে ভারত ট্রেন সেপ চল দঙ্গ সালচিনি রমই লাইবমা গনাং খারসি মতাই তাই বাণিক তিনি সিমি কচাম আউলিনি চিব্রেই মতাই তংথার নগ চেংজাখা ওল্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইলাই মুং তিনি থংমুঙ্গ সৌরস্তঙ্গ কপলাই অংখা কক্তমা তিনি বাকে অরণ্য পাখা উল্লি কক্তমা আওয়াই অঙ্গনা খনা ফুং দামসিনী সতী ব্রিজিও

0: Our census, our progress.
1: In the first phase of census, the house listing and housing census will be conducted. This will record details about your dwelling and housing. Let us make this effort successful through our participation. Let every person join, every household take part, and let the nation move forward. Census 2027, our census, our progress.
2: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আজ থেকে শুরু হলো 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খাটি পূজা ও মেলা। সাংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনায় সরকার প্রস্তুত। গোমতি জেলা হাসপাতালে সিসিইউ ও সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবলে আজকের খেলায় শরৎ সংঘ জয়ী। 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খাটি পূজা ও মেলা আজ থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে। আজ সকালে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খাটি মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ত্রিপুরা ঐতিহ্য ও সংস্কৃতির তীর্থভূমি রূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ভারত শ্রেষ্ঠ ভারতের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। রাজ্য সরকার ত্রিপুরার ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। খাঁচি উৎসব সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, শতাব্দী প্রাচীন এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, খাঁচি রাজ্যে সম্প্রীতি, ঐক্য, সংহতি এবং সামাজিক মেলবন্ধনের এক উজ্জ্বল নিদর্শন। ভাষা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষের অংশগ্রহণ।

0: খার্চি উৎসবের সবচেয়ে বড় শক্তি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খার্চি উৎসব মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে খার্চি মেলা কমিটির উদ্যোগে বছরের খার্চি উৎসবের ভাবনা নির্বাচন করা হয়েছে এক পের মাকে নাম, অর্থাৎ মায়ের নামে একটি বৃক্ষরোপণ। এই উদ্যোগের অংশ হিসেবে সাত দিন সরকারি উদ্যোগে খার্চি মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ আজ থেকে শুরু হয়েছে। সাত দিনব্যাপী খার্চি উৎসব মেলা আগামী 28 জুলাই পর্যন্ত চলবে। ত্রিপুরার ঐতিহ্যবাহী চতুর্দশ দেবতার পুজো বা খার্চি পুজো শতাব্দী প্রাচীন এক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। ত্রিপুরার জনজাতিদের বিশ্বাস ও হিন্দু ধর্মীয় আচার মিলিয়েই জাতি ধর্ম নির্বিশেষে এই পূজার প্রচলন। একটি প্রতিবেদন।
1: খার্চি শব্দের অর্থ অশুদ্ধি দূর করা, এই বিশ্বাস থেকেই পৃথিবীর শুদ্ধিকরণের উদ্দেশ্যে এই পূজা অনুষ্ঠিত হয়েছিল এবং মাণিক্য রাজবংশের সময় এই পূজার সূচনা হয়ে রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় তা বিশেষ মর্যাদা লাভ করে। পূজার অন্যতম প্রধান আচার হল চতুর্দশ দেবতাকে নদীতে নিয়ে স্নান করানো এবং পুনরায় মন্দিরে প্রতিষ্ঠা করা। বর্তমানে এই পূজা শুধুমাত্র ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, এটি ত্রিপুরার অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। পুরাতন আগরতলায় সাত দিন ব্যাপী এই উৎসবকে ঘিরে বসেছে বিশাল মেলা, যেখানে লোকসংস্কৃতি, হস্তশিল্প, স্থানীয় ব্যবসা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যকে তুলে ধরে। একই সঙ্গে প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা, পর্যটন এবং পরিকাঠামোর উন্নয়ন ঘটায়। এই উৎসব এখন দেশ বিদেশের পর্যটকদেরও আকর্ষণ করছে। ফলে চতুর্দশ দেবতার পূজা আজ শুধুই ধর্মীয় বিশ্বাস নয়, ত্রিপুরার ঐতিহ্য, অর্থনীতি এবং পর্যটনেরও এক গুরুত্বপূর্ণ অংশ। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা।
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ বলেছেন, সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের তিনি জানান, কোন নিয়মে এই আলোচনা হবে তা নির্ধারণ করা প্রয়োজন। তিনি আরো বলেন, নিট পরীক্ষা নিয়ে দ্রুত পূর্ণাঙ্গ আলোচনা করতে চায় সরকার। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র সদর দপ্তরে অনুষ্ঠিত অষ্টম বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে ভারত স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে বিশ্ব বাণিজ্যে দেশের ক্রমবর্ধমান ভূমিকার উপর গুরুত্ব দিয়েছে ভারত। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সঙ্গে ভারতের সম্পর্ক এবং বাণিজ্য চুক্তির বিস্তার, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ও উন্নয়নশীল দেশগুলির পারস্পরিক সহযোগিতার প্রতি সফল সমর্থনের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রচেষ্টাকে তুলে ধরেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় বাণিজ্য বিভাগ জানিয়েছে, অন্তর্ভুক্তিমূলক বিশ্ব বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। বর্তমানে সারা দেশে 162টি বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু রয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ লোকসভায় এ তথ্য জানান। তিনি জানান, যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে রেলওয়ে দেশীয় প্রযুক্তিতে নকশা করা ও নির্মিত বন্দে ভারত ট্রেন চালু করেছে। সুপ্রিম কোর্ট আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিচার বিভাগীয় আধিকারিকদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 61 বছর করার বিষয়টি বিবেচনা করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সারাদেশে জেলা বিচার বিভাগের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করার দাবিতে দায়ের করা একটি আবেদনের শুনানির সময় এ নির্দেশ দেয়। সর্বোচ্চ আদালত সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের নিজ নিজ এখতিয়ারভুক্ত হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে। যদি তারা সম্মত হয়, তবে সেই রাজ্যগুলির বিচার বিভাগীয় কর্মকর্তাদের 61 বছর বয়স পর্যন্ত চাকরিতে বহাল থাকার অনুমতি দেওয়া হবে। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অনুরাগের শেষকৃত্য আজ উত্তরপ্রদেশের বাগপত জেলার বারাউতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন হয়। উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। শোভাযাত্রায় প্রায় 1 কিলোমিটার দীর্ঘ শোক মিছিল করা হয়। রাজ্য পুলিশের পক্ষে IG ইপ্পার মঞ্চাক সহ 3 জন আধিকারিক শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন উত্তরপ্রদেশের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অসীম তরুণ। প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরা আজ সোনামুড়া মহকুমায় একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। তিনি মেলাঘরের জগন্নাথ টিলার গুণ্ডিচা মন্দিরে যান, সেখানে জগন্নাথ দেবের পূজার্চনা করেন। টাউন হলে আয়োজিত সাংগঠনিক বৈঠকে শ্রী দেবরায় বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা সভাধী নেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক তফাজ্জল হোসেন, বিন্দু দেবনাথ, বিজেপির সিপাহীজলা দক্ষিণাংশ কমিটির সভাপতি প্রসেনজিৎ ঘোষ প্রমুখ। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালি। এছাড়াও

আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। গোমতি জেলা হাসপাতালে সিসিইউ ও সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু হয়েছে। 6 সজ্জা বিশিষ্ট সিসিইউতে আজ একজন রোগীকে ভর্তি করা হয়েছে। সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার এই 4 দিন সান্ধ্যকালীন ওপিডি বা বহির্বিভাগ খোলা থাকবে। তাতে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখবেন। আজ খার্চি পুজো উপলক্ষে সরকারি ছুটি থাকায় আগামীকাল সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু থাকবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজ এ সংবাদ জানানো হয়েছে। বিপর্যয় ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরা জেলা বিপর্যয় ব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের উদ্যোগে জেলার ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশন সেন্টারে স্থাপিত সাইরেন প্রত্যেক শুক্রবার সকাল 11:01 থেকে সকাল 11:02 মধ্যে বাজানো হবে। একই দিনে একই সময়ে জেলার ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর মহকুমা কার্যালয়, জেলার আটে ব্লক, কদমতলা, কালাছড়া, যুবরাজনগর, পানিসাগর, দামছড়া, লালজুরি, দশদা, চম্পুহিল কার্যালয়েও এই সাইরেন বাজানো হবে। সাইরেন ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য শুধুমাত্র সাইরেন বাজানো হবে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। খেলা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় সরসংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সরসংঘ 1-0 ত্রিপুরা স্পোর্টস স্কুলকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টার উত্তর জেলা গোমতি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। আজ থেকে শুরু হলো 7-দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনায় সরকার প্রস্তুত। গোমতি জেলা হাসপাতালে সিসিইউ ও সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে আজকের খেলায় সরসংঘ জয়ী। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্জ এফএম উচ্চ আন্তুতে। টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চ আন্তু। রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। শ্রোতা বন্ধুরা, বুধবারের সন্ধে মানেই রাত 8:05 যখন ঘড়ির কাঁটা, ঠিক তখন আমরা নিয়ে আসি আপনাদের জন্য আপনাদের পছন্দের পর্ব রংমহল। আর আজ যেহেতু মাসের চতুর্থ বুধবার, তাই চতুর্থ বুধবার এবং দ্বিতীয় বুধবার আপনারা জানেন নাটক নিয়ে আসি আপনাদের সামনে। আর তাই আজ সিদ্ধার্থ হালদারের রচনায় জীবন যেরকম নাটকটি আজ আপনাদের সামনে তুলে ধরছি।

আমি বাড়ি ফিরছি। মফস্বল শহরের এই শীতের রাত 10টা বাজতে না বাজতেই ঘন কুয়াশায় হাত মুখ ঢেকে দীর্ঘ শ্বাসের মতো বয়ে চলেছে আমার কানের দুপাশ দিয়ে। না, কাব্যি করছি না, কারণ তাই তো, কারণটা আপনারা কি করে জানবেন? আমার সঙ্গে তো আপনাদের পরিচয়ই নেই। নেই আবার আছেও। আমি, আমরা, আমরা অনেকটা ভগবানের মতো, ঈশ্বরের মতো, সর্বত্র আছি, সবখানে। আমি, আমাদের পরিচয় মাত্র 3টি অক্ষরে। এত বড় পৃথিবীতে এত বৈচিত্র্য, আলো আধারি আর স্বপ্নে ভরা পৃথিবী।

0: আপনাদের ঝকঝকে ফুরফুরে জীবনের পাশে আমরা আছি মাত্র তিনটি অক্ষরের অধিকার নিয়ে, আর তাতেই আমাদের সব পরিচয়, আমাদের ঠিকুজি কুষ্টি, জন্ম মৃত্যু, স্বাদ আহ্লাদ, আশা ভালোবাসা, কাজকর্ম, যা ওইটাই তো নেই। হ্যাঁ, আমাদের পরিচয়, আমরা বেকার, বেকার। আভিধানিক অর্থ যাই হোক, আপনাদের চোখে বেকার মানে কর্মহীন, উদ্দেশ্যহীন, একটা উড়নচণ্ডী, একটা ভ্যাগাবন্ড, একটা শত্রুর মেজদা ভারী সুন্দর বলে জানেন, তোরা হলি ছাতা, বুঝলি, ব্যাঙের ছাতা, এক একটা রাবেশ। সতুটাও আমাদের দলে, মানে বেকার। শীতের মধ্যে কোথায় চলেছিস? তোর মা কোথায় রে?
1: মা তো সন্ধ্যেবেলা গেছে, ফিরবে অনেক রাতে। জানো চাদর দাদা, মা বলেছে কাল আমায় লাল ফিতে কিনে দেবে।
0: তাই বুঝি, খুব ভালো। এখন যা, শুয়ে পড়বি যা।
1: ও মা, এখন শুবো কে গো? এখনো তো হোটেলের দরজাই বন্ধ হয়নি। দরজা বন্ধ হবে, সব আলো নিভবে, তবে তো বারান্দাটা খালি হবে, তবে তো আমি শুবো। আমার এখন কত কাজ।
0: কাজ? তোর আবার কি কাজ রে?
1: হ্যাঁ জানো চাদর দাদা, আজ না আমি ভাত দিয়েছি,
0: তাই নাকি?
1: একটা খালি দুধের কৌটো বড় কাল মানিয়ে এসেছিল মনা দাদুর চায়ের দোকান থেকে, ওই কৌটোর মধ্যে আজ ভাত রাখি। মন করেছি তিনটে ইট দিয়ে ফুটো কাটা আর ভাঙ্গাচোর আটকানা গাড়ির চাকা গুজি দিলাম, দিব্যি টকবক টকবক করে ভাত ফুটলো। জানো জানো চাদর দাদা, এই ফোলা ফোলা নরম নরম গরম ভাত গন্ধটা নাকে গেলেই খিদে পায়।
0: তো যা খেয়ে নিয়ে যা।
1: ও মা, এখন খাবো কি গো? মা আসবে তবে তো খাবো, মারও তো খিদে পায়। আজ মুচি দিয়ে গরম গরম ভাত খাবো। কদিন থেকে শুধু পাউরুটি খাচ্ছি মন্টুর দোকানে, কামড়ে খেতে মুখে ব্যথা হয়ে গেছে, আজ ভাত খাবো।
0: তাই এত খুশি? হ্যাঁ
1: তাই তো, তোমাকে ডাকলাম এই কথাটাই বলবো বলে।
0: ঠিক আছে ঠিক আছে, যা এই শীতে আর হাঁটিস না, বারান্দায় গিয়ে বসে থাক। গায়ের কাপড় কি রে, ওটা কি গায়ে জড়িয়েছিস?
1: বস্তা গো, পেঁয়াজের বস্তা, আজ মন্টুর দোকানের সামনে অনেকগুলো রুটি শুকোতে দিয়েছিল, আমি চুপি চুপি একটা নিয়ে এসেছি। কি গরম, একটু শীত লাগছে না আমার।
0: চুরি করেছিস?
1: আমার বুঝি শীত করে না।
0: তাই তো তাই তো, তোরও তো শীত গ্রীষ্ম বোধ আছে, তুইও তো মানুষেরই বাচ্চা। বেশ করেছিস, খুব ভালো করেছিস, চুরি করেছিস। এখন যা, মা এলে নুন ভাত খেয়ে পেঁয়াজের বস্তা গায়ে জড়িয়ে মা বেটিতে আজ তোপা ঘুম লাগাবি হোটেলের বারান্দায়। হ্যাঁ যা যা।
1: ঠিক বলেছ, যাই, কাল আবার তোমায় ডাকবো, আবার একা একা কথা বলতে বলতে চলে যেও না যেন।
0: পদ্মা মানে পাঁকে জন্মজার, রাইট? পদ্মা নামটা ওর মা না বুঝি একেবারে ঠিকঠাক রেখেছে। পদ্মার মা সন্ধ্যেবেলা বেরিয়েছে, মাঝরাতে ফিরবে, হাতের মুঠোয় থাকবে ঘামে ভেজা একতলা টাকা, কিন্তু থাকবে না যা। যাগ গে, নইলে পাঁকের মধ্যে পদ্মা না জন্মাবে কি করে? ওকে আমি প্রথম যেদিন দেখি, এই তো আমি আমি করছি, আমিটা কে আপনারা তো এখনো জানেনই না। অধমের নাম পার্থ, পার্থ সারথি সেন, এক যুগ, হ্যাঁ তা প্রায় এক যুগ আগে গ্র্যাজুয়েটেড অর্থাৎ স্নাতক হয়েছি, সিনিয়র মোস্ট বেকার। টিউশনই করি, রোজগার মাসে 350 টাকা, মাঝে মাঝে কমেও যায়। পিতৃদেব স্বর্গারোহণ করেছেন 6 বছর, বৃদ্ধা মা আর আমি পিতৃদত্ত ভাঙা বাড়িতে কোনো রকমে ঢুকছি, মানে আপনাদের ঝকঝকে জীবনের পাশে ছেঁচড়ের মতো বেঁচে আছি। আমার জীবনে এটুকুই যা বলছিলাম। বছর 5 আগে এমনি এক শীতের রাতে টিউশনি সেরে ফিরছি,

0: আর একটু হাঁটো, আর একটু হাঁটো বাবা পার্থ সেন। ওই যে রঙ্গা হোটেল এসে গেছে, তারপর মাত্র আধ মাইল, তারপরেই তোমার বাড়ি, তোমার জোড়া তারা দেয়া ঘর, তোমার রুগ্না বৃদ্ধা মা, আর তোমার জন্য বেড়ে রাখা ঠান্ডা ভাত, আর তোমার সহযোগী, তোমার সাম্রাজ্য, তোমার কাঠখোট্টা বিছানা। রুকুম নেই, রুকুম নেই, রুকুম নেই। আরে হোটেলের বারান্দায় ওটা কি? একটা বাচ্চা না? হ্যাঁ তাই তো, এই শীতের মধ্যে খালি গায়ে চিত হয়ে শুয়ে আছে, মরে গেছে, ডেড বডি, কেউ নিশ্চয়ই ফেলে দিয়ে গেছে। দেখি তো, না এই তো পেটটা ওঠানামা করছে, এটা তো ঘুমোচ্ছে, শালা ঘুমেরও গলিয়ারি, গায়ের ক্যাঁতাটা দুপাশে চড়িয়ে উদম হয়ে গেছে, ঘুম ঘুম ফেলে দিয়ে গেছে নিশ্চয়ই। যাকে ক্যাঁতাটা আবার ভালো করে জড়িয়ে দিই। না না না না, ঘুমো ঘুমো নবাব নন্দ, না নন্দিনী, লেপখানা, ঘুমো ঘুমো।
1: কি হচ্ছে কি দেখি? হ্যাঁ ক্যাঁতাখানা হাতে নিবার তালে আছিস, কি করছিস? নিয়ে পড়ে ক্যাঁতটা খুলছিলি, বল বল খুলছিলি কি না বল।
0: এই ছাড়ো, হাত ছাড়ো, তুমি এর মা, বাচ্চাটাকে উদম ফেলে কোথায় হা হয়েছিল? হ্যাঁ
1: বাবা, ক্যাঁতা চুরি করছিলে না তালে? তা ক্যাঁতা নাচছিলে কেন? দরকার তো মেয়ের মায়ের সঙ্গে, এই তো তোমার সামনে দাঁড়িয়ে ছিরিমতি হিরে সুন্দরী, বলো কোথায় বসবে?
0: চুপ! শীতের মধ্যে বাচ্চা মেয়েটাকে খোলা বারান্দায় ফেলে রেখে ঘুরে বেড়াচ্ছ, লজ্জা করে না তোমার?
1: বুঝলে তোমরা তো এমনি এমনি পয়সা দেব, তোমাদের সোহাগ করে খুশি করতে হবে, তারপরে তো
0: বসবে
1: তো বসো, নিজে নিজে রোজগারের টাইম নষ্ট করো না।

সেদিন ওর কথার কোনো জবাব দিতে পারিনি। জানেন, নিজেই পাঁচই পাঁচটা বছর ধরে দেখছি কি একে ছিবড়ে করে দিচ্ছে হীরা, না তিল তিল করে বড় করে তুলছে মেয়েটাকে, ফুটফুটে মেয়েটা, হাসছে খেলেকে পাচ্ছে। আচ্ছা আচ্ছা বাবে, কুড়িয়ে পাওয়া টায়ারের আগুনে ভাত রেঁধে খেয়েও ওটা এত ফুটফুটে হলো কি করে? ওই যে শুনলেন আমায় ডাকছিল চাদর দাদা, স্কুল ওই ওর গায়ের চাদর ঠিক করতে গিয়েই তো ওদের প্রথম দেখলাম, তাই ওর মা ওকে শিখিয়েছে আমি নাকি চালে চাদর দাদা। হ্যাঁ, এরপর থেকে পদ্মার মা কেন যেন আমায় একটু অন্য চোখে দেখে।

0: ও বাবু, ও বাবু, ও বদনং বাবু।
1: আরে সেদিন রাতের বারান্দায় ফেলে রাখা মেয়েটার মা না আমায় ডাকছে, চেপ বাবা।
0: ও বাবু, একটু শুনে যাবেন, এদিকে আসবেন একটু, ভয় করছে, কেউ দেখে ফেলবে।
1: আমার আবার ভয়। কি কি ব্যাপার, ডাকছো কেন? তোমার মেয়ে কই?
0: ওই হতা, দেখো না রোদে ফেলে রেখেছি।
1: আচ্ছা মানুষ তুমি, যা হোক রাত্রিরে ঠান্ডায় উদম ফেলে রাখো, আর দিন হলে রোদ্দুরে।
0: তেল মাখিয়েছি গো, আজ আটা না তেল কিনে ওটাকে মাখিয়েছি, দেখছো না কেমন চকচক করছে।
1: খুব ভালো করেছো, তা আমায় ডাকলে কেন?
0: বাবু সেদিনকে রাতে তোমায়
1: নাকি
0: বলতো, আগ করনি তো
1: আমার।

0: রাগে তোমার কি আসে যায়?
1: কোন ঝামেলা রাগে এই হীরে সুন্দরীর কিচ্ছু যায়ও না ছেও না ছেও না, বুঝলে? আকাশে সূর্যিটা নিবলে সব লাগরের রাগের পশরা এই হীরের পায়ের তলায়।
0: জানি জানি, ওসব শোনাও কেন আমায়?
1: সে কথা নয় গো বাবু, তোমার মনটা নরম, মানুষটা তুমি ভালো। নইলে কত লোক তো এলো গেল, কই আমার পদ্মার গায়ের কেতাখান সরে গেছে বলে কেউ তো দুদণ্ড দাঁড়ালো না কোনোদিন। কেউ তো কোনোদিন বলেনি গো পদ্মারে একা ফালায় কোথায় হাওয়া খাচ্ছিল হীরে রাক্ষসী। তোমার মুখে শুনলাম সে কথাটা, কেন জানি না বাবু গো, তোমায় বড় ভাই বলতে বড় স্বাদ যায়।
0: ঠিক আছে ঠিক আছে, না হয় আমি তোমার বড় ভাই হলাম। তো তোমার পদ্মার বাবা কোথায়?
1: বাপ কোথায়? বাপ, ওদের বাপ থাকে।

0: বড় ভাই বলতে বড় স্বাদ যায়।
1: ঠিক আছে ঠিক আছে, না হয় আমি তোমার বড় ভাই হলাম। তো তোমার পদ্মার বাবা কোথায়?
0: বাপ কোথায়? বাপ ওদের বাপ থাকে না। হেয়ার গপে পদ্মা আসে, আবার পদ্মার গপে। না না, আমার পদ্মারে আমি মানুষ করব। আমার পদ্মা

0: সেই আশায় বুক বেঁধে নিজেকে ছিবড়ে করে দিচ্ছে হীরা। না, মেয়েকে পড়াবে স্কুলে, মানুষ একটা দিনের কথা আমার খুব মনে পড়ে জানেন। এই বছর খানিক আগে খুব জ্বরে ভুগেছিলাম, দুদিন ছাত্র পড়াতে যায়নি। সতু আর আনিফের সঙ্গে মন্টুর দোকানটায় বসে আড্ডা মারছিলাম।
1: এক কাপ চা, একটি টাকা, এর চেয়ে গরম জলও ভালো বোধ হয়।
2: চেপে যা নবাব, চেপে যা। ঘরে তোমার দুধে সেদ্ধ দার্জিলিং পাতার চা জোটে না কি রোজ?
1: সত্যি বলতে কি জানিস আনিফ, চা জোটেই না।
2: তাহলে মন্টুরে হাজারবার সিদ্ধ করা চা আমার কাছে বেহেস্তের শবনম, কাবিলে তারিফ।
1: যা বাবা, তুই যে শায়েরি শুরু করলি আনিফ, তুই মায়েরি পাঁটা ছাগল কাটা বন্ধ করে কলম ধর, বড় না হোক মাঝারি মাপের কবি হতে পারে।
2: আয় আয় শুধু খবরদার, আমি খাঁটি মুসলমানের বাচ্চা, পাঁঠার মাংস বলে শালা ছাগল বিক্রি করি না, মনে রাখিস। কি করবো রে ভাই, গরিব বাপটা আমার, বড় আশা করে মাধ্যমিক পর্যন্ত পড়ালো, ভেবেছিল আব্দুল কসাইয়ের ছেলে অফিসের বাবু হবে। বুদ্ধ বাপটা আমার, দুনিয়াটাকে পাঁঠার গলায় ছুরি চালানোর মতো সহজ ভেবেছিল। খোয়াব, আয় রে খোয়াব।
1: এই ছাড় তো ছাড়, ভাল লাগে না সবসময় এসব। এই এই পার্থ, তখন থেকে কি গুম হয়ে বসে আছিস? এই কি ভাবছিস তখন থেকে?
0: না রে কিছু না।
2: কি কিছু না? এতক্ষণ আমরা বক বক করছি, তোমার জোবান তো খামোশি আছে বাপ, ক্যাফো নেই কেন?
0: ভাবছিলাম হীরার কথা।
1: হীরা? সেই হোটেলের বারান্দার মেয়ে ছেলেটা?
0: হ্যাঁ রে, ও না, ও দাদাকে মানে ওর মেয়েটাকে লেখাপড়া শেখাতে যায় আমায়।
2: দেখ পার্থ, কদিন থেকে কথাটা তোকে বলবো বলবো করছিলাম, ওই মেয়ে মানুষটার সঙ্গে তোর মাখামাখি, পাঁচজনে ভালো চোখে কোনো দিনই দেখেনি, এতদিন কেউ মুখ ফুটে বলেনি কিছু, আজ বলছে।
0: মাখামাখি মানে?
2: মানেটা না জানি না। সেদিন আমার এখানে মাংস নিতে এসে তোদের পাড়ার সুরেন আর ওই যে ওই সেদিন নতুন চাকরি পেল ছোড়াটা, কি যেন নাম?
1: পঞ্চা? মানে পঞ্চানন?
2: হ্যাঁ।
0: কি বলছিল?
2: বলছিল তোমার গোষ্ঠীর পিন্ডি। কি দরকার রে তোর একটা রাস্তার মেয়ে ছেলের সঙ্গে এত কথা বলার? ভাই হয়েছেন, ধর্মের ভাই, কে বুঝবে কে বুঝবে? তুমি পার্থ সেন একটা মেয়ে মানুষের ভাই, কে বিশ্বাস করবে? ওর কোচিনের গায়ের চাদর ঠিক করে দিতে তুই রঙ্গা হোটেলের বারান্দার অন্ধকার কোনটাতে উঠেছিলি, কে বিশ্বাস করবে? হীরার সঙ্গে তোর কোনো?
0: এ আমার কথা নয় রে, ওরা যখন বলা বলি করছিল, যখন বলছিল বেকার তো বয়সও হয়ে যাচ্ছে, সেজন্যই নাকি তুই হীরার কাছে বিশ্বাস কর, বিশ্বাস কর পার্থ, পাটা কাটার ছুরিটা দিয়ে দুটোর গলা পাক করে দিতে ইচ্ছে হচ্ছিল। শতু, আনিফ, তোরা তোরা আমায় বিশ্বাস করিস না, তোরা বিশ্বাস করিস না হীরা, মেয়ে মানুষ হীরা বেকার পার্থ সেনের বোনের মতো হতে পারে বল?
1: তুই প্রথম যেদিন আমাদের বলেছিলি হীরার কথা, আমরা সবাই মিলে যাইনি হীরার

0: তাকে দেখতে? হীরা আমাদেরও ভাই বলেছিল, মনে আছে তোর?
1: আছে রে, মনে আছে। জানিস জানিস, আরেকবার ইচ্ছে হয় হীরাকে নোংরা থেকে, এই ডাস্টবিন থেকে টেনে তুলে আনি। পারি না, পারি না রে। আমরা যে বেকার, স্বাদ আছে, সামর্থ্য নেই।
0: অথচ দেখ, ভাবতেও অবাক লাগে, পঞ্চাটাই সেদিন ফ্যা ফ্যা করে ঘুরে বেরিয়েছে, চাকরি নেই, আমেরিকা ঘুরে কোন মামানা পিষে এলো, পঞ্চা দিব্যি চাকরি বাগিয়ে নিল।
2: আর রাতারাতি বদলেও গেল, বেকার নয়, চাকরি পেয়েছেন মামাকে তেল মেরে। বাবু এখন সাকা।
3: কি গো, তোমরা জোরে জোরে ঝগড়া করছো কেন? মা বলেছে জোরে কথা বলে না, ঝগড়া জাতি করে না, লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে হয়।
2: আরে পদ্মা তুই আয়,
3: মারবে
0: কে?
3: ওই মন্টু জামালা।
0: কেউ মারবে না, আয়।
4: ও জাদুর দাদা, মা আমায় পাঠালো, আমি কিন্তু এক্ষুনি চলে যাব, আমার কত কাজ।
1: হ্যাঁ হ্যাঁ যাবি, পাকা বুড়ি। বিস্কুট খাবি?
4: খাবো।
5: এ মন্টু, দুখানা নারকেল বিস্কুট নিয়ে আয় আমার নামে।
1: মা কেন পাঠিয়েছে রে তোকে?
4: মা বলেছে
5: নে, বিস্কুট খা।
4: মা বলেছে? ও চাদর দাদা, মা বলেছে?
1: খালি মা বলেছে, মা বলেছে কি বলেছে বল না।
4: মা বলেছে আমায় পড়তে হবে।
1: হ্যাঁ
4: হ্যাঁ, মা বলেছে আমার বই কেনার জন্য মা টাকা জমিয়েছে, 19 টাকা। বলেছে বিকেলে তুমি গিয়ে টাকা নিয়ে আমার জন্য বই কিনে আনবে।
2: বাবা দারুণ হবে রে পদ্মা, তো শুধু তোর ছাত্র তারা কেন, আমরাও যাবো।
4: তাহলে তো খুব ভালো। জানো মা বলেছে আমরা এখন থেকে রোজ ভাত খাবো না, রাতে পাউরুটি খাবো। আমি স্কুলে পড়বো তো, পয়সা লাগবে না। আমি স্কুলে যাব লাল ফিতে দিয়ে চুল বেঁধে, লাল জুতো পরে, টিনের বাস্ক হাতে নিয়ে, ওই নীল রঙের বাড়ির মেয়েটা যেমন যায় ঠিক ওর মতো করে।
1: পদ্মা মাঝে মাঝে বই হাতে ছুটে আসে আমার কাছে, সতুর কাছে, আনিফের কাছে। সুর করে পড়ে, সদা সত্য কথা বলিবে, লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। হীরা চকচকে চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকে, বোধহয় স্বপ্ন দেখে। মেয়ে লেখাপড়া শিখে মানুষ হচ্ছে, লেখাপড়া শিখে মানুষ। ফানি। বাড়ি পৌঁছে গেলাম, বাড়ি পৌঁছে গেলাম। মার কাশিটা বড্ড বেড়েছে, শালা 6 নম্বর টিউশনের পয়সাটা এখনো দিল না, মার জন্য একটা কাশির ওষুধ।
6: কে রে বল্টু এলি?
1: হ্যাঁ মা, তুমি ঘুমোনি এখনো?
6: ঘুম কি আসে রে? ভাত ঢাকা আছে, খেয়ে নে।
1: না, কাশিটা জব্বর বেড়েছে, মাকে কাল একটা সিরাপ এনে দিতেই হবে, ধার করে হলেও। না, অনেক রাত হলো, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এসো হে আমার রাজভোগ, এসো।

0: अरे बाप, ये जी आइसक्रीम।
1: কিরে, ঠান্ডা হয়ে গেছে না? গরম করে দেব?
0: আরে দূর, কিছু গরম করতে হবে না, সব গরম গরম আছে। তুমি ঘুমো তো।
1: হ্যাঁ গরম আছে, এই পৌষ মাসের ঠান্ডা বাড়া ভাত গরম আছে। কপাল রে বাবা, কপাল! নইলে আজ বুড়ি মায়ের হাতে ঠান্ডা ভাত খেতে হয়। ছেলের বউ হাতের চুড়ি বাজিয়ে মাথায় একটু হাত বুলিয়ে দেবে আমার। এই জন্মে এই স্বাদ আর পূর্ণ হবে না রে।

ছেলের বউ, পল্টুর বিয়েতে এই হবে, পল্টুর বিয়েতে ওই হবে, পল্টু আমার ডাক নাম। এসব মা একসময় খুব বলতো জানেন, এখন আর বলে না। বুঝে গেছে ছেলেটি তার ডিগ্রি প্রাপ্ত বেকার, বিয়ের স্বপ্ন দেখায় তারে সে সাধ্য কার। এই এই যে ছন্দ বেরোচ্ছে বোঝো ঠেলা, বয়সকালে ইয়ে হলো না আর বুড়ো বয়সে। বয়সকাল রঙিন স্বপ্ন প্রেম এসেছিল আমার জীবনে, এসেছিল সে এক কাহিনী। এখন মনে হলে দুমশাই আপনারা আমায় বুকে বুকে মারছেন, বেকারের অটোবায়োগ্রাফি। হ্যাঁ, মজার, দারুণ মজার ব্যাপার, তাই না? দাঁড়ান, আমার প্রেম পর্ব বলছি, তার আগে খাওয়া তো সেরে নিলাম, এবার একটা

0: রিমা, রিমা বোস আমার কলেজ জীবনের স্বপ্ন।
1: জানো পার্থ, তখনও তোমায় আমি ভালোবাসিনি। হ্যাঁ সত্যি বলছি, বিলিভ মি।
0: তাহলে কখন বাসলে? নাকি এখনো খেলার ছলে দিন বহে যায়? হ্যাঁ
1: নটি, তোমার ডিবেট, অ্যানুয়াল ফাংশন, বিতর্কে তুমি যখন প্রথম হলে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, তোমায় ভালোবাসলাম, আমি ডুবলাম। সত্যি বলছি, খড়কুটোর মতো সেদিন আমি ভেসে গেলাম শুধু তোমার মধ্যে।
0: ডিবেট কম্পিটিশনে কিন্তু আমি তোমায় খুব ঠুকেছিলাম, তোমার সমস্ত পয়েন্ট আমি কেটে কুটে তছনছ করেছি।
1: হ্যাঁ সেই সঙ্গে ভেঙে দিয়েছো আমার সব বাঁধ।
0: ভেঙে থাকুক সেই তর্কাতর্কি, ইনফ্যাক্ট আমাদের শুরুটা কিন্তু ঝগড়ার মধ্যে দিয়ে, তাই না রিমা?
1: বিতর্ক প্রতিযোগিতা মানে ঝগড়ার প্রতিযোগিতা।

0: রিমা আমায় ভালোবেসেছিল। ভালোবেসেছিল, বড়লোক বাপের একমাত্র আদুরি মেয়ে, আমার মতো একটা কেন ভালোবাসবে বলুন? অবশ্য সেসব এখন বুঝি, তখন তো ওই যে একটা গান আছে, হ্যাঁ, তোমায় হেরি গো শয়নে স্বপনে তাম্বুল রাঙা বয়ানে, না ঠিক হলো না, ওটা হবে লিপস্টিক রাঙা বয়ানে, হ্যাঁ তোমায় হেরি গো। কিন্তু কিন্তু একদিন
1: প্লিজ যাও কিছু একটা করো, বাড়ির চাপ আমি আর সহ্য করতে পারছি না।
0: আমার অবস্থা তুমি জানো রিমা, একটা যে কোনো রকমের চাকরি না পেলে তোমার বাড়ি নিয়ে দুবেলা যে খাওয়াবো সে সংস্থান আমার নেই।
1: তোমার তোমার বোঝা উচিত ছিল প্রেম করা মানেই ঠোঙা ভর্তি বাদাম ভাজা আর পার্কে বসে গুঞ্জন নয়, সংসার নামের একটা বস্তুর চ্যালেঞ্জও স্বীকার করতে হতে পারে।
0: কি করবো বলো, চাকরি ছাড়া আমি অচল, সংসার চালাবার প্রশ্নই আসে না।
1: একটা একটা চাকরির জন্য সব শেষ হয়ে যাবে।
0: হ্যাঁ রিমা যাবে, সব শেষ হয়ে যাবে, তাই যায়।
1: জোগাড় করে নিতে পারো না? তুমি না পুরুষ মানুষ, একটা চাকরি জোগাড় করতে পারো না তুমি? এতটুকু ক্ষমতা নেই তোমার?
0: রিমা নিজের দৃষ্টিতে পৃথিবীকে দেখো না, ভুল করবে। তোমার কাছে পৃথিবী যত সহজ আমার কাছে তা নয়।
1: কেন নয় কেন জানতে পারি?
0: তোমার মতো প্রতিপত্তিশালী পিতার ঘরে আমার জন্ম হয়নি, তাই ব্যাকিংও নেই। আর জানা না থাকলে জেনে নাও, ব্যাকিং ছাড়া রেকমেন্ডেশন ছাড়া চাকরি নামের স্বয়ম্বর সভায় কেউ পুরুষ নয়, সব সব নপুংসক, বুঝলে? তা সে গায়ে গতরে যত বড় পুরুষই হোক।
1: তোমার সঙ্গে একমত হতে পারলাম না, দুঃখিত। আমার বিয়ের জন্য আজ পর্যন্ত যত প্রপোজাল এসেছে তাদের সবাই।
0: আহ রিমা, অনর্থ কথা বাড়িও না।
1: আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে এতদিন অভিনয় করলি তাই না? বলো বলো, যা স্পিক আউট, বলো কেন আমার জন্য হলেও তুমি একটা চাকরি জোগাড় করতে পারো না? ও পদার্থ কোথাকার!
0: আমি মনে করি সেটা আমার পদার্থ প্রমাণের মাপকাঠি নয়, গরিব স্কুলমাস্টারের ছেলে।

0: ভাই কেন আমার সব?
1: সে আমার দোষ নয় রিমা।
0: একটু শুনে রাখো, বাবার পছন্দ মতো ছেলেকে আমি বিয়ে করবো। He is a doctor. Goodbye.

এর বছর তিনেক পরে রিমাকে হঠাৎ দেখেছিলাম একদিন, একটা লাল রঙের গাড়ির মধ্যে ফুরফুরে হাওয়ায় উঠছিল রেশমের মতো চুল। আমায় দেখেছিল কিনা জানি না, গাড়িটা শাঁ করে বেরিয়ে গেল একরাশ ধুলো আর একটা দারুণ সুন্দর গন্ধ আমায় উপহার দিয়ে। রিমা গায়ে নিশ্চয়ই বিদেশি পারফিউম মেখেছিল, এখনো সে গন্ধ চোখ বুঝলে আমি পাই। ঘুম পাচ্ছে মশাই। রাতও কম হলো না, সকালে উঠেই ছুটতে হবে পোদ্দার বাড়ির ছেলে পড়াতে। বেকারের জীবন চরিত, শালা গরুর গাড়ির সাইরেন। কাল মাকে একটা সিরাপ এনে দিতেই হবে, ধার

0: 赶紧，赶紧，赶紧，走，走。
1: 巴特，哎，巴特，巴特，多少空？哎，巴特，
0: 你，你，
1: 阿米，
0: 你哪去？
1: আমি আমি শতু দরজা দরজা খোল শিগগির সাংঘাতিক একটা কাণ্ড হয়ে গেছে রে
0: খুলছি খুলছি দা
2: কি রে শতু আনিফ তোরা সবাই এত রাতে
1: এই পার্থ একটা যাচ্ছেদের কাণ্ড হয়েছে রে একটা অ্যাক্সিডেন্ট
2: অ্যাক্সিডেন্ট কার কোথায়
1: ও ওই যে হীরা ওই যে মেয়ে লোকটা রঙ্গা হোটেলের বারান্দায় থাকে তোকে ধর্মভাই ডাকে
2: হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ওর
1: ওর কিছু হয়নি পার্থ ওর মেয়ে পদ্মা
2: পদ্মা কি হয়েছে পদ্মার এই এই আনিফ চুপ করে আছিস কেন
1: পদ্মা গাড়ি চাপা পড়েছে
2: কেন কি করে আজই তো ফেরার পথে ওকে দেখেছি আমার সঙ্গে কত কথা বললো কখন
1: একটু আগে রে হোটেলের সামনে একটা গাড়ি দাঁড়িয়েছিল বারান্দায় ঘুমোবার জায়গা না পেয়ে পদ্মাটা ওই গাড়ির তলায় ঢুকে শুয়েছিল গাড়ির তলায় শীত কম লাগছিল নিশ্চয়ই গুটিসুটি মেরে ঘুমিয়েও পড়েছিল ড্রাইভার খেয়াল করেনি একেবারে মেয়েটার উপর দিয়ে মন তো দোকানে শুয়েছিল চিৎকার শুনে ওই আমাদের খবর দিয়েছে
3: পার্থ দেরি করিস না চল মেয়েটা মরেনি এখনো হাসপাতালে নিয়ে যেতে হবে
4: কে রে পল্টু কারা কথা বলে রে এত রাতে
2: মা আমি শত্রুদের সঙ্গে একটু বেরোচ্ছি তুমি তুমি ভেবো না এই এই চল
1: চল চল
2: চল চল
1: চল চল চল চল চল চল চল

0: আমি কথা বলাতে পারো, কথা বলে না কেন?
1: আনিফ, সোজা একটা গাড়ি চাই, কুইক, এখনই ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
2: এত রাতে গাড়ি কোথায় পাবো রে?
1: এই ওই তো রাস্তার ওপাশে চৌধুরীদের বাড়ি, ওদের ট্যাক্সিটা চাইলে দেবে না?
3: তোর কাছে যাওয়ার আগে চৌধুরী বাবুকে ডেকে গাড়ির জন্য হাত পা ধরতে বাকি রেখেছে, বলে কোথাকার এক রাস্তার মেয়ে ছেলের জন্য ওর গাড়ি নাকি গ্যারেজ থেকে বেরোবে না।
1: তাই নাকি?
2: আবার ফোড়ন কাটলো পাউন্ডুলে।

0: বেকার সব খেদে কাজ নেই, সমাজ উদ্ধারে নেমেছেন শালা।
1: গ্যারেজে উকি দিয়ে দেখি চাবিটা পর্যন্ত গাড়িতে লাগানো আছে, হাতটা নিষ্পিস করছিল রে।
2: আচ্ছা আচ্ছা, এই আনিফ, আনিফ তুই তো গাড়ি চালাতে জানিস তাই না?
1: জানি মানে, একবার হাতে পেলে তুফান ছুটিয়ে দেবো আল্লাহর কসম।
2: তাহলে চল শালা, গ্যারেজ ভেঙে গাড়ি বার করবো, দেখি কে আটকায়।
3: থানা পুলিশ করবে।
2: করুক করুক। এই চল সবাই চল
3: চল চল চল চল চল চল।
1: সব ঠিক আছে, এই পার্থ গোপাল ছোট ও তো ওর সঙ্গে গাড়ি তো।
2: হ্যাঁ চল চল চল।

0: খুব সাবধানে তুলিস। আনিফ, ভাতের কৌটোটা এখনো হাতে ধরে রেখেছি, ওটা পদ্মার হাত থেকে।
1: আমার পদ্মা আমি দেব না, ও দাদা বাবু পদ্মা কথা বলে না কেন? দেখো আমার জন্য ভাত রেঁধেছে আমার মেয়ে, খালি দুধের টিনে মেয়ে আমার ভাত রেঁধেছে গো, এখনো শক্ত করে ধরে আছে, খালি কথা বলে না। দেখ দেখ কত টাকা এনেছি, দেখ কথা বল, একবার মা বল পদ্মা, কালকে তুলে লাল পিতে কিনে দেব, একবার মা বল।

0: হাসপাতালে নিয়ে যেতে হবে। ওঠো, গাড়িতে উঠে মেয়েকে নিয়ে বসো।
1: ওঠো, এই সাবধানে ধরে তুলিস।
0: ওঠো,
1: এসো, হ্যাঁ এসো, পেছনে বসো।
0: ওঠো, হ্যাঁ।

0: মাথাটা ঝিমঝিম করছে, দু বোতল রক্ত দিলাম তো। না, পদ্মা পাঁচেনি। একটু আগে পদ্মা মারা গেছে।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন নাটক জীবন যেরকম, রচনা জীবন যেরকম, রচনা সিদ্ধার্থ হালদার। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন মা রাজলক্ষ্মী দেবনাথ, পদ্মা নবনীতা দেব, হীরা চন্দন লেখাপাল, পার্থ সিদ্ধার্থ হালদার, রিমা মন্দাক্রান্তা সুর, সতু আশিস পাল, অনিক প্রণব সাহা। নাটকটি প্রযোজনা করেছেন চিত্তরঞ্জন দেববর্মা।
2: মিষ্টি তো আমাদের সময় হতো।
3: হ্যাঁ, তো ফিরে যান না নিজের সময়।
4: রোম্যান্স তো আমাদের সময় হতো।
3: পেমেন্টও সেই সময়ের। হ্যাঁ, আরে ভাই, ডিজিটাল পেমেন্ট করা শিখুন নতুন সময়কার, ইজি সেফ আর ফাস্ট। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি।
5: আপনি
3: আসুন একটা সেলফি নি, এটা আমাদের সময়কার। আরবিআই একথা বলে,
5: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
6: অন্যদেরও শিখিয়ে দিন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান রংবাহার। এবারে রংমহলের পরে এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে হওয়া সমাচার সন্ধ্যা।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই FM উজ্জয়ন্ততে। টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ। রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি এবং স্টুডিওর ঘড়িতে সময় রাত 9:31। জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ত্রিপুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতির নাগাল পেতে এবং কৃষি যান্ত্রিকীকরণ 10% থেকে বাড়িয়ে অন্তত 50%-এ উন্নীত করতে ICAR ত্রিপুরা সেন্টার ও KVK-এর উদ্যোগে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা নতুন দুটি সিস্টেম বা কাস্টম হায়ারিং সেন্টারের উদ্বোধন করেন, যা স্থানীয় দুটি কৃষক উৎপাদক সংস্থা পরিচালনা করবে। এর মাধ্যমে কৃষকরা সাশ্রয়ী ভাড়ায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ পাবেন, যা চাষের খরচ কমানোর পাশাপাশি রাজ্যের কৃষি উৎপাদনশীলতা ও বৃদ্ধি আধুনিকীকরণের মাধ্যমে বড় ভূমিকা রাখবে। 7-দিনব্যাপী ঐতিহ্যবাহী খাচি পূজা ও মেলা আজ থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে। আজ সকালে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা খাচি মেলার উদ্বোধন করেন। খাচি উৎসব ও মেলা আগামী 28 জুলাই পর্যন্ত চলবে। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অনুরাগের শেষকৃত্য আজ উত্তরপ্রদেশের বাগপত জেলার বারাওতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল। উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। গোমতি জেলার হাসপাতালে CCU ও সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু হয়েছে। 6 শয্যাবিশিষ্ট CCU-তে আজ একজন রোগীকে ভর্তি করা হয়েছে। সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার এই 4 দিন সান্ধ্যকালীন OPD ও বহির্বিভাগ খোলা থাকবে। আজ খাচি পূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আগামীকাল সন্ধ্যাকালীন বহির্বিভাগ চালু থাকবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় শরদ সংঘ জয়লাভ করেছে। আগামী 24 ঘণ্টায় উত্তর জেলা গোমতি দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই শামে গজল পর্বে। গজল সন্ধ্যা, গজল মানেই আপনাদের মনের সেই কথাগুলোকেই গানের মধ্য দিয়ে প্রকাশ করা। গজলে এমন হয় আমাদের মনের না বলা কথাগুলো কোথাও না কোথাও উঠে আসে। কি করে উঠে আসে, কেন উঠে আসে, এই সমস্ত মিস্ট্রি নিয়েই গজল। রয়েছে আমি আপনাদের বন্ধু আর্চে মানালি আপনাদের সঙ্গে।

শ্রোতা বন্ধুরা, গজল মানেই সেই মন ছুঁয়ে যাওয়ার গল্প। গজল মানেই কোথাও যেন আলো আধারের খেলা চলে, যেখানে সুর কবিতা দুয়ে একেবারে মিলে মিশে অপরূপ জগৎ তৈরি করে। সেইসব গজল শুনছি যে গজল শুধু কানেই নয়, বরং আমাদের মন ছুঁয়ে যায় আর আমাদের চোখে এনে দেয় স্মৃতির এক ঝাঁক কুয়াশা, আমাদের হৃদয়ের মধ্যে তুলে আনে এমন না বলা কথার ঝড় যা হয়তো অনেক দিন চাপা পড়েছিল। গজল মানেই আমাদের অন্যরকম এক অনুভূতির সৃষ্টি, গজল মানেই আমাদের এক পশলা বৃষ্টি। আর আজ কিন্তু বৃষ্টি স্নাত সেই সন্ধ্যা, শ্রোতা বন্ধুরা উপভোগ করছেন নিশ্চয়ই গজল, একের পর এক গজল আমরা শোনাচ্ছি, ভীষণ পছন্দের কয়েকটা গজল। আর এই গজলগুলো শুনলেই হয়তো কোথাও মনে হয় একটু নিঃসঙ্গতা দরকার, একটু নিজের সাথে সময় কাটানো দরকার, আর একটু ভাবা দরকার নিজেকে নিয়ে। ইংরেজিতে যাকে বলে ইন্ট্রোস্পেকশন, গজল তাই। শুনবো আরও একখানা গজল।

শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে এমন কখনো মনে হয়েছে যে কারো একটা চিঠি, একটা শব্দ, একটা পুরনো গান হঠাৎ করেই আপনাকে ফিরিয়ে নিয়ে গেছে সেই দিনের সন্ধ্যায়? ঠিক তেমনই এক অনুভূতি নিয়ে আসে গজল। আজকের এই গজল শামে গজল পর্বে এমনই কিছু পছন্দের গজল আপনাদের সামনে। আধারে রাত আর সুরের ছোঁয়ায় সিক্ত এই অন্তর, আজকের গজল সন্ধ্যা এই গানের মধ্য দিয়েই ইতি টানছি।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, নিয়ে এসেছি আপনাদের পছন্দের পর্ব আজ রাতে। শ্রোতা বন্ধুরা, আজ আজ রাতে পর্বে স্বাগত জানাই আপনাদের সবাইকে। টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত। আজ বেশ অনেক দিন পর আবারও চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করব বলে, অনেক কিছু জানব বলে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ফোন লাইন খোলা রয়েছে, ডায়াল করবেন 03-8123-2623 নম্বর, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 নম্বর। শ্রোতা বন্ধুরা, আজ ভালোবাসার কথা জানানোর দিন, কথা শোনার দিন। আচ্ছা বলুন তো, আপনি কি সেই মানুষ যিনি কাউকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজটাকে নষ্ট করে ফেলেন? যেমন, শোনো কাল বিকেল 5টায় কিন্তু বাড়িতে থেকো, কেমন? একটা সারপ্রাইজ আছে। ব্যাস, আর অমনি ওদিক থেকে শুরু হয়ে গেল, কি সারপ্রাইজ, কি সারপ্রাইজ। অনেকটা ঠিক সেই FBI লেভেলের তদন্ত। কি সারপ্রাইজ, কে আসছে বলো না, কি কিনেছ? আর আপনি, আপনি 5 মিনিটের মধ্যেই গড়গড় করে বলে ফেললেন কি সারপ্রাইজ। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজ আজ রাতের বিষয়, আজ আজ রাতে আড্ডার বিষয় সারপ্রাইজ। চলুন সবাই মিলে জমিয়ে আড্ডা দিই সারপ্রাইজ নিয়ে, জীবনের সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যেগুলো না বলে আসে কিন্তু অনেকদিন মনে রয়ে যায়। এমন সারপ্রাইজের মুহূর্ত কি আপনার মনে পড়ে? শ্রোতা বন্ধুরা, একদম কার্পণ্য করবেন না, আজ দিল খুলে গল্প করুন। আজ আপনাদের সেই ভালোবাসার মুহূর্তগুলোকে আরও একবার চোখের সামনে এনে ফ্ল্যাশব্যাক করার দিন। শ্রোতা বন্ধুরা, সারপ্রাইজ পেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, তবে হ্যাঁ, আনন্দের সারপ্রাইজ। আর এই সারপ্রাইজগুলোই হয়তো আমাদের প্রত্যেকটা মুহূর্তকে বাঁচিয়ে রাখে, সেলিব্রেশন বানিয়ে তোলে প্রত্যেকটা প্যাচ প্যাচে দিনকে। আমার মতন আপনারা কারা রয়েছেন যারা সারপ্রাইজ পেতে ভালোবাসেন, ডায়াল করুন 03-8123-2623 নম্বরে। বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যালো, শ্রোতা বন্ধু নিশ্চয়ই ডায়াল করবেন। এই তো পেয়ে গেলাম। হ্যালো,
1: হ্যালো, আমি চিত্তমোহন মুরাসিং থেকে। দিদি
0: কে? চিত্তমোহন
1: মুরাসিং।
0: হ্যাঁ চিত্ত বাবু বলুন।
1: আজকে সারপ্রাইজ মানে পুরস্কার, তাই তো?
0: হ্যাঁ ঠিক ধরেছেন, হঠাৎ পুরস্কার, হঠাৎ পুরস্কার,
1: হঠাৎ পুরস্কার। এই পুরস্কারে তো অনেক রকম পুরস্কার আছে দিদি। পুরস্কার তো মানসিকতা যদি ভালো থাকে তাহলে তো পুরস্কার তো পুরস্কারের মতো হয়, কিন্তু অনেক পুরস্কার তো, এই তো আজকে, এই যে আজকে প্রশ্নটা রাখবেন, কি গুরুত্বপূর্ণ প্রশ্নটা রাখবেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
0: হ্যাঁ বলুন,
1: আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
0: ধন্যবাদ জানালে তো হবে না, আপনাকে বলতে হবে, আপনার জীবনের একটা মুহূর্ত আমার সঙ্গে শেয়ার করতে হবে।
1: হ্যাঁ, না না, আমার জীবনের সাথে এরকম কোনো

0: ঘটনা ঘটছে না
1: বলেন কি?
0: হ্যাঁ, আমার জীবনে এমন কোন ঘটনা ঘটছে না।
1: হ্যাঁ,
0: তারপরও আসলে দেখি এই সাইপ্রাস এই কতগুলো ঘটনা তো চোখের মধ্যে দেখি আর কি। আমার জীবনে এমন কোন ঘটনা ঘটছে না আর কি।
1: আচ্ছা, ঘটনা না ঘটলে আর কি, ঠিক আছে। চলুন, অন্য অনুষ্ঠানে আপনাকে একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব আমরাই না হয়। ভালো থাকুন, শুভরাত্রি চিত্তবাবু। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের জীবনের বেস্ট মোমেন্টসগুলো একটু ভেবে রাখুন এবং ভেবে ডায়াল করুন সঙ্গে সঙ্গে 03-8123-2653 নম্বর। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে। শ্রোতা বন্ধুরা, জানেন এই সারপ্রাইজের একটা বিশাল মজার ব্যাপার আছে। আর আমরা ভাবি সারপ্রাইজ মানে দামি গিফট, বড় পার্টি, ফুল, কেক। একদম না, সবচেয়ে বড় সারপ্রাইজ অনেক সময় একটা ফোন কল, একটা ছোট্ট ফোন কল। যে ফোন কলটা রিসিভ করতেই বা স্ক্রিনে নামটা ভেসে উঠতেই আপনার হৃৎস্পন্দন যেন চতুর্গুণ বেড়ে যায়, সেই ফোনটা। অথবা বহু বছর পরে স্কুলের বন্ধু মেসেজ করে বলল, মনে আছে? কিংবা হঠাৎ মা ফোন করে বললেন, আজ তোর প্রিয় রান্নাটা করেছি। এই ছোট ছোট সারপ্রাইজগুলোই কিন্তু হৃদয়ের সবচেয়ে বেশি জায়গা করে নেয়। দেখুন, আমাদের জীবনটা বড্ড একঘেয়ে, মনোটোনাস হয়ে গেছে। সেই একঘেয়ে জীবন, সকালে ওঠো, কাজে যাও, কাজ থেকে ফেরো, আবার সেই কাজ, ঘুমাও, ব্যাস একটা দিন শেষ হয়ে গেল। এর মাঝে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমাদের বাঁচিয়ে রাখে বন্ধুরা। সারপ্রাইজ দিন এবং সারপ্রাইজ নিন, জীবনটাকে রঙিন করুন, রঙিন। হ্যাঁ নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার অম্বিকা ম্যাডাম, স্বাগত, বলুন।
2: একদম সারপ্রাইজ, দেখুন সত্যি সারপ্রাইজ দিতেও যেমন ভালো লাগে, নিতেও ভালো লাগে। হ্যাঁ, তো সারপ্রাইজ অনেক সময় আমার ছেলে আমাকে দেয়। হ্যাঁ, কোনো কিছু জিনিস নিয়ে আসে। হ্যাঁ, তারপর সেটা আমার পছন্দেরই হয়তো কোনো একটা খাবার, কিংবা হয়তো একটা কোনো ছোট গিফট। হ্যাঁ, তো এই রকমই নিয়ে আসে। আসার পর বলে, মা
1: দেখো
2: এইবার তুমি চোখ বন্ধ করো। কেন রে চোখ বন্ধ করবো? কেন না, একবার চোখ তো বন্ধ করোই না। তারপর দেখলাম যে আমার পছন্দের খাবার মোমো নিয়ে এসছে। চোখটা খুলে তখন দেখি, ও তুমি এই এনেছো। হ্যাঁ, তারপর আমিও ছেলেকে অনেক সময় দি, আবার আমার হাজবেন্ডও অনেক সময় আমাকে দেয় সারপ্রাইজ, কোনো পছন্দের একটা শাড়ি কিংবা কাপড় বা পোশাক যে কোনো নিয়ে আসে, দেয়। তো সত্যি সারপ্রাইজ জিনিসটা খুবই ভালো এবং সবাইকে দিতেও ভালো লাগে। আবার অনেক অচেনা বন্ধুদের কাছ থেকেও এরকম সারপ্রাইজ পেয়ে থাকি। এই কারণেই বলছি, আমার অনেক দিনের পুরনো এক বান্ধবীর সঙ্গে বেশ কিছুদিন ধরে, মানে বেশ কয়েক বছর, দিন কেন বলবো, বেশ কয়েক বছর ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ বা ফোন নাম্বার কোনো কিছুই পাচ্ছিলাম না। তো হঠাৎই একদিন আর এক বান্ধবী আমাকে ফোন করছে এবং তার পাশে ওই বান্ধবীটা বসে আছে। হ্যাঁ, এবং সে যায় যেমন করেই হোক আমার নাম্বারটা জোগাড় করেছে, আমাকে হঠাৎ করে ফোন করছে। সে হসপিটালে দুজনা মানে কাল্পনিক বা যে কোনো সূত্রে হসপিটালে তারা আর কি দুজনে পরিচিত হয়েছে বা দুজন দুজনের কাছে, মানে সেও তার মেয়ের জন্য হসপিটাল গিয়েছে এবং সে তার ছেলেকে নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে। সেই সূত্রে দুজনা গেছে, বলছে অম্বিকা দেখ তোর এখানে একজন আছে নিয়ে প্রায় ধরুন কিছু না হলেও 10-12 বছর তার সঙ্গে আমার যোগাযোগ নেই, নিয়ে আমাকে ফোনটা ধরিয়ে কথা বলছে।

0: তখন বলছে আমি কে বলছি বলতো? আমি বলছি এই তুই তো নীলুফা। নীলু বলছে হ্যাঁ। নিয়ে সেই খুব মানে দুজনে অনেকক্ষণ ধরে কথা বললাম, আমি ভিডিও কল পর্যন্ত করলাম যে এত বছর ও বলছে তুই মোটা হয়ে গেছিস, আমি বলছি তুইও মোটা হয়ে গেছিস, তোকে তো চেনা যাচ্ছে না, তোর একদম পুরো পরিবর্তন হয়ে গেছে। তো এই যে একটা সারপ্রাইজ পেলাম, এত বছর পুরনো বান্ধবীকে ফিরে পেলাম, তো সত্যি এরকম সারপ্রাইজ পেতে খুবই ভালো লাগে।
1: দারুণ লাগলো গল্পটা, ভালো থাকুন, সঙ্গে থাকুন, সুখ রাত্রি। শ্রোতা বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা সারপ্রাইজড হই অনেক দিনের পুরনো হারিয়ে যাওয়া বন্ধুকে, হয়তো মেলার ভিড়ে কিংবা শপিং মলের ধোয়া ওঠা কফিতে চোখ একটু ঘুরুলেই পেয়ে যাব তার দেখা। শ্রোতা বন্ধুরা, একটু মজা করি আপনাদের সঙ্গে। ধরুন আমি কয়েকটা সিচুয়েশন বলছি, আর আপনারা মনে মনে সেই উত্তরগুলো দিন। হ্যাঁ, যদি আপনার ক্রাশ হঠাৎ আপনাকে বলে বসে চলো আজ কফি খাওয়াই, আপনার রিয়াকশনটা ঠিক কেমন হবে? আচ্ছা বলুন তো, আগে কি করা দরকার? ক্যামেরাকে লুকিয়ে রাখা, নাকি সারপ্রাইজ দেওয়ার আগে কোনো কিছু না বলে শুধুই তার রিয়াকশন নোটিস করে যাওয়া? জানেন, এমন বিশাল বিশাল সারপ্রাইজেস আমরাও পাই। তেমনি হঠাৎ করেই আমাদের আর যে বন্ধু শর্মিষ্ঠা, সে যাচ্ছিল একদিন ট্রেন করে, হঠাৎ করেই একটা ভিডিও পোস্ট করলো, আমাদের সবাইকে পাঠালো। ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছে একটা ভিড়ে ঠাসা ট্রেনে একটা ছেলে আমাদের অনুষ্ঠান শুনছিল FM উজ্জয়ন্ত। সেই শ্রোতা বন্ধুকে হঠাৎ ভিড়ের মাঝে খুঁজে পাওয়া, সেটাও কি কম বড় সারপ্রাইজ বলুন তো। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার,
1: নমস্কার, নিতাই বাবু কি?
2: হ্যাঁ
1: নিতাই বাবু, বলুন।
2: ভালো আছেন?
1: খুব ভালো, আপনি?
2: হ্যাঁ ভালো আছি। তো আজকে যে বিষয়টা দিয়েছেন সারপ্রাইজ,
1: হ্যাঁ হ্যাঁ,
2: তো আমি আজ থেকে 32 বছর আগে ঘটনা বলছি,
1: মানে
2: তখন আমার তখন বিয়ে হয়েছে সবেমাত্র 2 মাস।
1: হ্যাঁ,
2: তো আমার এক বন্ধু আছে এখান থেকে ধরুন 20 কিলোমিটার দূরে, তো তার সঙ্গে ফোনে কথা হয়, সব কিছু হয়, কিন্তু আমরা যে যাব সে কথাটা বলিনি ওকে। তো একদিন যুগলে হঠাৎ যেয়ে পড়লাম তার বাড়িতে। হ্যাঁ, তো ধরুন তাকে ইতস্থিত করতে হয়নি, আমি জানি যে আমরা গেলে কোনো অসুবিধা হবে না বা তাকে কোনো অসুবিধায় পড়তে হবে না, সেই জন্যেই আমরা না জানিয়ে গিয়েছিলাম এবং আমার বন্ধুকে বললাম যে তোকে আমি সারপ্রাইজ দিলাম, দেখ কেমন লাগছে। তো যে বাবাই দারুন দারুন, আসুন আসুন আসুন করে আমাকে ডাকলো তার মা বাবা। তো আমি বলছি যে আমি আপনার ছেলে মতন, তো আমাকে আসুন আসুন বলবেন না, আমাকে লাউ দাওই বলবেন। তো তার মা বাবা কিন্তু খুবই ভালো, তো তাদের কাছে গেলাম, একদিন রইলাম, চাইয়ে ঘুরে দেখলাম, তো খুব ভালো লাগলো। তো আমি সেই সারপ্রাইজটা আমার বন্ধুকে দিয়েছিলাম, এটি আমি শেয়ার করলাম।
1: নিজে কোনো সারপ্রাইজ পাননি?
2: না, আমি নিজে কোনো সারপ্রাইজ পাইনি।
1: এ বাবা, শ্রোতা বন্ধুরা যারা শুনছেন নিতাই বাবুর পরিচিত, তারা কিন্তু চুপি চুপি একটা প্ল্যান করে ফেলুন। শুভরাত্রি নিতাই বাবু, ভালো থাকুন।
2: হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, যা বলছিলাম সারপ্রাইজ মানে কি, এই যে একঘেয়ে জীবন, কি সাপিটা লাইফ, একই রুটিন, একই রোজনামচা, একই সব, এর থেকে একটু স্পার্ক লাইফে, যদি স্পার্ক হারিয়ে যায় না, লাইফটা কিন্তু ভীষণ সাদা কালোতে হয়ে যায়। ধরুন আপনার বস হঠাৎ করে একদিন মেসেজ পাঠিয়ে বলল আজ অফিস ছুটি, কেমন লাগবে আপনার? প্রথমটাই তো বিশ্বাসই করতে চাইবেন না। জানেন, ঠিক এই সারপ্রাইজটাই কিন্তু আমরা গত সোমবারে পেয়েছিলাম। সবাই রেডি হচ্ছে, খুব বৃষ্টি, তারপরেও অফিস বা স্কুলে তো যেতেই হবে, রেডি হচ্ছে, ঠিক অমনি

0: একটা নোটিশ এলো, আজ স্কুল বন্ধ। কেমনটা লাগে বলুন তো? তো এমন সারপ্রাইজ কিন্তু আমরা দিতেও জানতে হবে এবং নিতেও জানতে হবে। খুশি হওয়া কিন্তু পুরোটাই আপনার হাতের মুঠোয়। নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: আমি
0: বলুন।
1: আমি ছোটবেলায় যখন ছিলাম স্কুলের স্টুডেন্ট ছিলাম, তখন আমি তিনটি ছাত্রায় পেয়েছি চ্যাম্পিয়ন। আমি তিনটি ছাত্রায় পেয়েছি
0: নীলমণি বাবুর ফোন কিন্তু বরাবরই এক ধরনের হয়, তার মানে একটু প্রবলেম আছে। নীলমণি বাবু খানিকটা আপনি দেখাবেন যে কেন এই প্রবলেমটা হচ্ছে বরাবর।

তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলেই প্রেমিক চুমু খেলো তার প্রেমিকার গালে। তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে। তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলেই এখনো বেঁচে থাকার বড্ড লোভ হয় শুধু তুমি আসবে বলেই। শ্রোতা বন্ধুরা, সারপ্রাইজ বোধহয় এমনি হয়। ধরুন হঠাৎ আপনি লক্ষ্য করলেন আপনার অ্যাকাউন্টে 50

0: শ্রোতা বন্ধুরা, ধরুন আজ আপনার জন্মদিন, ঠিক রাত 12টায় যদি আপনার বাড়িতে হঠাৎ করেই হই হট্টগোল শুরু হয়ে যায়, হঠাৎ করেই গেটের নিচে প্রচণ্ড জোরে গাড়ির হর্ন, আপনি বিরক্ত হয়ে খানিকটা দেখতে গেলেন, কি হলো রে বাবা, রাত 12টায় কে এসে বিরক্ত করছে? তখনই দেখলেন আপনার প্রিয় বন্ধুর দল, কিংবা আপনার প্রেমিক কিংবা প্রেমিকা একটা ফুলের তোড়া হাতে বসে আছে আপনার গেইটে, আপনি আসবেন বলে ভাবা যায়। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, নমস্কার, আমি বিশ্বেশ্বর কল্যাণী থেকে চন্দ্রিমা বলছিলাম।
0: হ্যাঁ চন্দ্রিমা, বলো কেমন আছো?
1: হ্যাঁ, আমি খুব ভালো আছি। তোমার প্রোগ্রামটা শুনছিলাম বেশ অনেকক্ষণ ধরেই, টপিকটা আমার ভীষণ ভালো লেগেছে। নরমালি সারপ্রাইজ তো আমাদের সবারই ভালো লাগে, আর স্পেশালি আমরা মেয়েরা ভীষণ ভালোবাসি সারপ্রাইজ, আমরা দেওয়ার থেকে নেওয়াটা মনে হয় বেশি ভালোবাসি, সেটাই আমার মনে হচ্ছে। আমার কাছে বেস্ট সারপ্রাইজ বলতে, এই যে 2 বছর আগে আমার বার্থডে ছিল আর কি, আমার বার্থডে জাস্ট 1 সপ্তাহ আগে আমার একজন বন্ধু, আমার স্কুলের বন্ধু, খুব ছোটবেলার বন্ধু আমার, তো আমাকে একটা পেন্সিল গিফট করেছিল।
0: আচ্ছা,
1: খুব ইউনিক একটা পেন্সিল ছিল, আমি ভীষণ খুশি ছিলাম। আমি ভাবছিলাম যে 1 সপ্তাহ আগে পেয়ে গেছি বার্থডে গিফট, ভীষণ খুশি, সবাই দেখাচ্ছিলাম, দারুণ লাগছিল ব্যাপারটা। তারপর ঠিক 1 সপ্তাহ পরে যেদিন আমার বার্থডে, এদিকে নর্মাল রাত্রি বিশ করলো, সব সকালবেলা হঠাৎ করে ফোন করে বলছে একটু দেখা কর, প্রয়োজন আছে। আমি খুব একটা বন্ধুদের সঙ্গে বার্থডেতে দেখা টেখা করি না, আমি বাড়িতেই সেলিব্রেট করতে পছন্দ করি। আমি বলছি না কেন আজকে কেন করবো, বলে না খুব জরুরি করতে হবে। তারপরে সারপ্রাইজ কে ভাঙতেই হয়েছে, ও বলেছে আরে হাতে হাতে কিছু দেবো, আয় তুই। তারপর গেলাম, মানে তখন যে ওর হাত থেকে ওই গিফটটা পেলাম, ওটা যে একটা মানে আমার লাইফে পাওয়া বেস্ট সারপ্রাইজ। মানে এখন তো বয়সটাও বেড়েছে, কাজের চাপও বেড়েছে, এখন তো আর স্কুলের বন্ধুদের সঙ্গে তো আর দেখা হয়ে ওঠে না সেরকম ভাবে, বাট জন্মদিনে ওই ছোট্টবেলা বন্ধুর হাত থেকে একটা গিফট, মানে এটা বেস্ট ছিল। মানে তোমার এই টপিকটা শুনেই না আমার ওর কথাটাই সবার প্রথম মনে পড়লো, আমি বললাম না আজকে একটা কল করি।
0: অনেক ধন্যবাদ চন্দ্রিমা, তোমায় সত্যি তাই, আমাদের এই মুহূর্তগুলোই তো আমাদের বাঁচিয়ে রাখে, বলো আর কি আছে জীবনে।
1: মানে এখন তোমার প্রোগ্রামটা শুনছি আর আমার ওই সিচুয়েশনটাই আমার চোখে ভাসছে, যে যখন আমি নিয়েছিলাম প্রথম, আমি যেতে চাইছিলাম না, যদি আমি না যেতাম তাহলে আমার ওই মুহূর্তটা হয়তো মিস হয়ে যেত।
0: আরে বাহ, খুব ভালো থেকো, শুভরাত্রি, আর এমন ভাবেই সারপ্রাইজ পেতে থাকো, আই উইশ।
1: ঠিক আছে, একদম,
0: বাই। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, চন্দ্রিমার এই ছোট্ট মিষ্টি মুহূর্তটা কিন্তু চন্দ্রিমাকে আজও তাড়িত করছে। শ্রোতা বন্ধুরা, আপনারা হয়তো জীবনটাকে এত সুন্দর করে ভাবেননি, কিন্তু জীবনটা হঠাৎ করেই আপনি যতটা ভেবেছেন তার থেকে দ্বিগুণ সুন্দর হয়ে গেল। ধরুন এমন একটা মানুষ জীবনে চলে এলো, স্বপ্নেও এত সুন্দর স্বপ্ন আপনি দেখেননি, কেমন হবে বলুন তো সেই মুহূর্তটা? নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো।
0: হ্যালো,
2: শেখরপুর থেকে আশিস।
0: আশিস বাবু বলুন।
2: ঘটনা হচ্ছে, সারপ্রাইজ আমি কোনোদিন একবারই পেয়েছিলাম, বুড়ো বয়সে পেয়েছিলাম। হ্যাঁ, আমার বয়স যখন এখন কেসিটি চলছে, আমার বয়স যখন 59, তখন আমি পেয়েছিলাম। এই হঠাৎ করে আমার মেয়ের জামাই আমাকে ফোন করলো যে বাবু আজকে তো রবিবার, আপনি বাড়িতে থাকবেন না, কোথাও প্রোগ্রাম আছে না গো, আমার প্রোগ্রাম নেই, কি আসবে তোমরা? হ্যাঁ, বল

0: যে আমার মেয়েকে নিয়ে দুই নাতনিকে নিয়ে সে আগরতলা এসেছে, যাওয়ার পথে আমার সঙ্গে নাকি কি সিরিয়াস কথা আছে, খাওয়া দাওয়া না না চা টা খেয়ে চলে যাবো, কোনো খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করবো না, দেরি করবো না, আস্তে আস্তে সাড়ে সাতটা আটটা বেজে যাবে। হঠাৎ করে আসলো স্টেশনে একটা ইয়েতে প্ল্যাকার্ড নিয়ে আসলো, হ্যাপি বার্থডে আশিস দেব। আমি আব্বুস আমার জন্মদিন, আমার এখন আমার পেশিতে চলছে 59 বছর অব্দি, জন্মদিন কি জানি না, কেক নিয়ে আসলো। প্রায় আমাদের যত যারা তো ভাই বোন যারা মোটামুটি 91 পরিবারের মতো একটা বেল্টের মধ্যে আসছে সবাই, বুঝলেন তো, সবাই বাবু আজকে আপনার বার্থডে পালন করা হবে, কেক কেক সাজিয়ে আমি বেল্টের সাজিয়ে আধা ঘন্টা মধ্যে সময় পেয়ে গেছি। এই 59 বছর বয়সে, বুঝলেন তো,
1: এই আসলে সত্যি তখনই মনে হয় না বয়স একটা সংখ্যা মাত্র।
0: না তা তো ঠিক আছে, আমি তো তাব্বুসকে এটার কি হলো কি হলো, আমি হঠাৎ করে আমি আমার ওয়াইফকে বলেছি যে বান্টি আসবে, বার্থডে পালন করবে, এই ব্যাপার বার্থডে পালন আসবে, তারা গল্প গুজব করে চল যাবে, কি একটা গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে খাওয়া দাওয়া করবে না, না না তা নাকি আগরতলা থেকে আসলে বাড়ি থেকে প্ল্যান করে পুরো সেট করে আমার এখানে একটা উপস্থিত গাড়ি নিয়ে এসে উপস্থিত বার্থডে পালন চলে গেছে, বেশ ভালোই লাগলো।
1: না না আশিসবাবু ভাববেন, দিতে হয় এরকম সারপ্রাইজ। দেখুন আপনার যেমন ভালো লাগলো, পাশের মানুষটারও, বিশেষ করে আপনি যার কথা বললেন সেই মানুষটারও তো ভালো লাগে অনেক। ধরুন ছোট্ট একটা গোলাপ, ধরুন ছোট্ট একটা শাড়ি, একটা মিষ্টি একটা শাড়ি হঠাৎ করেই তার টেবিলে কিংবা তার বিছানায় রেখে দিলেন, কেমন ভালোটা উপভোগ করবে ভাবুন। দেখুন আপনার মেয়ের জামাই কিন্তু প্রমাণ করলেন যে বয়স একটা সংখ্যা মাত্র। আসলে আমরা সবাই সবসময় খুশি হই সারপ্রাইজ পেলে, শিশু হয়ে যাই, তাই না? ভালো থাকুন আশিসবাবু, শুভরাত্রি।
0: ভালো আছেন তো?
1: একদম ভালো আছি।
0: ঠিক আছে
1: শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে রাত 9:57 রয়েছে, আমি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে। সারপ্রাইজ নিয়ে আজ কথা হচ্ছে শ্রোতা বন্ধুরা, আপনাদের যাদের মনের ঝুলিতে অনেক অনেক অনেক গল্প জমে আছে তারাও কিন্তু ফোন করুন, ডায়াল করুন আমাদের নাম্বারে 0381232653 নম্বর। একটা গান শুনি। আচ্ছা, এই গানটার আগে একটা ছোট্ট গল্প। আপনারা এই অনুষ্ঠান যারা শুনছেন, এখানে যারা মহিলারা রয়েছেন, বিশেষ করে তাদের জন্য বলছি, আপনি যখন জীবনে প্রথম উপভোগ করলেন যে আপনার মধ্যে কেউ বেড়ে উঠছে, কোনো একটা হৃৎস্পন্দন আপনি আপনার ভেতর টের পেলেন, প্রথমবার মা হওয়ার সেই মুহূর্তটা, বা প্রথমবার আপনি জানলেন আপনি বাবা হতে যাচ্ছেন, কিংবা প্রথমবার আপনি জানলেন আপনার প্রিয় মানুষটির, দাদা দিদি ভাই বোনের নতুন প্রজন্ম আসতে চলেছে, সেই প্রথম সোনোগ্রাফি, সেই প্রথম স্ক্যান, প্রথম তাকে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা, কতজন কেঁদেছেন বলুন তো এই মুহূর্তে, এমন সারপ্রাইজ কজনের চোখ ভিজিয়ে দিয়েছে। এবারের গানটা না হয় সেই মুহূর্তটাকে উৎসর্গ করে হোক,

শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে আর সারপ্রাইজ নিয়ে আছি আমরা আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের সারপ্রাইজটা আমাদের সঙ্গে ভাগ করে নিন, বলুন সেই মুহূর্তটা। হ্যাঁ, আমার জীবনের একটা অন্যতম সারপ্রাইজের মধ্যে হচ্ছে দুবার জন্মদিনে

0: হঠাৎ করেই ঘুম থেকে উঠেছি, দেখছি বাড়িতে প্রচুর ছোট্ট বাচ্চাদের গলা। বাইরে তাকিয়ে দেখি একটা অরফানেজ থেকে প্রায় 20 জনের মতন ছোট্ট ছোট্ট খুদে ফুলেরা চলে এসছে আমাকে জন্মদিনের উপহার দেবে বলে। তাদের হাতের তৈরি সেই ছোট্ট গিফট এখনো আমি আমার ফাইলে যত্ন করে রেখে দিয়েছি। ঠিক এমনভাবেই আরও এক জন্মদিনে হঠাৎ করেই আমাদের টিম, অর্থাৎ একটা অনুষ্ঠান করছিলাম, সেই টিমের একজন দাদা বললেন আজকে আমাদের প্রোমো শ্যুট হবে ওই একটা পার্টিকুলার অরফানেজে। তো আমি তো জানতাম না, সবাই মিলে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখলাম টিমের সবাই আমার জন্মদিনের জন্য সেই অরফান এজের মধ্যে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে নিল, সব বাচ্চাদের জন্য কেক, মিষ্টি, খাতা, কলম, মানে একেবারে এই দুটো মুহূর্ত আজ আমি আমার ভালোবাসার ঝুলি থেকে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এই মুহূর্তগুলো কিন্তু বেঁচে থাকবে যতদিন আমি বেঁচে থাকব, তাই সারপ্রাইজ কিন্তু ভীষণ দরকার জীবনে। নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: হ্যালো দি, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, শেখ আতিয়ার রহমান?
1: শেখ নূর আলম।
0: শেখ নূর আলম বাবু বলুন।
1: যদি সর্বপ্রথম আমার সারপ্রাইজ হচ্ছে যে অনেকদিন পর আপনাকে ফোনে পেলাম।
0: হ্যাঁ এটাই
1: ভালো লাগছে। আর সেই সঙ্গে আপনার শরীর ঠিক আছে তো?
0: হ্যাঁ একদম।
1: এবার আমার সারপ্রাইজ বলতে আমি ধরুন ওই বয়স তো হয়েছে, বিবাহ বার্ষিকীতে একটা শাড়ি কিনে ব্যাগে ভরে এনে বৌদিকে আপনার বৌদিকে লুকিয়ে দিয়েছি।
0: আচ্ছা,
1: আর এছাড়া আমি সারপ্রাইজ পাই অনেক অনেক, মানে না জানা উপহার। যখন মেয়েরা আসে, আমার তিনটে মেয়েরই বিয়ে হয়ে গেছে, মেয়েরা যখন আসে বাড়িতে তখন কেউ না কেউ কিছু না কিছু একটা নিয়ে আসে। আর তাছাড়া আমার মেজো মেয়ে বা মেজো জামাই বাইরে থাকে, যখনই আসে তখনই কিছু একটা কিছু না নিয়ে আসে না জানা উপহার। আর সেই সঙ্গে দিদি আমার বাড়িতে মাহি আছে, আমার নাতনি,
0: ঠিক
1: এই বাড়িতে ঢুকিয়ে ও বললো না না আজ আর সাজবে যাচ্ছে কি না, আমি একটা গান আজকে মুখস্থ করেছি।
0: আচ্ছা,
1: সেই গানটা আমাকে শোনাই।
0: মাহি খুব লক্ষ্মী মেয়ে, কিন্তু একদিন কথা হয়েছিল
1: আমার কাছেই আছে, ও তোকে বলছি, ও আর কথা বলার মানসিকতা নেই ওর, বুঝলেন?
0: আচ্ছা,
1: ও পড়াশোনা নিয়ে ব্যস্ত, টিউশনি দুটো টিউশনি আসতে আসতে বাড়িতে এসে পড়িয়ে যায়, যে পড়াশোনা নিয়ে এখন খুব ব্যস্ত আছে।
0: তো এই সারপ্রাইজ গুলো আপনাদের খুব ভালো লাগে এবং নতুন নতুন করে বাঁচার সুযোগ লাগে,
1: মানে না জানা উপহারটা সত্যি খুব ভালো লাগার জিনিস।
0: একদম একদম।
1: আর এত বেশি পেয়ে যে আমাকে টোটালি কিছু কিনতে হয় না দিদি, সবটাই আমি কিন্তু মেয়েদের কাছ থেকে পেয়ে যাই।
0: বেশ, খুব ভালো, ভালো থাকুন। কোনো
1: সন্তান নেই, তিনটি কন্যা সন্তান, আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি। মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সব দিক থেকে একেবারে খুব ভালো, মানে ঈশ্বরের কাছে চাওয়া পাওয়ার কোনো কিছু নেই।
0: খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন,
1: আপনিও
0: ভালো থাকুন শরীরে এবং মনে। শ্রোতা বন্ধুরা, খুব মনে পড়ছে কি সারপ্রাইজের ঘটনার কথা? কেউ কি হঠাৎ করেই ফিরে এসেছিল জীবনে, কিংবা এমন একটা উপহার দিয়েছিল যা আজও যত্ন করে রেখে দিয়েছেন? হয়তো একটা চকলেটের প্যাকেট, হয়তো একটা গোলাপ, ডায়েরির ভাঁজে সেই গোলাপটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে। সে মানুষটি হয়তো নেই, কিন্তু গোলাপটা রয়ে গেছে। এমন কোনো ছোট্ট ঘটনা কি আপনার জীবনে আছে যা পুরো জীবনটাই বদলে দিয়েছিল বা পুরো দিনটাই বদলে দিয়েছিল? তবে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এমন অনেক

0: অনভিপ্রেত ঘটনাও তো আমাদের সারপ্রাইজ হিসেবেই আসে। আমরা তা পছন্দ করি না, কিন্তু সত্যিটা তো মেনে নিতেই হয়তো অতর্কিতেই আপনি খুব একটা দুঃসংবাদ শুনলেন আপনার প্রিয় মানুষের, সেই রকম সারপ্রাইজ যেন আমাদের জীবনে না আসে। তবে হ্যাঁ, সারপ্রাইজ শুনলেই যেই কথাটা সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে জন্মদিন। এবং জন্মদিন মানেই একটা স্পেশাল, চারদিক থেকে সারপ্রাইজ আর সারপ্রাইজ, তাই না? তো এই সারপ্রাইজগুলো রাখার জন্য বড় মনও তো আমাদের থাকতে হবে, মনের ঝুলিটাকেও যে বড় রাখতে হবে, বিশাল রাখতে হবে। শ্রোতা বন্ধুরা কে রয়েছেন দেখি, হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: আমি অম্বালিকা বলছি।
0: হ্যাঁ অম্বালিকা, বলুন ম্যাডাম, বলুন।
1: ভালো লাগছে অনুষ্ঠানটা শুনতে, আর সারপ্রাইজের কথা যেহেতু বলছো, আমার মনে পড়ছে যে আমি হয়তো জীবনের এখন পর্যন্ত যতটা জীবন কাটিয়েছি তার মধ্যে থেকে সবচেয়ে বড় সারপ্রাইজটা আমি 2026 পেয়েছি।
0: আচ্ছা, হ্যাঁ বল বল।
1: অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি আমি ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি করেছি 5 বছরের কোর্স, তো সেটাতে একদম লাস্ট সেমিস্টারে এসে আমার থেকে আরেকটি বান্ধবী আমার থেকে লাস্ট সেমিস্টারে বেশি পেয়েছে। তো আমি ঠিক আছে, মানে আমি মেনে নিয়েছি যে আমার ফার্স্ট পজিশনটা পাওয়া হবে না। কিন্তু দেখা গেল কি, যখন কনভোকেশনের লিস্টটা বেরোলো সেটাতে আমার নাম আছে।
0: আচ্ছা,
1: সেটা যে আমার কাছে কি দারুণ সারপ্রাইজ। কিন্তু তারপরে গিয়ে দেখলাম, মানে শেষ লাস্ট সেমিস্টারে আমার থেকে বেশি পেল, বাকি মানে ওভারঅল এ গিয়ে আমারটাই বেশি ছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: আমি আশা ছেড়ে দিয়ে এরপর যখন হঠাৎ করে নিজের নামটা দেখতে পেলাম এবং তারপর স্বর্ণপদক পেলাম, সেটা যে আমার কাছে কি বড় সারপ্রাইজ, কি বড় সারপ্রাইজ। মানে সারপ্রাইজের ডেফিনিশন বোধহয় আমার কাছে এটাই হয়ে গেছে আর কি।
0: ঠিক ঠিক ঠিক, একদম আমাদের আর্যি অম্বালিকা সেই সারপ্রাইজটা কিন্তু সত্যি তার জীবনে একটা স্বর্ণাক্ষর হয়েই থাকবে, তাই না? সেই গোল মেডেলটা।
1: তারপরে একদম, আর তার তারপরেও আরো কিছু সারপ্রাইজ হচ্ছে, অগণিত মানুষের ভালোবাসা পেয়েছি। হয়তো বা আমি এই এই আমার এই মেডেলটা না পেলে আমি জানতেই পারতাম না যে আসলে আমাকে এত মানুষ ভালোবাসে। আমার পাড়ার মানুষ থেকে শুরু করে আত্মীয় অনাত্মীয় প্রচুর মানুষ, মানে বলে বোঝানোর মতো নয়, এত মানুষ আমাকে এত কিছু উপহার দিয়েছে না, মানে আমি মানে নিজেকে ওনাদের কাছে ঋণী মনে হয় যে আমি তো নিজের জন্য করেছি, আমার এই সাফল্যটা তো আমার নিজের, আমি তো বাকি কাউকে কিছু দিইনি। কিন্তু সেই মানুষগুলো মানসিকতা কতটা ভালো হলে, মনটা কত বড় হলে আমাকে উপহারে ভরিয়ে দিয়েছে, এটা আমার কাছে একটা বিশেষ।
0: বাহ, খুব ভালো লাগলো জেনে। সত্যি এমন সারপ্রাইজ তোর জীবনে আসতে থাকুক, খুব ভালো থাকিস, সঙ্গে থাকিস অম্বালিকা,
1: সঙ্গে থাকিস,
0: শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, সারপ্রাইজ। হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: গুড ইভিনিং মানালি দেবী।
0: হ্যাঁ গুড ইভিনিং রাজু বাবু,
2: ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে।
0: আচ্ছা,
2: এ রহমান
0: বাবু। হ্যাঁ বলুন, আতিকুর রহমান বাবু।
2: আপনার টাইটেলটা একটু কাইন্ডলি বলবেন।
0: হ্যাঁ হ্যাঁ,
2: আপনার টাইটেলটা কাইন্ডলি বলবেন।
0: আপনারা খুঁজে নিন, আমরা তো টাইটেল বলি না এখানে, আপনারা
2: বেশ যাই হোক, বেশ ঠিক আছে ঠিক আছে।
0: হ্যাঁ
2: তো বলছিলাম, আমি আমাদের জেলার পাশে জেলায় আমি আর আমার বন্ধু একবার বেড়াতে গেছিলাম, একটা উদ্দেশ্য নিয়ে আর কি। তাদের আত্মীয় আছে সেখানে ছিল, যার ফলে সেদিন গেলাম, সেদিন থাকলাম, তার পরের দিন বলে আরো আমাদের এই গ্রামে আত্মীয় আছে চলো দেখাই গা। একটা বাড়িতে গেলাম, দেখলাম একটা মেয়ে পড়াশোনা করছে, তাদের বৈঠকখানে আমরা গেলাম। আমি মেয়েটিকে কথা বলিনি, ও বলেনি, তো যাই হোক। তার পরের দিন বাড়ি এসে ও আমার সম্বন্ধে আমার বন্ধু অনেক কিছু হয়তো বলেছে, গুণ্ঠু ইত্যাদি, যাই হোক। তো ওদের ওই মেয়েটার আমার গ্রামে আত্মীয় আছে সেটা জানতাম না। আচ্ছা, তারপরে সে এক হঠাৎ দুজন ও আর ওদের একটা আত্মীয় মিলে আমাকে আমাকে

0: হঠাৎ একজন বললে যে দুটো মেয়ে তোমাকে খোঁজ করছে। আমি তাড়াতাড়ি উপর থেকে নেমে এসে, আরে বোন তুমি, বলছি কেমন সাজ ড্রেস দিলাম বলুন দেখি, আমার সেদিন তো পরিচয়ই হয়নি, কথাই হয়নি। বলছি আপনার সম্পর্কে যা শুনেছি, একবার পরিচয় করতে এলাম আর আমি এখানে এসেছি বেড়াতে, দ্যাট ইজ সারপ্রাইজ। এটাই আমার কাছে ছিল, খুব
1: ভালো লাগলো, দারুণ, এভাবেই সারপ্রাইজ পেতে থাকুন। সারপ্রাইজ মানে শুধু মোড়কে বাঁধা উপহার নয়, হঠাৎ পাওয়া এক ফোঁটা হাসি, এক চিলতে রোদও হয়, কোনো পুরনো বন্ধুর কণ্ঠে ভেসে আসা কেমন আছিস, মনে হয় সময় যেন আজও কোথাও থেমে আছে। সারপ্রাইজ মানে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া, কারো অজান্তেই তার হাতটা শক্ত করে ধরা, মায়ের রান্নাঘর থেকে ভেসে আসা সেই প্রিয় গন্ধ, বাবার ক্লান্ত মুখে হঠাৎ ফুটে ওঠা আনন্দ। সারপ্রাইজ মানে কোনো হারিয়ে যাওয়া স্বপ্নের ফিরে আসা, ভাঙা মনেও আবার নতুন করে ভালোবাসা। জীবন তো লিখে দেয় না সব গল্প আগে ভাগে, কিছু অধ্যায় হঠাৎ খুলে যায় নিজেরই অনুরাগে, যা পাইনি তা নিয়ে আফসোস নয়, যা হঠাৎ পেলাম সেটাই তো জীবনের সবচেয়ে বড় জয়। তাই প্রতিটি সকালকে স্বাগত জানাও হাসি মুখে, কে জানে কোন মোড়ে অপেক্ষা করছে জীবনের সবচেয়ে সুন্দর সারপ্রাইজ। কি শ্রোতা বন্ধুরা, সারপ্রাইজ আসে তো, গান শুনবো এবার একটা।

0: আমাদের জীবনে সারপ্রাইজ নিয়ে কথা হচ্ছে। তবে হ্যাঁ, সব সারপ্রাইজ যে ভালো তা তো নয়। জীবন কখনো কাঁদায়, কখনো হাসায়, যা আমাদের কাঁদায়, বদলে দেয়, আরো শক্ত করে তোলে। ঠিক সেই কঠিন মুহূর্তগুলোর পরেই কিন্তু অপেক্ষা করে নতুন একটা ভোর। তাই সারপ্রাইজকে ভয় পাবেন না, কারণ অনেক সময় আপনি যে দরজাটা বন্ধ হয়ে গেছে ভাবছেন, ঠিক তার পাশেই আর একটা দরজা আপনার জন্য খুলে যাচ্ছে। যাচ্ছে কিনা বলুন, হয়তো না এমন অনেক সময়। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? না, বন্ধুর সাথে কথা বলা গেল না, তিনি নিশ্চয়ই পরে আবার ফোন করবেন। শ্রোতা বন্ধুরা, আজই কাউকে একটা সারপ্রাইজ দিন। খুব একটা দামি সারপ্রাইজ দরকার নেই, একটা ধন্যবাদ কিংবা একটা ফুল, একটা চিঠি কিংবা একটা ফোন। শুধু বলুন, তুমি আমার জীবনে আছো, এটাই সবচেয়ে বড় সারপ্রাইজ। দেখবেন হাসিটা কিন্তু দুজনের মুখেই ফুটে উঠবে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো মালানি দি, ভালো আছেন?
0: আরেকবার নামটা বলবেন।
1: আমার নাম পুষ্পল পাল, আমি আগরতলা থেকে বলছি।
0: পুষ্পল পাল, তাই তো? হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি মালানি নই, আমি মানালি বলছি। হ্যাঁ বলুন পুষ্পল বাবু।
1: কেমন আছেন? ভালো আছেন?
0: ভালো আছি।
1: হ্যালো,
0: হ্যাঁ আপনি বলতে থাকুন। পুষ্পল বাবু, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন জীবনের সারপ্রাইজের গল্পগুলো আমাদের সঙ্গে। না, শ্রোতা বন্ধুর সাথে তো কথা বলা গেল না, নিশ্চয়ই তিনি পরে ফোন করবেন। হ্যালো, নমস্কার। হ্যালো,
2: সন্ধ্যা মানালি।
0: হ্যাঁ, শুভ সন্ধ্যা।
2: প্রথমে বলি, কিছু তো শোনাই যাচ্ছে না, এত কম সাউন্ড
0: এখন শুনতে পাচ্ছো শুক্লা দি? হ্যালো,
2: হ্যাঁ তোমাকে ফোনে কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি।
0: আচ্ছা, হ্যাঁ শুক্লা দি বলো, ভালো আছো তো?
2: ভালো আছি, কিন্তু আমি কিছু শুনতে পাইনি, আমি তার জন্যই ফোনটা করলাম।
0: আচ্ছা,
2: বিষয় নিয়ে কিছু বলতে পারবো না, যারা ফোন করছিল ওনারা কি শুনতে পাচ্ছেন আমার সেটাই জানার ছিল।
0: আচ্ছা ঠিক আছে, দেখা যাক, ভালো থাকো।
2: একদম।
0: হ্যালো, নমস্কার।
3: বর্তমানে দেখো অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: হ্যাঁ অনিমেষ বাবু বলুন।
3: ভালো আছেন তো ম্যাডাম?
0: হ্যাঁ ভালো আছি, আপনি?
3: হ্যাঁ ভালো আছি। সারপ্রাইজ নিয়ে কথা প্রসঙ্গটা রেখেছেন, আমি বলছি, আমি তো সারপ্রাইজ আমার সবচেয়ে আমার জীবনে অনেকটা, আমি প্রায় প্রত্যেক মাসে একবার দুইবার করে আমি কোম্পানির থেকে, আমি তো ইলেকট্রনিক্সে কাজ করি।
0: আচ্ছা,
3: এলজি কোম্পানির থেকে রেফ্রিজারেটরের আমি সারপ্রাইজ পাই।
0: আরে ওয়াও, ওই দারুণ তো সারপ্রাইজ গুলো।
3: এসি থেকে আমি সারপ্রাইজ পাই, তারপরে ওয়াশিং মেশিন থেকে আমি সারপ্রাইজ পাই। সারপ্রাইজ আমার প্রত্যেক মাসে বছরে মোটামুটি 7-8টার মতো গিফট থাকে আমার।
0: অসাধারণ।
3: হ্যাঁ, এরপরে আপনার, এরপরে এর মধ্যে একটা জায়গাকে জায়গাও কিনেছি, জায়গাটা আমি নিজে কিনেছি বাবা মাকে দেখাবো বলে, বাড়ি তৈরি করার, তারপর বাবাকে, বাবা আর মাকে আমি একটা সারপ্রাইজ দেবো, এই আশাটা আমি রাখছি আর কি, এখনো জানাইনি।
0: আচ্ছা,
3: আর আরেকটা সারপ্রাইজ দিতে ইচ্ছে করে আপনাদের সবাইকে, দেখা হতো, যদি দেখা হয়, কোনো একদিন যদি দেখা হয়, আমি সঙ্গে সঙ্গে সারপ্রাইজটা আমি করতে পারি, আশা রাখি আর কি।
0: আরে বাহ, জিজ্ঞাসা করলাম না কি সারপ্রাইজ, তাই না? আপনার সঙ্গে দেখা হবে সেটাই বড় সারপ্রাইজ, তাই না অনিমেষ বাবু?

0: স্যার সঙ্গে সঙ্গে আমি সার্ভিস রেডি করে নিয়ে আসবো। আপনি এক্ষণে বলেন যে মুখ জায়গাতে আছি, তা আপনার বাড়িটাও যদি আমি জানতে পারতাম তাহলে ভালো হইতো, বাড়ির মধ্যে নিয়ে দিয়ে আসতে পারতাম।
1: আচ্ছা, খুব ভালো লাগলো জেনে, অপেক্ষায় রইলাম। শুভরাত্রি অনিমেষ বাবু।
0: ধন্যবাদ।
1: হ্যাঁ, তো যা বলছিলাম সারপ্রাইজের কথা, শ্রোতা বন্ধুরা, জীবনে সব কিছু কিন্তু প্ল্যান করে হয় না, কিছু মুহূর্ত না জানিয়েই চলে আসে। দেখবেন প্ল্যান করে করে কোনো ট্রিপ হয় না, সেই আনপ্ল্যান্ড ট্রিপগুলোই সবচেয়ে ভালো হয়। আর অপ্রত্যাশিত সেই মুহূর্তগুলোর নামই কিন্তু সারপ্রাইজ। হাসুন, ভালো থাকুন, আর জীবনের প্রত্যেকটা সুন্দর সারপ্রাইজকে আগলে নিতে শিখুন, তাই না? ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন।

0: হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: আমি রিপন দেববর্মা, কমলা সাগর থেকে।
0: কি দেববর্মা, একবার বলুন নামটা।
1: রিপন দেববর্মা।
0: রিপন দেববর্মা, হ্যাঁ, রিপন বাবু বলুন।
1: আমি দুইবার গিফট পাইছি, একবার হলে 2007-এ, আর একজন 2013-এর মধ্যে ছিল একটা মোবাইল।
0: আচ্ছা, ক্যা বাত, খুব ভালো লাগলো। মিষ্টি সারপ্রাইজ না, জীবনের প্রথম মোবাইল। ভালো থাকুন। হ্যাঁ, শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, আরও সারপ্রাইজ কিন্তু এমনও হয় জন্মদিনে, বেনামে একটা উপহার আপনি খুঁজে বেড়াচ্ছেন, কে দিল সেই উপহার আপনাকে? হঠাৎ করে আপনার ফোনে একটা ফোন এলো, মোবাইলে একটা ফোন এলো, বলল আপনার জন্য একটা অমুক সাইট থেকে একটা পার্সেল আছে। আপনি ভাবলেন কত পার্সেলই তো অর্ডার করি, কোন পার্সেলটা আবার এলো দেখি। আপনি চেক করলেন, দেখলেন না তো কোথাও তো নেই। ফোনের ওপার থেকে বললেন হ্যাঁ সেটা পেইড। আপনি নিলেন, খুললেন, খুলে দেখলেন সেখানে একটা চিরকুটে লেখা, জীবনের সবগুলো মুহূর্ত সুন্দর হয়ে উঠুক। এবং সে সারপ্রাইজটা খুলে আপনি দেখলেন একটা আপনার প্রিয় জিনিস, কিন্তু আপনি কোথাও ঘুরেও প্রেরকের নামটা পেলেন না। সেই মুহূর্তটা আপনি ভাবছেন কে দিতে পারে, কে দিতে পারে, আমার মনের পছন্দের জিনিসটার কথা কে খবর রাখলো, কিন্তু আপনি খুঁজেই পাচ্ছেন না। এমনও কি হয়েছে হঠাৎ করে আপনার বাড়িতে একটা ফুলের তোড়া গেটে ঝুলিয়ে রেখে গেছে কেউ, আপনি বাড়ি ফিরে এসে দেখলেন সেই ফুলের তোড়াটা? হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার মোনালি দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি ভাই,
0: প্রবীর বাবু বলুন, প্রবীর বাবু।
1: দিদি ভাই দেখুন, আমার যখন 92 আর কি 1992 সাল, তখন আপনার দিদি ভাই প্রেগনেন্ট ছিলেন, তো আমি ইয়েতে নার্সিং হোমে ভর্তি করলাম। তো আমার আগে একটা ছেলে আছে, আর আমার ইচ্ছা যে মেয়ে হোক, তো ভগবানের কাছে সত্যি করেই তো সেই জায়গাটা, মানে আমার যখন মেয়ে হয় দিদি ভাই, তখন আমি এত আনন্দ পেয়েছি, তো সেই আনন্দটা মানে আমরা দুজনে মিলে ভাগ করে নিয়েছি। মানে আপনার দিদি ভাইয়েরও ইচ্ছা ছিল যে মেয়ে হোক, তো আমার শ্বশুর মশাইয়ের দুটোই মেয়ে, তো বড় মেয়ের সাথে আমার বিয়ে হয়েছিল আর ছোট মেয়ে আমার পাশেই বিয়ে হয়েছে। তো তার ইচ্ছা যে না ছেলে হোক, কিন্তু আমাদের ইচ্ছা না মেয়ে হোক। তো সেই মেয়ে পেয়ে আজ কিন্তু সেই মেয়ে আজ PhD করছে দিদি ভাই। তো সেই জায়গায় আমার কিন্তু সেই আনন্দটা, যখন বিশ্বভারতীতে মেয়ে MA তে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিল।

0: ভাবলাম যে পাবে না, হ্যাঁ পেয়েছিল, আর সেই আনন্দটাও আমার কাছে বিরাট আনন্দ দিল ভাই।
1: সত্যি তাই, একজন বাবা এর চেয়ে আর বেশি কি চাইতে পারে?
0: হ্যাঁ, 160 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে মেয়ে আমার মানে ফার্স্ট হয়েছিল দিদি ভাই। তো সেই জায়গা থেকে, হ্যাঁ সেই জায়গা থেকে তো আজকে এমএ পাস করে পিএইচডি করছে দিদি ভাই। তো সেই জায়গা আমার খুব মানে আনন্দ, এবং মেয়েও সেইভাবে পড়ে পড়াশোনা করছে দিদি ভাই। তো আমি বললাম যে আর বিয়ে দিদি, আর আমাদের তো হাত পা ছাড়া হয়ে যায়। বলছে না বাবা, আমি জীবনে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে যা হবে হবে। তো সেই জায়গায় দেখুন আমরা এখনো চার হাত করতে পারিনি দিদি ভাই। তো ওর ইচ্ছা ছাড়া হবে না। তো সেই জায়গাটা একটুখানি বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: একদম ভালো থাকুন, শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, সারপ্রাইজ শব্দটা শুনলেই মনে আসে একটা কেক, ফুল, উপহার, নাকি একজন মানুষের কথা মনে পড়ে বলুন তো, যিনি হঠাৎ করেই আপনার জীবনে ফিরে এসেছে, আপনার পুরো জীবনটাই বদলে দিয়েছে। সারপ্রাইজ নিয়ে কথা হচ্ছে, ধরুন একটা ছেলে প্রতিদিন বাসে করে অফিসে যায়, প্রতিদিন একই সিটে বসে, প্রতিদিন একই সময়ে একজন মেয়েকেই সে দেখে, কিন্তু কোনোদিন আর কথা হয়ে ওঠে না। হঠাৎ একদিন মেয়েটি এসে বলল, আজকে আপনি আমার সিটে বসে আছেন? ছেলেটা তো ঘাবড়ে গেল, তারপর মেয়েটা হেসে উত্তর দিল, মজা করলাম, আজ আপনার জন্মদিন না? ছেলেটা তো অবাক, কারণ সে কাউকেই বলেনি আজ তার জন্মদিন। পরে জানা গেল মেয়েটি অনেক দিন ধরেই তাকে লক্ষ্য করছিল। দেখলেন, কখনো কখনো একটা হাসি, একটা কথা, একটা শুভেচ্ছাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ, তাই নয় কি? একটা গান শুনি এবার।

শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত। রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। ডায়াল করুন 0381232625 নম্বর এবং আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন 9402169965। শ্রোতা বন্ধুরা, জানেন আজ কথা হচ্ছে সারপ্রাইজ নিয়ে। তবে হ্যাঁ, সারপ্রাইজের পেছনেও একটা মনোবিজ্ঞান কাজ করছে। বিজ্ঞানীরা বলেন, যখন আমরা কোনো অপ্রত্যাশিত খবর পাই, ঠিক তখনই আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের সেই হ্যাপি হরমোনটা অনেক বেশি নিঃসৃত হয়। তাই অপ্রত্যাশিত আনন্দিত পরিকল্পিত আনন্দের চেয়েও অনেক বেশি মনে থাকে। তাই তো হঠাৎ বৃষ্টি, হঠাৎ পুরনো বন্ধুর ফোন, হঠাৎ স্কুলের প্রিয় দিদিমণি কিংবা স্যারের সঙ্গে দেখা, হঠাৎ কলেজের প্রেমিক বা প্রেমিকার একটা হাই মেসেজ, এসব কি এত সহজে ভুলে থাকা যায়? শ্রোতা বন্ধুরা, এবার খানিকটা মজা করা যাক। ধরুন আমি কয়েকটা সিচুয়েশন বলছি, আপনারা মনে মনে উত্তর দেবেন, কেমন? ধরুন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি ভাবলেন কাল অফিস, আজ রাত 11টায় হঠাৎ করে রাত 11টায় মেসেজ পেলেন আগামীকাল সরকারি ছুটি। আপনি কি করবেন? ঘুমিয়ে পড়বেন, নাকি বন্ধুদের ফোন করবেন, না নেটফ্লিক্স একটা মুভি দেখে নেবেন? আচ্ছা ধরুন আপনার মা হঠাৎ করেই আপনাকে হাঁক দিল, আজ তোর প্রিয় খাবারটা বানাচ্ছি। ধরুন আপনার পছন্দের মানুষটা, অর্থাৎ আপনার প্রাক্তন, হঠাৎ করেই আপনাকে মেসেজে বলল কথা আছে, ব্যাস শেষে টুকুই। এই কথা আছে দুটো শব্দের পর আর কোনো শব্দ নেই, পুরো পৃথিবীর মানুষ যেন দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল ভাবে আজকে বুঝি প্রেমের প্রস্তাব দেবে, আর আরেক দল ভাবছে এবারটা নিশ্চয়ই এবার ধার চাইছে। সেটা

0: তো সারপ্রাইজ, আমাদের হৃদস্পন্দন যেন অনেকটা বেড়ে যায় না? শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে পর্ব, রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি। ডায়াল করুন 0381-232-6253 নম্বর, সারপ্রাইজ নিয়ে কথা হচ্ছে। সারপ্রাইজ পেতে কে না ভালোবাসে বলুন তো? তবে হ্যাঁ, এই সারপ্রাইজগুলো সবসময় যেন আমাদের ভালোর দিকেই হাঁটে, তাই না? বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যালো,
1: দেবী সেনগুপ্তা, দেবী সেনগুপ্তা বলছি।
0: ইয়েস ম্যাডাম, ইয়েস, বলুন বলুন।
1: অনেক দিন পরে। ভালো আছেন তো?
0: খুব ভালো আছি, আপনি কেমন
1: আছি? ভালোই। আপনাদের প্রোগ্রাম যত 20 বার চেষ্টা করেছি, এলি 21 বার, 21 বার চেষ্টা করছি। আচ্ছা, যাই হোক, সারপ্রাইজ পেতে কার ভালো না লাগে? সারপ্রাইজ মানে তো হঠাৎ খুবই ভালো লাগে। আমি কিন্তু ফাঁক পেলে আমার বৌদিদেরকে একটা ছোট কিছু দিই। দাদা চোদ্দা আমাকে 12 তারিখ একটা বায়োটনিক্স একটা রেডিও দিয়ে গেল, এখন রেডিও আগে একটা নষ্ট শুনতে পারি না।
0: আচ্ছা,
1: এখন রেডিও 1200 টাকার মতো দাম দিয়ে গেছে। বাস খুশি তো আনন্দ আছে, কিন্তু ধরতে পারি না, 2 দিন ধরতে পারছি না। চেন্নাই দেখতে অন্যরকম আগেরটার মতো না। আচ্ছা যাই হোক, এরপরে আমিও দাদার একটা শার্ট দিলাম।
0: আচ্ছা, যখন রেডিওটা আপনি হাতে পেলেন, কেমন ফিল হলো?
1: আনন্দকে দেখে এটা ভালো লাগতো, আমার হৃদয় প্রাণ।
0: ওরে বাবা,
1: 5 বছর দেখা।
0: হাউ সুইট, হাউ সুইট,
1: ভালো লাগছিল। মানে এখন তো এটা নতুন দই চালাইতেছি, পুরাটা একটা দিছি, যাও তুমি ব্যাগ দেখ। আর খুব আনন্দ লাগলো। হ্যাঁ, আমি শার্টটা উইশ হাফ শার্ট পরে, আমি বুঝতে পারছি না ফুল শার্ট নিয়ে এসেছি।
0: কত কথা একের পর এক চলে আসছে না? আমাদের বাঁচিয়ে রাখে, এটাও তো হতে পারে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
2: নমস্কার,
0: শুভরাত্রির
2: অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা মিষ্টিমুখর এখান থেকে। দেখুন মানালিদি, আসলে সারপ্রাইজ ব্যাপারটা সত্যি একটা মানে অভিনবত্বের একটা স্বাদ, তাই না? একটা আনন্দের একটা উৎফুল্লতার বিশ্বস্ত অনুভূতি, যেখানে মনের পালকে মনে হয় সত্যিই যেন গড়গড় করে গড়িয়ে যায় সামনের দিকে। হঠাৎ করে কিছু পাওয়া, তো এরকম আমার জীবনে হঠাৎ করে অনেক অনেক প্রাপ্তি যোগ্যতাই ছিল, পেয়ে গিয়েছিলাম। আমি আকাশমণি সরাসরি নাম করতে করা যাবে না, যেহেতু অনেকের বাধা নিষেধ থাকে। তো বিশেষ টিভি চ্যানেলে আমি একটা হঠাৎ করেই আমি একটা কুইজের উত্তর দিয়েছিলাম, অনেক বছর আগে কুইজ উত্তর দিয়েছিলাম। তো যে কারণেই হোক, সে কুইজ ব্যাপারটা আমি কিন্তু লাকি ড্র হিসাবে আশ্চর্যজনক ভাবে আমি কি বলবো মানে একটা গোল্ড কয়েনের মানে স্বীকৃতি লাভ করেছিলাম। এবং সে আকাশবাণী থেকে মানে থেকে আপনার রেডিও বেরিয়ে আছে, ভালোবাসি তো টিভির থেকে আর কি আমার সাক্ষাৎকারও নিয়েছিল ওরা। তো তারপর আমি ওখানে যখন স্টুডিওতে গিয়েলাম, সেখানে গিয়ে কলকাতায় গিয়েছিলাম, এবং একটা মানে আশ্চর্যজনক, এরকম কিন্তু অনেকে রয়েছে যারা ছিল এসেছিল আর কি, তারা প্রত্যেকেই এই সুন্দর এই দিন মানে 2019-20 সাল হবে সম্ভবত, সেই সময় একটা পেয়ে মানে এত আনন্দ পেয়েছিলাম সকলে মিলে। এটা এটা সত্যি সারপ্রাইজ, ভাবা যায় না যে কিভাবে লাকি ড্রয়ের মাধ্যমে আমার নামটা উঠেছিল। এবং তারপর ওখান থেকে আমার ফোন করলো, সেদিন গেলাম, আবার গিয়ে তখন তারা সেরকমভাবে এখনো পর্যন্ত সেটা স্মৃতির স্বর্ণাক্ষরে আমার কাছে লেখা আছে। তো সারপ্রাইজ সত্যিই সারপ্রাইজ মতন প্রশ্ন।
0: সত্যি তাই, এই মুহূর্তগুলো কিন্তু দারুণ। ধন্যবাদ মিল্টন বাবু, শুভরাত্রি।

0: সত্যি তাই, অবাক আমরা হই প্রতিনিয়ত। আমাদের সব যা ঘটছে তা সব ভালো নয়, তার মাঝেও আমাদের বেছে নিতে হয় জীবনকে, জীবনের স্বাদকে। শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত। আজ রাতে রয়েছে আমি সারপ্রাইজ নিয়ে, না সারপ্রাইজের গল্প নিয়ে, আপনাদের বন্ধু আর জে মানালি। শ্রোতা বন্ধুরা, আপনার জীবনের সেই সারপ্রাইজটা কি ছিল? প্রথম প্রেম, প্রথম চাকরি, না হঠাৎ পাওয়া কোনো পুরস্কার, নাকি এমন কেউ যার ফিরে আসার কথা আপনি কোনোদিনও ভাবেননি? শ্রোতা বন্ধুরা, এমন কি হয়েছে কোনোদিন আইসিইউ বেডে সেই প্রিয় মানুষটা, ডাক্তারও যখন বলছিলেন আশা ছেড়ে দিতে, আপনি তখনও প্রার্থনা ছাড়েননি, এবং তারপরেও সেই মানুষটা সত্যি সত্যি ফিরে এসেছে আবার জীবনে? হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, সারপ্রাইজ সম্বন্ধে বলছেন না মালারি জি?
0: হ্যাঁ, আপনি কে বলছেন?
1: খাসি মালাজে পাঠা বলি হয়েছে, শুনতে পাচ্ছেন তো?
0: আপনি কে বলছেন স্যার?
1: আমি দিলীপ মজুমদার, বিদ্যানগর থেকে।
0: দিলীপ বাবু,
1: মানে তুই আপনি দিলীপে ছোপাকে রাখুন, এটা আমারই লেখা গান।
0: আচ্ছা,
1: সারপ্রাইজের পাশের বাড়ি থেকে পলির পাঠার মাংস এসেছে, তো পাশের বাড়িতে অর্ধেক দিয়েছি, অর্ধেক রান্না করে দিয়েছি, ভালো হয়েছে না?
0: একদম দারুন, ভালো থাকুন, শুভরাত্রি। ভালো আছে, আছে, ভালো থাকুন দিলীপ বাবু, শুভরাত্রি। আপনারও খুব ভালো থাকুন, আপনি আপনাকেও ভালো রাখুক ঈশ্বর। শ্রোতা বন্ধুরা, জীবনের সব সময় গোলাপের পাপড়ি বিছিয়ে রাখে না, কখনো কখনো সারপ্রাইজ আসে। প্রিয় মানুষকে হারানোর সংবাদ আমরা পাই, আবার হঠাৎ চাকরি চলে যায়, হঠাৎ একটা রিপোর্ট যেটা পুরো জীবনটাই বদলে দেয়। কিন্তু সারপ্রাইজগুলো আমাদের শেখায় জীবনকে আবার নতুন করে ভালোবাসতে, তোমার মধ্যে সেই শক্তিটাকে আবার যেন জাগিয়ে তোলে। কারণ অন্ধকার রাত না থাকলে সূর্যোদয়ের এত সৌন্দর্য তো আমরা উপভোগ করতাম না, তাই না? ছোটবেলার কথা মনে আছে, সেই স্কুলে টিফিন বক্স খুলে আপনার মায়ের বানানো ম্যাগি, কিংবা ছোটবেলায়

ঠিক 24শে ডিসেম্বর যখন রাতে ঘুমোতেন, 25শে ডিসেম্বর ভোরবেলা উঠে মুজোর ভেতর থেকে আপনি চকলেট আবিষ্কার করতেন, সেই সারপ্রাইজগুলো মনে পড়ে? বাবা যখন অফিস থেকে ফিরে বলে পেছনে হাত নিয়ে, দেখ তো আজকে কি নিয়ে এসেছি, আপনি আবিষ্কার করলেন একটা কর্নেটো আইসক্রিম, মনে পড়ে? কাউকে ভালোবাসেন, আজ একটা কাজ করুন, কোনো দামি গিফট নয়, একটা ছোট্ট মেসেজ পাঠান, ভালোবাসি। সেই ভালোবাসার মূল্য যে কতখানি সে আর বলার। এভাবেই কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ভালোবাসায় আদরে ভরিয়ে রাখে।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত। রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে, আর আজ কথা হচ্ছে সারপ্রাইজ নিয়ে। সত্যি তাই, সারপ্রাইজ মানে আমাদের কাছে অন্য রকম পাওনা। আমরা যেন আবার নিজেদেরকে সেই ছোট্টটি ভাবি যখন সত্যি সারপ্রাইজ আমাদের কাছে আসে। শ্রোতা বন্ধুরা ডায়াল করুন 03-8123-2625 নম্বর।

শ্রোতা বন্ধু, হঠাৎ করে এই জীবন কখন যে বদলে যায় কেউ বলতে পারে না। যেমন শুকনো ডালে একদিন অচেনা ফুলের গন্ধ এসে বসে, হঠাৎ করেই কেউ বলে কেমন আছো। এই দুটি শব্দেই বহু বছরের নীরবতা ভেঙে যায়। হঠাৎ করেই এক টুকরো চিঠি, একটা পুরনো ছবি, একটা প্রিয় গান ফিরিয়ে নিয়ে যায় এক হারিয়ে যাওয়া বিকেলে। সারপ্রাইজ মানে শুধু রঙিন মোড়কের উপহার নয়, সারপ্রাইজ মানে হচ্ছে ক্লান্ত পথিকের জন্য এক গ্লাস জল, অভিমানের শেষে ক্ষমা করো, অন্ধকার ঘরে হঠাৎ জ্বেলে ওঠা এক ফোঁটা আলো। জীবন বড় অদ্ভুত বন্ধু, সে কখনো আগে থেকে বলে না কোন মোড়ে অপেক্ষা করছে আনন্দ, কোন দরজার ওপর লেখা আছে নতুন গল্প। তাই আজও আমি অপেক্ষায় থাকি, কোনো অলৌকিক ঘটনার নয়, বরং একটি আন্তরিক হাসির, একটি সত্যিকারের মানুষের, একটি ভালোবাসায় ভরা দিনের। আর এমনভাবেই চলতে চলতে শ্রোতা বন্ধুরা, বড় গিফট, বড় পার্টি, দামি জিনিস, এই সমস্তই ফিকে মনে হয়। অথচ জীবন বারবার শেখায় সবচেয়ে বড় সারপ্রাইজ আসে ছোট্ট ছোট্ট ভালোবাসারগুলো থেকে। একটা ফোন কল, একটা চিঠি, কিংবা প্রিয় মানুষের এক ফোঁটা হাসি, এক চিলতে হাসি। জন্মদিন মানেই সারপ্রাইজে ভরা ঘর, সুবাস, কিন্তু তার মাঝেই হঠাৎ যদি একটা অচেনা কারোর বেনামি উপহার চলে আসে, কিংবা ধরুন পথ চলতে চলতে দেখছেন খুব বৃষ্টি, হঠাৎ করে একটা ছাতা এগিয়ে এসে বলল যাবি আমার সঙ্গে, আর আপনি আবিষ্কার করলেন আপনার কলেজ বেলার সেই বন্ধুটিকে। বৃষ্টি মানেই যেমন রোমান্টিক নয়, সব সারপ্রাইজ মানেই আনন্দের নয়। সারপ্রাইজ আমাদের দুঃখ দেয়, হঠাৎ করেই প্রিয় মানুষের সারপ্রাইজিংলি বদলে যাওয়া, যাকে ছাড়া আপনার একটা দিন কল্পনা করা যেত না, সেই মানুষটাই হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরে গেল। বলুন তো সেই

0: कभी तो हंसाए, कभी ये रुलाए।
1: শ্রোতা বন্ধুরা, সারপ্রাইজ পেতে থাকুন এবং দিতেও থাকুন, ভালো থাকুন। ছোট ছোট মুহূর্তগুলো সেলিব্রেশন হয়ে উঠুক আপনার জীবনে। ভালো থাকা ছাড়া আর কি চাই বলুন তো। আজকের আজ রাতে পর্ব এ পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালকের আকাশ কি বলছে। আগামী 24 ঘন্টায় উত্তর জেলা, গোমতী, দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি আগামীকালকের অনুষ্ঠানে কী রয়েছে আপনাদের জন্য। আগামীকাল অর্থাৎ 23 জুলাই 2026 বৃহস্পতিবার সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা। 6:25 ককবরক অনুষ্ঠান হায়ামনি খরাং। 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 স্থানীয় সংবাদ। 7:40 ককবরক সংবাদ। 7:45 অভিজ্ঞাপন। সকাল 8:40 তোমায় গান শোনাব। নিউজ হেডলাইন শুনবেন সকাল 9:10। 9:12 বলছে তোমায় এবং সকাল 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, শুনুন আর্য অপরাজিতার সঙ্গে। হচকনি রচাবমুং শুনবেন বেলা 11:00। চিরায়ত 2:30 রবি কিরণ বেলা 3:00। 3:58 নিউজ হেডলাইন্স বিকেল 4:00 সুরের আকাশে আর্য অঙ্কিতার সঙ্গে। বিকেল 5:00 রিদমা আছাড়ে এবং সন্ধে 7:00 ইচ্ছে ঘুরি। 7:25 সেরা কথা। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 ককবরক সংবাদ এবং তারপরেও স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 খেলতে খেলতে। রাত 8:45 সমাচার সন্ধ্যা। রাত 9:00 নিউজ হেডলাইন্স। রাত 9:02 রঙ্গোলি। 9:30 আজ রাতে অনুষ্ঠান শুনুন আর যে দেবাশিসের সঙ্গে। রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। তবে হ্যাঁ, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরের অনুষ্ঠানে। এবার দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান শুনুন।